আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ রবিবার, 27 আষাঢ় 1948 শকাব্দ, 19 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 2 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে, এবং নিউজ অন এআইআর অ্যাপে।

বন্দনায় আজ শুনলেন পণ্ডিত অরুণ ভাদুরীর গাওয়া গান। বন্দনা আজ এই পর্যন্তই আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। এরপর রয়েছে চাষবাসের টুকিটাকি। প্রথমে আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার একটি দুটি স্থানে ভারী থেকে খুব ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সিকিমের একটি দুটি স্থানে অবস্থা একই রকম থাকবে বলে জানানো হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার দু একটি স্থানেও অবস্থা একই রকম থাকবে বলে জানানো হয়েছে। বজ্রপাত সহ ঝড় এবং বিদ্যুৎ চমকের সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সর্বত্র এবং সিকিমের একটি দুটি স্থানে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ। ডললি খোরসানি লঙ্কার ক্ষেত্রে পর্যায় অঙ্গজোবা দৈহিক বৃদ্ধি ফুল আসার পর্যায়। ফসলের উপর সম্ভাব্য প্রভাব, উষ্ণ তাপমাত্রা, শুষ্ক থেকে মাঝারি আর্দ্র আবহাওয়া, মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির পর শুষ্ক পরিবেশ, থ্রিপস ও সাদা মাছির বংশবৃদ্ধির জন্য অনুকূল। এই পোকাগুলোই মূলত চিলি লিফ কার্ল ভাইরাস, যাকে বলা হয় লঙ্কার পাতা কোঁকড়ানো রোগ, এর মতো

মারাত্মক সব ভাইরাসজনিত রোগ ছড়ায়। পরামর্শ হিসেবে বলা হয়েছে, বৃষ্টির পর সাধারণত পাতা কোঁকড়ানো রোগ, জাপ পোকা এবং থ্রিপসের উপদ্রব বৃদ্ধি পায়, তাই নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করতে হবে। রোগ ছড়ানো বন্ধ করতে ভাইরাস আক্রান্ত বা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত গাছগুলো শুরুতেই তুলে নিয়ে ধ্বংস করে ফেলতে হবে। পোকার আক্রমণ প্রতিরোধ করতে প্রতি লিটার জলে 5 মিলিলিটার হাড়ে নিম তেল 3% অথবা অ্যাজাডিরাকটিন 1500 ppm মিশিয়ে স্প্রে করতে হবে। যদি আক্রমণের মাত্রা অনেক বেশি হয় তবে জাপ পোকা ও সাদামাছির জন্য প্রতি লিটার জলে 0.3 মিলিলিটার ইমিডাক্লোপ্রিড 17.8 SL মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া থ্রিপস পোকা দমনের জন্য প্রতি লিটার জলে 0.3 মিলিলিটার স্পিনোস্যাড 45 SC অথবা 1.5 মিলিলিটার ফিপ্রোনিল 5 SC মিশিয়ে প্রয়োগ করতে হবে। মনে রাখতে হবে, যে কোনো ধরনের স্প্রে শুধুমাত্র পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল দিনেই করা উচিত। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ শুনলেন কিছুক্ষণের মধ্যেই চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প আরিয়া, অর্থাৎ অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেইনিং রুরাল ইউথ ইন এগ্রিকালচার। বলছেন ডক্টর অঞ্জলি শর্মা, বিষয়বস্তু বিশেষজ্ঞ, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র, চোপড়া।
1: কৃষি কাজের মধ্যে তরুণদেরকে আকৃষ্ট করা এবং ধরে রাখা আমাদের আরে প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হলো, তরুণদের জন্য কিছু না কিছু, মানে কৃষি কাজের মধ্যে যেন তারা আসে, তো সেটা যেন তাদেরকে প্রশিক্ষিত করা এবং কিছু এন্টারপ্রাইজ এরকম বেছে দেয়া যাতে তারা মানে আশেপাশে থাকে জিনিসপত্র নিয়ে সেখান থেকে কিন্তু লাভবান হতে পারে। তো উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা চারটা মেন এন্টারপ্রাইজ উপরে এখানে কাজ করছি। প্রথম হলো মাশরুম চাষ এবং তার ভ্যালু এডিশন, দ্বিতীয় হলো আপনার এনরিচমেন্ট অফ ভার্মি কম্পোস্ট এবং তার মার্কেটিং, তার সঙ্গে মাছ চাষ এবং তার ভ্যালু এডিশন কিছুটা, আর তার সঙ্গে পাইনঅ্যাপল প্রসেসিং। তো এই চারটা মেন বিষয় উপরে আমরা কাজ করছি। আর যারাই তরুণরা মনে করে, মানে 18 বছর থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স আছে, তারা এই প্রকল্প নিয়ে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগই করতে পারে। তার সঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বিনামূল্য এবং কিছু কিছু বেসিক জিনিসপত্রও দেওয়া হয়, মানে সেই এন্টারপ্রাইজকে ভালো করার জন্য মার্কেটিংয়ের ব্যাপার বা কিছু কিছু ওয়েইং ব্যালেন্স বা সিলিং মেশিন প্যাকেজিং করা, তো এই বিষয়ে আমরা সহযোগিতা করি। আর তার সঙ্গে সময় দিলে যাই আসে সেটা করা যেতে পারে। তো যা কোনো আমাদের জেলার, মানে উত্তর দিনাজপুর জেলায় যেহেতু বিশেষ করে এই প্রকল্প চলছে, তো সেখান থেকে যা কোনোই তরুণ তরুণী এসে আমাদের সঙ্গে যোগাযোগই করে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে এবং কৃষি কাজের মধ্যে তারা কি করে লাভবান হবে সেটা নিয়ে বিশেষ করে এই প্রকল্পটা।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্যর বিষয় কৃমি রোগ। লিখেছেন ডক্টর বিনয় ভূষণ নাথ। কৃমি এমন এক ধরনের পরজীবী যা মানুষ এবং অন্যান্য পশুর দেহে বাস করে এবং তাদের শরীর থেকে খাদ্য সংগ্রহ করে জীবন ধারণ করে। এখন শুধুমাত্র মানুষের কৃমি রোগ বিষয়ে

0: বলবো। এই রোগ সাধারণত সব শ্রেণী এবং সব বয়সের মানুষের মধ্যে দেখা যায়। অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্য সম্বন্ধে সাধারণ জ্ঞান না থাকায় আমাদের দেশে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। গ্রামের দিকে এবং বস্তি অঞ্চলে কৃমি রোগের প্রাদুর্ভাব খুব বেশি। বিভিন্ন ধরনের কৃমি থেকে বিভিন্ন ধরনের কৃমি রোগ হয়। যে সমস্ত কৃমি সাধারণত আমাদের দেহে বিভিন্ন রোগের সৃষ্টি করে তার মধ্যে কয়েকটি নিয়ে এখন সংক্ষেপে আলোচনা করছি। প্রথমেই বলি থ্রেড ওয়ার্ম এর কথা। এই ধরনের কৃমিগুলো মলদ্বারের আশেপাশে ডিম পারে, তার ফলে মলদ্বারে প্রচণ্ড চুলকানি হয়। বিশেষ করে রাত্রের দিকে এই চুলকানি বেড়ে যায়। এই ধরনের কৃমির হাত থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা একান্ত প্রয়োজনীয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, নখ সবসময় ছোট করে কাটতে হবে, অর্থাৎ নখগুলি পরিষ্কার রাখতে হবে। এছাড়া প্রতিবার শৌচকার্য করার পর হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। আরেক ধরনের কৃমি যা আমাদের দেশে খুবই কমন তা হল রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি বা কেঁচো কৃমি। এই কৃমির ডিম সাধারণত অপরিশ্রুত জল বা অপরিচ্ছন্ন খাবারের মধ্য দিয়ে আমাদের দেহে প্রবেশ করে এবং বিভিন্ন পর্যায়ের মাধ্যমে এদের শরীরের পূর্ণ বিকাশ ঘটে। এই কৃমি শরীরে থাকার ফলে বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে, যেমন সর্দি কাশি লেগে থাকা, কৃমির ডিম থেকে এক ধরনের নিউমোনিয়া হওয়া, গায়ে চাকা চাকা র্যাশ বের হওয়া এবং তার সাথে চামড়ায় প্রচণ্ড চুলকানিও দেখা দিতে পারে। পরিণত কৃমিগুলো অন্ত্রের ভিতর বাস করে, ফলে বিভিন্ন ধরনের আন্ত্রিক উপসর্গ দেখা দিতে পারে, যেমন বমি হওয়া, খিদে কমে যাওয়া, মাঝে মাঝে পেট খারাপ হওয়া ইত্যাদি। কোনো কোনো সময় বমি বা পায়খানার সাথে কৃমি বেরিয়ে আসতেও দেখা যায়। এই কৃমির শরীর থেকে এক ধরনের বিষাক্ত রস নিঃসরণের ফলে বিশেষ করে শিশুদের মধ্যে এক ধরনের মারাত্মক জটিলতা দেখা যায়, যাকে বলা হয় কৃমি বিকার বা রাউন্ড ওয়ার্ম টক্সামিয়া, এবং এতে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এছাড়াও অন্ত্রে একগুচ্ছ কৃমি একসাথে আটকে গিয়ে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের সৃষ্টি করে এবং এতে পায়খানা পেচ্ছাপ বন্ধ হয়ে গিয়ে বমি আরম্ভ হলে সঙ্গে সঙ্গে অপারেশন করতে না পারলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া এই কৃমি থেকে অন্ত্রে ঘা পর্যন্ত হতে পারে, অনেক সময় অন্ত্রে ফুটোও হয়ে যেতে পারে। এই কৃমির হাত থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা দরকার। এছাড়াও আরেক ধরনের কৃমি হল হুকওয়ার্ম। এই কৃমি সাধারণত গ্রামের লোকেদের যেখানে সেখানে মলত্যাগ করার জন্য হয়ে থাকে।
1: আরোগ্য অনুষ্ঠানে এতক্ষণ কৃমি নিয়ে বললেন ডক্টর বিনয়ভূষণ নাথ। আরোগ্য আজ এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী দীপান্বিতা দেবনাথ।

এতক্ষণ লোকগীতি শুনলেন দীপান্বিতা দেবনাথের কণ্ঠে। শিল্পীর সঙ্গে যন্ত্রাণুর সঙ্গে ছিলেন দোতারায় কেশবচন্দ্র বীর, ঢোলে আশুতোষ বর্মন এবং বাঁশিতে জিতেন্দ্রনাথ বর্মন। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাশা ঘোষাল।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শাশা ঘোষালের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই প্রত্যুষা।
1: সুপ্রভাত। 1863 সাল। কার্তিকেয় চন্দ্র রায় এবং অদ্বৈত আচার্যের বংশধর প্রসন্নময়ী দেবীর সপ্তম সন্তান দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম আজকের দিনেই। বাবা ছিলেন কৃষ্ণনগরের রাজার দেওয়ান এবং একজন বিশিষ্ট খেয়াল গায়ক ও সাহিত্যিক। সেই সুবাদে তাঁর বাড়িতে বহু গুণীজনের সমাবেশ হতো। এই বিদগ্ধ পরিবেশে বড় হন দ্বিজেন্দ্রলাল। সুকণ্ঠের অধিকারী হওয়ায় ছোট বয়সেই তিনি সুগায়ক রূপে পরিচিতি পান। হুগলি কলেজ থেকে বিএ এবং প্রেসিডেন্সি কলেজ থেকে এমএ পাশ করার পর তিনি সরকারি বৃত্তিসহ কৃষিবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য বিলেতে যান। 3 বছর বাদে দেশে ফেরার সময় সমাজ তাঁকে কালাপানে পার হওয়ার শাস্তিস্বরূপ প্রায়শ্চিত্ত করতে বললে তিনি তা করতে অস্বীকৃত হন। ফলত তাঁকে প্রচুর সামাজিক উৎপীড়ন সহ্য করতে হয়। এই সময়কার অবস্থার কথা তিনি ব্যক্ত করেন এক ঘরে বইতে। চাকরি জীবনে কখনো সেটেলমেন্ট অফিসার, কখনো ডেপুটি ম্যাজিস্ট্রেট, কখনো আবগারি বিভাগের পরিদর্শক, আবার কখনো বা ল্যান্ড রেকর্ডস অ্যান্ড এগ্রিকালচার বিভাগে সহকারী ডিরেক্টর হিসেবে কাজ করেন। অল্প বয়স থেকে শুরু করে প্রায় 40 বছর পর্যন্ত তিনি কাব্য রচনা করেন, যার মধ্যে প্রহসন, কাব্যনাট্য, ব্যঙ্গ ও হাস্যরসাত্মক কবিতাও আছে। শেষ 10 বছর তিনি প্রধানত নাটক রচনায় আত্মনিয়োগ করেন। পৌরাণিক, সামাজিক, ঐতিহাসিক ইত্যাদি সব রকম নাটক রচনাতেই দক্ষতার পরিচয় দিয়েছেন। স্বদেশী আন্দোলনে তাঁর মনে যে স্বদেশী ভাবের জাগরণ ঘটেছিল, তিনি তাঁর ঐতিহাসিক নাটকগুলিতে তারই রূপ দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর সৃষ্টিশীলতার পরিচয় পাওয়া যায় তাঁর গানেও। সঙ্গীত রচনা ও সুরসৃষ্টির ক্ষেত্রে তিনি দেশীয় সুরের সাথে সাথে পাশ্চাত্য সুরও ব্যবহার করেছেন। আজ দ্বিজেন্দ্রলাল রায়ের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। পেশায় তিনি ছিলেন একজন ডাক্তার। নেশা অবশ্য ছিল সাহিত্য চর্চা। নেশার সৌরভেই তিনি সুরভিত। তাই ডাক্তার বলাইচাঁদ মুখোপাধ্যায়ের থেকেও অনেক বেশি তিনি জনপ্রিয় সাহিত্যিক বনফুল নাম।

নেই। তাঁর কর্মস্থল ছিল প্রথম জীবনে ভাগলপুরের সরকারি হাসপাতালে এবং পরবর্তীতে কলকাতা মেডিকেল কলেজে, যেখানে এসে তিনি সাহচর্য পান ব্যঙ্গ রচনার গুরু ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায়ের। সাহিত্যে তাঁর জীবিকা এবং প্রবাস জীবন অনেকখানি কাজ করেছে। মজলিশি আড্ডায় ও ভোজন রসিকতায় তাঁর নাম ছিল। দানা উপন্যাসে পাখিদের নিয়ে তাঁর অগাধ অধ্যয়ন এবং পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় পাওয়া যায়। তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন। রবীন্দ্র পুরস্কার, জগত্তারিণী পদকসহ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট উপাধিও পান। আজ বনফুল সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। হাত বাড়ালেই বন্ধু, জুলাই মাসের এই বিষয়টি আপনাদের কাকে কিভাবে ভাবাচ্ছে দেখে নেওয়া যাক। লিখছেন দীপক কুমার দত্ত, উত্তরপাড়া হলদিবাড়ি কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, অভিনন্দন জানিয়ে এই মাসের বিষয় নিয়ে ভাবনা প্রকাশ করতে চাই। বিষয়ের মধ্যে মানবতার বিশেষ গুণের কথা বলা হয়েছে। একক মানুষ, বিচ্ছিন্ন মানুষ সমাজে বাঁচতে পারে না। পারিবারিক বন্ধনের বাইরে যে সম্পর্ক সবচেয়ে মধুর, সে সম্পর্ক হল বন্ধুত্ব। জন্মের পর শিশুর প্রথম বন্ধু হল তার মাতা ও পিতা। তারপর শিশু যত বড় হতে থাকে, তখন সে সমবয়সীদের মধ্যে মেলামেশা খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব করার চেষ্টা করে। সেই চেষ্টা স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক, কোনো কৃত্রিমতার জায়গা থাকে না। সবাই মিলে জীবনের পরম সুখ আনন্দে দিন রাত কাটে। আয় সবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গা হিপি গান। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার সাথী তাঁর প্রিয় সখা ও সখী। গোপালের বন্ধু ছিল সুদামা ও অন্যান্য বালক ও বালিকারা। শ্রীকৃষ্ণ লীলার কাহিনী ভারতীয় সংস্কৃতির অন্যতম উপাদান। বাংলা সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে শ্রীকৃষ্ণের বাল্যলীলা ভূমির পটভূমি। বন্ধুত্বের সম্পর্ক অতি পবিত্র ও চিরস্থায়ী। এই সম্পর্ক বজায় রাখার মধ্যে কোনো স্বার্থপরতা কাজ করে না। সময়ের সাথে বন্ধুত্বের গঠনগত পরিবর্তন হয়েছে। বর্তমান সমাজ ব্যবস্থায় যুব সমাজ মোবাইলের মাধ্যমে, সামাজিক মাধ্যমে বন্ধুত্ব করতে বেশি সাবলীল। বন্ধুত্ব হল হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগ। সামাজিক মাধ্যমে হৃদয়ের মিলন হয় না। বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়ের যুগে বন্ধু নির্বাচন খুব কঠিন কাজ। বিবেচনার মাধ্যমে বন্ধুর দিকে হাত বাড়াতে হবে, যাতে আমার বিপদে বন্ধুর চোখে জল আসে এবং বন্ধুর বিপদে আমার হৃদয় আকুল হয়ে ওঠে। লিখেছেন দীপক কুমার দত্ত, উত্তরপাড়া হলদিবাড়ি কোচবিহার থেকে। এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন শিলিগুড়ির মাটিগাড়া তুম্বা জোট থেকে লেখা বিশ্বাস। প্রিয় প্রত্যুষা, তোমার এমাসের বিষয় হাত বাড়ালেই বন্ধু। হঠাৎ জীবনে ঝড় উঠেছিল, এলোমেলো জীবনে দিশেহারা হয়েছিলাম। আমার দু চোখে যখন বন্যা, আত্মীয় পরিজনের ঝলমলে রোদ্দুর আমায় বিদ্রুপ করতে লাগল। তারা অনুভব করল না আমার ভাঙনের কষ্টটা। আমি শরণার্থী হয়ে চেয়ে রইলাম। ভাবলাম কেউ তো হাত বাড়াবে না, কেউ হাত বাড়ায়নি। হাত বাড়িয়েছিল অপর একজন। এক অসম বন্ধুত্ব হয়েছিল। স্বজনেরা সমালোচনার ঝড় তুলেছিল। বন্ধু বলেছিল, জীবনে সংগ্রাম করতে শেখো, একা পথ চলতে শেখো, কারো করুণার পাত্র হয়েও না কখনো। তাঁর কথায় মনে দাগ কেটেছিল। চলে এসেছিলাম অনেক দূরে, বন্ধুত্ব কিন্তু শেষ হয়নি। দূর থেকে প্রতিনিয়ত আমাকে সাহস দিয়েছে, সুপরামর্শ পেয়েছি। তাঁর প্রতিটি কথাকে আমি মান্যতা দিয়েছি। সে ছিল আমার পথপ্রদর্শক। চড়াই উত্তরাই পথে চলতে গিয়ে হোঁচট খেলে হাত ধরেনি। শিখিয়েছে কীভাবে একা উঠে দাঁড়াতে হয়। অভিভাবকের মতো পরিচালনা করেছে। শিখিয়েছে স্বনির্ভরতার মূল লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা। এ এক অন্যরকম বন্ধু। ইচ্ছা করলে দুহাত ভরে আমায় সাহায্য করতে পারত, কিন্তু তবে জীবনের যুদ্ধটা তো শিখতাম না। সাফল্যের সিঁড়িতে দাঁড়িয়ে আজ যে আনন্দ উপলব্ধি করছি, সে অনুভূতিটা কেমন তা বুঝতে পারতাম না। বন্ধু আমায় শিখিয়েছে

নিজের পরিচয়ে স্বাধীনভাবে বাঁচতে তাঁর অনুপ্রেরণায় আজ আমি নতুন করে বাঁচতে শিখেছি। নমস্কার আন্তে, লেখা বিশ্বাস, তুম্বা জ্যোত, মাটিগাড়া, শিলিগুড়ি। এবারের ভাবনা এসেছে হাত বাড়ালেই বন্ধু নিয়ে। মঞ্জুশ্রী করের লিখছেন 10 নম্বর বৈষ্ণব ঘাটা লেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47 থেকে। প্রিয় বন্ধু প্রত্যুষা, তোমার এবারের বিষয় খুবই তাৎপর্যপূর্ণ। বন্ধুত্বের সংজ্ঞা নির্ধারণ করা অত্যন্ত কঠিন, তবে বন্ধুত্ব শব্দটার মধ্যে একটা দায়বদ্ধতা, সুস্থ মানসিকতা, সামাজিকতা বোধ, অপরের ভালো করার প্রবণতা সুপ্ত থাকে। যখন একে অপরের বন্ধু হয়ে দাঁড়ায়, তখন সে তার হাত দুটি সাহায্যের জন্য সবসময় প্রসারিত করে। আমাদের জীবনে হাত বাড়ালেই বন্ধু সবসময় মেলে না, তাই প্রকৃত বন্ধু চিনে নিতে হয়। আমার মা বলতেন, তারা তব বন্ধু নয় যারা গুণ গায়, বন্ধু সেই সংশোধনে হয় যে সহায়। সেই প্রকৃত বন্ধু যে বিপদে আপদে রোগে শোকে অভাবে অভিযোগে কিংবা লক্ষ্যভ্রষ্ট হয়ে ভুল পথে গেলে ঠিক পথের নিশানা খুঁজে দেয়। অনেক বছর আগে যৌথ পরিবারে গ্রামের বাড়িতে সবাই একসঙ্গে মিলেমিশে বড় হয়েছি। আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সুসম্পর্ক ছিল। ছাত্র জীবন ছিল পরবর্তী জীবনের প্রস্তুতি পর্ব। এ সময় স্বভাব চরিত্র গড়ে ওঠে, আমাদের সুকোমল বৃত্তিগুলোর বিকাশ ঘটে, তাই এ সময় ভালো বন্ধুর প্রয়োজন। এরপর সমস্ত জীবন জুড়ে হাত বাড়ালেই বন্ধুর সন্ধান করেছি। অনেক সময় প্রকৃত বন্ধুর হাতের স্পর্শে অন্ধকার কেটে গেছে, আবার অনেক মুখোশধারী বন্ধুরা বিপর্যয়ের সময় তাদের সাহায্যের হাত সরিয়ে নিয়েছে। আমার মা এও বলতেন যে বই কিংবা প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করা উচিত। রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেব এবং ভারতের অন্যান্য সাধক ও মহাপুরুষদের লেখাই আমাদের বন্ধু হয়ে উঠুক। বন্ধুত্ব কোনো বয়সের সীমার মধ্যে আবদ্ধ নয়, তাই গ্রামের সেই নায়েব কাকা, মতি চাচা, বিশু জ্যাঠা ও পুঁটি দিদিরা আবার বন্ধু হয়ে ফিরে আসুক। নমস্কার আন্তে, মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণব ঘাটা লেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47। এবারের ভাবনা হাওড়া জেলা থেকে লিখছেন 19/2 বদন রায় লেন, কদমতলা, হাওড়া থেকে। লিখছেন শীলা পাল, প্রিয় নিশান্তের আলো প্রত্যুষা, হাত বাড়িয়ে বন্ধু পেলেও বন্ধুত্ব কোনো সহজলভ্য বিষয় নয়। বড় কথা হল প্রকৃত বন্ধু নির্বাচন। বন্ধুত্বের মধ্যে স্বার্থ, উদ্দেশ্য সিদ্ধি বা সংকীর্ণতা থাকা উচিত নয়। বন্ধুত্ব হল সময়ের আবেগ, একে অপরের প্রতি গভীর ভালোবাসার, বিশ্বাসের এক অটুট বন্ধন, আত্মার শক্তিশালী বন্ধন, স্নেহ, সহানুভূতি, সহমর্মিতা, সততা, পারস্পরিক বোঝাপড়া, সমবেদনা, একে অপরের সঙ্গে আস্থা রাখা, নিজেদের যোগ্যতা অনুভূতি প্রকাশ করতে পারাই হল প্রকৃত বন্ধুত্ব। মতলববাজ বন্ধু, স্বার্থান্বেষী বন্ধু দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকার চেয়ে নির্বান্ধব জীবন কাটানো অনেক ভালো। বর্তমান যুগের স্বার্থপর সমাজে একজন সত্যিকারের প্রকৃত বন্ধুর সান্নিধ্যে মন প্রশস্ত ও উদার হয়। পরিবারের কাছের মানুষের কাছে না বলতে পারা কথাটা উজাড় করে বন্ধুকে বলা যায়। পরিণত মানসিকতা, সুনিশ্চিত ভরসা, বিশ্বস্ততা থাকবে বন্ধুদের মধ্যে, বিশ্বাসঘাতকতা থাকবে না। সমবয়সী, অসমবয়সী, নারী পুরুষ যে কেউ প্রকৃত বন্ধু হতে পারে। নীতি, আদর্শ, শখ, আহ্লাদ, ইচ্ছা, অনিচ্ছা, সমমনোভাবাপন্ন দুজন মানুষ প্রকৃত বন্ধু হতে পারে। তখনই দুজনের দুটো হাত বাড়িয়ে একটাই হাত হবে বন্ধুত্বের। নমস্কার আন্তে, শীলা পাল, 19/2 বদন রায় লেন, কদমতলা, হাওড়া। এবারে ভাবনা এসেছে কলকাতা 150-এর সোনারপুর থেকে। লিখছেন দেবযানী বন্দ্যোপাধ্যায়, বন্ধু প্রত্যুষা, হাত বাড়ালেই হাতে এসে ধরা দিল একটা লোমে ঢাকা ছোট্ট থাবা, যেটা বেশ সংশয়ী। ছোট্ট হলুদ বলের মতো চেহারা আর কালো পুঁথির মতো কুতকুতে চোখে সে যেন জানতে চাইছে, তুমি আমার বন্ধু হবে? বুঝতে চাইছে কতটা নিরাপদ সে এই বাড়িয়ে দেওয়া হাতের মালিকটির কাছে। একমুখ হাসি আর উজ্জ্বল দুটো বড় বড় চোখ নিয়ে আমার সন্তান আমার দিকে তাকে। আমি

বললাম, বন্ধু হবি ওদের, এক কথায় রাজেশে। ঘটনাটি ঘটেছে আমার স্টোর রুমে, একটি মার্জার জননী কোন ফাঁকে তার আঁতুর ঘর বানিয়েছেন সেটি। কদিন তার আনাগোনায় সন্দেহের দানা জমাট বেঁধেছে, উঁকি ঝুঁকি দিতেই সন্দেহের অবসান। সদ্য কিশোরী মেয়েকে দেখাতেই তো ব্যাস আমার স্বস্তি। সবাই যখন মুঠোফোনকেই নিজের বন্ধুর স্থান দিচ্ছে, আমার কন্যা তখন নতুন পমপম সদৃশ বন্ধুদের নিয়ে মশগুল। নিজের পড়ার ফাঁকে সবাই যখন মুঠোফোনের সন্ধানে, এই মেয়ে তখন এই চার পেয়ে তুলোর বলেদের সাথে লুকোচুরিতে ব্যস্ত। নিষেধাজ্ঞা একটাই আমার, পশু ভালো কিন্তু তার থেকে বাহিত জীবাণু ভালো নয়, এটা সে মেনে চলে। আর আমিও জানি এদের থেকে আর কোনো ক্ষতির আশঙ্কা আমার নেই। আর আমার বন্ধু হলো বই, যে হাত বাড়ালেই মন ভরিয়ে দেয়। ধন্যবাদ আন্তি। দেবযানী বন্দ্যোপাধ্যায়, সোনারপুর, কলকাতা 150। এবারের ভাবনা এসেছে বীরভূম থেকে, লিখছেন বোলপুরের উদয়নপল্লী থেকে সুজাতা চৌধুরী। প্রিয় প্রত্যুষা, হাত বাড়ালেই বন্ধু পাওয়া গেলে মনে হয় জীবনে না পাওয়া কিছু থাকবে না। সুখ দুঃখ হাসি কান্না আনন্দ, এক কথায় জীবনের সব অনুভূতি ভাগ করে নেওয়ার মতো কেউ থাকলে তার থেকে ভালো আর কিচ্ছু হয় না। এরকম বন্ধু যাদের আছে তাদের ভাগ্যবানই বলা যায়। বন্ধু কম বেশি সবার আছে, আনন্দ ভাগ করে নেওয়ার বন্ধুর সংখ্যা অনেক বেশি। তাদের সবার সাথে নিজের কষ্টের কথা ভাগ করে নেওয়া যায় না। সবাই বন্ধুর কষ্টকে আত্মীকরণ করতে পারে না। সেই বন্ধুকেই আমি প্রকৃত বন্ধু বলবো, যাকে যে কোনো পরিস্থিতিতেই বিনা বাক্য ব্যয়ে পাশে পাবো। এমন বন্ধু সবার থাকা উচিত। আনন্দে না পেলেও দুঃখে যেন তার সহানুভূতিটা অন্তত পাই। হাত বাড়ালেই আমার আর এক বন্ধু বই। প্রতিদিন যা হোক একটু না পড়লে মন খারাপ হয়, মনে হয় কিছু একটা ঘাটতি থেকে গেছে। হাত বাড়ালেই বন্ধুর জায়গায় বই আছে। বই পড়ে হাসি কাঁদে দুঃখ পাই আনন্দ পাই ভালোবাসি। বই পড়ে একাত্ম হই পাঠ্যবস্তুতে, নিজের অনুভূতিগুলোকে ফিরে পাই, হারিয়ে যাই বিষয়বস্তুর অতল তলে। এমন বন্ধু আর কে আছে? শুভেচ্ছান্তে সুজাতা চৌধুরী, উদয়নপল্লী, বোলপুর, বীরভূম। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সুনিতা দত্ত, মধ্যমপাড়া, গয়েরকাটা, জলপাইগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, কিছুদিন আগে এক গুণীজন সাক্ষাৎকারে শুনেছিলাম, একজন বলছেন বন্ধু কখনো ছেড়ে যায় না। খটকা লাগে শুনে, প্রশ্ন জাগে, তবে নির্বিরোধ মনে অসংখ্য প্রশ্নের জাল সত্ত্বেও তোমাকে একটা কথা বলি। কলেজে পড়াকালীন অর্থনীতি বিভাগে আমাদের সাথে ভর্তি হলো শঙ্কর। আগে থেকে চেনা থাকলেও সেইভাবে বন্ধুত্ব গড়ে ওঠেনি। কিছুদিন যেতেই ক্লাসে সকলের সাথে মিলে গেল আমাদের শঙ্কর। দিন যত যেতে লাগলো বুঝলাম ও বড়ই আপন ভোলা আর পড়াশোনায় অমনোযোগী। একদিন ক্লাসে সকলে গল্প করছি, তখন আমি বলে ফেলেছিলাম আমার সাথে থাকলে কিন্তু পড়াশোনাটা করতে হবে। তারপর বহুদিন কেটে যায়, শঙ্করের ফল খুব একটা ভালো হয়নি, তবে বন্ধুত্ব অটুট থেকেছে। অর্থনীতির স্যারকেও একদিন নাকি বলেছিল আমার ওই কথাটা, ওর খুব ভালো লেগেছে। তবে পরবর্তীতে শঙ্কর শিক্ষকতায় আমার আরেক বন্ধুর স্কুলে যুক্ত হয়েছে, সেখান থেকে আবার যোগাযোগ। কিন্তু হঠাৎ একদিন খবর পেলাম আমাদের স্যারের ইন্দ্রনাথ বিদায় নিয়েছে অসুস্থতার কারণে। শঙ্করকে স্যার ওই নামেই ডাকত, কারণ প্রকৃতই শঙ্কর ছিল ইন্দ্রনাথ গোছের। এই ধরনের বন্ধুত্ব হারিয়েছি চিরতরে, স্মৃতি তাই তাড়া করে। সামনে থেকেও অনেক বন্ধু তাদের বন্ধুত্বের মর্যাদা অনেক সময় রাখে না, তারও ভুরি ভুরি উদাহরণ আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়। তবে বন্ধুত্ব রক্ষার দায়িত্ব পুরোটাই নির্ভর করে প্রত্যেকের মানসিকতায়। আমার জীবনে বন্ধুত্বের মাহাত্ম অপরিসীম। আজও অনেক বন্ধুর সুনিবিড় সুশীতল ভালোবাসায় জীবন পরিপূর্ণ। বিশ্বাসের সীমারেখায় নিমজ্জিত সেই সব বন্ধুত্বে কখনোই ভাঁটা পড়ে না, তবে ছোটদের বন্ধু হতে বেশ ভালো লাগে। আমার 10 বছরের ছেলের বন্ধুদের সাথে মাঝে মাঝে ক্রিকেট খেলি, ক্যারাম খেলি, সাইকেলও চালাই। ওরা আমাকে সত্যি বন্ধু ভাবে। লাল নীল সবুজের মেলায় ওদের মধ্যে খুঁজে পাই নিজের শৈশবকে। ছোট্ট বন্ধুত্বের কথা দিয়ে শেষ করব। পাশের বাড়ির বছর 9-এর অভি আমার ছেলের প্রাণের বন্ধু।
হাঁটতে শেখার পর থেকে দুজনেই বন্ধুত্ব

জুড়েছে। আজ পর্যন্ত ওদের মধ্যে কখনো রাগ অভিমান ঝগড়া দেখিনি। দুজনে যখন দূরে থাকে দুজনেই কষ্ট পায়, একজনের হোমওয়ার্ক না হলে আরেকজন চিন্তায় থাকে। যখন একসাথে ওরা খেলে ওদের দেখলে মনে হয় পৃথিবীর সবচাইতে সুখী ওরা দুজন। আসলে বন্ধুত্ব খাঁটি সূর্যের আলো, যেখানে পড়বে জীব জগৎ ভরে উঠবে, প্রসারিত হবে জীবন তরণী। আজকের মানুষ চেনা দায়ের যুগেও প্রকৃত বন্ধুত্ব সত্যিই পরশমণি, যা ছোঁয়ালে জীবন সত্যি পূর্ণ হয়ে ওঠে। নিবেদনে সুনীতা দত্ত, মধ্যমপাড়া, গয়েরকাটা, জলপাইগুড়ি। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আমাদের এ মাস এবং আগামী মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। এ মাস অর্থাৎ জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু, আর আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে ও আমার দেশের মাটি। আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।

প্রত্যুষার শুনলেন। আর আজকের প্রত্যুষার উপস্থাপনা সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি। ধীরেন বসুর কণ্ঠে নজরুল গীতি শুনতে পাবেন সকাল 7:45। সকাল 10:00 রয়েছে আমার গ্রাম আমার দেশের কথা। ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুর গ্রাম পঞ্চায়েত থেকে আজকের অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি মনুময় পাল। 11:45 শুনবেন প্রান্তিক। স্বরচিত কবিতা নিয়ে থাকবেন মনোজ কুমার ভোজ এবং অমরচন্দ্র কর্মকার উপস্থাপনা, গৌরাঙ্গদেব বর্মা প্রযোজনা, সুবীর দাশগুপ্ত। 12:30 আজকের নাটক অন্তর্খাত, রচনা সমীর চৌধুরী, প্রযোজনা অবিনাশচন্দ্র রায়। দীপান্বিতা দেবনাথের কণ্ঠে লোকগীতি শুনতে পাবেন দুপুর 1:45। বিকেল 3:30 যুব অনুষ্ঠানে আজ শুনবেন মঙ্গল পাণ্ডে ও দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে কিছু কথা। অনুষ্ঠানটির উপস্থাপনায় অন্বেষা বসু রায়চৌধুরী ও শ্রীজ্যোতি ভট্টাচার্যী। বিকেল 4:00 রয়েছে গ্রামীগঞ্জে, 4:30 উত্তরণ। অঞ্জলি ঠাকুরের কণ্ঠে ভাওয়াইয়া শুনতে পাবেন সন্ধে 6:40। ডুয়ার্স দর্পণ সন্ধে 7:05। রাত 8:00 সুস্বাস্থ্য। রাত 9:30 থাকছে দিল্লি কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান, সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে বিশেষ অনুষ্ঠান ইস্যুজ বিফোর পার্লামেন্ট। রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা। আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন বলছি আমাদের বিবিধ ভারতী প্রচার কেন্দ্র থেকে পরবর্তী যেসব অনুষ্ঠান শুনতে পাবেন তার কথা। হাম হ্যায় রাহি পেয়ারকে শোনা যাবে 7:30। ত্রিবেণী শুনতে পাবেন 8:15। চিত্রলোক 8:30। সকাল 9:00 লাইভ ফোন ইন ইন্দ্রধনু। বম্বে টকিজ শোনা যাবে সকাল 10:00। 11:00 লাইভ ফোন ইন চয়নিকা। ইয়াদো কি মাহফিল শুনতে পাবেন 12:05। 1:00 সুরেলা সফর।

বিবিধ ভারতীর অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন ট্রাফিক বুলেটিন। আজ শহরের বিভিন্ন প্রধান সড়কে যানবাহনের চাপ বেশি থাকার কারণে যানজটের সম্ভাবনা রয়েছে। সকল পথ ব্যবহারকারীকে ধৈর্য ধরে চলাচল করতে এবং ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলমান। এটি একটি পরিচিত যানজট প্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তার মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীর গতিতে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 শালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলছে, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুরাঙ্গি আম্বারি সংযোগস্থের সেতু, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা, শিলিগুড়ি ও আম্বারি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নওয়াপাড়া মোড় বিকল্প পথ হিসাবে ব্যবহার করতে হবে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা টিকিয়াপাড়া হাট জলপাই মোড় সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীরগতির হতে পারে। ফুলেশ্বরী হাট NJP সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। ট্রাফিক আপডেট শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকড়াইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত, শ্রেষ্ঠ চলচ্চিত্র আর্টিকেল 370, সেরা অভিনেতা কার্তিক আরিয়ান ও মাম্মটি। আর্টিকেল 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম। অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের, ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সংসদে বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল থেকে শুরু হবে এই বাদল অধিবেশন, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। এদিকে অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ইউবিটির 6 সাংসদের একনাথ সিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে একত্রীকরণের প্রস্তাব অনুমোদন করেছেন তিনি। এই 6 সদস্যের অন্তর্ভুক্তির ফলে সংসদের নিম্নকক্ষে একনাথ সিন্ডের শিবসেনার আসন সংখ্যা 7 থেকে বেড়ে হল 13। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগারে একটি শব্দ জাদুঘরের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়া সাঁকড়াইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। আগেই জানানো হয়েছে শ্রী শাহ গতকাল উত্তরবঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা ছিল বিশেষ নজরে। গতকাল সকালে বিএসএফের দুটি ক্যাম্প পরিদর্শনের পর তিনি শিলিগুড়ির জুমাগাছে প্রহরী সম্মেলনে অংশ নেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই 2026 সালের দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা results.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী সিবিএসই এই বছর থেকে দশম শ্রেণীর জন্য দুটি বোর্ড পরীক্ষার ব্যবস্থা চালু করেছিল। মূল বোর্ড পরীক্ষাটি 17ই ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এরপর 15ই মে থেকে 21শে মে পর্যন্ত দ্বিতীয় বোর্ড পরীক্ষাটি আয়োজিত হয়। সিবিএসই জানিয়েছে, এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। নথি বিকৃতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA স্ক্রুটিনির জন্য OMR শিট জমা দেওয়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি কঠোর নির্দেশিকা জারি করেছে। NTA জানিয়েছে, সম্প্রতি পর্যালোচনার জন্য জমা পড়া অনেক OMR শিটই নকল বা কৃত্রিমভাবে তৈরি বলে প্রমাণিত হয়েছে। এর ফলে সমস্ত অভিযোগের উপর আরও নিবিড় নজরদারি চালানো হচ্ছে। জাল বা AI-এর মাধ্যমে তৈরি OMR শিট জমা দিলে অভিযোগকারীদের গুরুতর আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে বলে NTA সতর্ক করে দিয়েছে। বিজেপির IT সেলের প্রধান অমিত মালবিয়া সরকারের ইথানল মিশ্রণ প্রকল্পকে ভারতের অন্যতম বৃহৎ জনমুখী প্রকল্প হিসেবে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সুরক্ষা মজবুত এবং তেলের আমদানির উপর নির্ভরতা কমিয়েছে। সরকারি সূত্র উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই প্রকল্পের ফলে 2014-15 সাল থেকে কৃষকদের 1,66,000 কোটি টাকা আয় অনুমান করা হয়েছে। সেই সঙ্গে তেলের আমদানি হ্রাসের ফলে ওই বছর থেকেই 1,98,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। Article 370 শ্রেষ্ঠ কাহিনীচিত্রের পুরস্কার পেয়েছে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন মামুট্টি এবং কার্তিক আরিয়ান। Article 370 চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সেরা পরিচালকের সম্মান পাচ্ছেন রাজকুমার পেরিয়াস্বামী। সেরা বাংলা কাহিনীচিত্র বিবেচিত হয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। শ্রেষ্ঠ চলচ্চিত্র সমালোচকের পুরস্কার দেওয়া হবে সঞ্জীব শ্রীবাস্তবকে। সিনেমার ওপর সেরা লেখার জন্য পুরস্কার দেওয়া হবে কে প্রদীপ কুমার শেঠিকে তার রচিত কন্নড় ভাষায় একটি প্রবন্ধের জন্য। নন ফিচার চলচ্চিত্র বিভাগে শিবপাল সিং কাং সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পাচ্ছেন। স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীকের জন্য সেরা পরিচালনার পুরস্কার দেওয়া হবে আনন্দ এল রায়কে। মারাঠি ছবি হামসাফর শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের সম্মান পাচ্ছে। সুমিরা রায় পরিচালিত ভাঙার ছবিটি শ্রেষ্ঠ অকাহিনী চলচ্চিত্রের পুরস্কার পাবে। জম্মু ও কাশ্মীরে পহেলগাঁও এবং বালতাল উভয় পথেই খারাপ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আবহাওয়া যাত্রার উপযোগী না থাকার পূর্বাভাস দেওয়ায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বালতাল এবং নুনওয়ান চন্দনবাড়ি বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের আর এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এখনও পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রায় 370,000-এরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দিরে পূজা ও দর্শন সম্পন্ন করেছেন। এদিকে IMD-র দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বৈষ্ণোদেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে। শ্রাইন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি তীর্থযাত্রীদের জন্য নিরাপদ বিবেচিত হলেই পুনরায় যাত্রা শুরু করা হবে। জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত এবং 1 নিখোঁজ বলে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানি হামলায় এটিই প্রথম কোনো মার্কিন সেনার মৃত্যু। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মার্কিন এবং সহযোগী বাহিনী প্রতিহত করলেও গতকাল ওই 2 সেনা নিহত হন। তবে মৃতদের পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন বিদেশ দপ্তর তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে উদ্ভূত জটিল নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিদেশ দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত

তো মার্কিন নাগরিকদের, বিশেষত পশ্চিম এশিয়ায় নিরাপত্তাজনিত পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্পর্কে নিয়মিত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতারা অবিলম্বে হরিদাসচন্দ্র তরণী দাসের মুক্তি দাবি করেছেন। শ্রী দাস গাইবান্ধা জেলার পলাশবাড়ির উপজেলার রাধাগোবিন্দ এবং কালীমন্দির চত্বরে ভগবান শ্রীরামের 81 ফুট মূর্তি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত 12 জুলাই তাকে অর্থ তছরূপের অভিযোগে পলাশবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের বাইরে ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে কাজ করা একটি মানবাধিকার সংগঠনের সমাবেশ চলাকালীন এই দাবি তোলা হয়। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করল ইংল্যান্ড। ফ্রান্সকে গত রাতের ম্যাচে তারা 6-4 গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধেই ইংল্যান্ড 4 গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে 3 মিনিটে ডেক্লান রাইস, 18 মিনিটে এজরি কনসা, 37 মিনিটে ও প্রথমার্ধের সংযুক্ত সময় দুটি গোল করেন বুকায়ো সাকা। এরপর দ্বিতীয়ার্ধে 48 ও 66 মিনিটে এমবাপে ও 54 মিনিটে ব্র্যাডলি বার্কুলার গোলে ম্যাচে ফিরে আসে ফ্রান্স। এরপর পেনাল্টিতে বুকায়ো সাকার গোলে হ্যাট্রিক সম্পন্ন হয়। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় ফ্রান্সের ওসমান দেম্বেলে গোল করে ব্যবধান কমালে একদম শেষ মুহূর্তে ইংল্যান্ডের জুড বেলিংহাম আবার গোল করে ব্যবধান বাড়ান। নিজের জোড়া গোলের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এদিকে আজ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এক বৈঠকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর তিনি হাওড়া সাঁকরাইলে নির্মীয়মান বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন। সিবিএসই 10ম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান দখল ইংল্যান্ডের। ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দিনের রাজ্য সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। জাতীয় গ্রন্থাগারের শব্দ জাদুঘরের সূচনার পাশাপাশি সাঁকরাইলে আমুলের বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানার ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা এনসিপিআই সাংসদদের জন্য পৃথক বসার ব্যবস্থায় অনুমোদন লোকসভার অধ্যক্ষের। অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে। শিশুশিল্পী বিভাগে যুগ্মভাবে পুরস্কার পাচ্ছে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা। আসছে বিস্তারিত সংবাদে। তিন দিনের রাজ্য সফর শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। সকালে সৌজন্য অতিথি নিবাসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করবেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। এরপর জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ল্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন শ্রী শাহ। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। এরপর সন্ধ্যায় শ্রী শাহ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমুলের কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। উপস্থিত থাকবেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় সহ রাজ্যমন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। গতকাল শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং চিকেন স্নেকের মতো অঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের পুলিশ আধিকারিকরা। বৈঠকে যোগ দেন জেলাশাসক, পুলিশ সুপার, বিএসএফের শীর্ষ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও। বিএসএফের বেশ কয়েকটি সীমান্ত চৌকিও পরিদর্শন করেন শ্রী শাহ। দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক সীমান্ত ব্যবস্থা ঘুরে দেখেন তিনি। পাশাপাশি অনুপ্রবেশ সতর্কীকরণ ব্যবস্থা, রেডিও ভিত্তিক কাঁটাতারের অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থাও খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য সরকার এরাজ্যে শিল্প স্থাপনের যে উদ্যোগ নিয়েছে কংগ্রেস তাকে স্বাগত জানিয়েছে। পূর্ব বর্ধমানের কুসুম গ্রামে গতকাল এক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে কংগ্রেস নেতা

0: অধীর রঞ্জন চৌধুরী বলেন, বাংলায় শিল্প হলে এরাজ্যের মানুষ কাজ পাবে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ঐক্যের বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
1: আমরা এরকম তো অন্ধভাবে কাউরি বিরোধিতা করি না, সমর্থন করি না। কংগ্রেস পার্টি গঠনমূলক কথা, আমাদের কোনো বিদ্বেষ নেই যে শিল্প যাতে না আসে। বাংলার জন্য যে শিল্প হয় ভালো লাগবে আমার, তার সঙ্গে সঙ্গে বাংলার সমাজ ব্যবস্থা, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য সেটাও তো আমাদের দেখতে হবে। শিল্প আসুক, তাছাড়া সম্প্রীতিও আসুক।
0: রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী 1 আগস্ট থেকে তাদের মাসিক পারিশ্রমিক 5,000 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় গতকাল কলকাতার আরজিকর হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে যান। হাসপাতালের জরুরি বিভাগ, ট্রমা কেয়ার এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। কথা বলেন রোগী এবং তাদের আত্মীয়দের সঙ্গেও। হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে আধিকারিকদের সতর্ক করে দিয়েছেন তিনি।
2: গেট থেকে হোস্টেল অবধি সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। এটা এত অপরিচ্ছন্নতায় আরজিকর হোস্টেল থেকে আরম্ভ করে এমার্জেন্সি, ট্রমা, গাইনি, শল্য চিকিৎসা, মেডিসিন, অন্তর্বিভাগ, বহির্বিভাগ সব পরিচ্ছন্নতা বড় ইস্যু। এখানে যারা পরিচ্ছন্নতার ভারপ্রাপ্ত আধিকারিকরা আছে তাদেরকে আমি সজাগ সচেতন করেছি। আমি মঙ্গলবার কি বুধবার ফেরত আসবো আরজিকরে। আমি দেখতে চাই কোনো রকম চোখে পড়ার মতো চেঞ্জ এলো কি না।
0: রাজ্যে স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস এবং রোলিং মিল শিল্পের শ্রমিকদের মাসিক মজুরি গড়ে প্রায় 2,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এর ফলে রাজ্যের প্রায় 1.5 লক্ষ শ্রমিক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। গতকাল কলকাতা নিউজ সেক্রেটারিয়েটে এইসব শিল্পের জন্য একটি মজুরি চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য শ্রমমন্ত্রী অর্জুন সিং, শ্রম দপ্তরের শীর্ষ আধিকারিকরা, সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। এই প্রথমবারের মতো চুক্তিতে ইপিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, ফ্যাক্টরি আইন এবং পরিবেশ দূষণ সংক্রান্ত বিধিগুলি মেনে চলার মতো বিষয়কে বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া মজুরি বিধির আওতায় মজুরি পুনর্বিবেচনার ব্যবস্থাও এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশকর্মী হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে লালবাজার। সব থানা ও ট্রাফিক গার্ডে পাঠানো এই সংক্রান্ত নির্দেশিকা উপেক্ষা করলেই শাস্তির মুখে পড়তে হবে বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে যে কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোনের ব্যবহার নিয়ে আগে থেকে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশের একাংশ তা মেনে চলছেন না বলে কর্তৃপক্ষের নজরে এসেছে। ঠিক সেই কারণেই কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ কড়া নির্দেশ জারি করেছেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। এবারের অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। অধ্যক্ষ ওম বিড়লা, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। গতকালই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপিআই দলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিকে প্রথা অনুযায়ী অধিবেশন শুরুর আগে আজ সর্বদল বৈঠক ডেকেছে সরকার। সেখানে ডাকা হয়েছে এনসিপিআইকেও। লোকসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীদের গতকালই চিঠি পাঠিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি লোকসভায় এনসিপিআইয়ের মুখ্য সচেতক কাকলি ঘোষ স্বস্তিদারকেও সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। দলত্যাগীরা ফিরে এলে দলের সমস্ত পদ ছেড়ে দিতে তিনি প্রস্তুত বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানিয়েছেন। গতকাল কলকাতায় সাংবাদিকদের কাছে অভিষেক বলেন, যারা অন্য পদ বেছে নিয়েছেন তারা আসলে নিজেদের বাঁচাতে এই পদক্ষেপ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তার কার্যালয় ভাঙা হচ্ছে বলে অভিষেক মন্তব্য করেন। অভিষেক ব্যানার্জি দলে ফেরার বার্তাকে কটাক্ষ করেছেন বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা তথা বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
3: 4 টাকার প্রতি 4 টাকা স্পেন্ডিং এর 1 টাকা ওনার আকাশ ভ্রমণের জন্য ব্যবহার হয়েছে। ওনার প্রাইভেট লাইট ফ্লাইট কিনেছেন, হেলিকপ্টার কিনেছেন, টাকা দিয়েছেন পার্টির অ্যাকাউন্ট থেকে, তারপর আবার সেই কোম্পানিকেই হচ্ছে ভাড়া দিচ্ছেন পার্টির অ্যাকাউন্ট থেকে, মানি লন্ডারিং এর, মানি সাইফানিং এর নতুন ভিস্তা খুলেছেন। এটা তো আমরা জানতে চাই, আমাদের তো জানাতে হবে যে এই টাকা কিভাবে হচ্ছে খরচ হলো, কার জন্য খরচ হলো। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন, শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয় যেটা আছে, তার সঙ্গে লোকসভার দলনেতার যে কজনের উনি দলনেতা সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন।
0: আগেই জানানো হয়েছে বেআইনি নির্মাণের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের আমতলা

0: তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কার্যালয়ের একাংশ ভেঙে দিয়েছে প্রশাসন। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটে দক্ষিণ নারায়ণপুর একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তৃতমূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে আজ আদালতে তোলা হবে। গতকাল কামারহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম গতকাল ঘোষণা করা হয়েছে। প্রতি বছরের মতো তথ্য সম্প্রচার মন্ত্রক এবারেও দেশের সেরা সিনেমা অভিনয় শিল্পী এবং নেপথ্য কলাকুশলীদের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছে। জাতীয় পুরস্কার সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। অঙ্ক কি কঠিন ছবির জন্য শিশু শিল্পী বিভাগে যুগ্মভাবে পুরস্কার পাচ্ছেন বৃদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে স্পেনের মুখোমুখি হবে। বিশ্বকাপের অন্যতম দুই সেরা তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি এবং স্পেনের লামিল ইয়ামালের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। একটি প্রতিবেদন।
1: বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে কলকাতা সহ রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। গলি থেকে রাজপথ আর্জেন্টিনা ও স্পেনের পতাকায় মুখ ঢেকেছে। পাল্লা দিয়ে বেড়েছে দুদলের জার্সির চাহিদা। কে মোহনবাগান, কে ইস্ট বেঙ্গল, সেই লড়াই এখন গৌণ। কে কোন রাজনৈতিক দলে, সেই বিতর্ক সরিয়ে এখন সকলেই মেতেছেন বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে নিয়ে। একদিকে গতবারের বিজয়ী আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোকাপ জয়ী স্পেন। খেলার মাঠে কি ফল হবে তা ভবিষ্যতে বলবে, তবে জনসমর্থনের নিরিখে নিশ্চিতভাবেই পাল্লা ভারী আর্জেন্টিনার। রাজ্য ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় কলকাতার নন্দন ওয়ান সভাগৃহে এবং তার বাইরে একতারা মুক্ত মঞ্চে বড় পর্দায় ফাইনাল দেখানো হবে। শহর ও জেলার আবাসন মাল্টিপ্লেক্সও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া জেলায় জেলায় রাজ্য সরকার বিভিন্ন ক্লাবগুলির মাধ্যমে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাবার বন্দোবস্ত করেছে। এদিকে প্রিয় দলের মঙ্গল কামনায় সকাল থেকেই যাগযজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হৃদয় উজাড় করা ভালোবাসা রয়েছে লিওনেল মেসির জন্য, হয়তো এটাই তাঁর শেষ বিশ্বকাপ। আবার কিছু কিছু ফুটবল অনুরাগী স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালের হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন। তবে খেলাটা যখন মাঠে, দৃষ্টিটাও থাক মাঠেই। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তিন দিনের রাজ্য সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন বিজ্ঞাপন বিরতি।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: ফিরে এলাম বিরতির পর। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ধীরেন বসু।

নজরুল গীতি শুনলেন ধীরেন বসুর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত এবং এরপর মর্নিং নিউজ

0: দশ লাখের লটারি জিতেছি আমি।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে এই মুহূর্তে স্টুডিওতে আমি, রবিবারের ছুটির সকালকে সাথে নিয়ে। বৃষ্টি ভেজা দিন, সকাল একটু আনমনা, ইচ্ছে করছে এই অলস সময়টুকু বয়ে যাক। এই মুহূর্তে কিছু কাজ বাকি, থাক পরে করলেও চলবে। আজ কথা বলবো এই পরে করলেও চলবে নিয়ে, কিভাবে সত্যি কি চলে, কত দিন। তবে এই মুহূর্তে জুড়ে গেছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, শুভ সকাল।
3: সুপ্রভাত দিদি।
2: হ্যাঁ সুপ্রভাত।
3: হ্যাঁ
2: কার সঙ্গে?
3: আকাশবাণীতে।
2: হ্যাঁ
3: হ্যালো আকাশবাণীতে, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
2: আচ্ছা আচ্ছা বলুন।
3: হ্যাঁ
2: আজকের বিষয় কি শুনেছেন?
3: না দিদি, বিষয়টা তো মানে আমাদের তো অ্যাপই মানে ইয়ে হয়ে গেছে।
2: আচ্ছা আচ্ছা,
3: হয়ে গেছে সব।
2: আজকের বিষয় পরে করলেও চলবে নিয়ে। ধরুন আমরা প্রত্যেকেই যে কাজগুলো করি, আমাদের কাছের কাজের কিছু পূর্ব নির্ধারিত প্রস্তুতি থাকে। হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে এই প্রবণতা ধীরে ধীরে বাড়ছে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কাজটা করতে হবে, ঠিক আছে একটু পরে করছি,
3: করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক,
2: পরে করছি,
3: সেটাই আছে। হ্যাঁ
2: সেটা, সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো শ্রোতা বন্ধুদের সাথে, বলুন।
3: তো দেখুন তো দিদি, বিষয়টা আপনি মানে সত্যি খুব সুন্দর, দুর্ভাগ্য আমার যে আমি যেদিনই ঢুকি আমি বিষয় শুনতে না পেরে ঢুকি, কিন্তু তবুও যেটুকু তাৎক্ষণিকভাবে আমার মনে হয় সেটা হচ্ছে কোনো কাজ করার আগে তার পরিকল্পনাটা আগে সেরে নিতে হবে। হ্যাঁ, যে আমি এই কাজটা করব এবং এখনই করব। এবার ধরুন আমাকে সকালবেলায় যদি বাজারে যেতে হয়, হ্যাঁ মনে করুন তো সকালবেলায় যখন আমি যাব তখন তো আমি সেই টাটকা জিনিসটাই পাবো, কিন্তু যখন আমি দেরি করে যাবো, যাচ্ছি যাচ্ছি করে, হ্যাঁ তখন কিন্তু সেই সেই বলে না শিশির বিমল প্রভাতের ফল, বিকাল বেলায় বিকায় হেলায় সহিহার নীরব দেখা, সেরকম নানান হাত ঘুরে যখন সেই সবজি, হ্যাঁ যখন ধরুন প্রায় মানে কি বলবো অর্ধমৃত হয়ে যাবে, সেই সময় যদি আমরা বাজায় যাই তখন কিন্তু সেই জিনিসটার মনোমত হবে না। খালি যখনকার কাজ ঠিক তখনই করা উচিত, মানে সব ক্ষেত্রেই আর কি। জীবনের জীবনটা তো

0: একটা ধরুন কর্মক্ষেত্র, আমরা প্রত্যেকে কিছু না কিছু কাজের সঙ্গে জড়িয়ে থাকি।
1: হুম
0: হ্যাঁ,
1: হুম
0: প্রত্যেকেই আমরা কোনো না কাজের সঙ্গে, সেই কাজগুলো যদি আমরা সময় মতো করি তাহলে কিন্তু জীবন হয়ে উঠবে সুন্দর। আর যদি ওই করব করব করে যেটা আপনি বলছেন যদি ফেলে রাখি, তাহলে কিন্তু সেই করবটা মনের মতো হয় না, তখন আমাদের মনে একটা বিরক্তি আসে, হ্যাঁ, যে দূর প্রত্যেক দিন একই কাজ। কিন্তু এই যে যেখানকার কাজ তখনই, যদি এই যে ধরুন আমার কথাই ধরুন, আমি যে ভোর 4টের সময় প্রত্যেক দিন কাজে যাই, হ্যাঁ, তো আমার যদি ধরুন সেই কাজ, সেই অভ্যাসটা আমার হয়ে গেছে, আর এটা একটা অভ্যাস, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, তাহলে সেই অভ্যাসটা যখন আমার হয়ে গেছে তখন সেই কাজটাও কিন্তু আমার সুন্দর হয়। এবং
1: আপনার
0: আমি
1: মানসিক
0: যেখানে কাজ করে দিই,
1: প্রস্তুতি, আপনার
0: হ্যাঁ,
1: মানসিক
0: মানসিক
1: প্রস্তুতি
0: প্রস্তুতি,
1: আছে যে আমি এখনই
0: হ্যাঁ,
1: করব, এই
0: এখনই করব,
1: হ্যাঁ, এই প্রস্তুতি যখন আমাদের মধ্যে থাকে তখন কিন্তু একটু পরে করলেও চলবে, এই প্রস্তুতির থেকে
0: হ্যাঁ,
1: আমরা বেরিয়ে যাই। আমাদের
0: বেরিয়ে যায়,
1: হ্যাঁ
0: ঠিক
1: মানসিক প্রস্তুতি নিয়েই তো আমরা কাজগুলো করি, মন আমাদের
0: করতে হয়,
1: হ্যাঁ
0: অবশ্যই।
1: নিয়ন্ত্রণ করে।
0: তো
1: ভালো
0: এরকম
1: লাগলো।
0: ধরুন মানসিক, হ্যাঁ, মানসিক প্রস্তুতি নিয়ে ধরুন আমরা যখন, এই বাচ্চারা যখন ধরুন বলে যে আমরা একটু পরে পড়তে বসবো, আসলে তখন কি হয় জানেন তো, তার মনসংযোগটা নষ্ট হয়ে যায়। আর কাজের ক্ষেত্রে, হ্যাঁ, কোনো কাজই কিন্তু খেলা ফেলার নয় দিদি, কাজকে যদি আমরা সুন্দর করে গড়ে তুলি বা আমাদের আপন করে নিই, তাহলে আমাদের জীবনও হয়ে উঠবে সুন্দর। হ্যাঁ, তো আজ সকালে আপনাদের হ্যালো আকাশবাণীতে এটুকুই শেয়ার করলাম,
1: খুব
0: ভালো থাকবেন,
1: ভালো বলেছেন,
0: নমস্কার ম্যাডাম।
1: আপনিও ভালো থাকবেন, এবং এত সুন্দর করে আপনি বিষয় ভাবনাকে আমাদের কাছে তুলে ধরলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ দিদি,
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ। শুধু আমরা নিজেদের ক্ষেত্রেই নয়, ধরুন আমরা প্রত্যেকেই যে যে জায়গায় দাঁড়িয়ে, আমাদের প্রত্যেকেরই কিন্তু ইচ্ছে করে যে কাজটা যদি একটু পরে হয় তাহলে কিন্তু ভালো হয়, এই একটু পরে হলে ভালো হয় এই ভাবনা থেকে আমরা কিন্তু একটু একটু করে পিছিয়ে যেতে থাকি। তবে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি কি বলছেন? নমস্কার, শুভ সকাল।
2: হ্যাঁ নমস্কার দিদিভাই,
1: হ্যাঁ
2: শুভ সকাল দিদিভাই।
1: শুভ সকাল।
2: হ্যাঁ দিদিভাই, ভালো আছেন তো দিদিভাই?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিদিভাই, ভালো আছি। এবং মানে আমাদের সে গরম গুমোট ভাবটা রয়েছে, কিন্তু বৃষ্টি খুব কম কম হচ্ছে আর কি দিদিভাই।
1: আচ্ছা আচ্ছা,
2: তো হ্যাঁ, মানে
1: আজকের
2: সেই,
1: বিষয় কি শুনেছেন?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিদিভাই, যখনকার কাজ তখনই করে ফেলতে হবে দিদিভাই, কাজ কোনো সময় ফেলে রাখলে হবে না। কারণ কাজ যদি আমি ফেলে রাখি তাহলে কিন্তু ওটা করব করব করে আর করা হবে না, তাতে কি হবে, মানে যে কাজটা সঙ্গে সঙ্গে করে রাখার দরকার সেই কাজটা তখন থেকে আবার পিছিয়ে যাবে। এবং দেখুন দিদি ভাই, এই যে বাজার, আমি সকালবেলায় আপনাদের 8:30 প্রোগ্রাম আরম্ভ, তার আগে কিন্তু বাজার চলে গেছি, বাজারে করে নিয়ে এসে আপনার সাথে বসে গেলাম। তার মানে এই কাজগুলো যদি আমি, এই যে আজকে আপনার এই যে বিষয় দিয়েছেন, এই বিষয়ে দেখুন আপনার সাথেও যে কথা বলছি, আপনার সময়ে তো কথাটা বলতে হবে, সময় পেরিয়ে গেলে কিন্তু আর আপনাকে ধরতে পারবো না দিদি ভাই। কারণ সেই জায়গাটা থেকে আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে, এবং সেই সচেতনটা যদি নিজের মধ্যে থাকে তাহলেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন, এবং আর আগামী দিনে আপনার মানে পথটা পাথেও হবে এবং সব কিছু। আজকে দেখুন স্কুলে পড়াশোনা করতে গিয়ে পড়াশোনার সময়ও কিন্তু আপনাকে পড়াশোনার টাইমে পড়াশোনা করে স্কুলে যেতে হতো, সেটা যদি আপনি পরে করবেন, মাস্টারমশাই যখনই পড়া ধরবে আর আপনি বলতে না পারলেই মার খেয়ে ঘর আসবেন।
1: আসলেই তাই, জীবন অভিজ্ঞতা আমাদের বলে যে এটাও যেমন খুব সত্যি যে আমাদের মনে হয় সব সময় যে আমাদের কাজের ওই বৃত্তে থাকতে ভালো লাগে তা কিন্তু নয়, আবার কাজের বৃত্তের বাইরে বেরিয়ে গেলেও আমাদের যে চাপটা আসবে, ধরুন যে কাজটা আমাদের যে সময়ে করবার সেই সময়ে যদি করে ফেলতে না পারি তাহলে কিন্তু এক নম্বর চাপ আসবে, দুশ্চিন্তা বাড়বে এবং কাজটি ঠিকঠাক করা যাবে না। মানে হ্যাঁ, কাজটা করা গেল হয়তো কিন্তু কাজের যে মান সেই মানে কিন্তু আমরা পৌঁছতে পারবো না।
2: না, এই যে বাজারে দেখুন এখন সকালবেলা টাটকা সবজি উঠেছে, আপনি যত দেরি করে যাবেন সেগুলো তো বিক্রি হয়ে যাবে, তাহলে আপনি টাটকা পেলেন না, বাসি নিয়ে আসতে হবে। তো সেই জায়গাটাতে আমাদেরকে কিন্তু সচেতন একদম থাকতে হবে, এবং সচেতন না থাকলে আজকে কিন্তু আমরা এগোতে পারবো না।
1: একদম একদম,
2: হ্যাঁ,

0: হ্যাঁ, এবার আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা বলে ফেলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার
0: হ্যাঁ
1: মন্ডল, দিদিভাই।
0: হ্যাঁ, নিশ্চয়ই আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু আপনারা।
1: হ্যাঁ হ্যাঁ
0: এবং আপনাদের সমৃদ্ধ মতামতে আমরা কিন্তু আমাদের
1: হ্যাঁ
0: এগিয়ে চলার
1: না
0: পথটা
1: না
0: খুঁজে
1: দিদিভাই,
0: ফেলি।
1: আপনি যে টপিক গুলো দেন না, সত্যি করে আমাদের মনের মধ্যে মণিকোঠায় মানে সেটা ঘা দেয় যে বাবরে দিদিভাই কি জিজ্ঞেস করবে আর কি বলতে পারবো কিনা, ভুলভাল হবে কিনা, এই
0: একদমই না,
1: জায়গাটা কিন্তু আমরা পাই, আমরা পাই। তো আপনাদেরকেও অজস্র ধন্যবাদ দিদিভাই, এরকম টপিক এক একটা দিনে এক একটা রকম দেওয়া, সত্যি করেই আমরা ভালোবাসি এবং ভালো লাগে, তার জন্য আপনাদের সাথে জুড়ে থাকি দিদিভাই।
0: হ্যাঁ
1: হ্যাঁ ভালো
0: নমস্কার,
1: থাকবেন,
0: হ্যাঁ
1: সুস্থ থাকবেন।
0: সাথে থাকুন, হ্যাঁ
1: নমস্কার, হ্যাঁ নমস্কার, নমস্কার।
0: নমস্কার। এই মুহূর্তে সময় হয়ে গেছে প্রথম গানে যাবার, তবে তার আগে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার দিদি, শুভ সকাল।
0: শুভ
2: আমি,
0: সকাল,
2: হ্যাঁ আমি সৌভিক সরকার বলছিলাম কসবা থেকে।
0: হ্যাঁ বলুন।
2: দেখুন, সময়ের কাজ সময় করা ভালো, এবং যখন আমরা কাজটা যখন করতে পারি না, তখন দেখা যায় যে আমাদের হুড়োপুড়ি পড়ে যায় আর কি,
0: হুম
2: মানে একটা তাড়াহুড়োর মধ্যে পড়ে যায়।
0: হুম
2: হ্যাঁ, এবং অনেক সময় চটজলদি গিয়ে দেখা যায় যে অনেক সময় আমরা দেরি করে ফেলি, এবং সেটা দেখা যায় যে অনেক ভুল করে ফেলি। এই জিনিসটা প্রতিবার হয়,
0: হুম
2: হয়তো মনে করি ঠিক আছে আমার হাতে এখন অনেক সময় আছে, আমি এই কাজটা একটুখানি পরে করব,
0: আচ্ছা
2: কিন্তু দেখা যায় যে অনেক সময় ঠিক আছে আমি রেখে দিলাম, পেন্ডিং এ কাজটা রেখে দিলাম, কিন্তু যখন সময়টা যখন এগিয়ে আসে, মানে ডেডলাইনটা যখন এগিয়ে আসে, তখন দেখা যায় তাড়াহুড়ো পড়ে যায়,
0: হুম
2: এবং কাজটা তখন তাড়াহুড়োর মধ্যে এদিক ওদিক হয়ে যায়। এটা আমাদের ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি, যখন আমাদের ওই গরমের ছুটিতে ছুটি পড়তো আর কি,
0: হুম হুম
2: তখন অনেক সময় দেখা যায় যে না না এখন ওই ছুটির যে কাজগুলো যেগুলো দিয়েছে, পড়াশোনা যা দিয়েছে, হোমস্টাক যা দিয়েছে, এগুলো পরে করব।
0: হ্যাঁ
2: কিন্তু ছুটি যখন এগিয়ে আসে, যখন দেখা যায় যে ঠিক আছে 1 সপ্তাহ বাকি আছে, এবার তো করতে হবে, তখন আদা জল খেয়ে নেমে পড়ি, দেখা যায় যে জিনিসটা দেখা যায় হিতে বিপরীত হয়ে যায়। অনেক সময়
0: হ্যাঁ
2: যে জিনিসগুলো অঙ্ক করতে দিয়েছে বা লাইফ সায়েন্সে কিছু আঁকতে দিয়েছে, তার বিশ্লেষণ করতে দিয়েছে, দেখা যায় যে অনেক সময় সেটা দেখা যায় যে একদম যা ইচ্ছা তাই হয়ে গেল, একদম বিচ্ছির ব্যাপার হয়ে গেল, মানে জগা খিচুড়ি টাইপের জিনিস হয়ে গেছে
0: মানে
2: এই
0: এই যে
2: জিনিস।
0: নির্মাণ, মানে আমরা যখন কোনো কাজ, আর এটা তো খুব সত্যি ঘটনা যে আমাদের ওই যে কাজের ক্ষেত্রে যে একটু পরে করি, একটু পরে করলে কি হয়, এই যে ভাবনা, এই ভাবনা কিন্তু আস্তে আস্তে বাড়ে, এবং এই ভাবনা কিন্তু আমাদের সমাজের মধ্যেও ছড়িয়ে পড়ছে, যে মানে বিভিন্ন ক্ষেত্রে যে কাজটা একটু পরে করি, কিন্তু দেখা যায় যে কাজের যে প্রার্থিত যে আমাদের যে পাওয়া কাজটার থেকে, আমরা যে যে কাজটা করি তা সেই কাজটা নিয়ে তো আমাদের একটা ভাবনা থাকে, কাজটাকে আমরা কিভাবে করব, কিভাবে গুছিয়ে তুলব। তো যেই মুহূর্তে আমরা একটু পিছিয়ে গেলাম যে একটু পরে করি, তো ওই সময়টুকুতে ভাবনার থেকে আমরা সরে যাই।
2: একদম, মানে সেই ভাবনাতেই কিন্তু আমরা কিন্তু জিনিসটা কিন্তু সরে যাই, এবং লক্ষ্যটা যে দিদি থাকে না আমাদের, সেই
0: হুম
2: লক্ষ্যটা আমরা অনেক সময় হয়তো বেরিয়ে যাই আর কি।
0: হুম হুম হুম তাতে যেটা
2: আমরা,
0: হয়,
2: হ্যাঁ
0: তাতে
2: বলুন,
0: যেটা হয়, কাজের যে মানটা, সে মানের কিন্তু হেরফের হয়। আপনি যেটা বলছিলেন যে ছোটবেলায় যদি, যখন আমরা দেখেছি যে আমাদের ওই স্কুলের যে কাজগুলো সেগুলো তাড়াহুড়ো করে করলে যেরকম এলো, আর যদি প্রতিদিনের একটু একটু করে করা যায়, তাহলে একটুখানি মিলিয়ে দেখলেই বোঝা যাবে যে কাজটা কতখানি ফারাক হলো
2: একদম,
0: প্রতিটি
2: মানে
0: ক্ষেত্রে।
2: আপনি যেমন বলছেন কাজের যে মানটা,
0: হুম
2: অনেক সময় দেখবেন সেটা কিন্তু কমে যায়, কাজের মানটা কিন্তু কমে যায়, কিন্তু এতে কি হয়, এতে কিন্তু আমাদেরই ক্ষতি হয়।
0: হ্যাঁ
2: একটা জিনিস আমাদের কাজটা কখনো না এরকম ফেলে রাখা উচিত না, এতে জিনিসটা কিন্তু অনেক সময় হিতে বিপরীত হয়। আমি শেষ একটা একটা জিনিস আমি বলবো,
0: হুম
2: সেটা হলো আমার বাবা আমাকে একটা জিনিস শিখিয়েছিল যে কাজ সময়কে, বিশেষ করে সময়কে তুমি মূল্য দাও, সময় তোমাকে একদিন একদিন না একদিন কিন্তু মূল্য দেবে।
0: হুম
2: কারণ তখন এই জিনিসটা কিন্তু আমি বুঝতে পারিনি, কারণ তখন ওই সময়কে আমাকে একটা ঘড়ি গিফট করেছিল, ওই সময়টা ওই ঘড়িটা দিয়ে আমাকে একটা বার্তা দিয়েছিল।
0: আচ্ছা
2: কিন্তু এই পরবর্তী সময় যখন আমি এখন যখন কোনো না কোনো কাজ বাজ করি, সময়ের কাজ সময়ে করার চেষ্টা করি,
0: হুম

0: হাতে দেখবেন এক্সট্রা কিছুটা সময় থেকে যায়, যখন আমি যখন কাজের কাজ যখন করে রাখি। এই যে সকালবেলা আপনার সাথে আমি এখন কথা বলছি, শুনছি,
1: হুম
0: সকালে বলতে গেলে আমার যে অর্ধেক কাজ, অর্ধেকের বেশি কাজ আমার হয়ে গেছে, এক্সট্রা সময় আমার রয়েছে এখনো হাতের মধ্যে, অনেক এক্সট্রা মানে
1: আচ্ছা
0: অনেকটা
1: আচ্ছা
0: সময় এখনো হাতে রয়েছে,
1: আচ্ছা
0: এই জিনিসগুলো কিন্তু আমি করে রাখি। যেমন এরপর আমাকে বাজার যেতে হবে, কিছুক্ষণ পরে বাজার যেতে হবে, তারপর রান্না বান্না সবকিছু, এইগুলো মোটামুটি দুপুরে 12টার মধ্যে, রবিবার দিন বিশেষ করে, রবিবার দিন ঘরে থাকি,
1: হুম হুম
0: 12টার মধ্যে করে দিই। এরপর কিন্তু আমার হাতে সময় থেকে যায়। এইটা যদি আমি যদি মনে করতাম না পরে করবো, হাতে সময় আছে, আমার কিন্তু তখন তাড়াহুড়োর মধ্যে থাকতো পরবর্তী কাজের যে সময়টা এগিয়ে আসছে সেইটার দিকে, এই কাজের যে মানটা না দেখি, এই জন্য অনেকটা কিন্তু আস্তে আস্তে কমে যায় মানটা, এই জন্য
1: মনঃসংযোগও নষ্ট হয়ে যায়।
0: সময়টা নষ্ট হয়ে যায়, ইয়ে হয় আর কি।
1: হুম হুম হুম
0: যাই হোক, আজকে সত্যি খুব সুন্দর টপিক দিয়েছেন এবং আপনাকেও ধন্যবাদ। পরবর্তী শ্রোতারা আসুক, নমস্কার দিদি, কলকাতা থেকে সৌভিক সরকার বললাম, নমস্কার।
1: ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা তো বললাম, এই মুহূর্তে সময় হয়ে গেছে আমাদের আজকের প্রথম গানে যাবার। শুনে ফিরে আসছি, তবে তার আগে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ, পরিতোষ বাবু বলুন।
2: হ্যাঁ, ভালো ভালো গান দেন।
1: আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আপনি শুনুন, আপনার জন্যই আপনার
2: আচ্ছা
1: পরবর্তী গানটি।
2: আচ্ছা,
1: ধন্যবাদ। চলে যাচ্ছি আজকের প্রথম গানে।

হাম সাথ সাথ হ্যায় ছবি থেকে শুনছেন এই গানটি। গেয়েছেন অলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি এবং অনুরাধা পরওয়াল।

0: এই মুহূর্তে হ্যালো আকাশবাণীতে একজন শ্রোতা বন্ধু এসে গেছেন, সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, না যুক্ত হয়েছেন। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল দিদি ভাই।
0: শুভ সকাল, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন?
0: ভালো আছি। আজকের বিষয় নিয়ে একটু বলুন।
1: হ্যাঁ দেখুন, সময় সময় এমন একটা জিনিস যার মূল্য কিন্তু সকলকেই দিতে হয়, কারণ সময়ের মূল্য আমরা যদি না দিই তাহলে আমাদের জীবনে চলার পথটাই কিন্তু দুঃসম দুরূহ হয়ে যাবে। কারণ হ্যাঁ, আমরা যদি সময়কে ঠিক ঠিক ভাবে কাজে লাগাই এবং তার সব কিছু সময় মাফিক যদি আমরা করি সঠিক কাজ, তাহলে কিন্তু আমাদের জীবনটা খুব সুন্দর হয়ে যাবে এবং আমরা সাফল্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো।
0: তাহলে
1: যেমন ধরুন ছাত্রছাত্রীরা পড়ার সময়, এখন যখন পড়ার সময়, সেই সময়টা যদি তারা কাজে না লাগিয়ে অন্য কিছু করার চেষ্টা করে বা সময়টাকে অতিবাহিত করে দেয় পড়াশুনো না করে, যখন সেই সময়টা চলে যায় তখন কিন্তু আফসোস করা ছাড়া আর কোনো কিন্তু কিছুই থাকে না। তাই আমাদের যে কোনো কাজ করার আগে 5 বার 10 বার ভেবে সময় নিয়ে করতে হবে, এবং তাড়াহুড়ো করে যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের সেই কাজটা ভুল হয়ে যাবে।
0: কিন্তু
1: তাই
0: হ্যাঁ, এটা আমাদের কিন্তু স্বাভাবিক প্রবৃত্তি যে ঠিক আছে,

0: বা চললেও কতদিন চলে, আপনার কি মনে হয়?
1: না দেখুন, বললাম তো যে এই যে সময় আছে, একটু পরে করব, আজ নয় কাল করব, এই যে কাল কথাটা এতটাই খারাপ। হ্যাঁ, কাল বলে যদি আমি কোনো কাজ ফেলে রাখি, তাহলে সেই কাল কিন্তু আর ফিরে আসে না, সে কাল হয়ে যায়। তাই
0: একদম
1: আমরা
0: একদম,
1: যে মূল্য দেব এবং সঠিক সময়ে সঠিক কাজ করব, হ্যাঁ, তাহলেই জীবনটা সুন্দর হবে।
0: হ্যাঁ প্রত্যেকেরই, মানে আমরা তো সমাজবদ্ধ জীব, আমাদের
1: হ্যাঁ,
0: প্রত্যেকের
1: সবারই
0: জীবনে,
1: সবারই সবারই, শুধু আমার একার ক্ষেত্রে
0: একদম
1: নয়,
0: একদম একদম,
1: প্রত্যেকেরই প্রত্যেকেরই ঠিক
0: এই
1: একদম।
0: জায়গাটা দাঁড়ালে কিন্তু আমরা কিন্তু মানে প্রত্যেকের এই সচেতনতা, মানে এই মুহূর্তে করব যে কাজটা আছে, এই মুহূর্তে করে তারপরের ভাবনাটা পরের ভাবনায় যাব, তাহলে কিন্তু একটা ভাবনার ঠিকঠাক গতি যেটা আমরা পাই আর কি বলি, সেটা পাবো। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। লাইফ ফোন ইন, হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি শ্রোতা বন্ধুদের সাথে। আর আমি জানছি এবং জানি যে আপনারা সবাই কিন্তু রেডিও সেটের উপরে বসে রয়েছেন এবং আজকের যে বিষয় সে বিষয় নিয়ে আপনারা ভাবছেন এবং কথা বলছেন। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন। নমস্কার, শুভ সকাল।
2: হ্যাঁ, নমস্কার দিদি।
0: নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনার নামটা বলুন। আচ্ছা, আজকের বিষয় কি শুনেছেন? আচ্ছা আচ্ছা, ধরুন যে কাজটা আপনি ভাবছেন যে কাজটা আপনার এখনই করা দরকার, কিন্তু কাজটা আপনি ভাবছেন যে একটু পরে করলেও হয়, এই ভাবনা যদি থাকে তাহলে আপনার কি চলবে বা চললেও কতদিন চলবে? আসলে আপনার কথাটা ঠিকঠাক আসছে না, বলুন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে সময় হয়ে গেছে পরবর্তী গানে যাবার, তবে তার আগে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, শুভ সকাল।
3: শুভ সকাল দিদি ভাই।
0: হ্যাঁ শুভ সকাল, কেমন আছেন?
3: আজকে ভালো আছি দিদি ভাই, আপনারা ভালো আছেন সবাই?
0: হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক। বলুন, আজকের বিষয় নিয়ে কিছু বলুন।
3: আজকের বিষয় নিয়ে যেমন একটা সুন্দর টপিক হচ্ছে, সেটা হচ্ছে সময়ের ব্যাপার।
0: হ্যাঁ, মানে কাজটা পরে করলেও, আজকের বিষয় হচ্ছে পরে করলেও চলবে, এই ভাবনা নিয়ে কি চলা যায়, সত্যিই কি চলে?
3: না, একদমই না দিদি ভাই। কাজ ফেলিয়ে রাখার ফল, হ্যাঁ, ছোটবেলায় আমি এক বইয়ে পড়েছিলাম, হ্যাঁ, তো আর যে কোনো কাজ ফেলে রাখলে তার ফল কিন্তু একদিন ভুগতে হবে।
0: হ্যাঁ,
3: যেমন ধরুন, হয়তো আমি ভাবছি যে এই কাজটা কালকে করব, কালকে করার কাজটা করতে করতে আমার কিন্তু কালটা কিন্তু শেষ হচ্ছে না।
0: হুম,
3: এই জন্য সময়ের কাজটা, সময়কে প্রাধান্য দেওয়া উচিত, আর সময়ের কাজ সময়ের মতোই করাটা ঠিক।
0: হ্যাঁ, তাহলে
3: হ্যাঁ,
0: মানে এই কাজটাকে যদি আমরা এভাবে, কিন্তু অ্যাকচুয়ালি চলে না নির্ধারিত সময়ে, এবং সমাজের মধ্যে আমাদের অনেকের মধ্যেই কিন্তু এই ভাবনাটা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে কিন্তু বাড়ছে যে কাজটা একটু পরে করি, এই যে একটু গা ছাড়া দেওয়া ভাব, একটু ঢিলেমি ভাব, এই জায়গাটা কিন্তু একদিনে তৈরি হয় না, আস্তে আস্তে আস্তে আস্তে কিন্তু এই জায়গাগুলোর থেকে আমরা কিন্তু সরে যাই, তাই না? সরে যাই বলে কিন্তু আমাদের অসুবিধেও কম কিছু হয় না, তারপর হয়তো আবার ব্যাক করে ওই সময়ের কাজ সময়ই করব, সেই জায়গায় ফিরে আসি। আপনার নামটা বলুন এবং কোথা থেকে বলছেন?

0: উত্তর দিনাজপুর থেকে বলছি, রামগঞ্জ, গোপাল দত্ত।
1: আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন।
0: নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার।
1: এই মুহূর্তে হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে। আর বারে বারেই যে কথাটা আমাদের বলতে হবে, আমাদের মধ্যে যে প্রবণতা রয়েছে সেই প্রবণতা হলো, কাজ তো আমরা সবাই করি কিন্তু খানিকটা আগে আর খানিকটা পরে। বিষয়ভিত্তিক কথাবার্তায় তো ফিরছি, তবে তার আগে একটুখানি বিরতি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরে এলাম বিরতির পর। আর শ্রোতা বন্ধুদের সঙ্গে আজ যে বিষয় নিয়ে কথা বলছি, বিষয়টি হল, কিছু কাজ বাকি রয়ে গেছে পরে করলেও চলবে, এই পরে করলেও চলবে সত্যি কি চলে? কতদিন চলে? কিভাবে? এই মুহূর্তে জুড়ে গেছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, শুভ সকাল।
3: নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন?
3: আমি আমি আমি এই চালাটির থেকে রাজেন বর্মন বলছি।
1: হ্যাঁ, আজকের বিষয় শুনেছেন?
3: হ্যাঁ হ্যাঁ, যখনকার কাজ তখনই করতে হয়, পরে করতে নেই।
1: আচ্ছা আচ্ছা,
3: সময়ের কাজ সময় করতে হয় আর কি।
1: হ্যাঁ,
3: আমরা বাল্যকালে পড়েছি না, বাল্যকালে যে পড়াশোনা না করে সে কোনো বিদ্যা না পায়নি।
1: হ্যাঁ,
3: বাল্যকালে পড়াশোনা করতে হবে, যখন কাজ তখন করতে হবে। বাল্যকালে পড়াশোনা, যৌবনকালে খেলাধুলা, বিদ্যা শিক্ষা, শরীর স্বাস্থ্য গঠন করা, সব কাজেই সময় মতো করতে হবে, তাহলে সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠা যাবে।
1: হ্যাঁ অবশ্যই।
3: এবং গুরু গুরুদেবদের আদেশ পালন করা, পিতামাতার আদেশ পালন করা, শিক্ষক মহাশয়দের কথা শোনা, সবকিছু আমাদের করতে হবে, তাহলে আমাদের জীবন সার্থক সুন্দর হয়ে উঠবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। হ্যাঁ অবশ্যই, আমাদের জীবনে তো সময়ের গুরুত্ব অবশ্যই আছে এবং পেরিয়ে গেলে আমরা অবশ্যই সেই কারণে
3: অপেক্ষা থাকে না।
1: সেই জন্য সময় নিয়ে সচেতনতা এবং সময়ের কাজ আমাদের মধ্যে যে, হ্যাঁ, ধীর গতির যে ভাবনাটা থাকে, সেই ধীর গতির ভাবনা কিন্তু যে এখনই করব, হ্যাঁ, এই ধীর গতির ভাবনা কিন্তু আমাদের চলনকে
3: সম্পূর্ণরূপে পরিহার করতে হবে।
1: একদম,
3: সম্পূর্ণরূপে ধীর গতিটা সম্পূর্ণরূপে পরিহার করতে হবে।
1: হ্যাঁ, তাহলেই
3: আইডলনেস ইজ দি ডিভিল অর বস।
1: হ্যাঁ হ্যাঁ,
3: আইডলনেস হলে চলবে না।
1: ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য।
3: ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার। এই মুহূর্তে সময় হয়ে গেছে পরবর্তী গানে যাওয়ার।

0: ইয়ে ওয়াদা রাহা ছবি থেকে। এই গানটি আপনারা শুনলেন কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে। এই মুহূর্তে সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল। আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। বলুন আজকের বিষয় নিয়ে।
1: হ্যাঁ, প্রত্যেকটি মানুষেরই কিছু একটি কর্ম আছে, এই কর্ম করেই সবাইকে চলতে হয়।
0: হুম হুম
1: আর সময় মতো কাজ করলে কাজটা আমাদের সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায়, পরে পরে করে কোনো কাজ সম্পূর্ণ করা যায় না।
0: তার সঙ্গে এটাও তো রয়েছে যে ইচ্ছে করে না, তো সবসময় আমাদের মনে হতেই পারে আর একটু সময় বয়ে গেলে ক্ষতি কি। এই যে একটু সময় বয়ে গেলে ক্ষতি কি, তো তার সঙ্গে যে কথাটা রয়েছে যে সময়ের কাজটা আমাদের সময় করতে হবে, তো এটা
1: সময় মতো কাজ করতে হবে,
0: মানে আমাদের প্রয়োজনেই,
1: হ্যাঁ বলুন,
0: বলছি আমাদের প্রয়োজনেই আমাদের মানে সময় মতো কাজটা করতে হবে। কিন্তু ওই যে মানুষ তো, কাজেই আমাদের কিন্তু এই কথাগুলো কিন্তু মনে হয়, হয় না বলাটা ভুল, তবে এটাকে আমরা কিন্তু অতিক্রম করতে পারি, তাই না?
1: হ্যাঁ, সময় মতো কাজ করলেই প্রত্যেকটি মানুষেরই কাজটা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
0: আর কিছু?
1: বললাম, হ্যাঁ
0: ঠিক আছে, ঠিক আছে, আপনার ভাবনা আমাদের সমৃদ্ধ করলো, সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ।
1: হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। নমস্কার দিদি।
0: নমস্কার। হাতে আর খুব বেশি সময় নেই, তাই আজকের পরবর্তী গানে যাচ্ছি। এই মুহূর্তে আবার একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন, আমরা একটু ছোট্ট করে তার কাছ থেকে শুনে নিই। নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল। হ্যাঁ বলুন।
2: সময়ের কাজ সময় না করলে সেটা কখনোই করা হয় না। যেমন লোহা, কেউ যখন লোহার জিনিস তৈরি করে, গরম অবস্থায় যদি হাতুড়ি দিয়ে না পেটায়, তাহলে আর সেটা শেপ দেওয়া যাবে না। কোমর যদি পুতুল তৈরি করতে গিয়ে মাটিটাকে শুকিয়ে ফেলে, তাহলে কিন্তু আর শেপ দেওয়া যাবে না। অতএব সময়ের কাজ সময়ই করতে হবে, অন্য সময় করলে তার কোনো ভ্যালু থাকবে না। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, গাড়ি ছেড়ে চলে যাবে সময় মতো স্টেশনে না গেলে। অতএব আমাদের সময়টাকেই মূল্য দিতে হবে। সময় এমন একটা জিনিস, সময়ের মাপকাঠি, একে ছেড়ে চলা সম্ভব না। পরীক্ষার আগে পড়াশোনা না করে পরীক্ষা দিয়ে এসে পড়াশোনা করলে তার রেজাল্ট কিন্তু পরীক্ষায় আসবে না।
0: একদম
2: বাস্তব কথা কি,
0: আর বাস্তবকে নিয়েই তো আমাদের চলতে হবে।
2: আজ জগৎ কাল বাকি, দোকানের যে স্লোগান, তাতে সেই দোকানে কোনো দিনই কেউ বাকি জিনিস কিনতে পারবে না। অতএব বর্তমানটাকে কাজে লাগাতে হবে, যে আমরা পরিকল্পনা মতো কাজ করবো, তাহলেই জীবনটা
0: একদম একদম
2: সঠিক পথে হবে।
0: এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন, আপনাদের কাছ থেকে আমরা যে মূল্যবান আপনাদের মতামতগুলো পাই, সেটা কিন্তু আমাদের আগামীর পথে অনেকখানি। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। হাতে সময় শেষ। খুব ইচ্ছে করছিল যে আমরা গানে গানে আরও কিছুটা সময় থাকব, কিন্তু ওই যে সময়ের কাজ তো সময়েই করতে হবে, সময় পেরিয়ে গেলে তো আর কোনো কিছুই করা সম্ভব নয়। এই মুহূর্তে আরও একজন শ্রোতাবন্ধু জুড়ে গেছেন, কিন্তু আমাদের হাতে কিন্তু সময় একদমই নেই, কাজেই এই মুহূর্তে আর ফোন নেওয়া যাচ্ছে না। আপনি আগামী দিনে অবশ্যই আবারও ফোন করবেন। অনেক ধন্যবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে রওনা হচ্ছেন। চার দিনের সরকারি সফরে জাঞ্জিবারের রাষ্ট্রপতি ভারতে এসেছেন। তিন দিনের রাজ্য সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণ। ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। সংসদে আগামীকাল বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদের উভয় কক্ষে কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সমস্ত রাজনৈতিক দলের কাছে এই বৈঠকে সহযোগিতা চাইবে। আগামীকাল শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হচ্ছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিভি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণেই রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসিডোনিয়ায় সরকারি সফরে যাচ্ছেন। তিন দশক পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে তিনি জানান। চার দিনের সরকারি সফরে জাঞ্জিবারের রাষ্ট্রপতি তথা রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হুসেইন আলী মৌনি আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠক চলাকালীন উভয় নেতা ভারত তানজানিয়া সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করবেন। ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করবেন তারা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও আজ সফরকারী এই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে যে দক্ষিণী বিশ্বের অংশীদার হিসেবে ভারত ও তানজানিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের নিবিড় বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক রয়েছে। এই সফরটি পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। পাঁচ দিনের ভারত সফরে পানামার বিদেশমন্ত্রী হাভিয়ের এদুয়ার্দো মার্টিনেজ আজা ভাস্কুইজ আজ সকালে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। আগামীকাল তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি বুধবার নতুন দিল্লিতে বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক স্বার্থ এবং সদিচ্ছার উপর ভিত্তি করে ভারত ও পানামার মধ্যে এক ঘনিষ্ঠ অংশীদারিত্ব বিদ্যমান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতার জাতীয় গ্রন্থাগার একটি ওয়ার্ল্ড মিউজিয়ামের উদ্বোধন করার কথা রয়েছে তার। স্বরাষ্ট্রমন্ত্রী এরপর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠান থেকে হাওড়ার সাকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নথি বিকৃতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ স্ক্রুটিনির জন্য ওএমআর শিট জমা দেওয়ার বিষয়ে শিক্ষার্থী অভিভাবকদের জন্য একটি কঠোর নির্দেশিকা জারি করেছে। এনটিএ জানিয়েছে, সম্প্রতি পর্যালোচনার জন্য জমা পড়া অনেক ওএমআর শিটই নকল বা কৃত্রিমভাবে তৈরি বলে প্রমাণিত হয়েছে। এর ফলে সমস্ত অভিযোগের উপর আরও নিবিড় নজরদারি চালানো হচ্ছে। জাল বা এআইএর মাধ্যমে তৈরি ওএমআর শিট জমা দিলে অভিযোগকারীদের গুরুতর আইনি পরিণতির মুখে পড়তে হতে পারে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই 2026 সালের দশম শ্রেণীর দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। ছাত্রছাত্রীরা result.digilocker.gov.in পোর্টালে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবে। সিবিএসই জানিয়েছে যে এই বছরের মূল ও দ্বিতীয় বোর্ড পরীক্ষার ফলাফল মিলিয়ে সামগ্রিক পাশের হার 96.78%। জম্মু ও কাশ্মীরে পেহেলগাম এবং বালতাল উভয় পথে খারাপ আবহাওয়ার প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে অমরনাথ তীর্থযাত্রা স্থগিত রাখা

হয়েছে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পর যাত্রা পুনরায় শুরু হবে। অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড বৈষ্ণোদেবী যাত্রাও সাময়িকভাবে স্থগিত করেছে। উল্লেখ্য, আবহাওয়া দপ্তর জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা, ভূমিধস ও জলমগ্ন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে মার্কিন বিদেশ দপ্তর তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে উদ্ভূত জটিল নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিদেশ দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের, বিশেষত পশ্চিম এশিয়ায় নিরাপত্তাজনিত পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্পর্কে নিয়মিত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। রাশিয়ার উপর ইউক্রেনীয় ড্রোন হামলায় গত রাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। মস্কোর পূর্ব দিকে অবস্থিত একটি বিশাল গুদামঘর সহ দুটি বড় গুদামে ড্রোন আঘাত হেনেছে। এই হামলায় অন্তত 9 জন নিহত এবং 80 জনেরও বেশি আহত হয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, দেশটির অন্যতম শীর্ষ অনলাইন খুচরো বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের দুটি বিশাল গুদামে এই হামলা চালানো হয়। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্ক নিয়ে নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একটি প্রতিবেদন।
1: বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে কলকাতা সহ রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। গলি থেকে রাজপথ আর্জেন্টিনা ও স্পেনের পতাকায় মুখ ঢেকেছে। পাল্লা দিয়ে বেড়েছে দুদলের জার্সির চাহিদা। কে মোহনবাগান, কে ইস্টবেঙ্গল, সেই লড়াই এখন গৌণ। কে কোন রাজনৈতিক দলে, সেই বিতর্ক সরিয়ে এখন সকলেই মেতেছেন বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে নিয়ে। একদিকে গতবারের বিজয়ী আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোকাপ জয়ী স্পেন। খেলার মাঠে কি ফল হবে তা ভবিষ্যতই বলবে, তবে জনসমর্থনের নিরিখে নিশ্চিতভাবেই পাল্লা ভারী আর্জেন্টিনার। রাজ্য ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় কলকাতার নন্দন ওয়ান সভাগৃহে এবং তার বাইরে একতারা মুক্ত মঞ্চে বড় পর্দায় ফাইনাল দেখানো হবে। শহর ও জেলার আবাসন মাল্টিপ্লেক্সও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া জেলায় জেলায় রাজ্য সরকার বিভিন্ন ক্লাবগুলির মাধ্যমে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাবার বন্দোবস্ত করেছে। এদিকে প্রিয় দলের মঙ্গল কামনায় সকাল থেকেই যাগযজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হৃদয়ে উজাড় করা ভালোবাসা রয়েছে লিওনেল মেসির জন্য, হয়তো এটাই তাঁর শেষ বিশ্বকাপ। আবার কিছু কিছু ফুটবল অনুরাগী স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালের হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন। তবে খেলাটা যখন মাঠে, দৃষ্টিটাও থাক মাঠেই। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে চলতি বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করেছে ইংল্যান্ড। উল্লেখ্য, বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হল এই ম্যাচে। লর্ডসে আজ একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। ভারত প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে ভারতকে 4 উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। আজকের ম্যাচ সিরিজের নির্ণায়ক। টোকিওতে জাপান ব্যাডমিন্টন ওপেনের মহিলা সিঙ্গলসের ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আজ জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। সেমিফাইনালে দ্বিতীয় সেটের খেলা চলাকালীন চীনা প্রতিদ্বন্দ্বী ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় সিন্ধু ফাইনালে ওঠেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে রওনা হচ্ছেন। উল্লেখ্য, 4 দিনের সরকারি সফরে জাঞ্জিবারের রাষ্ট্রপতি ভারতে এসেছেন। 3 দিনের রাজ্য সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওএমআর শিট স্ক্রুটিনির জন্য জমা দিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে বলে এনটিএ সতর্ক করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা

0: বনাম স্পেনের মহারণ ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে ইংল্যান্ড। খবর শেষ হলো, পরের খবর শুনবেন সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। ফ্রান্স ও স্পেনের সীমানা দিয়ে বয়ে চলে বিদ্যাসোয়া নদী। সেই নদীর বুকে জেগে রয়েছে এক টুকরো ভূখণ্ড। আপাত দৃষ্টিতে এটিকে অতি সাধারণ এক দ্বীপ বলে ভ্রম হতে পারে। 350 বছরেরও বেশি সময় ধরে এক অদ্ভুত কূটনৈতিক ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ফিজেন্ট আইল্যান্ড। বছরের 6 মাস এই দ্বীপের মালিকানা থাকে স্পেনের হাতে, আর বাকি 6 মাস থাকে ফ্রান্সের। পৃথিবীর বুকে এমন আশ্চর্য সীমান্ত ভাগাভাগি নজির আর নেই। এই অদ্ভুত নিয়মের সূচনা হয়েছিল 1659 সালে। দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে ফ্রান্স ও স্পেন পিয়ারেনিস চুক্তিতে স্বাক্ষর করে। আলোচনার জন্য বেছে নেওয়া হয়েছিল বিদাসোয়া নদীর এই নিরপেক্ষ দ্বীপটিকে। এখানেই ফরাসি সম্রাট চতুর্দশ লুয়ের সঙ্গে স্পেনের রাজকুমারী মারিয়া থেরেজার রাজকীয় বিয়ের বন্দোবস্ত হয়। উদ্দেশ্য ছিল একটাই, দুই দেশের মধ্যে শান্তির বার্তা সুপ্রতিষ্ঠিত করা। কিন্তু চুক্তির শেষে দ্বীপের মালিকানা কার হবে তা নিয়ে তৈরি হয় জটিলতা। কোনো দেশই এই ভূখণ্ডের দাবি ছাড়তে রাজি ছিল না। শেষমেশ এক অভিনব সমঝোতায় পৌঁছয় দুপক্ষ। ঠিক হয় বছরের প্রতি 6 মাস অন্তর এই দ্বীপের সার্বভৌমত্ব আবর্তিত হবে দুই দেশের মধ্যে। 3.5 শতাব্দী পেরিয়ে আজও সেই নিয়ম চলেছে চুক্তি মতোই। সূর্যাস্তের পরে স্বাভাবিক নিয়মেই আধার নেমে আসে, কিন্তু এবার সেই আধার নামা ঠেকাতে মহাকাশে প্রকাণ্ড আয়না বসানোই অনুমতি দিয়েছে আমেরিকা সরকার। পৃথিবীতে অতিরিক্ত সূর্যালোকের চাহিদা পূরণ করতে এবং সৌরশক্তির যোগান বাড়াতেই নাকি এমন সিদ্ধান্ত। পরীক্ষামূলকভাবে প্রথমে একটি প্রকাণ্ড আয়না বসানো হবে, পরবর্তীকালে 50,000 আয়না বসানোর পরিকল্পনা রয়েছে। সেই মতো একটি স্টার্ট আপ সংস্থাকে মহাকাশে আয়না বসানোর অনুমতিও দিয়েছে আমেরিকা সরকার। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশে প্রকাণ্ড একটি আয়না পাঠাবে তারা। চলতি বছরের শেষ দিকেই এই কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। 60 ফুটের আয়নাটি সৌরশক্তি নির্ভর কৃষিকার্য থেকে উদ্ধার কার্য চালাতে, এমনকি রাস্তা আলোকিত রাখতে সূর্যালোকের যোগান দেবে। কিন্তু ভিন্ন মত পোষণ করছেন বিজ্ঞানীদের একাংশ। তাদের মতো এই আয়না থেকে প্রতিফলিত আলো ভয়ঙ্কর বিপদ রেখে আনতে পারে। বিমানচালকরা বিভ্রান্ত হতে পারেন আকাশে। পৃথিবী থেকে মহাকাশ নিয়ে যে সমস্ত গবেষণা চলে তাতেও বিঘ্ন ঘটতে পারে। এমনকি সার্কেডিয়ান রিদম অর্থাৎ মানব শরীরের অভ্যন্তরীণ জৈবিক ঘড়ির ওপরেও প্রভাব পড়তে পারে। আকারে সাধারণ হরিণের মতোই, নিরীহ শান্ত সাধারণ মানুষের নজর এড়িয়ে চলতেই ভালোবাসে এরা। কিন্তু হঠাৎ মুখোমুখি হয়ে গেলে রীতিমতো ভিড়মি খেতে হবে। কিন্তু কেন? কারণ হরিণটির মুখের দুই পাশ থেকে বেরিয়ে এসেছে ধারালো দাঁত, অল্প বেঁকে ঝুলছে মুখের দুপাশে। আচমকা এমন প্রাণীর সঙ্গে সামনাসামনি দেখা হলে ঘাবড়ে যাবেন যে কেউ। আর তাই তো লোকমুখে হরিণটি তকমা পেয়েছে ভ্যাম্পায়ার ডিয়ারের। অথচ খয়েরি ধূসর রঙাই হরিণের সঙ্গে রক্তচোষা বাদুড়ের কোনো সম্পর্কই নেই, বরং নিতান্তই মুখ চোরায় ভ্যাম্পায়ার ডিয়ার। আদতে তা কস্তুরি হরিণের এক প্রজাতি বিশেষ, যা হিমালয়ান মাস্ক ডিয়ার নামে পরিচিত। অত্যন্ত বিরল এই হরিণ। বাসস্থানের অভাব তো রয়েছে, রয়েছে চোরা শিকারীর ভয়। এই হরিণের নাভিমূল থেকে নানা ধরনের সুগন্ধিযুক্ত প্রসাধনী তৈরি হয়, তাই নির্বিচারে হত্যা হতে হয় চোরা শিকারীদের হাতে। গত 70 বছর ধরে রাজ্যের জঙ্গলগুলিতে দেখা মেলেনি ভ্যাম্পায়ার ডিয়ারের। শেষবার পশ্চিমবঙ্গে তার উপস্থিতি নথিভুক্ত করা গিয়েছিল 1955 সালের কাছাকাছি। সম্প্রতি কালিম্পংয়ের ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যানে বসানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ভ্যাম্পায়ার ডিয়ারের ছবি। এছাড়াও অরুণাচল, হিমাচল, জম্মু কাশ্মীর, সিকিম, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় দেখা যায় এই জাতের হরিণগুলি। ক্লাসের ফাঁকে কাগজ দিয়ে ছোট ছোট উড়োজাহাজ আমরা কম বেশি সবাই বানিয়েছি। কাগজের প্লেন বা উড়োজাহাজ বানিয়ে একে অপরের দিকে ছুড়ে মারা ছাত্রজীবনের খুব চেনা দৃশ্য। এবার সে খেলা খেলতে গিয়ে রেকর্ড বইতে নাম তুলে ফেলেছেন ইতালির পিসা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সবাই মিলে তারা তৈরি করে ফেলেছেন বিশ্বের সর্ববৃহৎ কাগজের উড়োজাহাজ। বিশালাকায় এই কাগজের উড়োজাহাজের ডানার দৈর্ঘ্য 65.75 ফুট,

0: লম্বায় এটি 23 ফুট। ইতালির বোলোনিয়ায় বোয়িং বিমানের মতো দেখতেই কাগজের তৈরি দানবটিকে আকাশে ওড়ানো হয়েছে। বিশাল এই উড়োজাহাজ বাতাসে ভেসে প্রায় 193.5 ফুট দূরত্ব অতিক্রম করেছে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
1: আকাশবাণী। আকাশবাণী শিলিগুড়ি। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, এই অনুষ্ঠান শুনছ মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। ঘড়ির কাঁটা বলছে 9:30 হয়ে আরও কিছুটা সময় কিন্তু পেরিয়ে গেছে, আর আমি নবনীতা দিদি এসে গেছি লাইফ ফোন ইন কলকাকলি নিয়ে। বন্ধু এসে গিয়েছে। বলো কে বলছো আর কোথা থেকে বলছো? খেয়া বলছো, সাপটি বাড়ি থেকে? বলো কি শোনাবে আজকে?
2: বর্ষার দিনে,
1: আচ্ছা বেশ শোনাও।
2: বর্ষার দিনে অন্যরা সম্মান খোরা ভেসে এসে সিঁড়ি, তারপরে রোদ উঠে আহা সে কি মিষ্টি, আবার গায়ে মেঘ জোর আসে বৃষ্টি, ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি, খিচুড়ির দিন এটা চলো করি ফেস্টি, কি খেতে চাও বলো করি বসে লিস্টি। নমস্কার।
1: তোমার এমন কিছু লিস্ট আছে নাকি কি খেতে চাও? আছে? কি ভালোবাসো?
2: খিচুড়ি।
1: খিচুড়ি? আচ্ছা, বর্ষার দিনে শুধু খিচুড়ি, তার সঙ্গে একটু পাঁপড় ভাজা থাকলে ভালো হয় না? আচ্ছা বেশ, কলকাকলি তোমার কেমন লাগে শুনতে?
2: ভালো
1: ভালো লাগে। আচ্ছা বেশ, কি করছিলে এখন?
2: বই পড়ছি।
1: বই পড়ছো? বেশ তো, বই পড়ো, ঠিক আছে? আমি অন্য বন্ধুদের সঙ্গে গল্প করি, গান শোনাই, সবটাই হবে, ঠিক আছে? আর তুমি বসে বসে কলকাকলি শোনো। ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য আমাদের এই লাইফ ফোন ইন অনুষ্ঠান কলকাকলি, আর কলকাকলি মানেই আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা কিন্তু কবিতা শোনাবে, গান শোনাবে, গল্প করবে, আর আমার তো খুব ভালোই লাগে, তাই না? আর ছোট্ট বন্ধুদের সঙ্গে কথা তো হবেই, তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ছোট্ট বন্ধুদের জন্য কি শোনাই আমার ছোট্ট বন্ধুরা জানে। তবে গান শোনাতে যাওয়ার আগে আরও একজন ছোট্ট বন্ধু, সে কি বলছে? আমার মনে হয় সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তুমি আবার চেষ্টা করতে থাকো, কেমন? তো ছোট্ট বন্ধু, তুমি চেষ্টা করতে থাকো, আর এই সময়ে আমি তোমাদেরকে শুনিয়ে দিই। চলো প্রথম গানটা শোনানো যাক, গানটা শুনে আবার ফিরে আসছি, কেমন?

0: এই মুহূর্তে আরও একজন ছোট্ট বন্ধু আমার সঙ্গে। বলো কে বলছো আর কোথা থেকে বলছো?
1: আমার নাম, আমি মেঘিদের মূর্তি বলছি।
0: তোমার নামটা আমি ঠিক করে শুনতে পেলাম না, আরেকবার নামটা বলো তো।
1: অতুল মণ্ডল আমার নাম।
0: আচ্ছা, কোত্থেকে বলছো?
1: মেঘিদের মূর্তি বলছি আমি।
0: সেটা কোথায়?
1: মনে আছি,
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে কি শোনাবে আমাকে বলো। তুমি জনগণমন শোনাবে, গাইবে না বলবে, কোনটা?

আচ্ছা, তুমি কি করছিলে বলো দেখি এই সময়? বাড়িতে কি করছিলে? কি করছো তুমি এখন? আচ্ছা, এটা তো শোনালে, কিন্তু তুমি কিছু করছিলে?

0: তো পড়াশুনো করছিলে বা কিছু তো করছিলে, কি করছিলে?
1: আমি
0: হ্যাঁ,
1: বলছিলাম
0: আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে, তুমি শুনতে থাকো কেমন। এরপর দিন তুমি আবার চেষ্টা করে তোমার মতো করে একটা তৈরি করে আবার শুনিও, ঠিক আছে? শুনতে থাকো। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য লাইভ ফোন ইন কলকাকলি নিয়ে আমি নবনীতা দিদি রয়েছি তোমাদের সাথে। আর যে গানটা আমরা শুনে ফিরে এলাম, রূপসা এবং সুরঙ্গনা মণ্ডলের গাওয়া, তার সঙ্গে রয়েছে মৌসম ভোজ আর সৌরদীপ বোস, আর এই মুহূর্তে আরও একজন ছোট্ট বন্ধু রয়েছে। বলো কে বলছো আর কোথা থেকে বলছো? সংযোগ মনে হয় করা যাচ্ছে না। হ্যালো,
2: হ্যালো,
0: আচ্ছা ছোট্ট বন্ধু, তুমি আবারও চেষ্টা করতে থাকো, নিশ্চয়ই তুমি ফোন পেয়ে যাবে, কেমন? তারপর আমি নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলবো। আচ্ছা, আবার ছোট্ট বন্ধু ফোন করেছে, বলো কে বলছো আর কোথা থেকে বলছো?
1: আমি সাগর চৌধুরী বলছি, আমবাড়ি ফালাকাটা থেকে।
0: আচ্ছা, কি করছিলে?
1: আমি চা খাচ্ছিলাম।
0: আচ্ছা, আর পড়াশুনো হয়ে গেছে?
1: না, করব।
0: করবে? আচ্ছা আচ্ছা, আজকে কি শোনাবে?
1: আজকে আমি একটা গান শোনাবো, ভারতের জাতীয় গীত।
0: আচ্ছা শোনাও।

0: Selamat malam, tulang, tujelang, tusayang, mataramu, bende, mataramu, namaskar.
1: তুমি তো আমাকে অবাক করে দিলে। হ্যাঁ, এই কঠিন গান তুমি তুলে ফেললে।
0: হ্যাঁ, তুলে ফেলেছি, অনেকদিন লেগেছে সময়।
1: কতদিন লাগলো?
0: হ্যাঁ,
1: কতদিনে তুললে গানটা?
0: 20।
1: আচ্ছা, এবং এই কঠিন গান তুমি কিন্তু চেষ্টা করে করে করে করে দেখো, তাহলে চেষ্টা করলে কত কিছু হয়।

0: না
1: আমাকে গান শিখাতো, সেই জন্য আমি গান শিখতে পারি।
0: আচ্ছা আচ্ছা, তোমার তো ইচ্ছেও আছে তাই না? তুমি মন দিয়ে শেখো তাই তো তুমি শিখতে পারো, তাই না?
1: হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপর দিন আবার এইরকম একটা সুন্দর গান শোনাবে, কেমন? ঠিক আছে, হ্যাঁ, ভালো থেকো। ছোট্ট বন্ধুদের সঙ্গে কথা বলতে এত যে ভালো লাগে, ওরা কত কিছু যে জানে, কত কিছু যে চেষ্টা করে, আর কত কিছু পেরেও যায়। এই মুহূর্তে আরো একজন ছোট্ট বন্ধু রয়েছে, বলো কে বলছো?
1: আমি আন্দরি ফলাকাটা থেকে সম্রাট চৌধুরী বলছি।
0: আচ্ছা বেশ, তুমি কি শোনাবে আজ?
1: আমি আজকে কবিতা শোনাবো।
0: আচ্ছা, কবিতা শোনাবে, বলো শুনি।
1: অতীত পাখি কবি স্মরণ দে, অতীত পাখি, অতীত পাখি, পথিত পাখির ছাপ, দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ, আড়ায় না পথ অতীত পাখি, এরপর তাদের চেনা নাকি, আসছে মেঘ ফুড়ে ফুড়ে পথে ঘুরে পথের বাঘ, আয়রে তোরা অতীত পাখি, আয়রে তোরা আয়, হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পায়, শীতের কটা দিনের তোরে অতীত পাখি জেলায় চড়ে, শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায়। নমস্কার।
0: সবচেয়ে কি ভালো লাগে তোমার? পড়াশোনা করতে ভালো লাগে, না কবিতা বলতে ভালো লাগে, না খেলতে ভালো লাগে? তোমার সবচেয়ে পছন্দের কি, কোন জিনিস তোমার সবচেয়ে পছন্দের বলো দেখি।
1: খেলতে
0: খেলতে, এই তো আসল কথাটা বলেছো, সত্যি তাই। পড়াশোনা করতে ভালো লাগে না মনে হয়? লাগে।
1: পড়াশোনাও করতে ভালো লাগে,
0: আচ্ছা, খুব ভালো লাগে,
1: মোটামুটি।
0: মোটামুটি। আমার ছোট্ট বন্ধুরা সবসময় সত্যি কথাই বলে, পড়াশুনো করতে মোটামুটি ভালো লাগে, আর খেলতে সবচেয়ে ভালো লাগে, তাই না?
1: হ্যাঁ,
0: আর কি ভালো লাগে?
1: খেলতে, তারপরে বন্ধুদের সঙ্গে মজা করতে।
0: মানে যা যা ভালো লাগার, আমার ছোট্ট বন্ধুদের সবটাই ভালো লাগে, তাই না? তাহলে এরপর দিন আরও একটা তোমার গলায় কবিতা শুনবো, আরও একটি কবিতা শোনাবে, ঠিক আছে? তৈরি করে নাও। আর এই মুহূর্তে তুমি যেটা করতে চাইছো, পড়াশুনো করছিলে বোধ হয়?
1: না, আমি এখন হলো আমি এখন হলো ব্রাশ করে চা খাচ্ছিলাম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তারপর পড়াশুনো করো, আর লাইফ ফোন ইন কলকাকলি শুনতে থাকো, কেমন? ভালো থেকো। ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য লাইফ ফোন ইন অনুষ্ঠান কলকাকলি। এই কলকাকলি নিয়ে আমি নবনীতা দিদি রয়েছি তোমাদের সাথে, আর ছোট্ট বন্ধুরা আমার সঙ্গে যদি কথা বলতে চাও, তোমার পছন্দের কবিতা শোনাতে চাও, গান শোনাতে চাও, তাহলে কিন্তু ফোন করতে হবে 9434076705 এই নম্বরে। আবার বলি, 9434076705 এই নম্বরে তুমি ফোন করতে থাকো, আর সেই সময়টুকুতে আমি তোমাদের একটা গান শুনিয়ে দিই, কেমন?

ছোট্টদের জন্য নজরুলের নাচের এই যে গানগুলো, সেগুলো কিন্তু এই গানগুলো, কেমন? খেলিছে জলদেবী, এই গানটি তোমরা শুনলে। আর এই মুহূর্তে যেটা বলার, আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা কিন্তু আমি জানি এই মুহূর্তে লাইভ ফোন ইন কলকাকলি বসে বসে শুনছে, শুনছে আর ভাবছে। কি ভাবছে? আর যেটা ভাবছে সেটা কিন্তু ছোট্ট বন্ধুদের লিখে জানাতে হবে। কি জানাতে হবে? তোমাদের কেমন লাগছে কলকাকলি? আর ফোন করে তোমাদের কিন্তু তোমাদের যা পছন্দ সে বিষয়ের উপর তোমরা কিন্তু গান শোনাতে পারো, কবিতা বলতে পারো, ঠিক আছে, শোনাবে। আর তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফোন করতে হবে 9434076705। নম্বরটা আবার বলি, 9434076705। আর এই মুহূর্তে তোমাদের জন্য থাকছে আরেকটি গান।

সমবেত পরিবেশনায় শুনলে এই গানটি। আর ছোট্ট বন্ধুরা, হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই, তাই ছোট্ট বন্ধুদের জন্য এখন একটা ছোট্ট কবিতা, কেমন? তারপর তোমাদের জন্য তোমাদের পছন্দের গান তো থাকছেই। এই কবিতাটা তোমাদের অনেকেরই শোনা। কবিতার নাম হচ্ছে বিচিত্র স্বাদ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই, চুড়ি চাই, সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। দশটা বাজে, সাড়ে দশটা বাজে, নাইকো তারা হয় বা পাচ্ছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি, সাড়ে চারটে বাজে, কোদাল দিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুলবাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পড়ায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি, ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুলবাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারই ঘুম পাড়াতে চায়, জানলা দিয়ে দেখিছে পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় দশটা এগারোটা, কেউ তো কিছু বলে না তার লাগি, ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। আমার ছোট্ট বন্ধুদের কত কি যে ইচ্ছে করে, এইরকম ইচ্ছেও করে নাকি? আসলে ছেলেবেলার এই ইচ্ছেগুলো ভারী মজার, ভারী ভালো লাগার। আজকের মতো ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য এই অনুষ্ঠান কলকাকলি শেষ করছি। ছোট্ট বন্ধুরা, খুব ভালো থেকো, আনন্দে থেকো, ছুটির দিনে খুব আনন্দ করে কাটাও। আবার কথা হবে আগামী সপ্তাহে, কেমন? ভালো থেকো। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ

0: অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন শুনবেন আমার গ্রাম আমার দেশের কথা শীর্ষক অনুষ্ঠানে বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান।
1: শ্রোতা বন্ধুরা, আমার গ্রাম আমার দেশ এই অনুষ্ঠানে গত পর্বের মতো এই পর্বেও আমরা রয়েছি ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর গ্রামে। যে কোনো অঞ্চলের সামগ্রিক উন্নতির মানদণ্ড নির্ভর করে সেই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উপর। এই গ্রাম পঞ্চায়েতে রয়েছে বেশ কয়েকটি প্রাথমিক এবং উচ্চতর বিদ্যালয়। আমরা পৌঁছে গেছি এখানকার অন্যতম আম্বাড়ি উচ্চ বিদ্যালয়ে, যে বিদ্যালয় গত বছরই সাড়ম্বরে উদযাপন করেছে তাদের 75 বছর পূর্তি অনুষ্ঠান। স্কুলের অডিটোরিয়ামে উদযাপিত হচ্ছিল ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস। এ বিষয়ে বিদ্যালয় শিক্ষক স্বপন অধিকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন,
2: এইসব মনীষীদের কথা মনোযোগ সহকারে শোনা দরকার। আমরা কবিতায় পড়েছি, যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কবু তাহাদের করেনি সম্মান, কিন্তু এরা প্রাণ দিয়েছেন এরা মরেননি। এইসব মনীষীরা যতদিন দেশ থাকবে দুনিয়া থাকবে এরা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন। আমরা তার আত্মবলিদান দিবস দিনটিতেই 1953 সালে তার মৃত্যু হয়েছিল, সেই জন্য এটা আত্মবলিদান দিবস, তিনি দেশের জন্য জীবন দিয়েছিলেন। তাহলে তার সম্বন্ধে আমাদের কিছু কথা অবশ্যই শুরু থেকে জানতে হবে। 1901 সালের 6 জুলাই কলকাতার এক শিক্ষিত অভিজাত পরিবারে জন্ম হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের।
1: আমরা কাছে পেয়ে গেছি বিদ্যালয়েরই দুই কৃতি ছাত্রীকে, আসুন তাদের মুখেই শুনে নি কিছু কথা। তোমার নাম?
3: আমার নাম বর্ণালী বর্মন, আমি দশম শ্রেণীতে পড়ি।
1: দশম শ্রেণীতে পড়ে বর্ণালী বর্মন, তুমি কোন ক্লাস থেকে স্কুলে পড়ছো?
3: আমি ক্লাস 6 থেকে স্কুলে পড়ছি।
1: তুমি কত দূরে থাকো?
3: আমার বাড়ি পাশেই, এখানে গ্রামের মানে হচ্ছে এই সাইডেই পাশেই আমার বাড়ি।
1: কিভাবে স্কুলে আসো?
3: আমি যেহেতু বাড়ি পাশে তো আমি হেঁটেই আসি স্কুলে।
1: এখানকার শিক্ষকদের থেকে শিক্ষক শিক্ষিকাদের থেকে কেমন কি সহযোগিতা পাও?
3: অনেক ভালো। যদি আমরা কিছু বুঝতে না পারি বা আমাদের কোনো প্রবলেম হয় বুঝার ইসেদের, তখন আমরা যদি স্যার মিসদেরকে বলি, ওনারা আমাদের সাহায্য করেন এবং অনেক ভালো বুঝান, ওরা ক্লাসটার ঠিক মতো করে ভালো করে বুঝান।
1: পড়াশোনা ছাড়া আর কি কি করো তুমি?
3: পড়াশোনা ছাড়া যেমন খেলা, তারপরে
1: কি খেলো
3: বাড়িতে? যেমন ব্যাডমিন্টন, কবাডি, খোখো, এই সমস্ত স্কুলেও যে সমস্ত কিছু খেলা হয় এগুলোই খেলি।
1: আচ্ছা, তো তুমি যে এইভাবে খেলছো, বাইরে কোথাও খেলতে গেছো কখনো?
3: না, আমাদের স্কুল থেকে আমি যাইনি।
1: আচ্ছা,
3: মানে আমাদের স্কুল থেকে অন্য স্টুডেন্টসরা, অন্য ভাই বোন দাদা দিদি ওরা গেছে বাইরে খেলতে।
1: ক্লাস টেনের পরে এরপরে কী নিয়ে পড়ার ইচ্ছা?
3: আমার ক্লাস টেনের পর এখন পার্সেন্টেজের উপর নির্ভর করবে, কিন্তু আমার ইচ্ছা থাকবে আমি সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করব।
1: বাহ, খুব ভালো। তোমার নাম?
4: আমার নাম সুদেশনা বিশ্বাস, আমি নবম শ্রেণীর ছাত্রী।
1: নবম শ্রেণীর ছাত্রী, তুমি তো কবিতা লেখো? আচ্ছা, তোমার একটা কবিতা শোনাও তো।
4: আমি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আমার একটা ছোট্ট কবিতা লেখার চেষ্টা করেছি, আমার বাংলা। গঙ্গার স্রোতে ভেসে আসে ইতিহাসের গান, আমার পশ্চিমবঙ্গ তুমি আমার গর্ব আমার প্রাণ, হিমালয়ের কোলে দার্জিলিংয়ের হাসি, সুন্দরবনের বনে বাজে প্রকৃতির বাঁশি, দীঘার নীল ঢেউ গায় সাগরের গান, পুরুলিয়ার লাল মাটিতে জাগে বাংলার প্রাণ, রবি ঠাকুরের কলমে জেগেছে নতুন ভোর, নজরুলের কণ্ঠে ধ্বনিত হয় সাম্যের সুমধুর সুর, বিদ্যাসাগরের বিদ্যা, নেতাজির অগ্নিডাক, তাদের পথেই এগিয়ে চলে বাংলার লাখো লাখ, দুর্গাপুজোর ঢাকে মেতে ওঠে শহর থেকে গ্রাম, বাউল গানে খুঁজে পাই বাংলারই নাম, ভাষা সংস্কৃতি ঐতিহ্যের এক অমূল্য সঙ্গ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমার পশ্চিমবঙ্গ, এসো সবাই মিলে করি বাংলাকে সম্মান, এই মাটির গৌরব ছড়াক বিশ্বজুড়ে প্রাণ, মাথা উঁচু করে বলি আনন্দ নির্ভয় সঙ্গ, সবার সেরা সবার প্রিয় আমার পশ্চিমবঙ্গ। ধন্যবাদ।
1: বাহ, ভীষণ সুন্দর কবিতা বললে।

0: তোমার ভবিষ্যতে কী নিয়ে পড়ার ইচ্ছা?
1: আমার ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়ার একটা খুব ইচ্ছা রয়েছে।
0: দেবশ্রী স্যারের থেকে সহযোগিতা পাও?
1: হ্যাঁ স্যার, অনেক সহযোগিতা পাই স্যার, আমাদের সব কিছুতেই খুবই হেল্পফুল। আমরা কিছু বুঝতে না পারলে স্যার অনেক সাহায্য করেন। স্যার আমাদের ক্লাসে অঙ্ক করেন, একটা অঙ্ক স্যার অন্তত 10-12 বার আমাদেরকে জিজ্ঞাসা করেন, বুঝতে পেরেছো বুঝতে পেরেছো। স্যার খুবই ভালো। আমরা এমনিতেও বিজ্ঞান প্রদর্শনীতে গেলে স্যার আমাদেরকে অনেক সাহায্য করেন, কীভাবে কোনটা তৈরি করেন।
0: কোথায় কোথায় গেছো বিজ্ঞান প্রদর্শনীতে?
1: আমি শিলিগুড়িতে মোটামুটি 2টো স্কুলে গিয়েছি বিজ্ঞান প্রদর্শনীতে, আর তাছাড়া কবিতা আবৃত্তিতে প্রায় এখনও ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত গিয়েছি। আর
0: কবিতা শেখো কোথাও?
1: না স্যার, আমি কবিতা শিখি না, বাড়িতেই যা প্র্যাকটিস করি সেটাই।
0: আচ্ছা, তোমার বাড়ি কত দূর এখান থেকে?
1: আমার বাড়ি খুবই পাশে, এই পাশেই, একদম বিদ্যালয়ের একদম পাশে।
0: কতক্ষণ পড়াশোনা করো দিনে?
1: দিনে 2-1.5 ঘন্টা এরকম।
0: একটু বেশি পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তাই না?
1: হ্যাঁ স্যার, অবশ্যই।
0: আচ্ছা, খুব ভালো থাকবে, তোমরা দুজনে খুব ভালো থাকবে, তোমাদের আগামী জীবনের জন্য অসংখ্য শুভেচ্ছা।
2: বিদ্যালয়ের সামগ্রিক পরিকাঠামো এবং উন্নয়ন সম্পর্কে প্রধান শিক্ষক আস্তিক মণ্ডল জানালেন।
0: স্যার, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই।
3: ধন্যবাদ, নমস্কার আকাশবাণীকে, আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ।
0: প্রথমেই স্যার যেই কথাটি জিজ্ঞাসা করব, যে এই এই অঞ্চলের যে ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশের লক্ষ্যে কত সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল?
3: এটা অ্যাজ পার রেকর্ড 1951 সালে এই বিদ্যালয় 4th class হিসাবে এখানে প্রতিষ্ঠা পায়।
0: 1951 সালে প্রতিষ্ঠা, তার মানে আপনারা স্যার ইতিমধ্যেই আপনাদের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছেন।
3: হ্যাঁ হ্যাঁ, গত আমরা 2025-এ সারা বছরব্যাপী আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি বিভিন্ন বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে।
0: আচ্ছা স্যার, বর্তমানে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা কত?
3: মোটামুটি আমাদের ছাত্রছাত্রী মিলে 5 থেকে 12 শ্রেণী পর্যন্ত, ক্লাস 5ম শ্রেণী থেকে, প্রায় 1000 মতো ছাত্রছাত্রী বর্তমানে আছে। আগে আরও অনেক বেশি ছিল, বর্তমানে সেটা বিভিন্ন কারণে ধীরে ধীরে ছাত্র সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। এই সমস্যাটা কাটিয়ে উঠতে হবে।
0: ছেলে ছাত্রের সংখ্যা কত এবং মেয়ে ছাত্রীর সংখ্যা কত?
3: হ্যাঁ, এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে এখানে মেয়েদের মধ্যে শিক্ষার হারটা অনেকটাই বেশি, প্রায় 65% মেয়েরা, বালিকারা এখানে পড়াশোনা করে। ছাত্রদের তুলনায় মেয়েরাই অ্যাডভান্সড, এটা দেখে মনে হচ্ছে আমাদের।
0: 11-12 স্যার কী কী স্ট্রিম এখানে এখন রয়েছে বর্তমানে?
3: বর্তমানে ওই আমাদের আর্টস বিষয়টাই রয়েছে।
0: মোটামুটিভাবে রেজাল্ট স্যার এই অঞ্চলে কেমন হয় আপনাদের প্রতি বছর?
3: আর্থসামাজিক দিক দিয়ে তুলনামূলকভাবে অন্যান্য আশেপাশের বিদ্যালয়ের তুলনায় আমাদের বিদ্যালয়ের পাশের হার বা প্রগতির হার কিন্তু অত্যন্ত ভালো বলা যায়। এখানে প্রায় উচ্চ মাধ্যমিকে এইবারে 86% ছেলেমেয়েরা পাশ করেছিল, এবং মাধ্যমিকেও প্রায় 70-75, কখনো কখনো 80% ছেলেমেয়েরা পাশ করে।
0: পড়াশোনা ছাড়াও আর কী কী বিষয়ে আপনারা ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন?
3: হ্যাঁ, বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিস আমার স্কুলে ভীষণইভাবে মাস্টারমশায় দিদিমণিরার আগ্রহী এবং তাদের সহায়তায় আমাদের NCC একটা ইউনিট খোলা হয়েছে 2021 সালে। তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে, প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলোতে, বিজ্ঞান প্রদর্শনী থেকে শুরু করে বিভিন্ন নৃত্য গীতাদি শুরু করে খেলাধুলা বিভিন্ন বিষয়ে আমাদের বিদ্যালয়ে কিন্তু একটা অত্যন্ত আশাবাদী আমি বিদ্যালয়ের ছেলেমেয়েদের পারফরমেন্সে।
0: যে সমস্ত ছেলেরা NCC করছে বা যারা বিভিন্ন কো ক্যারিকুলার করছে, তাদের সফলতা বা অন্যান্য জায়গায় তারা কখনই কেমন কি সফল হয়েছে?
3: NCC ইউনিট থেকে ইতিমধ্যে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন ডিফেন্স যে চাকরি বাকরি সেগুলোতে কিন্তু সাফল্য পাচ্ছে। ইতিমধ্যেই আমাদের প্রায় 10-12 জন ছেলে মেয়ে তারা ভারতীয় সৈন্য আর্মিতে, ইন্ডিয়ান সেনাবাহিনীতে তারা কিন্তু কর্মরত আছে এবং পাচ্ছে, যোগদান করছে তারা।
0: আগামীতে স্যার কী কী পরিকল্পনা আছে আপনার এই বিদ্যালয়ের উন্নতি কল্পে?
3: হ্যাঁ, আমার এখানে সায়েন্স বিভাগটা খোলার ইচ্ছা রয়েছে। তাছাড়া এখানে একটা আমার ফুটবল কোচিং সেন্টার, খেলাধুলার জন্য খোখো কোচিং সেন্টার, এই বিষয়গুলোতে জিম, আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য জিম একটা অনুষ্ঠান, এখানে ল্যাব, বিদ্যালয়ের একটা সায়েন্স ল্যাব।

0: সেই ল্যাবগুলো খোলার আমার পরিকল্পনা রয়েছে এবং ছাত্রছাত্রী ভীষণই আগ্রহী তারা। তারা ভোকেশনাল বিষয়গুলো, এখানে আমার দুটো স্ট্রিম হয়েছে, সেই তারা খুবই আগ্রহী এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ তাদের সহযোগিতায় কিন্তু আমি এই সমস্ত কাজের মনোবল পাচ্ছি এবং এগিয়েও যাচ্ছি।
1: কতজন শিক্ষক এবং অশিক্ষক কর্মীবৃন্দ আছেন?
0: বর্তমানে আমাদের 28 জন শিক্ষক শিক্ষিকা আছে এবং 3 জন শিক্ষাকর্মীবৃন্দ আছেন।
1: শেষ করব যে প্রশ্নটি দিয়ে, সরকারি কী কী সুযোগ সুবিধা ছাত্রছাত্রীরা পাচ্ছে?
0: হ্যাঁ, আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যা যা প্রায় 17টা প্রজেক্ট চলছে, সমস্ত প্রজেক্টই আমাদের বিদ্যালয়ে কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে ছেলেমেয়েরা।
1: আচ্ছা,
2: প্রধান শিক্ষক আস্তিক মণ্ডল বিদ্যালয় পরিচালনার সঙ্গে একাধারে দক্ষ সঙ্গীত শিল্পী। বিদ্যালয়ের সাংস্কৃতিক উন্নয়নের গুরুদায়িত্ব তাঁরই উপর। তাঁরই ভারত বন্দনায় শেষ করব আমাদের আজকের পর্ব।

গতপর্বের মতো আজও ছিলাম ফাঁসি দেওয়া ব্লকের ঘোষপুকুর গ্রামে। আজ শুনলেন এই গ্রামের দ্বিতীয় পর্ব। গ্রামের অজানা অনেক বিষয় নিয়ে আমরা আবারও ফিরব তৃতীয় পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: আমার গ্রাম, আমার দেশের কথা শীর্ষক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মনুময় পাল। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও।
1: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
2: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
1: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
2: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
1: डायल कीजिए 870-001-4242।
2: नंबर एक बार फिर नोट करें 870-001-4242।
0: গাড়ি চালাবার সময় সেলফোনে কথা বলবেন না। প্রয়োজনে গাড়ি একপাশে দাঁড়িয়ে কথা বলে নিন, অথবা গাড়ি চালানোর সময় সেলফোনের সুইচ অফ করে রাখুন। মনে রাখবেন, আপনার নিরাপত্তা আপনি নিজেই।

0: একটি গাছ একটি প্রাণ, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। আপনি গাছ লাগাচ্ছেন, আপনার প্রতিবেশী বন্ধুকেও বলুন না। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবে সাড়া, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও

0: পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরে এলাম বিরতির পর। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী নিশীথ সাধু।

এতক্ষণ রজনীকান্তের গান শুনলেন নিশীথ সাধুর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এই মুহূর্তে আমি নবনীতা লাইফ ফোন ইন কিছু কথায় কিছু গানে নিয়ে এসে গেছি।

আছে আপনাদের কাছে। আর আমি জানি শ্রোতা বন্ধুরা অপেক্ষা করছেন এই অনুষ্ঠানের জন্য। কিছু কথা কিছু গান যখন, তখন কথা তো থাকবেই, তবে শুরুটা হোক সুরে সুরে।

0: লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি আপনারা শুনলেন, সুর সলিল চৌধুরী। এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আজকে কি এখনকার কি ইয়েটা, মানে
0: আমার এই ছোট্ট খুশির দিন, আপনার জীবনের একটা ছোট্ট খুশির দিনের কথা বলুন।
1: আচ্ছা, মানে সকালে ছিল যে সময়ের মানে ইয়েতে, তখন তো আমি অনেকবার করেছিলাম, যাই হোক পাইনি।
0: আচ্ছা, এবার আগে আপনার, আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম বলুন।
1: আমি প্রধাননগর, শিলিগুড়ি প্রধাননগর থেকে
0: গৌরী সরকার।
1: ছোট্ট আশা মানে ছোট্ট খুশি।
0: ছোট্ট খুশির দিন।
1: হ্যাঁ, ছোট্ট খুশির দিন। আমি যদি কাউকে কোনো কিছু দিই, সে ঠাকুর দেবতাই হোক, সেটা আমার নিজের কাছে খুশি আনন্দ। আবার হচ্ছে কেউ যদি আমাকে ছোট্ট জিনিসও দেয়, সেটাতেও আমি খুব খুশি হই। বড় মানে ইয়ে আশা করতে হয় না

0: আচ্ছা, আপনি অল্পেই খুশি, এবং আপনার ছুটির দিন মানে ছোট্ট খুশির দিন যখন তখনই হয় যখন আপনি সামান্য উপহারকেও মহার্ঘ হিসেবে আপনার কাছে রেখে দেন, তাই তো?
1: হ্যাঁ, আর ছোট খুশি ধরেন একটু, এখন তো আমি পায়ের জন্য হাঁটতে পারি না,
0: আচ্ছা,
1: তা নাহলে একটু ঘুরতে যেতে ভালোবাসি,
0: আচ্ছা,
1: আমার খুব। আর তারপরে আমি হচ্ছে কি বলেন তো, আমি সবসময় খুশিতে থাকতে চাই, আমার এইটা হচ্ছে আমার বিশেষ মানে দিন বলতে।
0: তার মানে আপনার প্রতিদিনই খুশির দিন?
1: আমি প্রতিদিন খুশি দিন, শোনেন, যদি আমি মনে করি দুঃখ,
0: হুম
1: হ্যাঁ,
0: হুম
1: তাহলে কিন্তু ওই জিনিসটা কোনো দিনও যাবে না, দুঃখকে কখনো দুঃখ মনে করতে হয় না,
0: চেপে বসতে দিতে নেই আর কি।
1: হ্যাঁ, সবসময় মনে হবে আর যায় দিন ভালো আসে দিন খারাপ, হ্যাঁ, সেই জন্য সব সময় খুশিতে থাকার চেষ্টা করতে হয়, রোগ ভোগ তো আছেই।
0: এবং আপনার এই যে পজিটিভ মানসিকতা, এই যে মানসিকতা, এটাকে আপনি ধরে রাখুন, কারণ জীবনে থাকতে গেলে, জীবনে বাঁচতে গেলে, আমাদের জীবনে সবসময় যে একেবারে আনন্দের দিন এসে পড়বে এমন না,
1: সেটাও না, আবার দুঃখকেও সেটাকেও মানে নিজে ঠিক করে চলতে হবে, দুঃখটাকে দুঃখ নিতে হবে, কিন্তু কি বলবো আপনাকে, ভাষায়
0: সমভাবে গ্রহণ করতে হবে। আপনি আনন্দ হলে যেমন আনন্দিত হবেন, তেমনি দুঃখ হলে আপনি দুঃখিত হয়ে পড়বেন, তাহলে তো হবে না, মানে দুটোকেই সমানভাবে মানে সমভাবে গ্রহণ করতে হবে আপনাকে, ব্যালেন্স করে। অনেক অনেক ধন্যবাদ,
1: ধন্যবাদ। আর আজকে তো এখন ভালো ভালো বাংলা গান শোনাবেন,
0: হ্যাঁ অবশ্যই,
1: ভালো ভালো, হ্যাঁ ঠিক আছে,
0: আপনাদের জন্য ভালো গান অবশ্যই রয়েছে।
1: সুস্থ থাকবেন, শুভ সকাল, নমস্কার।
0: নমস্কার। প্রধাননগর থেকে গৌরী সরকার, ওনার ছোট্ট খুশির দিন মানে উনি যখন কোনো ছোট্ট উপহার পান সেটাকে উনি মহার্ঘ হিসাবে কাছে রাখেন, এবং ওনার কাছে প্রতিটি দিনই খুশির দিন, জীবনে এই আনন্দটুকু নিয়ে উনি থাকতে ভালোবাসেন, সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করতে ভালোবাসেন। সমভাবে যখন উনি গ্রহণ করেন প্রতিটি দিনই, কিন্তু তখন আপনার কাছে খুব বেশি দুঃখ হবে না, খুব বেশি সুখও আপনি বিহ্বল হবেন না। আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে।

কিশোর কুমারের কণ্ঠে। এই গানটি শুনলেন আর ডি বর্মনের সুরে। এই মুহূর্তে আমরা রয়েছি কিছু কথায় কিছু গানে, লাইভ ফোন ইন এই অনুষ্ঠান নিয়ে। আর শ্রোতা বন্ধুদের ফোন নাম্বার তো জানাই আছে, তবু আরও একবার বলে দিই, 9434076705। এই নম্বরে ফোন করে আজকের বিষয় সম্পর্কে আপনি কিন্তু কথা বলে নিতেই পারেন। বর্ষার দিন, রবিবার, টিপটিপে বৃষ্টি, সঙ্গে যদি মন ভালো করা গান থাকে তাহলে তো আর কথাই নেই, দিনটাই যায় বদলে। এই রকমই একটি ছোট্ট খুশির দিন। কিভাবে আসে আপনার জীবনে ছোট্ট খুশির দিন, তার একটা গল্প বলুন না, শুনব। তার জন্য ফোন করতে হবে 9434076705 এই নম্বরে। আর ততক্ষণ আপনাদের জন্য থাকছে এই গানটি।

0: পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, আর আজ বিষয়ভিত্তিক কথাবার্তায় জুড়ে গেছেন শ্রোতাবন্ধু। মনে হচ্ছে কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আবার চেষ্টা করতে থাকুন, নিশ্চয়ই আপনি মনে হচ্ছে আবার জুড়ে গেছেন। নমস্কার।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি সুজন রায়, বেলাকোবা থেকে বলছি।
0: বেলাকোবা থেকে? হ্যাঁ বলুন, আজকের বিষয় শুনেছেন?
1: না দিদি, বিষয়টা এখনই জুড়লাম তো।
0: আচ্ছা, আজকের বিষয় আমার এই ছোট্ট খুশির দিন, আপনার একটা ছোট্ট খুশির দিন, তার কথা বলুন।
1: আমি না মানে কি বলুন তো, আমি না যে কোনো ব্যাপারেই মানে খুশি হয়ে যাই, ঠিক আছে? মানে ছোট ছোট খুশি গুলো দেখো দিদি, ছোট ছোট খুশিতেই তো মানে মানে হওয়া উচিত, তারপরে তো বড় খুশিতে মানে হবে নাকি, তাই না? আর ছোট খুশি হচ্ছে সবচেয়ে আগে আর কি, মানে যে কোনো ব্যাপারে খুশি হওয়াটা জরুরি সবার ক্ষেত্রে আর কি, ছোট ছোট ব্যাপারে। এই যে বড় খুশি করতে গেলে অনেক লেট হয়ে যাবে, তাই ছোট খুশিতেই খুশি হওয়া উচিত।
0: মানে আপনার জীবনে আপনি ছোট ছোট কিছুতেই খুশি হন?
1: অবশ্যই, কারণ এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে মানে বড় জিনিস আর কি।
0: আচ্ছা আচ্ছা, এবং মানে এই জন্যই আপনি ভালো থাকেন। তাহলে আপনার ছোট্ট খুশির দিন বলতে যে ছোট্ট ছোট্ট আপনার জীবনে যে যেটুকু আনন্দ পান আপনি, সেটা দিয়েই আপনার জীবন।
1: যেমন রেডিও শুতে আপনাদের অনুষ্ঠান শুনে খুশি পাই, সবকিছুই আর কি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই, এবং আপনারা আছেন বলেই তো আমাদের এই পথ চলা অব্যাহত থাকে। ভালো থাকবেন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিদি,
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: লাইভ ফোন ইন কিছু কথায় কিছু গানে নিয়ে এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সঙ্গে, আর আমি জানি শ্রোতা বন্ধুরাও জুড়ে রয়েছেন রেডিও সেটের ওপারে আমাদের সঙ্গে। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন, তিনি কি বলছেন? নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ,
2: আমি জলপাইগুড়ি ডালগঞ্জ চালারি থেকে বলছি, আব্দুল কাদের।
0: আচ্ছা, আজকের বিষয় শুনেছেন?
2: আজকের বিষয়টা কি?
0: একটা ছোট্ট খুশির দিনের কথা বলুন।
2: ছোট্ট
0: খুশির দিন?
2: খুশির দিন।
0: আপনার জীবনের যে খুশি অনেকটা বড়, সেটা ছোট্ট আমরা বলছি কিন্তু আপনার কাছে মোটেই সেটা ছোট্ট নয়, বলুন।
2: ব্যাপারটা হচ্ছে কোথায়, আমি যেটুকু মনে করি আর কি।
0: বলুন।
2: বিশেষ করে আমাদের সারা ভারতবর্ষে 20% লোক আপনারা যারা চাকরি করে তাদের রবিবারটা ছুটির দিন, ওরা খুশি।
0: হ্যাঁ অবশ্যই।
2: শতকরা 80% কৃষক আমরা যারা জমিতে কাজ করে,
0: আচ্ছা,
2: আমাদের কিন্তু ছুটি বলতে আর কিছু নেই জীবনে।
0: আচ্ছা,
2: আমাদের তো ছুটি নেই, সকাল 6টা থেকে উঠে বিকাল 6টা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সেই মাঠে ঘাটের মধ্যে পড়ে থাকি।
0: আচ্ছা,
2: আগে ছুটির দিন বলতে একটা জিনিস যেটা হচ্ছে, কোনো হয়তো গেলাম, হয়তো ওই যেটুকু সময় পাই ওইটুকুই আমাদের মানে 80% লোকের খুশির সময় মিলে।
0: আচ্ছা আচ্ছা, এবং যে কাজটা আপনি করেন সেই কাজের মধ্যেও তো আপনার আনন্দ রয়েছে।
2: হ্যাঁ, সেটা তো আনন্দ রয়েছে। আর আমি যেরকম আমরা আমার ক্ষেত্রে বলি, যেমন আমার বয়স কেবল আপনার 79 বছর চলতেছে।
0: আচ্ছা,
2: এই 79 বছর বয়সের মধ্য দিয়ে আমি কিন্তু একটা কাজের মধ্যে যুক্ত আছি।
0: আচ্ছা,
2: তো এই রবিবারটা কিন্তু ছুটি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: ছুটির দিন, তো ছুটির দিনের মধ্যে আপনার এখানে নাতি পুতা অমুক তমুককে নিয়ে বেশ সময়টা কাটি।
0: হ্যাঁ,
2: আরেকটা খুশি হচ্ছে আমার আমার বন্ধু

0: হচ্ছে রেডিও।
1: এই
0: রেডিওকে আমার প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে আমি মানে অঙ্গানু ভাবে জড়িত। বেলা দেড়টা বাড়লেই পরে অফিস থেকে চলে আসি, একটা আসি খবরটা শোনার জন্য, ভাওয়া গানটা শোনার জন্য, বিকালে আপনার বসি মেট্রো সুর, তারপর অন্যান্য স্কুলের মধ্যে তারপর বার্তা পাঠাই যেটুকু আমার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এই হলো আনন্দ। এই যে কথা বললাম আপনাদের সঙ্গে, তারপর আমার রেডিওতে রেডিওর সঙ্গে যে জড়িত, হ্যাঁ, তো এই কথাটাই মানে আর যেহেতু আপনার সর্বপ্রথম বিজ্ঞান বাড়ি পড়ছে রেডিও, এবং সর্বপ্রথম আমাদের ভারতবর্ষের যত প্রধানমন্ত্রী হয়ে গেছে প্রথম বার্তা দিচ্ছে আপনার রেডিওতে, তারপরে আপনার অন্যান্য যারা টেলিভিশন বা টিভিতে প্রকাশ পাচ্ছে,
1: অনেকখানি পাওনা। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। আসলে রবিবার এবং বর্ষার দিন একটু যদি টিপটিপে বৃষ্টি থাকে, সঙ্গে যদি মন ভালো করা গান থাকে, তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না, তাই না? তখন মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়, আর তার সঙ্গে ওই যে ছোট্ট একটা খুশির দিন উপরি পাওনা হয় ছুটির দিন বলে। এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি কি ভাবছেন? নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল,
2: জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, আজকের বিষয় কি? খুশির দিন,
1: ছোট্ট খুশির দিন।
2: হ্যাঁ, এই ছোট্ট খুশির দিনে আমি বাচ্চাদেরকে খাওয়াতে খুব ভালোবাসি, আর বয়স্ক লোকদের সঙ্গে কথা বলতে। আজকাল তো বয়স্ক লোকদের সঙ্গে কেউ কথাই বলে না।
1: হ্যাঁ,
2: তাই আমি চাই তাদের সঙ্গে একটু কথা বললে তাদেরও একটু মনটা ভালো লাগবে, আর বাচ্চাদের খাওয়াতে তারা যেটা খেতে ভালোবাসে সেটাই আমার খাওয়ালে আমার মন খুশিতে ভরে যায়। আর একটা হচ্ছে শিলিগুড়ি আকাশবাণীর যেগুলো অনুষ্ঠান হয় সেগুলো শুনি, গান বা অন্যান্য অনুষ্ঠান যেগুলো হয়,
1: এগুলোই আপনার কাছে ছুটি খুশির বার্তা বহন করে আনে।
2: গান আমার ভীষণ প্রিয়।
1: আচ্ছা,
2: আপনাদের শিলিগুড়ির গানগুলো শুনলে আমার খুবই মনটা ভরে যায়। গানই আমার প্রাণ, গানই আমার খুশির।
1: কেমন লাগছে আপনার এই যে কিছু কথায় কিছু গানে যে গানগুলো শুনছেন, কেমন লাগছে আপনার?
2: খুব ভালো লাগছে। ফার্স্ট গানটা তো খুবই ভালো লাগলো, লতা মঙ্গেশকরের। হ্যাঁ, প্রত্যেকটি গানই আমার খুব ভালো লাগে, আমি প্রত্যেকটি অনুষ্ঠানই শুনি
1: নিয়মিত শ্রোতা। এভাবেই জুড়ে থাকুন আমাদের সঙ্গে, এবং আপনাদের ভাবনা আমাদের ভাবনা সমৃদ্ধ করুক। অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন।
2: ধন্যবাদ।
1: ধন্যবাদ শ্রোতা বন্ধুদের কাছ থেকে শুনছি তাদের ভাবনার কথা, আর এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: আশা ভোঁসলের কণ্ঠে গানটি শুনতে শুনতে ফিরে এলাম। আর আজ কথা বলছি একটা ছোট্ট খুশির দিনকে নিয়ে। সেই ছোট্ট খুশির দিন মানেই কি রবিবারের সকাল? এই মুহূর্তে আমার সঙ্গে আছেন একজন শ্রোতা বন্ধু এবং আমার সহকর্মী, দুজনের সঙ্গে কথা বলবো। প্রথমে নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল।
0: বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি। হ্যালো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন। আজকের বিষয় কি শুনেছেন?
1: হ্যাঁ, যে গানটা চলছিল আশা জি, গান চলতে চলতে তো ফোনটা লেগে গেছে, বিষয়টা শুনতে পাইনি।
0: আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই শুনবেন। তবে তার আগে আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসে গেছে পাঞ্চালি জল শহর থেকে, তার সঙ্গে একটু কথা বলে নি।
1: নিশ্চয় নিশ্চয়।
2: হ্যাঁ নবনীতা, আজ কিন্তু বিষয়টা সত্যি খুব সুন্দর রেখেছো। প্রথমত রবিবার, দ্বিতীয়ত রবিবার আসার আগের থেকে কিন্তু আমাদের মনটা বেশ মানে ভালো হয়ে যায়। মানে শুক্রবার সন্ধ্যা থেকেই বেশ মনটা এক মানে আনন্দে ভরপুর থাকে, যে ছুটির দিন উপভোগ করব। এবার তুমি যে বিষয়টা আজকে রেখেছো, যে ছোট্ট আনন্দ, সত্যি তো আনন্দগুলো টুকরো টুকরো আনন্দ, কিন্তু আনন্দের ডেফিনেশন কিন্তু এক একজনের কাছে এক এক রকম। দেখো, তুমি আমি স্টুডিওতে বসেও কিন্তু সত্যি আনন্দ উপভোগ করি।

0: করছি কি না সুন্দর সুন্দর গান শুনে এবং শ্রোতাদের সাথে তা শেয়ার করে।
1: একদম একদম।
0: হ্যাঁ, কাজেই বিশ্রাম মানে আনন্দ তা নয়। কিন্তু
1: আসলে গান তো আমাদেরকে মানে ওই যে একটা অদ্ভুত ভালো লাগা,
0: হ্যাঁ,
1: এবং ধরো অনেক ক্লান্তি, অনেক কিছু কাজ করছে আমাদের মধ্যে, হয়তো কাজ করে আমরা পরিশ্রান্ত, সেই মুহূর্তে যদি মনের মতো আমাদের পছন্দ মতো আমরা যদি গান শুনি, তাহলে কিন্তু আমাদের ওই ক্লান্তিটা কিন্তু উধাও হয়ে যায়, আর যিনি রয়েছেন এই মুহূর্তে। হ্যাঁ, আপনি বলুন।
2: হ্যাঁ দেখুন, আনন্দ দিদি আসছেন, ওই দিদিকেও শুভ সকালের শুভেচ্ছা। দেখুন, আমি রবিবার দিন ছুটি বলতে, দেখুন আমাদের তো সেরকম ভাবে ছুটি হয় না, বিশেষ করে মেয়েদের, হ্যাঁ, সংসারের কাজ। তবে বিকালের দিকে কিন্তু আমরা প্রায় দিন রবিবার ছুটির দিনে একটু কিন্তু কাছাকাছি জায়গায় বেড়াতে যাই। আমাদের বোলপুরে অনেক কাছে কাছে সুন্দর সুন্দর বেড়ানোর জায়গা আছে, সোনাঝুরি হাট আছে, হ্যাঁ, খয়রা হাট আছে, তারপরে ধরুন আমার কুটি আছে, আরো কাছে শান্তিনিকেতন তো আছেই, ওটা তো একদম সবার জানা এবং সুন্দর জায়গা। আর যেটা আমার আনন্দের জায়গা সেটা হচ্ছে এই যে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদের পরিবারের একজন হয়ে গিয়েছি, হ্যাঁ, কিছুদিন ধরে আমি শুনছি শিলিগুড়ি, তো আমি সব অনুষ্ঠানে হয়তো ঢুকতে পারি না, তবে যতটা পারি আমি ঢোকার চেষ্টা করি, কাজের ফাঁকে ফাঁকে শুনি শুনি, কিন্তু আমি হয়তো ফোনটা করা সব সময় হয়তো সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ, আর রবিবার দিন স্পেশালিস্ট বলতে সারা সপ্তাহের পর আমার ছেলে বাড়ি আসে, তাই ওর জন্য স্পেশাল স্পেশাল রান্না করি, ও যেটা খেতে ভালোবাসে হয়তো বলে মা এটা বানিয়ে দাও খাবো।
1: এটাতেই তো আপনার আনন্দ, এই তো ছোট্ট খুশি সন্তানের জন্য আপনি কিছু করছেন, এই এই আনন্দের থেকে বড় আনন্দ তো কিছু হতে পারে না,
2: আর কিছু হতেই পারে না, সত্যি তাই। এবং সেই রান্নাগুলো করার পর যখন আমার পরিবার সেইগুলো খেয়ে খুশি হয়, তখন আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে যায়।
1: হ্যাঁ, এবং খুশি আমরা হই ঠিকই, এবং তারা একটু বেশি করে বললে আর একটু ভালো লাগে।
0: হ্যাঁ, আসলে কি দেখো তো নবনীতা, একটা মানে এই দিদির কথার মাঝে আমি ছোট্ট একটু ঢুকে ইন্টারাপ্ট করছি আর কি, যে উনি যেটা বললেন রান্না করতে করতে উনি আমাদের সাথে শেয়ার করছেন মনোভাব, সেটাও কিন্তু একটা আনন্দের বিষয়। ওই রান্না করতে করতে হয়তো গরম লেগে গেছে বা খুব ক্লান্তি এসে গেছে, ওই যে গ্যাসটা কমিয়ে দিয়ে, গ্যাসের ওভেনটা কমিয়ে দিয়ে এসে আমাদেরকে উনি ফোন করলেন বা আমাদের সাথে কথা বললেন, ওনার কিন্তু অক্সিজেনটা উনি পেয়ে গেলেন।
1: হ্যাঁ,
0: আবার দেখো গিয়ে রান্না করবেন যে সন্তানের জন্য নতুন উদ্যম নিয়ে উনি রান্না করছেন, এই যে আনন্দ, আনন্দের যে কত ভাগ সে বোধহয়,
1: এবং ছোট্ট ছোট্ট করে আনন্দগুলোকে কিন্তু আমরা জীবনে আমাদের খুঁজে পাই, তাই কিন্তু আমাদের কাছে জীবন কিন্তু সুন্দর
0: সুন্দর হয়ে ওঠে, জীবনকে সুন্দর করে তোলার দায়িত্ব কিন্তু আমাদেরই।
1: হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় কোনো কারণে, হ্যাঁ, সংযোগ বোধহয় ওনার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে, আরেও একজন রয়েছেন। নমস্কার, কে বলছেন এবং কোথা থেকে বলছেন?
3: হ্যাঁ দিদি নমস্কার।
0: নমস্কার,
3: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ,
1: আজকের বিষয় কি শুনেছেন?
3: না, বিষয়টা বলুন একবার, শুনিনি।
0: আমাদের আজকের বিষয় কিন্তু ছোট্ট ছোট্ট আনন্দ, তাই এবার সেই আনন্দগুলো কি আপনার জীবনেরও ছোট আনন্দের মুহূর্তগুলো বা প্রতিদিনের যে আপনার আনন্দের মুহূর্ত সেটা আমাদের সাথে ভাগ করে নিতে পারেন।
3: আচ্ছা দিদি, খুব সুন্দর বিষয়, খুব সুন্দর বিষয়। তো দেখুন, আমার ছোট্ট আনন্দ বেশ কয়েকটা আছে, ততগুলো তো বলা যাবে না। তো প্রথম যখন আমার মানে ধরুন কলকাতার একটা বিখ্যাত পত্রিকায় ছবি সহ যখন আমার মানে একটা লেখা প্রকাশিত হয়েছিল, ওরা বিষয়টা বলে দিয়েছিল, সেই বইটা বইটাতে যখন আমার লেখা ছবি সমেত প্রকাশিত হয়েছিল, সেটা আমার প্রথম আনন্দ জীবনে। আর দিদি, আমি যখন প্রথম মানে বাবার কাছ থেকে একটা সাইকেল উপহার পাই, সেটা ছিল আমার দ্বিতীয় আনন্দ। আসলে এই আনন্দগুলো, আনন্দ এই সুখানুভূতিগুলো তখনই আনন্দে পরিণত হয় যখন কোনো প্রিয়জনের কাছ থেকে কিছু পাওয়া যায়, কিংবা কোনো জীবনে কোনো মানে অভূতপূর্ব ঘটনা ঘটে, তখনই সেই আনন্দগুলো ভাগ করা যায় আপনাদের সাথে। তো এরকম তৃতীয় আনন্দ

0: যেটা ছিল সেটা হচ্ছে আমার মানে এই বয়সে এসে আমার ছেলের চাকরিতে জয়েন করা, এটা হচ্ছে আমার ছোট্ট আনন্দ, একটা ছোট্ট মানে আনন্দ হলেও ছোট্ট আনন্দ, মানে যে কষ্টটা আমি
1: পরিব্যাপ্তি কিন্তু
0: করেছি।
1: বিশাল, আনন্দটা ছোট্ট কিন্তু এর ব্যাপ্তি অনেকটা।
0: হ্যাঁ হ্যাঁ দিদি,
2: আপনি ছেলের চাকরি পাওয়াকে ছোট আনন্দ বলছেন? ও তো লটারি পাওয়ার চেয়ে দুষ্প্রাপ্য বর্তমান যুগে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই দিদি, অবশ্যই, কিন্তু আমার কাছে এই কারণেই ছোট্ট যে যে কষ্টটা আমি করেছি, মানে যেভাবে অমানসিক পরিশ্রম করে যে ইয়েটা করেছি, সেই যে দুঃখটা মানে বৃহৎ দুঃখটা, যখন সেই চাকরি পাওয়ার ছোট্ট আনন্দে পরিণত হলো, সেই জন্যই আনন্দটাকে ছোট্ট বললাম। আর আপনি যেটা বললেন খুব খাঁটি কথা, সরকারি চাকরি পাওয়া মানেই হচ্ছে চাঁদ হাতে পাওয়া। আর দিদি আজকে কিন্তু আপনাকে একটা গান আমাকে শোনাতে হবে, আপনি প্রত্যেক দিন আমাকে বলেন আর শোনান না, তাহলে গানটা দু লাইন করি।
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ, ছায়াছবির গান, ছায়াছবির গান,
1: এই
0: মেঘগেল্লা। হ্যাঁ বলুন,
1: আমাদের এই অনুষ্ঠানে আমরা আধুনিক গান মূলত শুনি। তাহলে
0: তাহলে ইয়ে তাহলে তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আওতা পায়ের আলতো ছোঁয়া লেগেছে, আল দিয়ে কে গেছে চলে জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া লেগেছে, এই গানটা দিদি।
1: আচ্ছা নিশ্চয়ই
2: চেষ্টা করব আমরা।
1: আপনি ভালো থাকবেন এবং আপনার মতামত ভাগ করে নিলেন, আমরা খুব খুশি, এভাবেই থাকুন।
0: ধন্যবাদ দিদি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ,
1: ধন্যবাদ। দেখো এই যে আমাদের জীবনের যেটা বলছিলে ছোট্ট ছোট্ট পাওয়া, ছোট্ট ছোট্ট পাওয়াগুলো কিন্তু আমাদের জীবনে অনেক বড় বড় পাওয়ায় পরিণত হয়। তো এই মুহূর্তে আরো একজন জুড়ে গেছেন। নমস্কার।
3: নমস্কার।
1: হ্যাঁ আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি বিভঙ্গুলা।
2: শোনা যাচ্ছে না?
1: আপনি আরেকবার বলুন।
2: ও বিশ্বজিৎ বাবু বলছেন।
1: হ্যাঁ আমরা আমাদের আমরা দুজনেই খুব ভালো আছি। এবার আপনি আপনার ছোট্ট খুশির কথা বলুন।
3: আচ্ছা দিদি ভাই দেখুন, এই ছোট্ট যে সমস্ত কোনো কোনো সেগুলো খুশির দিন হয়ে দাঁড়ায় প্রথম কথা। আর তাছাড়া ছোট্ট খুশির দিন বলতে আমার দিনের কথা একটা শেয়ার করছি। আমার মেয়ে যখন এইচএস পাস করলো এবং যেদিন রেজাল্ট ছিল আর কি, সেদিনকে ওই থেকে যখন আমাকে বাড়িতে ডেকে পাঠান যে আপনার মেয়ে এরকম ভালো রেজাল্ট করেছে, তা সেই আপনার কাছে কিছু করতে নেই, তা সেই জায়গায় দিদি ভাই আমি আর আমার মেয়ে গেলাম। দুজনে যাওয়ার সঙ্গে সঙ্গে যে অনেক কিছু এইচএমবি প্লাস আপনার যে হেডমিস্ট্রেস ছিলেন উনি প্লাস আপনার ওই মিডিয়া এবং পূর্ণ করলেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আচ্ছা আপনার রেজাল্ট করেছে, তো সেটা কি আপনি আশা করেছিলেন এরকম রেজাল্ট? আমি বললাম না, সেটা আমি আশা করিনি। আর মেয়ে বললো তুমি কি এত ভালো রেজাল্ট, তুমি কি জানতে আগে থেকে? মেয়ে বললো না, সেটা পড়াশুনো করতে হয় করছি এইটুকুই। আর যখন আমাকে পরবর্তী প্রশ্নে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনার মেয়ে যে এত সুন্দর রেজাল্ট করেছে তাহলে কি আপনি মেয়েটা পড়াবেন, আমি বললাম আমার মেয়েকে আমি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পড়াতে চাই শান্তিনিকেতন। মেয়ে বললো, তখন সঙ্গে সঙ্গে আমাকে ওই হেডমিস্ট্রেস বললেন, বললেন আপনার এতখানি বড় আশা, মানে উনি আমাকে এই কারণেই বললেন, আমি যেহেতু একজন ব্লাইন্ড পার্সন, হ্যাঁ আমি যেহেতু চোখে দেখি না আর আমার আর্থিক অবস্থাটাও তেমন কিছু ভালো ছিল না, কিন্তু ভাগ্যের জন্য ওই জায়গায় মানে পাস আউট ওই বিশ্বভারতী থেকে হলো লাস্ট অফ দি।
1: আচ্ছা এটাই আপনার কাছে একটা বিরাট খুশি। হ্যাঁ ঠিক আছে, সাথে থাকবেন। তাহলে এই মুহূর্তে একটা গান শুনে ফিরে আসছি।

আজ কিন্তু কিছু কথায় কিছু গানেতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, ছোট ছোট আনন্দ, টুকরো টুকরো আনন্দ, এগুলো কিন্তু জীবনে মনে পড়ে। কখন মনে পড়ে? না, যখন অলস মুহূর্তে একা বসে আছি বা হয়তো বাড়িতে কেউ নেই, ফাঁকা বসে আছি, তখন কিন্তু জীবনে যেরকম আনন্দ দুঃখ এগুলো জীবনের অঙ্গ, তেমনি কিন্তু এগুলো স্মৃতির রোমন্থনও আমাদের জীবনের অঙ্গ। তাই ছোট ছোট আনন্দগুলো হয়তো তখন একাকিত্বকে ভুলিয়ে দেয়, সেই স্মৃতিগুলো আমরা রোমন্থন করি। আমি ছোট্ট একটু উদাহরণ দিই আমাদের শ্রোতা বন্ধুদের। হয়তো কোনোদিন একটা কোনো কিছু ভালো রান্না করেছেন পরিবারের জন্য, রান্না করতে গিয়ে হয়তো খুব ক্লান্তি এসেছে বা হয়তো অনেক খাটনি হওয়াতে বিরক্তিও এসে গেছে, কিন্তু যখন দেখা গেল যে বাড়িতে যাদের আপনি আপ্যায়ন করেছেন তারা আসবার পরে খুব প্রশংসা করলো সেটার, তখন কিন্তু আপনি আপনার ক্লান্তি ভুলে গেছেন। তখন কিন্তু মনের মধ্যে ওই আনন্দ, না সবাই খেয়ে খুব আনন্দ পেয়েছে, এই যে ক্লান্তি পথকে দূরে ঠেলে দিয়ে আনন্দের অনুভূতিকে অগ্রাধিকার দেওয়া, এর নামই কিন্তু জীবন। কাজে জীবনে সবসময় পজিটিভ হতে হবে, হ্যাঁ ইতিবাচক হতে হবে, নেতিবাচক চিন্তা সমস্ত সময় জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে।

তো আমাদের ছোট্ট একটু জায়গা, আমরা পৃথিবীতে এসেছি সবাই পৃথিবীর রঙ্গমঞ্চে অভিনয় করবার জন্য, তাই সেই সময়টুকু হেসে খেলে কাটিয়ে দেব, এটাই তো আমাদের কাম্য হওয়া উচিত। শুনে নিই পরের গানটি, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

কিছু কথায় কিছু গানেতে শ্রোতা বন্ধুরা ফোন করুন এই নম্বরে 9434076705, এই নম্বরে ফোন করুন। আজ কিন্তু আমরা আলোচনা করছি এ বিষয় নিয়ে, ছোট ছোট আনন্দ। হ্যাঁ, ছোট ছোট আনন্দ যেগুলো জীবনে সত্যিই খুব সুখ বহন করে নিয়ে আসে। কিছুক্ষণ আগে একজন শ্রোতা বন্ধু আমাদের সাথে ভাগ করে নিলেন তার কন্যার ভালো রেজাল্টের কথা। সেই পরিপ্রেক্ষিতে একটি কথা আমার মনে এলো। হ্যাঁ, ভালো রেজাল্ট যারা করে সত্যি তাদের বাবা মায়েরা খুব খুশি হয়, কিন্তু আমরা বাবা মায়েরা শুধু কি ওই খাতায় কলমে যে ভালো রেজাল্টের বা যে ভালো নম্বরগুলো লেখা রয়েছে সেগুলোই কি জীবনে সম্বল করে সন্তানকে এগিয়ে যেতে বলবো? সেটাই কি আমাদের খুশি? বোধ হয় না। কারণ জীবন অনেক বড়। জীবনের এই দীর্ঘ পথে, দীর্ঘ লড়াইয়ে আমাদের সন্তানদের নাটাকে গ্রহণ করতে শিখতে বলতে হবে, তাহলে দেখব অনেক দুঃখ একদিন আনন্দে রূপান্তরিত হবে। কারোরই সারা জীবন সমান যায় না।

হয়তো এই পরীক্ষায় রেজাল্ট ভালো হলো, পরবর্তী পরীক্ষায় খারাপ হলো। আবার একই ক্লাসে 30 জন ছাত্রছাত্রী পড়ছে, দুজনের বা তিনজনের খুব ভালো হয়েছে, বাকিদের ভালো হয়নি। তখন কি আমি আমার উচ্ছ্বাসটাকে সেভাবে প্রকাশ করব, নাকি সবার সাথে সবার মধ্যে মিলেমিশে সবার মাঝে থেকে যতটুকু ভাগ করার ততটুকু ভাগ করে নেব? হয়তো সে মুহূর্তে মনে হবে যে আমি যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতাম আমার সম্পর্কে অনেক স্তুতিবাক্য আসত, আমি যদি বিভিন্ন মিডিয়াতে বাইট দিতাম তাহলে হয়তো অনেক স্তুতিবাক্য আমার জন্য আসত। কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে সবাইকে নিয়ে, সবার মাঝে সবার মধ্যেই কিন্তু আনন্দ, সবার সাথে থাকাই আনন্দ। একাকিত্ব কিন্তু জীবনে আনন্দ আনতে পারে না। দেখবেন একাকিত্বে যখন বসে আছেন তখন যে ঘটনাগুলো বা যে মুহূর্তগুলো আপনাকে আনন্দ দিচ্ছে সেই মুহূর্তের সঙ্গে কিন্তু আপনি একা নন, আপনার সাথে আরও কেউ আছে। হয়তো সে আপনার পরিবার হতে পারে, বন্ধু হতে পারে, পরিজন হতে পারে, যে কেউ। তাই সবার সাথে সবার মাঝে থেকে আনন্দ, এক টুকরো আনন্দ, সে আনন্দের সীমা কিন্তু অপরিসীম। শুনে নেই পরবর্তী গানটি মান্না দের কণ্ঠে।

কিছু কথায় কিছু গানেতে আমরা অনেক শ্রোতা বন্ধুদের সাথে ভাগ করে নিলাম আমাদের আজকের বিষয়। আমাদের আজকের যা বিষয় ছিল টুকরো আনন্দ। সত্যি তো, যখন মনটা উড়ু উড়ু হয়ে যায়, অর্থাৎ আমরা যদি কখনো খোলা বারান্দায় বসে থাকি বা হয়তো খোলা মাঠে দাঁড়িয়ে আছি আকাশের দিকে তাকিয়ে, তখন দেখ যদি চোখে পড়ে পাখি উড়ে যাচ্ছে দূর আকাশে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে, সত্যি কি তখন মনটা তাদের সাথে উড়ে যায় না? সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া এই গানটির সাথে কিন্তু শেষ করব আজকের কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান।

লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে আজ এখানে এতে টানছি আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলো হার্টস প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

শ্রাবণ মানেই রবির মাস। হ্যাঁ, সত্যি তো, বৈশাখে যেরকম কবিগুরুকে আমাদের মনে পড়ে, ঠিক শ্রাবণ এলেও মনে পড়ে বাইশে শ্রাবণের কথা, কবিগুরুর বিদায় বেলা। সত্যিই কি গুরুদেবকে আমরা বিদায় দিয়েছি? বোধ হয় না, কারণ আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেক মুহূর্তে, জীবনের প্রতিটি মুহূর্তে যেন ছাপ রেখে গেছে কবিগুরুর গান। পরবর্তী গানটি সুমিত্রা সেনের কণ্ঠে।

শ্রাবণ মাসে যখন অঝোরধারায় বাড়ি ছড়ে, ঠিক সে সময় কিন্তু আমাদের প্রতিপলকে মনে পড়ে কবিগুরুর সেই গান। সুপ্রিয়

আমরা এতক্ষণ ছিলাম কবিগুরুর সাথে, আজ বাড়ি ঝড়ে ঝড়ো ঝড়ো ভরা বাদরে আকাশ ভাঙা আকুল ধারা কোথাও না ধরে। শালের বনে থেকে থেকে ঝড় তোলা দেয় হেঁকে হেঁকে, জল ছুটে যায় একে বেঁকে মাঠের পরে। আজ রবি কিরণে এ পর্যন্তই, আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে অনুষ্ঠান প্রান্তিক।

রুদ্রবীণা ইন্ডিয়া মালদহ জেলার বৃহত্তম সাংস্কৃতিক সংস্থা। সঙ্গীত, নৃত্য ও বাচিক শিল্পে ঘরে ঘরে নান্দনিক অনুশীলন ও ভারতীয় সংস্কৃতির প্রসারের লক্ষ্যে এই সংগঠন 36 বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রুদ্রবীণা ইন্ডিয়ার সঙ্গীত বিভাগ সহ এক ঝাঁক শিল্পী আকাশ

গ্রেডেশন প্রাপ্ত দূরদর্শনেও অনুষ্ঠান করেন। রাজ্য স্তরের প্রচুর পুরস্কার রুদ্রবীণার ঝুলিতে। প্রখ্যাত শিল্পী দেব গৌতম, শাহাদাত রানা খান সহ 30 জন প্রশিক্ষক এই সংস্থায় নিয়মিত প্রশিক্ষণ দেন। এখানকার শিল্পীদের ধারাবাহিকভাবে মৌলিক গান নির্মাণ ও মৌলিক সাহিত্য সৃজন ইতিমধ্যেই বহুজন প্রশংসিত। যোগাযোগের নম্বর 9476251841, ইমেল আইডি rudrobinaindia@gmail.com। পোট্টা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতির পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, খোট্টা ভাষায় উপন্যাস হ্যারি পূর্ণি, জাহির বংভি চোর হেলে, লায়া আনন্দ মঠ, কাব্যগ্রন্থ দৌড়, গল্পগ্রন্থ, কোষ গ্রন্থ, গবেষণা গ্রন্থ এবং সমিতির মুখপত্র প্যাচিয়া বাতাস এর সংখ্যাগুলো সংগ্রহ করুন। যোগাযোগ করুন এই নম্বরে 6294528787। নম্বরটি আবার বলছি 6294528787।

0: মানিকতলা অক্ষ থিয়েটার 35 বছর ধরে বাংলা নাট্যজগতে তাদের বিচিত্র প্রযোজনা উপহার দিয়ে চলেছে। কখনো মঞ্চনাটক, কখনো শ্রুতিনাট্য, কখনো বা নাট্য কর্মশালার আয়োজন, আবার কখনো নাট্য বিষয়ক পত্রিকা ও বিভিন্ন বিষয়ের গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে। তাদের উল্লেখযোগ্য নাটক সুব্রত মুখোপাধ্যায়ের সহানুভূতি, মনোজ ভোজের রচনা ও পরিচালনায় জুজু, মেঘ কন্যার গান তুমি তিলোত্তমা ইত্যাদি। কলশোর জন্যে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 8436589289। নম্বরটি আবার বলছি 8436589289।
1: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি সাহিত্য অনুষ্ঠান প্রান্তিক। আজকের সাহিত্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কবি ও নাট্যকার ডক্টর মনোজ কুমার ভোজ ও কবি ও প্রাবন্ধিক ডক্টর অমরচন্দ্র কর্মকার। আজকের অনুষ্ঠানে ডক্টর মনোজ কুমার ভোজ, আপনাকে স্বাগত জানাই।
2: নমস্কার, আপনাকেও ধন্যবাদ জানাই এবং আকাশবাণীর সমস্ত শ্রোতা তাদেরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।
1: ডক্টর অমরচন্দ্র কর্মকার, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত।
3: আপনাকেও নমস্কার এবং সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই।
1: প্রথমেই আসি ডক্টর ভোজের কাছে। আচ্ছা ডক্টর ভোজ, আপনি তো অনেক ছোট থেকে লেখালেখি করেন, আপনার লেখা অনেক গ্রন্থ, অনেক নাটকও প্রকাশিত, তো আপনি নাটক না কবিতা কোন ধারার রচনায় বেশ সাবলীল আপনাকে নিজেকে মনে হয়?
2: না, আসলে এভাবে ঠিক বলা যায় না নাটক বা কবিতা কোন ধারায়। কবিতা আমি লিখি না, কবিতা আমাকে কেউ যেন লেখায়। মানে কবিতার জন্য আমাকে বহুদিন বসে থাকতে হয়, সাধনা করতে হয় কবে তিনি ধরা দেবেন।
1: বা
2: কবিতা আমার প্রেম, ফলে প্রেমিকার জন্য তো অপেক্ষা করতেই হবে, তাই কোনো সাবলীলতার ব্যাপার নেই।
1: আচ্ছা,
2: আর নাটক হচ্ছে চর্চায় পাওয়া যায়। নাটককে চর্চা আমি সারাক্ষণ করি, কিন্তু কবিতার জন্য আমি শুধুমাত্র ছিপ ফেলে বসে থাকি, কখন একটি কবিতা উঠবে, মগ্ন থাকি, যদি ওঠে, অনেক সময় ওঠে কিন্তু ঠিকঠাক ওঠে না, তখন সেই কবিতাটাকে আমার কবিতা মনে হয় না, সে কবিতাকে আমি কখনোই প্রকাশ করি না সবার সামনে। আর যখন ওঠে, আমার মনে হয় কবিতাটি কবিতা এবং প্রাণ জুড়ে থাকে, তখন সেটা প্রকাশ করি সবার সামনে। তাই কবিতা লিখি বা খুব সচেতনভাবে লিখি তা নয়। লেখার পর হয়তো গ্রহণ বর্জন পরিমার্জনা চলে, কিন্তু কবিতা লেখবার জন্যই লিখতে বসলাম, আজকে বসলাম কালকে বসলাম এরকম হয় না।
1: বেশ, খুব সুন্দর ব্যাখ্যা করলেন, মানে কবিতা ধরা দেয় কীভাবে, সুন্দর ব্যাখ্যা। আচ্ছা, আমরা তাহলে সরাসরি আপনার কণ্ঠের কবিতায় যাই। আপনার স্বরচিত কবিতা কয়েকটি শোনান দেখি পরপর।
2: ঠিক আছে। আমার প্রথম কবিতা, বিপ্লবে প্রেমে যন্ত্রণায়, সুচে সুতো

0: আগাতে লাগাতে মা আমাকে বোঝাতেন কীভাবে সূচের সূক্ষ্ম ফোঁকড় দিয়ে গলে যেতে হয়। তৃষ্ণা আমার বক্ষ জুড়ে গাইতে গাইতে শেখাতেন তৃষ্ণার্ত বুককে কী করে ফালা ফালা করতে হয়। কাঁথা সেলাতে সেলাতে মা দেখাতেন দুঃখগুলো কেমন ঘনভাবে বাঁধতে হয়।
1: বাহ, বেশ ভালো লাগলো। পরের কবিতা কী শোনাচ্ছেন?
0: কবিতার নাম সম্পর্ক। ন্যূনতম যা প্রয়োজন শোন, দুটো ছবি একটা ক্যানভাস, তুলি খুলি বেনুনি তোর, ছোড় রং ছোড় তাই পাবি যা চাস, দুটো ছবি দুটো ক্যানভাস।
1: সুন্দর তো। এবারে কি শোনাচ্ছেন?
0: কবিতার নাম আমার মা। আমাদের অগোছালো ছেলেবেলা ছিল, জাহাজি সিন্ধাবাদ, লালচাঁদ বাদশার গল্পে মুখর মায়ের মুখ। মায়েরা সত্যদ্রষ্টা হন, মায়েরা মিথ্যেকে সত্যি করে তোলেন, মায়েরা গান গেয়ে যান আজীবন। গানে গানে আমার মা কোনোদিন গান হয়ে ওঠেননি, ভুল সুর বেজে গেছে প্রতিদিন। গল্পে গল্পে আমার মা কবে কখন যেন গল্প হয়ে যান, গল্পেরা সুখী নয় সুখ দিতে জানে, গল্পেরা গল্প শুধু জীবনের কোনো পাওয়া নেই।
1: খুব ভালো, একেবারে হৃদয় ছুঁয়ে গেল। এবারে কি শোনাচ্ছেন?
0: কবিতার নাম সূর্যচক্র। সাড়ে চারটে বাজলো যখন অহংকারে ঘেরা, অহংকার এমন সময় ধনুক হাতে ধরা, বুকের সেতি রাজও আছে তুন ভেঙেছে কাল, হাত পেতে সেই পদ্ম চাওয়া কীট বুনেছে জাল। সূর্যচক্রে তিল দেখেছি তিলেই নান্দনিক, তিলের উপর কবিতারা চুমা জুড়ে দিক, চুমায় মন্ত্রগুপ্ত মন্ত্র ঠোঁটের রঙে আঁকি, আর যা কিছু অন্য দিনের সাড়ে চারটে বাকি। সাড়ে চারটে বাজলো যখন অহংকারে ঘেরা, অহংকার এমন সময় জীব হলো আর চেরা।
1: যাক, এই কবিতার যা সুন্দর আপনার উপস্থাপনা বা নির্মাণ, প্রশংসা করতেই হয়। এবারে কি শোনাচ্ছেন?
0: কবিতার নাম বেছে বেছেই। বেছে বেছেই আমার কাছে খুলেছে বলকল, বেছে বেছেই আমার ঠোঁটে রাখে হলাহল, বেছে বেছেই আমার সাথে আড়ি আড়ি খেলা, বেছে বেছেই আমার বুকি করছে ফালা ফালা।
1: বাহ, সুন্দর পরিবেশনা।
0: কবিতার নাম পর্ণমোচী। তোমার কাছে অনেক কিছু চাইব বলে আজ করতল ছুটছে কেবল ভূমণ্ডলে, কিন্তু দেখো তোমার হাতে কিচ্ছুটি নেই, তবুও দেবে দিতে গিয়ে হারাচ্ছ খেয়েই। পাগল হয়ে ঘুরছি ওগো এই তো আমি, আমি ঘুরছি তাই তো সখী একটু থামি, থামতে শেখা তোমার কাছে তুমিই বলো, অতৃপ্তিতে জ্বলছে মাটি তুমিও জ্বলো, আগুন যে চাই করতলে এটাই বলা, এ করতল এবং আমার এমন চলা, যেদিন আগুন পাবই হাতে তপ্ত আগুন, চুপ একাকি নয় তো সেদিন নাম লেখা তুন, সেই তুন আজ গড়ছি কেমন সবুজ আমি, তুনের ভিতর যন্ত্রণা তাই এখন থামি। আমার পরবর্তী কবিতা রথ। আজ তোর সঙ্গে গল্প, তারপর রথযাত্রায় বৃষ্টিতে ভিজে একসা, বাড়ি ফিরে একটা পদ্য সঙ্গে চপজিলিপি, ঝালে মিষ্টিতে এবং বৃষ্টিতে দিনটা ভালোই কাটল, তুই জানতেও পারলি না আমার আনন্দে আত্মহারা আজ সমগ্র আকাশ। আমার পরবর্তী কবিতা তুমি। কার গল্পে মেতে ওঠে দশ দিক, কার স্পর্শে শুদ্ধ হয় লম্পট হাওয়া, তুমি এসে দেখে যেও জ্যোৎস্নার অসুখ এখন, তুমি কেবল তুমি পছন্দ করো না বলে গাছ থেকে ফুল তুলিনি, তুমি কেবল তুমি আমার সমস্ত নোনা জল কান্নার উপর ঢৌকন হরণ করেছো একা।
1: আপনার এই যে এত সুন্দর আঙ্গিকের কবিতা, ছোট ছোট কবিতা, আর আছে ঝুলিতে?
0: কবিতার নাম আমাদের। বিচ্ছিন্নতার আর এক নাম হারিয়ে যাওয়া নয়, যদি হারিয়ে যাওয়াই বিচ্ছিন্নতা

0: তুমি যাকে ভালোবাসো শরীর পেতে দাও, তাকে তুমি অন্ধ করো, করিতে জাগাও। পরের কবিতার নাম পরাণ সখা। তুই যে আমার পরাণ সখা, ইমন রাগের গান, শ্যামনগরের ঘাট পেরিয়ে আহ্লাদে আটখান, সেই যে মধুর উড়ান পাখা, বংশী বদন কবে, তুই কেবলই রাধারানী, 25 বছর হবে। আমার পরবর্তী কবিতা ঠিকানা। সত্যি কথা বলি তোমায়, কাউকে বলো না, তোমার বাড়ি আমার বাড়ি একই ঠিকানা। কবিতার নাম মুরগি। তোকে একটা মুরগি উপহার দেব, সারা জীবন মুরগি হয়ে রইলি বলে। আমার পরবর্তী কবিতা কৃষ্ণচূড়া। তোমার নাম মনে পড়ে না, তোমার প্রিয় মুখ অস্পষ্ট আজ, কৃষ্ণচূড়া গাছের নিচে যে গদ্য বিসর্জন দিয়েছি, তোমার শেখানো গানে আজ তার উদ্বোধন হোক। কবিতার নাম করি গুনেছে। খুব গোপনে ভয়ে ভয়ে ছুঁয়েই দিলে হাত, অগোছালো একলা তুমি কাটাও ঘন রাত, হাত ছুঁয়েছে বুকের ভিতর স্বপ্নে কাঁদে কে, কে জানে কোন উদাস বিকেল, করি গুনেছে। কবিতার নাম অম্লান। করতলে অমুক রাখো হৃদি সখা প্রাণ, চতুর্দিক ধূসর দেখি তুমি যে অম্লান।
1: হ্যাঁ, আপনার প্রত্যেকটি কবিতায় কিন্তু অন্তর ছুঁয়ে গেল। আপনার যে সামগ্রিক উপস্থাপনা, আপনার বাচনভঙ্গি, কবিতা নির্মাণের যে কৌশলের প্রকাশ, এবং সব মিলিয়ে কবিতার ভেতরের যে অনুভবের ব্যঞ্জনা, সবটাই কিন্তু শ্রোতাদের মুগ্ধ করবে বলে আমাদের বিশ্বাস। আচ্ছা, এর মধ্যে যে কবিতাগুলো আপনি পড়লেন, কয়েকটি কবিতা তো একেবারে হৃদয় ছুঁয়ে গেল, কোন কবিতাটিকে আপনি এগিয়ে রাখবেন যে কটি কবিতা পড়লেন?
0: এই এগিয়ে রাখার ব্যাপারটা নিয়েও আমার খুব মানে সমস্যা হয়। তবু বলি যে কোন কোন কবিতা নিয়ে, যেমন বেছে বেছেই আমার কাছে খুলেছে বলকল, এক সময় বইমেলাতে প্রায় সবার মুখে মুখে থাকতো। ওই কবিতার ক্ষেত্রে বলছি যে সূর্যচক্রে তিল দেখেছি তিলেই নান্দনিক। খুব মজা করে আমাকে একজন বলেছিল, তুই কি ডোপিং করে কবিতাটা লিখেছিস? তো কবিতা তো আর ওইরকম ডোপিং করে হয় না, তো লিখে ফেলেছিলাম, কীভাবে লিখেছিলাম জানি না। আরেকটি কবিতা মানে প্রিয় সবই যেগুলো পড়লাম, আরেকটি কবিতা প্রায় সবার মুখে মুখে আমি শুনি, এখনও শুনি, সেটা হচ্ছে ওই সত্যি কথা বলি তোমায় কাউকে বলো না, তোমার বাড়ি আমার বাড়ি একই ঠিকানা। এই কবিতাটা কিন্তু প্রায় অনেকেই বলে শুনি, এবং কেউ কেউ আমাকে ফোন করে প্রথম কথাটাই এটা এই কবিতার লাইনগুলো বলে। তাই কোনো খুব একটা প্রিয় নেই, আর মানে আলাদা করে কাউকে বাঁচতে পারবো না, এ বড় কঠিন একখানা কাজ দিলেন আমাকে। আর একটা কবিতা তো ভীষণ প্রিয় ছোটোবেলা থেকে, সেটা হচ্ছে যেটা মাকে নিয়ে লেখা, বিপ্লবে প্রেমে যন্ত্রণায়। এটা এটাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবো।
1: এই তো সব কবিতাকে এগিয়ে রাখলেও আপনি কিন্তু বিপ্লবে প্রেমে যন্ত্রণায় কবিতাটিকে বেশি এগিয়ে রাখলেন, কেন এটাকে বেশি এগোলেন?
0: আসলে আমরা বাঙালিরা বোধহয় রামকৃষ্ণের মতনই ভাবি, সারাক্ষণ মাকে কেন্দ্র করেই আমাদের ঘোরাফেরা। তো সেই কারণে আমি যখন দেখতাম শীতের দুপুরে মা কাঁথা সেলাই করছেন এবং তার হাতে সূঁচ ফুটে গেছে, বা হাতের ওই বুড়ো আঙুলের জায়গাটা কালো হয়ে গেছে, এবং মায়ের দুঃখগুলো দেখতাম আর ভাবতাম, মনে মনে ভাবতাম এই দুঃখের কি শেষ নেই, শেষ তখনই হবে যখন আমি প্রতিষ্ঠিত হতে পেরে মাকে সুখ দেব। কিন্তু তখন তো আর সেই প্রতিষ্ঠা কীভাবে পাবো তা তো জানতাম না। সেই কারণে এই কবিতাটা বোধহয় ভেতর থেকে উঠে এসেছিল বলেই, এবং সেই মুহূর্তে আমি, এটা আমার মনে আছে, 11 ক্লাসে লিখেছিলাম, সেই মুহূর্তে এটা লিখেছিলাম। 11 ক্লাসের কবিতা আজও যে লোকের কাছে গ্রহণযোগ্য হয়ে রয়েছে, এতটাই গভীরভাবে আমি মায়ের কথা ভেবেছিলাম। তো মাতৃঋণ তো কোনো দিন শোধ হয় না, হবার নয়। এই কবিতাটা দিয়ে শুধু বলা যায় যে মাতৃপূজা করতে পারলাম, সেইটুকুর যোগ্যতা অন্তত তৈরি করতে পেরেছি। এই কারণে এই কবিতাকে আমি এগিয়ে রাখছি। আর কবিতার আঙ্গিকের দিক থেকেও আমার ধারণা যে এটি নিশ্চিন্তভাবে কবিতার জগতে থাকবে, অকবিতার জগতে অন্তত পক্ষে চলে যাবে না।

0: ঠিক ঠিক,
1: হ্যাঁ, তার মধ্যে একটা অন্যরকম ভাবনা কাজ করেছে, একটা অন্য চেতনা প্রকাশ পেয়েছে। ভারী সুন্দর আপনি ব্যাখ্যা করলেন, অসম্ভব সুন্দর আপনার অনুভব চারণা। আচ্ছা, আপনি তো বইমেলার প্রসঙ্গ যখন বললেন, আমরা শুনেছি যে বইমেলায় আপনার নাকি কাব্য বা আপনার হাত ধরে কবিতার বই বিক্রি অসাধারণ কলকাতা বইমেলায়, একটু যদি শোনান।
2: আসলে ব্যাপারটা যেটা হয়েছে যে বইমেলায় কবিতার বইয়ের স্টল তো অনেক ছিল, বা বসতো লিটল ম্যাগাজিন স্টল বা কবিতার বইয়ের স্টল একেবারে সূচনা থেকে 90-91 এই সময়টা। আমরা করতাম কি, বইমেলার মাঠে একটা ওই 10x20 একখানা প্লাস্টিক পেতে সবাই মিলে বসতাম, কেউ ঢোল বাজাতো, কেউ গিটার বাজাতো, হ্যাঁ, আমরা কবিতা আবৃত্তি করতাম, গান গাইতাম, জমজমাট থাকতো। যেই আমরা জমিয়ে দিতাম, লোকজন আসতেন, গান শুনতে আসতেন, কবিতা শুনতে আসতেন। আমার এখন একটা কবিতা মনে পড়ে, সুদীপ মুখোপাধ্যায়ের একটি কবিতা, তোমায় নিয়ে কোথায় পালাই, যেখানে যাই সবখানেতেই দৈত্যরা সব দাঁড়িয়ে আছে। এই কবিতার প্রথম দুটো লাইন আমরা বুকের মধ্যে পোস্টার লাগিয়ে আর কি ঘুরতাম। সেখানে একটা কবিতা যেমন আমার মনে আছে এখনও পর্যন্ত খুব স্পষ্ট, আমাকে হঠাৎ একজন পাবলিক দেখে বলছেন, আপনার তো স্বভাব ভালো নয়। তো আমি অবাক হয়ে গেলাম, হঠাৎ আমাকে এরকম, আমার আপনার তো স্বভাব ভালো নয় এরকম বলছেন। তো আমার মাথা থেকে কিন্তু বইমেলার কথাটা উঠেই গেছে, হঠাৎ মনে পড়লো, এই আজকেই কবিতা পড়লাম যে কবিতাটা, যে আমাদের স্বভাব ভালো নয় বলে আমি আমার বুকে একটা পোস্টার করেছিলাম।
1: আচ্ছা,
2: তো সেইটা সেই দর্শক বা শ্রোতা, কবিতা পাঠক, তিনি কিন্তু মনে রেখেছেন। তিনি তখন আমাকে বললেন, আপনাদের এখান থেকে কিন্তু আমি অনেকগুলো বই কিনেছি, সেন্টুর কার্টুন বিক্রি হয়েছে, এবং এক বইমেলায় আমাদের 1000 কপি করে এক একটা কবিতার বই বিক্রি হয়েছে, যেটা অভাবনীয়।
1: সত্যি তাই, এই যুগে 1000 কপি বই বিক্রি করা,
2: হ্যাঁ,
1: কম কথা।
2: আমি জানি না বেস্ট সেলার কাকে বলে, যেহেতু আমরা তো কোনো স্টলে ছিলাম না, তাই বেস্ট সেলারের জায়গায় আমরা পৌঁছতে পারিনি, মানে নামে আর কি নথিভুক্ত করতে পারিনি। কিন্তু আমার মনে হয় বইমেলাতে সবচেয়ে বেশি আমাদের বিক্রি হতো, এবং যার জন্য অনেকেই কিন্তু আমাদেরকে ঈর্ষা করতো। আবার অনেক দর্শক এসে, মানে কবিতা পাঠক এসে আমাদের করতেন কি, নিজেরা নিজেদের পয়সায় খাওয়াতেন, কবিতার বই কিনতেন, আবার খাওয়াতেনও।
1: বাহ, এ পর্যন্ত আপনার অনেকগুলো কবিতা, কবিতা নিয়ে আলোচনা এবং কোনো কোনো কবিতার প্রেক্ষাপট আমরা শুনলাম, কিন্তু একটা বিষয় জানতে ইচ্ছে করছে, আপনার কতগুলো বই এ পর্যন্ত প্রকাশিত হয়েছে?
2: ঠিক মনে পড়ছে না কতগুলো বই, সম্ভবত 20-22টা বই তো হবেই।
1: বাবা,
2: তার মধ্যে নাটকের বই, নাটক বিষয়ক কিছু বই আছে, যেমন ঐতিহ্যের নাট্যবিন্যাস, ওগো ঘুম ভাঙানিয়া, এগুলো সবই আমার মৌলিক বই। আর তাছাড়া সম্পাদনা বই, সম্পাদিত বই আছে, ঐতিহ্যের গদ্যবিন্যাস আছে, গদ্য বিষয়ক বই, ওটাও মৌলিক, ঐতিহ্যের কাব্যবিন্যাস আছে। এছাড়া যেটি আমার সবচেয়ে প্রিয় বই আর কি, সেটা হচ্ছে কবিতা পাঠকের প্রস্তুতি, কীভাবে একজন পাঠক, কবিতা পাঠক নিজেকে প্রস্তুত করবেন কবিতা পড়ার জন্য, সেই বিষয়ে বইটা। আর নাটকের, নাটক কতগুলো গ্রন্থ আছে, যেমন অবাস্তবিক বলে একটি সংকলন আছে, আছে গোপাল রাখাল দ্বন্দ্ব সমাস এবং 6টি নাটক, এরকম একটা সংকলন আছে, এরকম বেশ কিছু গ্রন্থ কিন্তু রয়েছে। তাছাড়া সম্পাদিত বই তো রয়েছে অসংখ্য, মানে নামগুলো আমার অত মনেও পড়বে না,
1: ঠিক আছে,
2: 20-22টা আছে।
1: এবার একটু অন্য প্রসঙ্গে আসি, আপনার ধরুন গুরুদায়িত্ব, একটা কলেজে আপনি অধ্যক্ষ পদে আছেন, তো এই অধ্যক্ষ পদ সামলানোর পাশাপাশি কবিতা চর্চা, নাট্যচর্চা বা সাংস্কৃতিক অঙ্গনে যে সমস্ত নান্দনিক দিকগুলো আছে, প্রায় সবেতেই আপনি পারদর্শী, কী করে আপনি এই সবটাকে ব্যালেন্স করেন?
2: আসলে আমি ব্যালেন্স করি না, কোনো রকম ব্যালেন্সই করি না। আমার একটাই মন্ত্র আছে, সেটা হচ্ছে শিক্ষা আর আনন্দ একসঙ্গে না হলে সে শিক্ষাটা সম্পূর্ণ হয় না। আর শিক্ষায় আনন্দ দেওয়ার জন্য প্রথমত নিজেকে আনন্দে থাকতে হয়। আমি যতক্ষণ নিজে আনন্দে থাকবো, ততক্ষণ আমি অন্যকে আনন্দে রাখতে পারবো। আর ওই আনন্দে থাকার সবচেয়ে বড় উপাদান বা আমার অবলম্বন বলা যায়, আমার ভরসা, আমার সব কিছু, সেটা হচ্ছে আমার সাংস্কৃতিক চর্চা, নাটক, কবিতা এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে আমি কবিতার এবং নাটকের এত এত উৎসাহ দেখছি, আমার তো মনে হয় যে তাদেরকে নিয়েই আমার হয়তো সারাটা দিন কেটে যাবে, মানে দিনের পর দিন কখন যে কেটে যায়। এক একদিন এমন ঘটেছে যে আমি হঠাৎ দেখছি, মানে কাজের মধ্যেও ছাত্রছাত্রীদের নিয়ে ওই

0: সমস্ত কাজের মধ্যে বা প্রশাসনিক কাজের মধ্যেও হঠাৎ দেখছি যে কখন যেন 4টে বেজে গেছে, খেয়ালই করিনি। বহুদিন আছে কলেজে টিফিন নিয়ে আসি কিন্তু সে টিফিন খেয়ে বাড়ি ফিরি না, বাড়িতে নিয়ে যাই। কখন যে এগুলো হয় এটা আনন্দের কারণে হয়।
1: বেশ, এবারে শেষ প্রশ্ন, আগামী প্রজন্মকে অর্থাৎ যারা কবিতা লিখতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা?
0: বার্তা দিয়ে না কবিতা ভালো হয় না,
1: কি করতে হয়?
0: কবিতা হৃদয়ের জায়গায়। আমি যতই বার্তা দিই যে ভালো কবিতা লেখো, সমাজমুখী কবিতা লেখো, প্রেমের কবিতা লেখো, যাই বলি না কেন, আসলে তো প্রত্যেকটা মন, যেমন আমাদের প্রত্যেকের হ্যালো একেবারে আলাদা রকম, প্রত্যেকের ফিঙ্গার প্রিন্ট একেবারে আলাদা রকম, ঠিক প্রত্যেকের হৃদয়ের জমিও একেবারে আলাদা রকম। কবিতার ক্ষেত্রে, শিল্পচর্চার ক্ষেত্রে কখনোই কোনোভাবে বার্তা দিয়ে হয় না। শুধু এইটুকুই বলি যে সংস্কৃতি চর্চা থেকে বিচ্যুত হয়েও না, সেটাই তোমার অস্তিত্ব এবং ওটাই তোমার সর্বস্ব।
1: বেশ, অনেক ধন্যবাদ। তো এবারে আমরা আসছি ডক্টর কর্মকারের কাছে। ডক্টর কর্মকার, আপনি বাংলা ভাষায় অধ্যাপনা করেন কিন্তু আপনার মাতৃভাষা হচ্ছে খোট্টা, এবং খোট্টা ভাষাতেই আপনি বেশ পারদর্শিতা অর্জন করেছেন। তো আমরা আপনার কাছ থেকে খোট্টা ভাষায় কবিতা শুনব। তার আগে একটু জেনে নিই, আপনার খোট্টা ভাষায় সাহিত্য চর্চায় উৎসাহ এলো কীভাবে?
2: এই বিষয়টা বলতে গেলে একটু প্রেক্ষাপটটা বলতে হয়। আসলে 2021 সালে 28 নভেম্বর মালদা জেলার খোট্টা ভাষাভাষী বেশ কিছু মানুষের মনে একটা ব্যথা, একটা বেদনা থেকে একটা সংগঠন করার সংকল্প আসে।
1: আচ্ছা,
2: আমি জানি না সেই সভায় সকলে মিলে কেন খোট্টা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি গঠন করার সঙ্গে সঙ্গে আমাকে প্রথম সম্পাদক হিসেবে তারা নির্বাচন করেছিলেন।
1: আচ্ছা,
2: নিজের ভাষা হারিয়ে যাওয়া, নিজের সংস্কৃতি বিপন্ন হওয়ার ব্যথা অনুভব করেছি বহুদিন। নিজের ভাষায় কথা বলতে পাইনি, কোথাও কথা বলতে গেলে কেমন জানি ব্যঙ্গ, অপমানও কখনো কখনো সহ্য করতে হয়েছে। ঠিক বাংলাটা আমার বাংলা হয়ে আসতো না, আমি খোট্টা। ওই দিন এই দায়িত্ব ঘাড়ে নেওয়ার পর অনেক কিছু কর্তব্য আমার কাছে এসে দাঁড়ালো, অর্থাৎ ভাষা সংস্কৃতিকে সংরক্ষণ করা, তাকে প্রচার করা, বিস্তার করা, সমস্ত দায়ভার কাণ্ডারূপে আমার ঘাড়েই ছিল। সকলেই ছিলেন কিন্তু আমাকেই ভাবতে হচ্ছিল হয়তো বেশি। সেই প্রেক্ষাপটেই একটা পত্রিকা মুখপত্র হিসেবে সংস্কৃতি, নাম পাছিয়া বাতাস, পরপর 5টা সংখ্যা প্রকাশিত হয়েছে। সেই মুখপত্রের আমি সম্পাদক, এবং সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে খোট্টা ভাষায় লিখতে শুরু করতে।
1: বাহ,
2: জানিনি কীভাবে লিখেছি কিন্তু লিখেছি।
1: তারপরে তো খোট্টা ভাষায় উপন্যাসও আছে।
2: হ্যাঁ, সেই সংগঠন গড়ার পর আমাকে জানি মনে হয়েছে যে মৌখিক সাহিত্য প্রচুর আছে এই ভাষায়, ডমনি, গম্ভীরা, নাটুয়া, অজস্র, কিন্তু আধুনিক সাহিত্যে সেরকম লিখিত সাহিত্য সেরকম আসেনি। তো আমি প্রথম একটা উপন্যাস লিখি, 2022 সালে প্রকাশিত হয়, হ্যারিপূর্ণি বলে একটা উপন্যাস।
1: হ্যারিপূর্ণি,
2: আসলে আপনারা হয়তো জানেন যে আমাদের সমাজে, খোট্টা সমাজে একটা রীতি আছে, মেয়েদের নিজস্ব নামে ডাকা হয় না। সে যে গ্রাম থেকে এসছে বিয়ে হয়ে, সেই গ্রামের নামেই তাকে নামকরণ করা হয়। হরিপুর গ্রামের একজন নারী বিবাহ করে এক জায়গায় এসছেন এক গ্রামে, সে নারীর যে লড়াই, যে সংগ্রাম, এবং জীবনের সব থেকে মূল্যবান সম্পদ তার স্বামীকে হারানোর পর 3টে শিশু সন্তানকে নিয়ে তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন এবং তাদেরকে একটা জায়গায় পৌঁছে দিয়ে তিনি নিজে হারিয়ে যাচ্ছেন জীবন থেকে, এই কাহিনী এখানে আছে। তার সঙ্গে আছে সেই আমাদের সমাজ, সময়ের ব্যাখ্যা, এবং তার সমস্ত সমাজের বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন প্রসঙ্গ অনুসঙ্গ হয়ে সেখানে
1: উপন্যাসে ধরা পড়েছে। আচ্ছা, ওই একটা জিনিস আপনি বলছিলেন যে গ্রামের নামেই কি মেয়েদের ডাকা হয়, তাহলে সেখানে
2: অধিকাংশ ক্ষেত্রে তাই এখনো।
1: কিরকমভাবে?
2: কেন, হরিপুর থেকে যে নারী এসছেন তিনি হরিপূর্ণী, নাচ গান থেকে যিনি এসছেন তিনি নাচ গাইনি।
1: আচ্ছা আচ্ছা,
2: এরকম।
1: এই প্রসঙ্গে একটা বিষয় জানা গেল। আচ্ছা, এবারে আমরা সরাসরি আপনার একটু কবিতায় প্রবেশ করি। আপনার খোট্টা ভাষায় কবিতা একটু প্রথম কবিতাটি শোনান।
2: খোট্টা ভাষায় আমার প্রথম কবিতা, স্বাধীনতা হো। হা হো স্বাধীনতা, তোর আনেকে ব্যস্তে কেত্তা গেল জান, ধ্যাতি হলো লহু লহান। তু আবে বলিকে গৃহায় সাক্ষাৎকারীকে ধারকো মুঠি, মাঝিকে ব্যাগেল ভেলো খাম,

0: চুরি বেলচা থামিকে কোদালি গাইদি রকিকে হাঁ করিকে দেখতিও, তাই আর কেত্তা দূর। লোক বোলা 1947 সালকে পনেরোই আগস্ট হেমার সানি স্বাধীনতা পাইলি, ত্যাব বেলচা গাইতি আজও মাথা হানা কাহে, কাহে মা আপন কোখ উজাড় করা কেটে টাকাকে ব্যস্তে, আজও কাহে রাস্তা মে ভিকারিকে ভিড়, আর কেত্তা দিন লাগতো স্বাধীনতা সব মানুষকে মুখ মে দুটুকরা রুটি জোগাড় করে মে, কেত্তা দিন লাগতো আদমিকে মানুষ বানাবে মে, স্বাধীনতা ভোট দেখে আপন প্রতিনিধি বানাবেকে ব্যস্তে যে ভোট দান, সে তো আসল মে দুনিয়াকে সবসে বড়কা গণতান্ত্রিক দেশ মে চেংরা শ্রেণীকে ধুলা খেলা। বল না আজও ভোট লুট হওয়া কাহে, মানুষকে সেবাকে গুনে এক ঝানা দুসরা ঝানাকে মারিকে ফেকা, ভাই ভাইকে লিয়া যান, বল না স্বাধীনতা ইল্লাহু খেলা ক্যাবা হতাই শেষ। হেমার শ্রেণী আসল মে ক্যাবা হবাই স্বাধীন, ক্যাবা বল না স্বাধীনতা হো স্বাধীনতা।
1: বাহ, অসামান্য নির্মাণ। দ্বিতীয় কবিতা?
0: আমার দ্বিতীয় কবিতা প্যারি যাই। বিচ বিচ মে শহরকে ঢিলা ঢালা জীবন আট সাঁট হো উঠা, পুলিশ রোজকে অভ্যাস ছড়িকে অ্যাকশন মে আ পৌঁছা, রস্সি বাঁধিকে জান নিয়ন্ত্রণ হুয়া, কখনো এক চুটকি খারা হবে উপায় নেই, রাস্তা মে জম্মল মেহনা কা আবর্জনা নিমিষ মে কাহা উধাও হো যাহা, পুছলে সে উত্তর নাই পেবে এইসন কাহে, কান খারা রাখলে সে বুঝে পারবে মন্ত্রী এলে, মন্ত্রী এলে গ্যাম মে ডুবেল পরিবারকে পাঁজার মে খারা হবেলা, এই রাজকে মানুষ এক টুকরা রুটিকে জোগাড় মে প্যারি যাই বানলে, শির মে ক্যাপন বাঁধিকে কামকে খোঁজ মে বাহার গেলে, মহিনা দু মহিনা অন্তর খবর আবা ফন্নাকে পুত ফন্নাকে বেটা, লাশ হোকে আল আউটলে উন্নয়ন মে সামিল ভেলে, শুরু হলে দুঃখ জাপান লাল নীল সবুজ গেরুয়াকে মায়া কন্দন, মঞ্চ বাঁধিকে মাইক টাঙাকে চাল্লা প্রতিশ্রুতিকে বান, মিডিয়া মে ফেলাও করিকে আলাও সব্বে প্যারেকে খবর নাই আবা কখনিও, যে মানুষ গেমেলকে আপন জান ঠোক্কর খাইতে খাইতে এখনি বাহার হুয়া ওখরে প্রাণ, দেশ মে কাম নেই এই বাত মুখ মে লেন আয় বারেন, প্যারি যাই হোকে আপনালে আপন মারেন, নেতা মন্ত্রী আপন রুটি সেকে মে ব্যস্ত, প্যারি যাইকে জান একাল মে যেতও এহি হ্যায় সাবস্ত, কাহে ভালা কাহে ভগবান।
1: খুব সুন্দর, খুব ভালো লাগলো। এবার আপনি কি শোনাবেন?
0: আমার শেষ কবিতা, কবিগুরু রবি ঠাকুরের কৃপণ কবিতার অনুবাদ।
1: ও, অনুবাদ কবিতা শোনান।
0: কৃপিন হাম্মা গাঁকে রাস্তা মে ভিক মাঙি মাঙিকে ঘুরতে হলিও, তাই তখনি তো সোনাকে রাত মে চেরিকে যাইতে হলে, হাম্মার আঁখ মে সুন্দর সে স্বপ্না জাগি উঠলেল, যাইসেন তোর শোভা তাইসেন তোর সাজ, মেনে মেনে ভাবলিও ই কোন মহারাজ, মেন মে হুয়া বিতেল রাত আচ্ছা সে কাটলে, হ্যামের দুয়ার দুয়ার মে আর ঘুরে নাই হতাই, ঘর সে বাহার হতে না হতে কেকার দেখা পাইলি, রাত মে যাইতে যাইতে দুহাত দেখে সোনা বিলাবা, হ্যামে তো মুঠি মুঠি স্যার চুনি গেলে বাই দেখিও তো রাত হঠাৎ হ্যামের ভিড় আনিকে থেমি গেল, আর তাই হ্যামের মুখ দেখিকে হাসতে হাসতে নামি কেলে, তোর দেখিকে হ্যামার সব দুঃখ নিমিষ মে উড়ি গেল, এইসন সময় কাহা সে তাই আচানক হ্যামার কিছু দে বলিকে হাত বাড়া দিলে, হাই রে হাই ই কোন বাত হ্যামার কিছু দে, শুনিকে হ্যামার জারসিনকে ব্যস্তে মাথা নিচা করিকে রহলিও, ভিকারি সে ভিকারি ভিড় তোর কোন অভাব হও, ই খালি ছেলনা করিকে হ্যামার ঠাক নাই, ঝোলা সে বাহার করিকে এক চুটকি দানা দে আলিও, তোর ঝোলাটা ঘের মে আনিকে যখনি উজাড়লিও দেখলিও ভিককে ঢেরি মে ছোট্টা সে এক সোনাকে টুকরা, রাজ ভিকারিকে যেতনি সি দিলি আল সোনা হোকে ওতনি সিয়ে ঘুরিকে আলে, দু আঁখ মে পানি তখনি কানে লাগলিও,

0: সাহেব কিছু যার কারিকে তোর দে নাই দিলিও।
1: খুব ভালো লাগলো পরপর আপনার তিনটি কবিতাই অসাধারণ নির্মাণ। শেষের যে অনুবাদ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতার অনুবাদ, মানে অর্থাৎ মৌলিক সাহিত্যের পাশাপাশি অনুবাদ সাহিত্যেও আপনারা খোট্টা ভাষায় চর্চা করছেন, এতে আপনাদের প্রশংসা করতেই হয়। একটা ভাষা যেভাবে হারিয়ে যাচ্ছিল তাকে আপনারা টেনে তুলে তাকে আবার সাহিত্যের মঞ্চে প্রতিষ্ঠা করছেন, সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা, খোট্টা ভাষা নিয়ে আপনি আর কি করেছেন?
0: আপনাদের মাধ্যমে আমি শ্রোতাবন্ধু জানালাম খোট্টা ভাষায় যে দুটো উপন্যাসের কথা জানালাম, তারপরে আর একটা উপন্যাস আছে জহির বংভি চোর হ্যালে, একজন সাধারণ গ্রামীণ চোর যে তিনি সমাজসেবায় কীভাবে চুরি করতেন। কোনোদিন গৃহস্থের সমস্ত কিছু একসঙ্গে নিয়ে যেতেন না, অর্ধেকটা নিয়ে যেতেন এবং সেই চুরি করা জিনিসটি পাড়ার গরিব দুঃখীদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসতেন। যতদিন জহির বং ছিল, আমি গল্প শুনেছি আমার ঠাকুরদার কাছ থেকে, ওই এলাকায় কোনো মানুষ অভুক্ত থাকতেন না। গৃহস্থ যদিন সকালবেলা কাঁদে গালাগাল করে সব কিছু নিয়ে চলে গেছে, অদ্ভুত ফিরে এসে বলতেন, ধুরখেপি তোর কি সবটা নিয়ে গেছে, অর্ধেকটা নিয়ে গেছে, তুই কাঁদছিস কেন, তুই খা খা, পরে তোর কমবে তো তুইও পাবি। এই যে চোরেরও একটা নৈতিকতা,
1: বা
0: কিশোর সাহিত্য হিসাবে এটা আমার একটা উপন্যাস,
1: নীতিবাগীশ চোর। খুব ভালো, যাক আপনার ভাবনা সত্যি খুব ভালো লাগলো।
0: খোট্টা ভাষায় একটা গবেষণাধর্মী প্রবন্ধ সংকলন আমার, আমার নিজস্ব লেখা খোট্টা কোষ গ্রন্থ। এখানে খোট্টা ভাষার 320টি প্রবাদ, প্রায় 70টির মতো ধাঁধা আর 1000-এরও বেশি শব্দকে সংকলন করা হয়েছে। এগুলোকে বাংলা হরফে খোট্টা উচ্চারণ, IPA-তে লেখা এবং তার বাংলা এবং ইংরেজিতে অর্থ করে দেওয়া আছে।
1: বাহ,
0: শব্দগুলোর পেছনে বাংলা ইংরেজি পাশাপাশি হিন্দিরও অর্থ দেওয়া আছে। অর্থাৎ খোট্টা ভাষা হিন্দি নয়, খোট্টা ভাষা বাংলা নয়, খোট্টা নিজস্ব স্বাধীন একটা ভাষা এবং তার নিজস্ব কোষ আছে, নিজস্ব প্রবাদ আছে, নিজস্ব ধাঁধা আছে, যা প্রায় বিলুপ্ত হতে যাচ্ছে, তারই একটা সংকলন গ্রন্থ আমার এই কোষ গ্রন্থ। আমি আরেকটা গবেষণাধর্মী কাজ করছি, খোট্টা সমাজ, তার সংস্কৃতি এবং তার সভ্যতা কীভাবে ছিল, তার ইতিহাস, তার গরিমাময় অধ্যায়, তা হারিয়ে যাওয়া আর তার বর্তমানে ক্রাইসিস নিয়ে একটা কাজ আমার চলছে। আশা করি আপনাদের সকলেরই সদিচ্ছায় আমি গ্রন্থাকারে প্রকাশ করতে পারবো।
1: বাহ, খুব ভালো। খোট্টা যে স্বতন্ত্র ভাষা, সেটা যেমন আপনি প্রতিষ্ঠা করার চেষ্টায় ব্রতী হয়েছেন, সেই সঙ্গে পিছিয়ে পড়া বা অবলুপ্ত প্রায় ভাষাকে আপনি আবার সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টায় একেবারে রত হয়ে আছেন, এজন্য আপনাকে অভিনন্দন। আচ্ছা, আপনি তো খোট্টা ভাষার পাশাপাশি বাংলা সাহিত্য চর্চা করেন, যেহেতু আপনি বাংলা ভাষায় অধ্যাপনা করছেন, তো বাংলা ভাষায় আপনার কি বই আছে?
0: বাংলা ভাষায় মূলত প্রবন্ধের কিছু বই আছে আমার। সেখানে মৌলিক যে কাজগুলো আমার, প্রথম গ্রন্থ ছিল গঙ্গা মহানন্দার দোয়াবঞ্চল কালে কালোত্তরে।
1: আচ্ছা,
0: এই গঙ্গাকে নিয়েই আমার পরের একটা গ্রন্থ অথ গঙ্গা কথা। গঙ্গা এবং মালদহের নদী ভাঙন নিয়ে যে মুভমেন্ট একটা চলছে এখনও, তার প্রথম যিনি সভাপতি নদী ভাঙন নাগরিক অ্যাকশন কমিটির, সেই শ্রদ্ধেয় কেদারনাথ মণ্ডল মহাশয়, তিনি আজকে বেঁচে নেই,
1: এই সদ্য প্রয়াত হয়েছেন,
0: তাকে এবং নদী ভাঙন প্রসঙ্গকে ধরেই আমার গঙ্গা নিয়ে তৃতীয় গ্রন্থ গঙ্গাপ্রেমী কেদারনাথ ও মালদহের ভাঙন।
1: বাহ,
0: এছাড়া আমার কিছু কথা সাহিত্যিকদের নিয়ে কাজ আছে, যেমন অভিজিৎ সেন কে নিয়ে আমার একটা গ্রন্থ রঘুচণ্ডালের হার, সৃষ্টি ও স্রষ্টা। যতীন্দ্র নন্দীকে নিয়ে একটা সম্পাদিত গ্রন্থ যতীন্দ্র নন্দী গল্পের অন্দরমহল।
1: বাহ,
0: অমিয়ভূষণ মজুমদারকে নিয়ে আমার একটা গ্রন্থ অমিয়ভূষণের উপন্যাস বাংলা কথা সাহিত্যের ব্যতিক্রমী ভুবন। মালদহের প্রসঙ্গে একটা গ্রন্থ মালদহের অমর কথা।
1: বাহ,
0: আর এখন ভারতবর্ষের যে রাষ্ট্রবাদী দৃষ্টিভঙ্গি, সেই রাষ্ট্রবাদী দৃষ্টিভঙ্গি সংঘের শতবর্ষ উপলক্ষে আমার একটা সংকলন গ্রন্থ, সম্পাদিত গ্রন্থ নমামি ভারত। খুব রিসেন্ট এই গ্রন্থটা ব্যাঙ্গালোর থেকে প্রকাশিত হয়েছে, একটা রাষ্ট্রীয় অধিবেশন ছিল ভারতীয় শিক্ষণ মণ্ডলের, সেই মঞ্চ থেকে গ্রন্থ আমার।
1: বাহ, মনোজবাবুর মতো আপনারও মানে সাহিত্যে বহুমুখী সঞ্চারণা, খুব ভালো। তো আপনার উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, নানা আঙ্গিকের নানা বিষয় জানতে পারলাম, সেই সঙ্গে অনেক অজানা অধ্যায়ও উঠে এলো আপনার সঙ্গে কথা বলতে গিয়ে। খোট্টা ভাষার ভবিষ্যৎ কি, এটা আপনি কি ভাবছেন?
0: আসলে একটা ক্রাইসিস থেকেই, একটা যন্ত্রণা থেকে খোট্টা ভাষার ভবিষ্যৎ নিয়ে তো আমাদের এই কাজ শুরু, মানে বিশেষত আমার শুরু। আমার শেষ তিনটে উপন্যাস, তার মধ্যে শেষ উপন্যাস হচ্ছে লায়া আনন্দমঠ।
1: আচ্ছা,
0: এখানেও দেশ হারিয়ে গেছে,

0: অঙ্গ দেশ। আমাদের যে অঙ্গ ভাষা, যেটা এখন লোকমুখে খোট্টা ভাষা, দেশকে বাঁচানোর একটা লড়াই আপনারা শুনে থাকবেন, জানেন নিশ্চয়ই, সুপ্রাচীন কাল থেকে একটা প্রদেশ আমাদের ছিল অঙ্গ দেশ, অঙ্গবঙ্গ কলিঙ্গ। মহাভারতে রামায়ণে অঙ্গদেশের কথা আমরা পাই। পরবর্তীকালে ভারতবর্ষ স্বাধীনতার সময় যে বিভিন্ন রাজ্য পুনর্গঠন হলো, সেখানে বঙ্গ, বাংলা, কলিঙ্গ, উড়িষ্যা, কিন্তু অঙ্গকে বিহারের সঙ্গে মার্চ করে তার নিজস্ব নামটাই আমরা হারিয়ে ফেললাম, অঙ্গদেশের লোক। তারপরে বিহার ঝাড়খণ্ডের ভাগ হলো। 1813 সালে মালদা জেলা যখন গঠন হচ্ছে, সেখানে আমরা কিছুজন অঙ্গদেশের লোক বাংলায় চলে এলাম। অর্থাৎ আমরা তিন ভাগে ভাগ হয়ে গেলাম, আমাদের নিজের দেশ হারিয়ে গেল। আমাদের যে অঙ্গ ভাষা, যেটা এখন লোকমুখে খোট্টা ভাষা, আমরা খোট্টা ভাষা মানতেও রাজি আছি, কিন্তু এই ভাষাটাকেও আর স্বীকৃতি দেওয়া হচ্ছে না। যে হিন্দি ভাষা থেকে এই ভাষা বহু যজন দূরত্ব ছিল, নিজস্ব একটা ভাষা ছিল আমাদের, মগহী ভাষা, স্বতন্ত্র ভাষা, সেই মগহী ভাষার কেউ আর নামটাই হয়তো জানে না। এখন আমাদের ভাষাকে কেউ বেহারি, কেউ খোট্টা, অদ্ভুতভাবে কেউ কেউ অঙ্গিকা বলে দাবি করে, কিন্তু ভাষাটাই হারিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে সংস্কৃতিটাও। অর্থাৎ আমরা একে একে দেশ, ভাষা, সংস্কৃতি সবই হারাতে বসেছি, প্রায় হারিয়েই ফেলেছি। একবারে নায়ের জায়গায় এসে আমাদের এই সংগঠন কিছুটা কাজ করে যাচ্ছে, জানি না কি হবে, কিন্তু লড়াই করছি, সাধ্যমতো আরও করব। সবাইকে এই সত্যি ইতিহাসটা জানানোর চেষ্টা করে যাচ্ছি, আরও করে যাব।
1: বেশ, আপনার সংগ্রাম জারি থাকুক ভাষা নিয়ে। আমরাও প্রত্যাশায় রইলাম আপনার ভাষা আগামীতে আরও আলোকিত হোক। তো আপনার সম্পাদিত পছিয়া বাতাস, এটা কি এখনও চলছে?
0: হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে তিনখানা পত্রিকা সম্পাদনা করি।
1: বা,
0: আমার একটা নিজস্ব পত্রিকা মনোভূমি, সেটা 2010 থেকে আমি করি। দ্বিতীয় সংগঠনের মুখপত্র পাছিয়া বাতাস, সেটা 2021 সাল থেকে চলছে। মালদা জেলায় জেলা বইমেলায় প্রতিবার আমরা একটা স্টল নিই, সেখানে পাছিয়া বাতাসে একটা সংখ্যা বেরোয়, কিছু উপন্যাস, কিছু কাব্যগ্রন্থ থাকে, এবং আমরা সমিতির নামে এই প্রচার প্রসারের উদ্দেশ্যেই সেখানে বসি। আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত, অখিল ভারতীয় সংগঠন, সেটা হচ্ছে ভারতীয় শিক্ষণ মণ্ডল। শিক্ষণ মণ্ডলের আমি বর্তমানে উত্তরবঙ্গ প্রান্তের দায়িত্বে, প্রথম দিকে আমি মালদা জেলার দায়িত্বে যখন ছিলাম, তখন মালদা জেলা থেকে শিক্ষণ বার্তা বলে একটা পত্রিকা সম্পাদনা করতাম, সেই পত্রিকাটাও এখন চলছে।
1: বা, একসাথে অনেক সাহিত্যের অঙ্গকে আপনি ধরে আছেন, সেই সঙ্গে অধ্যাপনাও করছেন এবং ভাষাটাকে বাঁচানোর জন্য সংগ্রামে ব্রতী হয়েছেন। আমরাও চাই যে আগামীতে আরও বেশি আপনার বিষয়গুলো আলোকিত হোক। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও নাট্যকার ডক্টর মনোজ কুমার ভোজ ও কবি ও প্রাবন্ধিক ডক্টর অমর চন্দ্র কর্মকার। ডক্টর মনোজ কুমার ভোজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে।
2: আপনাকেও ধন্যবাদ, এবং আমি ধন্য এই অনুষ্ঠানে আসতে পারার জন্য। সে কারণেই আরও বেশি আর একবার প্রণাম জানাই আমার শ্রোতা বন্ধুদের।
1: ডক্টর অমর চন্দ্র কর্মকার, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ জানাই, আর যারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই আমাদের শ্রোতা বন্ধুদের।
1: এতক্ষণ শুনলেন সাহিত্য অনুষ্ঠান প্রান্তিক, সঙ্গে ছিলাম আমি ডক্টর গৌরাঙ্গদেব ভার্মা।

রুদ্রবীণা ইন্ডিয়া মালদহ জেলার বৃহত্তম সাংস্কৃতিক সংস্থা। সঙ্গীত, নৃত্য ও বাচিক শিল্পে ঘরে ঘরে নান্দনিক অনুশীলন ও ভারতীয় সংস্কৃতির প্রসারের লক্ষ্যে এই সংগঠন 36 বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রুদ্রবীণা ইন্ডিয়ার সঙ্গীত বিভাগ সহ এক ঝাঁক শিল্পী আকাশবাণীর গ্রেডেশন প্রাপ্ত, দূরদর্শনেও অনুষ্ঠান করেন, রাজ্য স্তরের প্রচুর পুরস্কার রুদ্রবীণার ঝুলিতে। প্রখ্যাত শিল্পী দেব গৌতম, শাহাদাত রানা খান সহ 30 জন প্রশিক্ষক এই সংস্থায় নিয়মিত প্রশিক্ষণ দেন। এখানকার শিল্পীদের ধারাবাহিকভাবে মৌলিক গান নির্মাণ ও মৌলিক সাহিত্য সৃজন ইতিমধ্যেই বহুজন প্রশংসিত। যোগাযোগের নম্বর 9476251841, ইমেল আইডি rudrobina@gmail.com।

পোট্টা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতির পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ, খোট্টা ভাষায় উপন্যাস হ্যারি পূর্ণি, জাহির বংভি চোর হেলে, লায়া আনন্দ মঠ, কাব্যগ্রন্থ দৌড়, গল্পগ্রন্থ, কোষ গ্রন্থ, গবেষণা গ্রন্থ এবং সমিতির মুখপত্র প্যাচিয়া বাতাস এর সংখ্যাগুলো সংগ্রহ করুন। যোগাযোগ করুন এই নম্বরে 6294528787। নম্বরটি আবার বলছি 6294528787।

0: মানিকতলা অক্ষ থিয়েটার 35 বছর ধরে বাংলা নাট্যজগতে তাদের বিচিত্র প্রযোজনা উপহার দিয়ে চলেছে। কখনো মঞ্চনাটক, কখনো শ্রুতিনাট্য, কখনো বা নাট্য কর্মশালার আয়োজন, আবার কখনো নাট্য বিষয়ক পত্রিকা ও বিভিন্ন বিষয়ের গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে। তাদের উল্লেখযোগ্য নাটক সুব্রত মুখোপাধ্যায়ের সহানুভূতি, মনোজ ভোজের রচনা ও পরিচালনায় জুজু, মেঘ কন্যার গান তুমি তিলোত্তমা ইত্যাদি। কল শোর জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 8436589289। নম্বরটি আবার বলছি 8436589289।
1: প্রান্তিক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা সুবীর দাশগুপ্ত।
2: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপন বিরতি এবং তারপরে শুনব নাটক অন্তর্ঘাত রচনা সমর চৌধুরী।

এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনালের একটি বিমান, কাশ্মীর প্রিন্সেস। ১৯৫৫ সালের 11ই এপ্রিল ঐতিহাসিক বান্দুং সম্মেলনে যোগ দিতে চলেছেন কয়েকজন চীনা প্রতিনিধি, তারা উঠেছিলেন হংকং থেকে। তাদের নিয়ে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে উড়ে চলেছে কাশ্মীর প্রিন্সেস। আর তখনই ঘটল ভয়ঙ্কর সেই রোমহর্ষক ঘটনা। সেদিনের সেই সত্য ঘটনা অবলম্বনে এএস কার্নিকের অভিজ্ঞতা প্রসূত বিবরণের ভিত্তিতে আজকের নাটক অন্তর্ঘাত।

0: এবার আমার কোথায় যেতে হবে জানো মা?
1: কোথায়?
0: জাকার্তা।
1: জাকার্তা? সে আবার কোথায়? কত দূর?
0: ইন্দোনেশিয়ায়, ভারতের দক্ষিণ পূর্ব দিকে, অনেক দূর। এখানেই বম্বে থেকে কলকাতা হয়ে ব্যাংকক, তারপর সেখান থেকে হংকং, হংকং হয়ে সোজা জাকার্তা।
1: বাবা,
0: আমাদের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর উদ্যোগে বান্দুং শহরে এক সম্মেলন হচ্ছে, আফ্রো এশীয় সম্মেলন। মা, আমাদের প্লেনিকে যাবেন জানো
1: কে?
0: চীনের প্রধানমন্ত্রী চৌবেন লাই। কি যে দারুণ!

0: আর হবে না মা, এত কাছ থেকে দেখবো একজন রাষ্ট্রপ্রধানকে, ভাবতেই দারুণ লাগছে।
1: জানি না বাবা, কি যে তোর আনন্দ! তোর যখন ডিউটি থাকে আমি আতঙ্কে মরি, মনে মনে প্রার্থনা করি ভালোই ভালোই প্লেনটাকে নামিয়ে দিও ঠাকুর, আমার গ্লোরিয়া যেন ঠিকঠাক বাড়ি ফিরে আসে।
0: ঠাকুর তোমার প্রার্থনা ঠিকই শোনেন, শোনেন বলেই তো আমার গায়ে কোনো দিন কোনো বিপদের আঁচল লাগেনি।
1: হাই স্কুল পাশ করলি তুই, মিউজিক কলেজেরও সব কটা পরীক্ষায় পাশ করলি, তোর মামা বলেছিল গ্লোরিয়ার গানের গলা খুব ভালো, গানেই ও খুব উন্নতি করবে, গান বাজনা নিয়ে থাকতিস সেটাই তো ভালো ছিল, তা না এয়ার হোস্টেস আবার শখ হলো, বারবার করে আমি মানা করেছিলাম, শুনলি না তুই?
0: শুনবো কি মা, আকাশ যে আমায় ডাকে, হাত ছানি দিয়ে ডাকে, মেঘের উপর দিয়ে উড়ে চলেছি কত দেশ, পৃথিবীর কত দেশ যে দেখা হয়ে গেল এই পাঁচটা বছরে, ভাবতেই পারি না।
1: হ্যাঁ রে, বিয়ের পরেও ছেলেটি কি তোকে এই চাকরি করতে দেবে? কিছু বলেছে সে? হাসছিস কেন বল না।
0: দাঁড়াও দেখি, কার ফোন এলো আবার। হ্যালো,
2: আমি কমলা বলছি।
0: আমি গ্লোরিয়া, বলে ভাই কি খবর? সব শুনেছি আমি।
2: শুনেছো মানে কি শুনেছো?
0: তোমার ব্যাপারে?
2: আমার ব্যাপারে?
0: সেটা পরে হবে, তুমি কেন ফোন করলে আগে সেটা শুনি। কোথা থেকে ফোন করছো, রেওয়া না বম্বে?
2: বম্বে, আজই রেওয়া থেকে এখানে এসেছি।
0: কার্নিকের সঙ্গে কথা হয়েছে?
2: না, ওকে ফোনে কন্ট্যাক্ট করতে পারিনি, তাই তোমাকে ফোন করছি। হঠাৎ শুনলাম ও নাকি জাকার্তা যাচ্ছে, তুমি কিছু জানো গ্লোরিয়া?
0: হ্যাঁ, হঠাৎই জাকার্তা যাবার অর্ডার হয়েছে।
2: তাই নাকি? যাই হোক, তোমার কাছে কনফার্মেশনটা পেলাম। তা তুমিও যাচ্ছ নাকি?
0: হ্যাঁ আমিও।
2: বাহ, কি মজা ভাই তোমাদের, এয়ার হোস্টেসের চাকরি, আজ এখানে কাল ওখানে, বেশ আছো। আচ্ছা এবার বলো তো আমার ব্যাপারে কি শুনেছো তুমি?
0: না না, তেমন কিছু নয়, কার্নিকের সঙ্গে তোমার বিয়ের ব্যাপারটা প্রায় পাকা হয়ে গেছে সেই খবরটা আর কি, শুনে ভালো লাগলো, গুড ম্যাচ।
2: ও এই কথা, থ্যাংকস।
0: কার্নিকের সঙ্গে কথা বলবে না?
2: হ্যাঁ যাব, কাল এয়ারপোর্টে গিয়ে দেখা করব। তোমাকে চুপি চুপি বলে রাখি ভাই, দিদি আর মাও যাবে ডেটটা ফাইনাল করার জন্য।
0: আচ্ছা

0: কমলা, তুমি যে রেওয়া থেকে সোজা বম্বে চলে আসবে ভাবতেই পারিনি।
1: তা ভাববে কেন? তুমি ডিউটিতে বাইরে চলে গেলে আমার মনটা যে কেমন হয় সে তুমি বুঝতে পারবে না। কবে ফিরছো?
0: তাড়াতাড়ি ফিরব, এখান থেকে সিঙ্গাপুর, ব্যাংকক, তারপর হংকং, সেখান থেকে জাকার্তা। জাকার্তায় পৌঁছানো পর্যন্তই আমার ডিউটি। যেদিন পৌঁছবো তার পরের দিনের ফ্লাইটেই ফিরে আসব।
1: আমার জন্য কিছু আনবে না এবার?
0: না এনে পারি, একটা কিছু তো আনতেই হবে, বেশ ভালো কোনো জিনিস যা তুমি পছন্দ করবে।
1: মায়ের সঙ্গে কথা বলে ডেটটা তাহলে এত দিনে ফাইনাল হলো।
0: হ্যাঁ, নেক্সট মান্থ, 19th মে।
1: তবু ভালো, সামনের বছর বলনি।
0: বুঝতে পারছি, খুব রেগে আছে। এর আগে বার তিনেক ডেট পাল্টেছি, এবার আর হচ্ছে না। 19th মে ফাইনাল।

0: আরে আসুন আসুন ক্যাপ্টেন জিয়াতে, রিয়েলি ইউ আর এ গ্রেট পাইলট।
1: থ্যাংক।
0: হংকং এয়ারপোর্টের দুপাশে পাহাড়ের মাঝখানে ওই সরু ফালি দিয়ে রানওয়েতে নামা ওঠা যে কতখানি হিসেবের ব্যাপার তা না দেখলে বোঝাই যায় না। বসুন বসুন, বলুন কি খাবেন বলুন।
1: কিচ্ছু না কিচ্ছু না, শুধু এক কাপ কফি। বরং তুমি একটু পেট পুরো খেয়ে নাও। বলছিল না তোমার খুব খিদে পেয়েছে? এখানে হংকংয়ে বুঝলে আসল চাইনিজ ডিশ তুমি পাবে। এই শোনো কানিক, একটা জিনিস তুমি লক্ষ্য করেছো
0: কি?
1: আমাদের এই স্টাফ ক্যান্টিনে

0: হায়াতটা ঢুকলো কি করে বলো তো? আর কেনই বা ঢুকলো?
1: আর দেখো লোকটা আমাদের দিকেই আসছে।
0: দেখছি।
2: হ্যালো, ইউ আর গোয়িং টু জাকার্তা বাই দিস প্লেন, আসি? ইউ আর দ্য পাইলট ক্যাপ্টেন জাটা, অ্যান্ড ইউ আর কো-পাইলট মিস্টার দীক্ষিত, অ্যান্ড ইউ মিস্টার কানে, এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, ইজন্ট দ্যাট?
1: কিন্তু তার আগে বলুন তো, হু আর ইউ?
2: I'm just a passenger, an ordinary passenger. But I have a curiosity about the pilot. A sheer curiosity. Oh, by the way, I'm the delegate from China going to attend Bandung conference by this flight.
0: Look at Jalal, dekhi, eh? Eto kotha janar dorkar ta ki?
1: Kautuhol.
2: Come on, speak. Why you not reply me?
1: Why do you want to do all that?
2: Just nothing serious. By the way, when will you kick off?
3: Why to me? Go to the inquiry.
2: Well, I do. But when is it due at Jakarta?
1: By around evening.
2: Oh, I see. Thank you.
1: Are? Eje patho. Esho. Odikar khobor ki?
0: Odike sob kaj complete. Plane tel bhara ar passenger der mal potro tola sobi shesh.
4: সো আর্লি, এত তাড়াতাড়ি হয়ে গেল সবকিছু?
0: আসলে ডিপ্লোম্যাটিক লোকজন যাচ্ছেন তো, কাস্টমস চেকিং এর তেমন কোনো কড়াকড়ি নেই।
4: কানিক দেখলে সাহেবটা কেমন ছট করে বেরিয়ে চলে গেল। আচ্ছা, লোকটা কি হতে পারে বলো তো?
3: কোনো রিপোর্টার হতে পারে হয়তো।
4: আমার কিন্তু কেমন যেন সন্দেহ হচ্ছে, লোকটার গতিবিধি মোটেই ভালো ঠেকছে না। শোনো, ওকে আর একদম পাত্তা দেওয়া চলবে না, কোনো কিছু জানতে চাইলে কিছুই বলা হবে না ওকে।
3: রাইট।
4: চলো ওঠা যাক। দেখি, তুমি চলে যাও, ককপিট ভালো করে চেক করে নাও। আমি আর পাঠক ততক্ষণে এয়ার ট্রাফিক কন্ট্রোলে গিয়ে ব্রিফ আর ওয়েদার রিপোর্টগুলো নিয়ে আসি, কেমন?
0: দেখো আকাশ তো বেশ পরিষ্কারই আছে দেখছি।

0: কি ব্যাপার গ্লোরিয়া, বেশ মুডে আছো মনে হচ্ছে।
1: মুডে ছিলাম, কিন্তু চীনের প্রাইম মিনিস্টার আমাদের প্লেনে যাচ্ছেন না শুনে মুডটা একেবারে নষ্ট হয়ে গেল।
0: শেষ মুহূর্তে প্রোগ্রামটা কেন যে চেঞ্জ হয়ে গেল হঠাৎ বোঝা গেল না।
1: আচ্ছা কানিক, তোমার স্যুটকেসটা তো পাচ্ছি না, কোথায় রেখেছ?
0: কেন, কেবিনই তো আছে।
1: থাকার তো কথা কেবিনেই, আমাদেরগুলো ঠিকই আছে, নেই শুধু তোমারটা।
0: বলো কি, তাহলে ব্যাংকক থেকে যেসব প্যাসেঞ্জার হংকং এ এসে নামলো তাদের মালের সঙ্গে চলে গেল নাকি?
1: না না, সেটা আমি খোঁজ নিয়ে এসেছি, চলো দেখবে চলো কেবিনটা। আরে এই তো, এই তো তোমার নাম লেখা স্যুটকেস, একেবারে উপরেই আছে। স্ট্রেঞ্জ।
0: ইয়েস, এটাই তো আমার স্যুটকেস, ঠিকই তো আছে। তবে যে তুমি বললে নেই, যা ঘাবড়ে দিয়েছিলে, আসলে তোমার দেখার ভুল।
1: না না কানিক, মোটেই আমার দেখার ভুল নয়, আমি খুঁটিয়ে খুঁটিয়ে সবকটা চেক করে নিয়েছিলাম, তোমার তো তখন পাইনি, মাত্র মিনিট কুড়ি আগের কথা।
0: তাই যদি হয় তাহলে এর মধ্যে আবার স্যুটকেসটা ফিরে এলো কি করে এখানে?
1: কেউ নিশ্চয়ই এটাতে হাত দিয়েছিল, আই এম শিওর। কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে আমার, দেখার ভুল আমার কিছুতেই হয়নি, জোরের সঙ্গে বলতে পারি আমি।
0: জাগে জাগে, প্লেন ছাড়ার সময় হয়ে গেছে, ওসব কথা পরে ভাবা যাবে। গেট রেডি ফর টেক অফ।

গুড আফটারনুন জেন্টলম্যান, এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল আপনাদের স্বাগত জানাচ্ছে কাশ্মীর প্রিন্সেসে। এখন স্থানীয় সময় 12:02। হংকং এয়ারপোর্ট থেকে জাকার্তার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আমরা। আপনাদের অনুরোধ করছি, সিট বেল্টগুলো বেঁধে নিন। জাকার্তা এখান থেকে 1960 মাইল দূরে, গিয়ে পৌঁছতে সময় লাগবে মাত্র 7.5 ঘন্টা। একটু পরেই 18,000 ফিট উঁচু দিয়ে উড়ে চলবো আমরা।

0: আমি এয়ার হোস্টেস গ্লোরিয়া বেরি বলছি। আপনাদের তত্ত্বাবধানের জন্য আমার সঙ্গে রয়েছেন ফ্লাইট পার্সার ডি সুজা এবং সিমেন্টা। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের ডাকতে দ্বিধা করবেন না। আমাদের আজকের এই যাত্রার প্রধান পাইলট হলেন ক্যাপ্টেন জাতার এবং কো পাইলট ক্যাপ্টেন দীক্ষিত। তাঁদের এবং অন্য কর্মীদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ।
1: কি ব্যাপার দেখি, ক্যামেরাটা খুলে ফেললে যে?
2: নতুন একটা ফিল্ম ধরবো, ব্যাংককে কটা যা ছবি তুলেছি না, দেখবে ইট উইল বি ফ্যান্টাস্টিক। লেট মি সি ইউর ক্যামেরা প্লিজ, শুনেছি ভালো ক্যামেরা।
1: নো ব্রাদার, ওটা এখন আনা যাবে না।
2: হোয়াই নট? আরে বাবা, আমি শুধু ওটা তো দেখবো।
1: নো নো, যখন তখন যাত্রার হাতে ওই ক্যামেরা আমি দিই না।
2: বাট যাত্রার কথাটা যদি তুমি সিরিয়াসলি বলতে, তাহলে তোমার সঙ্গে আমি কথাই বন্ধ করে দিতাম। কিন্তু তোমার ওই মুচকি হাসির পেছনে একটা যে মজা আছে না, সেটা বুঝতে পারছি। ও হো, বুঝেছি কার্নিক, বুঝেছি। এতক্ষণে আমার মনে পড়েছে ক্যামেরাটা তোমার উপহার পাওয়া, তোমারই উডবি ওয়াইফ কমলার কাছ থেকে পাওয়া, তাই ওটা হাত ছাড়া কখনো করো না, তাই না?
1: আন্দাজটা একেবারে উড়িয়ে দিচ্ছি না, তবে সেটা আসল কারণ নয়। আসল কারণ হলো ক্যামেরাটা এবারে সঙ্গেই আনিনি।
0: লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি এয়ার হোস্টেস গ্লোরিয়া বেরি বলছি। এবারে আপনাদের আমি লাইফ বোট ড্রিল সম্পর্কে দু একটি বিষয় জানিয়ে রাখছি। দুর্ঘটনা বা অন্য কোনো জরুরি অবস্থায় যদি নিতান্তভাবে জলে নামার প্রয়োজন হয়ে পড়ে, তখনই এই লাইফ জ্যাকেটটি ব্যবহার করতে হয়। এটা কিভাবে ব্যবহার করতে হবে তা আপনাদের দেখিয়ে দিচ্ছেন ফ্লাইট পার্সার ডি সুজা। লাইফ জ্যাকেট পরাটা খুব সহজ ব্যাপার, তাকিয়ে দেখুন। এই মুহূর্তে ডি সুজা জ্যাকেটটি খুলছেন, এবার পরে নিচ্ছেন নিজের শরীরে, ফিতেগুলো খুলে দিচ্ছেন। ওই যে টগলটা দেখছেন, ওটায় টান দিলে আপনা থেকেই ফুলে উঠবে জ্যাকেটটা। তবে মনে রাখবেন, প্লেন থেকে শরীরটা পুরোপুরি বাইরে যাওয়ার আগে জ্যাকেটটা ফোলানো উচিত নয়। আশা করি ব্যাপারটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন। ধন্যবাদ।
2: আচ্ছা কার্নিক, আসার আগে কমলার সঙ্গে দেখা হয়নি তোমার?
1: হ্যাঁ হয়েছিল, এয়ারপোর্টে ওর মা আর দিদি এসেছিল। বিয়ের দিনটা ফাইনাল করে গেল।
2: কবে?
1: 19th May।
2: 19th May? টুডে 11th April, তার মানে মাসখানেক পরেই তোমার বিয়ে। হুররে, বাহ, তুমি তো এখন স্বপ্নের জগতে বাস করছো কার্নিক। গ্লোরিয়ারও তো বিয়ে ঠিক হয়ে আছে শুনছি।
1: হ্যাঁ, খুব শিগগিরই হবে। সিঙ্গাপুরে যেবার আমরা প্রথম এসেছিলাম, তুমি তোমার ফিয়ান্সেকে প্রেজেন্ট করার জন্য একটা ঘড়ি কিনতে দিয়েছিলে আমার, মনে আছে?
0: মনে থাকবে না মানে?
1: ওটা ওর পছন্দ হয়েছিল।
0: খুব পছন্দ হয়েছে। আর এই যে দেখছো আমার হাতে ঘড়িটা, এটা ও দিয়েছে আমায়।
1: বাহ, ফাইন। তা তোমাদের বিয়েটা হচ্ছে কবে?
0: জাকার্তা থেকে ফিরে ফাইনাল ডেট ঠিক হবে।
1: আমার ব্যাপারটা আবার ঠিক এর উল্টো, জাকার্তা যাচ্ছি ডেট ঠিক করে। আচ্ছা, আমরা এখন প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে চলেছি, তাই না?
0: পুরো যাওয়াটাই হবে বিশাল সাগরের উপর দিয়ে। জানো, আমার এই ফ্লাইটে আসার একটাই আকর্ষণ ছিল, চোবেন লাইকে খুব কাছ থেকে দেখতে পাবো, কিন্তু তার হলো না।

0: না, আসলে আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি না, সেখান থেকে সিঙ্গাপুরটাই কাছে, আরো খানিকটা গেলে জাকার্তা ধরা যাবে নিশ্চয়ই।
1: দেখো চেষ্টা করে, জাকার্তা পৌঁছতে আড়াই ঘন্টা মতো লাগবে।
0: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, সিঙ্গাপুর, ভিক্টর, একো পাপা, পাপা কলিং, ইয়েস, কাশ্মীর প্রিন্সেস, উই আর নাও টু দা 108 degrees ইস্ট, 4 degrees নর্থ, অল্টিচিউড 18,000 feet। হ্যালো হ্যালো সিঙ্গাপুর, যা কেটে গেল লাইনটা। ক্যাপ্টেন,
1: ইয়েস,
0: সিঙ্গাপুর আর পাচ্ছি না।
1: আমার কিন্তু মনে হচ্ছে এবার জাকার্তার সঙ্গে রেডিও যোগাযোগ করা যাবে। জাস্ট ট্রাই আদার ব্যান্ডস।
0: ইয়েস ক্যাপ্টেন, এবার অন্যরকম সিগন্যাল পাচ্ছি।
1: অন্যরকম?
0: এই এই হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, ভিক্টর একো পাপা কলিং জাকার্তা, জাকার্তা, হ্যাঁ বলুন বলুন। না না না না, চাইনিজ প্রাইম মিনিস্টার আমাদের প্লেনে যাচ্ছেন না, তবে চাইনিজ ডেলিগেট আছেন একজন, এরা বান্দুং কনফারেন্সে যাচ্ছেন, তাছাড়া বিদেশি সাংবাদিক আছেন দুজন। হ্যালো হ্যালো,

0: কি হলো, কিসের শব্দ হলো, কিসের শব্দ হলো? কানিক প্লেনটা কেমন কেঁপে উঠলো।
1: মনে হয় প্লেনের কোথাও কোনো একটা বিস্ফোরণ হয়েছে।
0: ক্যাপ্টেন দাদাকে এক্ষুনি খবরটা দাও।
1: হ্যাঁ আমি যাচ্ছি। আর এই এই ওই তো ক্যাপ্টেন, এই যে এই যে শুনুন বাবা, যাই ঘটুক আমাদের কিন্তু শান্ত হয়ে ঠান্ডা মাথায় ঠিক ঠিক মতো আমাদের কাজগুলো করে যেতে হবে। মন দিয়ে শোনো, আমরা যদি সবাই ভয় পাই যাত্রীরা কিন্তু আরো বেশি ভয় পাবে। তারা হুটোপাটি করবে, কান্নাকাটি করবে, তাতে আমাদের কাজের প্রচন্ড অসুবিধা হবে। বুঝতে পেরেছো?
2: ইয়েস ক্যাপ্টেন।
1: থ্যাংক ইউ। এই যে দেখো না
3: ক্যাপ্টেন,
1: শোনো, তুমি এমার্জেন্সি ওয়ার্নিং সিগন্যালগুলো আর ইঞ্জিনের ডায়ালগুলো ঠিকঠাক আছে কিনা চট করে একবার চেক করে এসো।
3: যাচ্ছি ক্যাপ্টেন।
1: কানেক
4: ইয়েস,
1: তুমি প্লেনের পেছন দিকটা একবার চেক করে এসো তো।
4: ওকে
1: দেখে
4: ইয়েস
1: পাঠক, আমি আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে বলছি, প্লেনের কোথাও কোনো টাইম বোমা রাখা ছিল। ইয়েস টাইম বোমা, তারই বিস্ফোরণ। ইটস আ সাবোটেজ।
0: স্যার
1: বলো।
0: প্যাসেঞ্জাররা প্রচন্ড ভয় পেয়েছে।
1: ওদের শান্ত করো।
0: সিমেন্টটা দিয়ে যা ওখানে আছে, আমি বরং লাইফ জ্যাকেট গুলো ওদের পরিয়ে দিই।
4: ক্যাপ্টেন ইয়েস ক্যাপ্টেন, প্লেনের পেছন দিকটা আমি দেখে এলাম, জিনিসপত্রে কামড়ে আগুন লেগে গেছে।
1: আগুন দেখো না, তোমার খবর কি?
3: ইমার্জেন্সি লাইন আর ইঞ্জিনের ডায়ালগুলো চেক করিলাম ক্যাপ্টেন।
1: আচ্ছা
3: সব ঠিক আছে।
1: আচ্ছা
3: কিন্তু ঠান্ডা হাওয়া বেরিয়ে যাবে পথগুলো দিয়ে, সাদা ধোঁয়া ঢুকছে কেবিনে।
1: ধোঁয়া ঢুকছে? তুমি কাজ করো।
3: হ্যাঁ
1: এখনই এমার্জেন্সি ডিপ্রেসারাইজেশন করে ফেলো।
3: হ্যাঁ
1: যে করে হোক, মনে রেখো আগুনটা নেভাতেই হবে।
3: ঠিক আছে ক্যাপ্টেন, আমি ককপিটে চললাম।
1: আচ্ছা
3: কার্বন ডাই অক্সাইডের কন্ট্রোলটা খুলে দিলে পেছনের আগুনটা নেভে কিনা একবার দেখা যাক।
1: ওকে যাও। পাঠক কিটা খেলে তুমি? ডান দিকের পাহায় আগুন লেগে গেছে ক্যাপ্টেন, পেট্রোল ট্যাঙ্কের খুব কাছেই আগুনের শিখা। আগুন আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, কি করা যায় এখন?
3: ক্যাপ্টেন
1: বলো।
3: ক্যাপ্টেন
1: বলো,
3: প্লেনের হাইড্রোলিক ব্যবস্থা কাজ করছে না। গড,
1: ক্যাপ্টেন ক্যাপ্টেন, আমার মনে হয় প্লেনটাকে এখনই টিচ করে জলে নামিয়ে ফেলা উচিত।
2: এক্সপ্রেস কি পাঠিয়ে দেবো ক্যাপ্টেন? মেড এ সিগন্যাল,
1: মেড এ এক মিনিট, আমি নিজে একবার চট করে পেছনটা চেক করে আসি, দেখি আগুনের অবস্থাটা কি। আমি যাচ্ছি। দেখি দেখি নিচের দিকে নামাও প্লেনটাকে যত তাড়াতাড়ি পারো। আগুনে পুড়ে মরার চেয়ে সমুদ্রের জলে বাঁচার জন্য চেষ্টা করার একটা সুযোগ অন্তত পাওয়া যাবে। দেখি
0: কানিক, বিপদটা পুরোপুরি বুঝতে পারছি, মৃত্যু অবধারিত, মায়ের করুণ মুখটা চোখের সামনে ভাসছে। আর আর কি বলবো, আমাকে বিয়ে করার জন্য যে অপেক্ষা করে বসে আছে, সে এখন ভাবতেই পারছে না যে তার গ্লোরিয়া আর একটু পরেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে।
1: আর আমার কমলা, এই জীবনে তার সঙ্গে দেখা হবে না আমার।
0: এই সময় আমাদের ভেঙে পড়াটা বোধ হয় ঠিক হবে না। নাও কার্নিক, চট করে লাইফ জ্যাকেটটা পরে নাও।
1: দেখে ভয়ঙ্কর অবস্থা, নিজের চোখে সব কিছু দেখে এলাম। তুমি এখানে এসে পাঠাও মেজর সিগন্যাল, কন্ট্রোলে বসি আমি। টাইম বোমায় পেট্রোল ট্যাঙ্ক ফুটো হয়ে গেছে, এটাকে এখনই জলে নামাতে হবে। ইমিডিয়েট
2: ভিক্টর, ভিক্টর ভিক্টর, রেখো পাপা কলিং, ভিক্টর রেখো পাপা কলিং।

0: ওই গ্লোরিয়া, ওই দেখো আগুন, ডানায় আগুন লেগে গেছে,
1: সর্বত্র আগুন ছড়িয়ে পড়েছে, এই আগুন নিবানো অসম্ভব।
0: কিছুক্ষণের মধ্যেই গোটা প্লেনটাতেই ক্রাশ করে ফেলবে ওই লেলিহান শিখা।
1: দেখতে পাচ্ছ যাত্রীরা আতঙ্কে কেমন ছটফট করছে? সবাইকে আমরা লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছি, প্লেন এখন জলের দিকেই নামছে।
0: গ্লোরিয়া, গ্লোরিয়া এদিকে এসো। ওই দেখো কাগজের মতো পুড়ে যাচ্ছে ডানার কঠিন ওই অ্যালমুনিয়াম, খসে পড়ছে, মিলিয়ে যাচ্ছে নিচের হাওয়ায়। চুপচাপ দেখে যাওয়া ছাড়া কিচ্ছু করার নেই আমাদের। কি কঠিন পরিস্থিতি!
1: পেট্রোল ট্যাঙ্কের প্রায় গায়ে এসে গেছে আগুন, ট্যাঙ্কটা পেতে উঠলে বিস্ফোরণ অনিবার্য, ছিন্নভিন্ন হয়ে যাবো আমরা সকলে।
0: আমরা এখন মৃত্যুর একেবারে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি।
1: অথচ এ কথা কাউকে বলা যাবে না, তাহলে মৃত্যুর আগেই সবাই মরে যাবে।
0: ঠিক তাই, শেষ পর্যন্ত আশা আমাদের করে যেতেই হবে। মৃত্যুর বিরুদ্ধে যতক্ষণ লড়াইটা চালিয়ে যাওয়া যায় ততক্ষণই তো বাঁচার আশা সঠিক হয়ে থাকে। একে গ্লোরিয়া, তোমার চোখে জল।
1: আমরা এখন মৃত্যুর খুব কাছে চলে এসেছি, জীবনের শেষ টাটকা বাতাসটুকু নিয়ে নিচ্ছি, তাই না কার্নিক?
0: হ্যাঁ, আমরা সকলেই এখন একই পথের যাত্রী। প্লেনটা সমুদ্রে পড়বে,

0: ইম্পসিবল, প্লেনটাকে কন্ট্রোলে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে দেখেছ।
1: হ্যাঁ, হাইড্রোলিক ব্যবস্থা কাজ করছে না ক্যাপ্টেন, ফলে কন্ট্রোলগুলো নাড়ানো খুব কঠিন হয়ে উঠছে।
0: কাজ করো, ডান দিকে ডানাটা দেখো, উঠতে উঠতে ছোট হয়ে আসছে, ফলে ব্যালেন্স থাকা যাচ্ছে না, প্লেন কাত হয়ে যাচ্ছে। পাঠক পাঠক তুমি বলো, তুমি কি দেখছো? জলের হলে কাছে চলে এসেছে প্লেনটা, বিশাল সমুদ্র। ক্যাপ্টেন ক্যাপ্টেন, আমি নাতু নদীর পুঞ্জ খুঁজে বার করার চেষ্টা করছি।
1: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো ভিক্টর, হ্যালো হ্যালো ভিক্টর, পাম্পা এসো, মেডে মেডে এসো এসো, হ্যালো হ্যালো।
2: কোনোমতে ঢুকে যাবে না, জেনারেটরগুলোর সুইচ বন্ধ করে দিয়েছি, যেদিনে আগুন চলছে চারিদিকে ধোঁয়া, এক্ষুনি ইঞ্জিনে আগুন লাগবে ক্যাপ্টেন।
3: ইঞ্জিনটা বন্ধ করাও,
2: প্লেনটা তাতে ঘুরপাক খাবে, তা খাক। তোমরা জলের খুব কাছাকাছি চলে এসেছি। কার্বন ডাই অক্সাইডের বাকি পাত্রগুলো খালি করে দিয়েছি ইঞ্জিনের উপর, ইঞ্জিনটাতে কোনো কাজ হচ্ছে না, আগুন ভিতরে পৌঁছে গেছে। নিশ্চয় ভিতরে চলে গেছে আগুন।
4: তার মানে প্লেনের মেন বডিতে
2: তাহলে কিচ্ছু করার উপায় নেই। ভিতরে আগুন পৌঁছে গেছে, প্লেনের বডি তেতে উঠেছে, টেবিলে দাঁড়ানো যাচ্ছে না,
4: দরজা জানলা গুলো খুলে দেওয়ার ব্যবস্থা করো।
2: এমার্জেন্সি দরজা জানলা গুলো খুলে দাও।

0: একে আমি বেঁচে আছি সমুদ্রের জলে, একে স্বপ্ন সত্যি।
1: আমি বেঁচে আছি,
0: চারপাশে সমুদ্র, ঢেউয়ের চাপটা, সূর্য প্রায় অস্ত যাবার মুখে, দূরে ছোট বড় কয়েকটা দ্বীপ দেখা যাচ্ছে, পাহাড়ও আছে দেখছি। এটাই কি তাহলে?

আগুন জ্বলছে, প্লেনটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে, পেলে আগুন ধরে গেছে, অনেকটা জায়গা জুড়ে আগুনের লকলকে শিকার, কুণ্ডলি পাখি উঠছে ধোয়া, তাড়াতাড়ি সাঁতার কেটে দূরে সরে না থাকে এ আগুন আমাকেও গ্রাস করে ফেলবে। ওর সর্বগ্রাসী থাবা থেকে বাঁচা অসম্ভব।

0: নিশ্চিন্ত হওয়া গেল। অন্তত আগুনের মৃত্যুটা হবে না। আরে আরে, ওই তো কাউকে যেন দেখা যাচ্ছে। ওই তো পাঠক,
1: পাঠক, পাঠক, পাঠক, এই যে আমি কারনি বলছি, এই যে আমি হাত তুলেছি, দেখো।
2: আমি পাঠক বলছি,
1: এদিকে
2: যাচ্ছি তোমার দিকে।
1: দুজনে আরো কাছাকাছি হই, সোজা এসো। আরো আরো, আর কাউকে দেখেছেন কি?
2: না না না, আর কাউকে দেখতে পাচ্ছি না।
1: এই যে আমি দীক্ষিত বলছি, হাত তুলেছি, কারণ কেই যে আমি এখানে।
2: সোজা সোজা, আরো একটু বাদিকে বাদিকে। হ্যাঁ হ্যাঁ, এইবার সোজা এইদিকে চলে এসো, সামনে সামনে চলে এসো দীক্ষিত। আমরা তিনজনে এক জায়গায় হই।
3: দীক্ষিত,
0: আর কেউ দেখো,
3: ওই যে অনেকটা দূরে, ওই যে অনেকটা দূরে দুটো হলুদ রঙের লাইফ জ্যাকেট দেখা যাচ্ছে, দেখো দেখো, ওই যে
0: আমিও দেখতে পেয়েছি, কিন্তু ওরা তো অনেকটা দূরে আছে।
2: আর দাঁড়াও দাঁড়াও,
0: হাত তুলে ইশারা করি। আমাদের এই হলুদ জ্যাকেট যদি ওরা দেখতে পায়।
3: আর
0: দেখা যাবে
3: কানে কানে, তুমি কি চিনতে পারলে ওই দুজন কারা?
0: না না, তবে দীপ ওনার মতো মনে হলো একজনকে। ওদের দুজনকে নিয়ে আমরা তাহলে সাতজন বেঁচে আছি, তাই তো মনে হচ্ছে। তবে কতক্ষণ বেঁচে থাকবো জানি না, কারণ রোতে টানে যদি আমরা গভীর সমুদ্রে চলে যাই, তবে হিংস্র হাঙরের তল আমাদের ছিঁড়ে খাবে। বেঁচে থাকবো কিনা এখনো বলা যাচ্ছে না। দেখি কা সাঁতার
3: কেটে
0: পরিশ্রান্ত হয়ে পড়বে।
3: আবার আবার আবার গলার নিচে একটা হাড় ভেঙে গেছে, খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে।
0: আমার পাহাতে দুটো হাড়ি ভেঙেছে, নাড়াতে খুব কষ্ট হচ্ছে। তুমি ঠিক আছো তো? আমি মোটামুটি ঠিক আছি, তবে ডান পায়ের পাতায় খুব যন্ত্রণা হচ্ছে। কেটে গেছে বোধ হয়, যাকে বাঁচার শেষ চেষ্টা করতে।

0: তবে সুযোগ যখন পেয়েছি আমি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি ওই দ্বীপটার দিকে। আমাকে আমাকে ফলো করো, মাইল চার পাঁচে দূর হবে হয়তো, সূর্যের আলো থাকতে থাকতেই ওখানে পৌঁছাতে হবে। অন্ধকার হলে
1: ঠিক ভুল হয়ে যাবে। এগিয়ে যাও, এগিয়ে যাও, ফলো মি।

0: কার্নি, কার্নি,
1: ঘন্টা দুয়েক ধরে সাঁতার কাটছি, তবু এতটুকু গিয়েছি বলে তো মনে হচ্ছে না। অন্ধকারে অন্ধকারে ঠিক কোথায় যে আছি কার্নি।
0: আর সাঁতার কেটো না, আর সাঁতার কেটো না, আরো উপরে স্নান করে এবার শুধু গা এড়িয়ে দাও, এড়িয়ে দাও। তোমার তোমার লাইফ জ্যাকেটে ওই যে একটা ছোট্ট বাল্ব জ্বলছে, সাগর জুড়ে এই অন্ধকার মধ্যে ওই আলোর আভাটুকু যেন আমাদের আশার আলো, তাই বলে মনে হচ্ছে না দেখে।
1: হ্যাঁ বলেছ তুমি, পাঠক অনেক দূর এগিয়ে গেছে মনে
0: যেতে দাও।
1: ওর জ্যাকেটে একটা হুইসল ছিল, এতক্ষণ বাদ ছিল, এখন আর শোনা যাচ্ছে না। কারণ দ্বীপে পৌঁছে ও যদি একটা নৌকো পাঠিয়ে দেয়, আশা করতে দোষ কি? কি বলো, কি বলো কারণ?
0: শোনা দেখে, তোমার জ্যাকেটের ওই আলোটা যদি হঠাৎ নিভে যায় অন্ধকারে, আমরা বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। এক এক কাজ করা যাক, এদিকে এসো, আরো আরো আরো কাছে এসো। তোমার আর আমার জ্যাকেটের লম্বা স্ট্র্যাপ গুলো খুলে বেঁধে দি, আর একটু আর একটু এদিকে, তাহলে আমরা পাশাপাশি সাঁতরে যেতে পারবো। এইদিকে।

0: চারিদিকে ভালো অন্ধকার, সমুদ্রের ঢেউ। কানিক, আমরা ভুল পথে এগোচ্ছি না তো?
1: কিছুই তো বুঝতে পারছি না, অনেক রাত হয়ে গেছে। পাঠকের সঙ্গে কি আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম?
0: ওর হুইসেলটা তো আর বাজছে না, হাঁক দিয়ে দেখি একবার।
2: পাঠক, পাঠক, তুমি কোথায়? সাড়া দাও।
1: থাক থাক বিক্ষেত, ও বোধহয় অনেক দূরে কোথাও আছে। চলো, যেভাবে এগোচ্ছি এগোই, সারা রাত হয়তো এভাবেই চলতে হবে। সকাল না হলে আমরা বুঝতে পারবো না ঠিক কোন জায়গাতে আমরা আছি।
0: আচ্ছা চলো। আচ্ছা কারণ আর দুজন যাদের দেখেছিলাম তাদের সঙ্গে তো কোনো যোগাযোগ হলো না,
1: জানি কোথায় হারিয়ে গেল তারা।

0: খবর পড়ছি অল ইন্ডিয়া রেডিও থেকে। এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনালের একটি বিমান আজ হংকং থেকে জাকার্তা যাবার সময় সন্ধ্যার কিছু পূর্বে দক্ষিণ চীন সাগরে নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
1: এই শুনছো, কোথায় গেলে? রেডিওর খবরে কি বললো শুনছো? ভারতের একটা প্লেন আজ হংকং থেকে জাকার্তা যাওয়ার পথে চীন সাগরে হারিয়ে গেছে। গ্লোরিয়া বলেছিল আজই তার হংকং থেকে জাকার্তা যাওয়ার কথা।

আমার মনটা কেন এমন উতলা হয়ে উঠছে বলো তো? কেমন কেমন ভয় ভয় করছে আমার।

0: ওটা বাজে দেখো তো দেখি তোমার ঘড়িতে
1: কিছু বললে কারণ।
0: হ্যাঁ কটা বাজে,
1: কটা বাজে দাঁড়াও দেখি। হ্যাঁ হ্যাঁ কারণ 9:30 বেজে গেছে।
0: তার মানে ভারতে রাত 9টার রেডিও খবরে এই দুর্ঘটনার কথা বলে থাকতে পারে।
1: হ্যাঁ হয়তো বলে থাকবে। তাহলে তাহলে বাড়িতে রীতিমতো কান্নাকাটি চলছে বোধহয়।
0: আচ্ছা আচ্ছা গ্লোরিয়া কি বেঁচে আছে?
1: হ্যাঁ গ্লোরিয়া কি জানি, এই অতলান্ত সমুদ্রে কোথাও হয়তো সে অন্ধকারে ভেসে চলেছে, জীবিত বা মৃত।
0: অথচ দেখো গ্লোরিয়ার জন্যে আমরা কিন্তু বেঁচে গেলাম।
1: হ্যাঁ
0: জোর করে ও আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে।
1: ওর বিয়ের তারিখটা ফাইনাল হওয়ার কথা ছিল। এখানে লক্ষ্য করছো এই জায়গাটার জলটা কেমন ঠান্ডা লাগছে?
0: হ্যাঁ
1: কানে
0: বেশ ঠান্ডা।
1: আমরা কথা বলে গভীর সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে তো সর্বনাশ। আমি রাজ্য চলো চলো একটু পাশ দিয়ে সাঁতার কাটি।
2: গতিপথ ঘুরিও না কানে, গতিপথ ঘুরিও না,
1: এখানে থামা যাবে না।
2: হ্যাঁ আমার মনে হয়, চলো চলো আমার মনে হয় আমরা ঠিকই যাচ্ছি। আচ্ছা চাঁদের আলোয় ওই যে দূরে, শোনো শোনো কার্নিক, ওই যে দূরে একটা দ্বীপের রেখা দেখা যাচ্ছে, দেখো দেখো না। ওইটাই ওইটাই আমাদের টার্গেট। হ্যাঁ
0: নাকি নাকি মরিচিকার পেছনে ছুটছি আমরা। দেখি মাথার উপর আবার মেঘ চমছে,
2: সাঁতার না কেটে এবার একটু এবার একটু ভেসে থাকা যায়। বুঝলে শরীরটা আর বইছে না, 5 ঘন্টা হয়ে গেল, গলার হাড়ে খুব ব্যথা করছে।
0: গলার হাড়ে
2: খুব

0: আবার বিপদ।
1: কিছু হলে কি যে হবে কিছুই বুঝতে পারছি না। এদিকে এদিকে আবার লাইফ জ্যাকেটের হাওয়া একটু একটু করে বেরিয়ে যাচ্ছে।
2: নাহলে এই
1: সাঁতার কাটা যাবে না, শীত হয়ে থাকো, সামনে হাত ধরে থাকো, আত্মসমর্পণ করার ছাড়া আর কোন উপায় নেই আমাদের।

0: 못따라!
1: 말을
0: 전해다오! 아, 고사에게 재능이에 잡을 정이나! 마차오라 군기 넘어 앞에!
1: 이제 약간 비스듯 저거까지도 되겠다 말한 번니? 아무래도 또 비페일 쿱! কাছেই এসে পৌঁছেছি তুমি শোনো এই যে এই যে পাশে পাশে
2: দেখেছি দেখেছি ওই তো দ্বীপ ঢেউ ঢেউ আমাদের ওইদিকে ঠেলছে শক্ত করে ধরে থাকো এখনো বাঁচার আশাটা দূর হয়ে যায়নি
0: তাহলে জিওর ছাপটে ইচ্ছিন্ন হয়ে যেতাম
1: কিন্তু কিন্তু পাঠক যে আমাদের থেকে আলাদা হয়ে গেল ঘুরনি কেন রক্ষা নেই
0: বিপদ
1: যখন আসে তখন এমনি ভাবেই আসে।

0: বৃষ্টির পরে আকাশটা পরিষ্কার হয়ে গেল। চাঁদের আলোয় দ্বীপ এবার দেখা যাচ্ছে বেশ।
1: খুব খুব কাছে এসে গেছে। বেশ বড় বড় পাথর কানে, তবে সাবধান, বড্ড পেছন।
2: এবার পালি বালিতে দাঁড়াতে পারছি বেশ। তার মানে
1: এখনো বেঁচে আছি, এখন আমরা বেঁচে আছি কানে। এই দ্বীপে আবার কোনো বিপদ অপেক্ষা করে আছে কিনা কে জানে।
3: পালির উপর থেকে
1: ভোর হয়ে আসছে।
0: সঙ্গে লড়াই করে
3: দেখে আর কোন বল পাচ্ছি না ভাই।
1: আমারও সেই রকমই অবস্থা, ভাঙা হাড়টা ব্যথা লাগছে খুব।

0: চলো ওই যে ওই যে নারকেল গাছটা নিচে গিয়ে একটু বসি, চলো বালির ওপর শুয়ে একটু ঘুমিয়ে নেওয়া যাক।
1: ঘুম ঠিক ঠিক বলেছ, এখন তুমি চাও বা না চাও আমাদের আচ্ছন্ন করে

0: খানিক খানিক বুঝছেন, ওই যে পাঠককে দেখছি খানিক, পাঠক পাঠক তুমিও এই দ্বীপে? কাল কাল সারা রাত আমি আর কারণ কেবলই তোমার কথা আলোচনা করেছি। কোথায় যে হারিয়ে গেলে তুমি, দেখা হয়ে গেল শেষ পর্যন্ত।
1: ভাবতেই পারছি না দেখছি, এত বড় দুর্ঘটনার পরেও এখনো আমরা বেঁচে আছি। আমাদের পুনর্জন্ম লাভ। বসো বসো,
2: শরীর প্রচন্ড ক্লান্ত, গাছের তলায় ঘুমিয়ে পড়েছিলাম, কত বেলা হয়ে গেছে।
1: এটা এটা একটা ছোট দ্বীপ, এখানকার মানুষজনের ভাষা কিছুই বুঝি না, কিন্তু কিন্তু এদের আতিথেয়তা দেখে অবাক হয়ে যাচ্ছে। দেখো দেখো, ওরা সব কত খাবার নিয়ে এসেছে, তাড়াতাড়ি হাত লাগাও দেখি। নৌকো রেডি, এখন যেতে হবে বড় ওই দ্বীপটায়। ওখানে ডাক্তার আছে, হাসপাতালও আছে, যোগাযোগের একটা ব্যবস্থাও হয়ে যেতে পারে।

0: ওই তো সেই জায়গা, ওখানেই ডুবুরিটা নামবে।
1: হ্যাঁ হ্যাঁ, আরো দুজন যাদের ভাসতে দেখেছিলাম তাদের কোনো খোঁজই পাওয়া গেল না।
0: হয়তো তলিয়ে গেছে সমুদ্রের তলায়।
1: তাই হবে, তলিয়ে হয়তো আমরাও যেতাম নেহাত কপালের জল।

এই তো এই তো আজকের কাগজে খবরটা বেরিয়েছে, সেই নিখোঁজ হওয়া প্লেনটাই, সেই প্লেনটাই গো যাতে গ্লোরিয়ায় যাওয়ার কথা ছিল। এই যে এই তো নাম দিয়ে দিয়েছে সব, এরা সব প্লেনে ছিল, কমান্ডার ক্যাপ্টেন যাতা, ফার্স্ট অফিসার, ফ্লাইট ম্যানেজার, পাঠক, ফ্লাইট ইঞ্জিনিয়ার, কুলহা, ফ্লাইট পার্সন, ফ্লাইট পার্সন পেমেন্ট মেন্টেনেন্স ইঞ্জিনিয়ার, কার্নিক,

এই দেখ দেখ, আজকের কাগজে খবরটা বেরিয়েছে, 14 এপ্রিল সিঙ্গাপুর থেকে দেওয়া খবর। লিখছে, এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনালের দুর্ঘটনায় ধ্বংস হয়ে যাওয়া বিমান কাশ্মীর প্রিন্সেসের 3 জন জীবিত কর্মীকে নিয়ে আজ সিঙ্গাপুরে এসে পৌঁছেছে একটা ব্রিটিশ জাহাজ। বিমানের ওই 3 জন জীবিত সদস্য হলেন কো পাইলট ক্যাপ্টেন AS দীক্ষিত, ফ্লাইট নেভিগেটর JC পাঠক এবং মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার AS কর্মিক। হ্যাঁ, এছাড়া বাকি যে 16 জন মারা গেছেন দুর্ঘটনায়, তাদের মধ্যে 3 জনের মৃতদেহ নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এদের মধ্যে 2 জন হলেন ফ্লাইট ইঞ্জিনিয়ার ডি কুনহা এবং অ্যাসিস্ট্যান্ট পার্সার জে পিমেন্টো। অপরজনকেই শনাক্ত করা সম্ভব হয়নি।

দেখে নিশ্চয়ই মনে করতে পারছো, 7 দিন আগে সিঙ্গাপুরের এই মাটিতেই আমরা ছিলাম। তখন ছিল যাওয়ার আনন্দ, আর এই 7টা দিনে বিপদের দুর্গম পথ পেরিয়ে মৃত্যুর একেবারে কোল থেকে ফিরে এলাম আমরা 3টি প্রাণী।

0: সেই সব নিরপরাধ চীনা প্রতিনিধিরা।
1: কি নির্মম, কি সাংঘাতিক সেই মুহূর্ত যখন প্রচন্ড বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেল প্লেনটা। যারা

এতক্ষণ শুনলেন নাটক অন্তর্ঘাত, রচনা সমর চৌধুরী, আকাশবাণী শেলিকোড়ে। অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশনের প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মালদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ তানজানিয়ার রাষ্ট্রপতির সঙ্গে উচ্চশিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাতভর অবিরাম বৃষ্টিতে জম্মু কাশ্মীরের স্বাভাবিক জনজীবন ব্যাহত। কার্গিল জাংস্কার জাতীয় মহাসড়ক বন্ধ। হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির লাল সতর্কতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ কলকাতায় বৈঠক করছেন। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণ। ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক আজ সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভা নেতা জগৎ প্রকাশ নাড্ডাও উপস্থিত রয়েছেন। বৈঠক শুরুর পরপরই বিরোধী দলগুলো প্রথমে সভা থেকে ওয়াকআউট করে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র জানান যে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস ও আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল প্রতিবারের অংশ হিসেবে বৈঠক থেকে বেরিয়ে গেছে।
1: Today the entire opposition, all parties including the Indian National Congress, the Samajwadi Party, the DMK, the JMM, the Aam Aadmi Party, the National Conference, the left parties, the Shiv Sena UPT have all walked out of all party meeting in protest. So on what grounds did the Parliamentary Affairs Minister extend an invitation to these 20 rebel MPs and how are they attending this meeting? We have registered our strong protest and walked out as a symbol of our protest.
0: তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর কংগ্রেস

0: সাংসদ জয়রাম রমেশ, সিপিআইএম নেতা জন ব্রিটাস, জেএমএম এর মহুয়া মাঝি এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মিত্র সহ বিরোধী দলের সদস্যরা বৈঠকে পুনরায় যোগ দিয়েছেন। পরে সাংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেন,
1: কোই পার্টি ইয়া কোই মেম্বার আপনা জো ভি বাত রাখনা চাহতা হ্যায় পার্লামেন্ট মে পুরা রাখ সকতে হ্যায়। মে বিপক্ষ কে সাথিয়ো কো কহনা চাহতা হুঁ কি পহলে মে ভি পার্লামেন্ট কো কাফি চালানে মে দিক্কত আই থি কিউকি হঙ্গামা বহুত জ্যাদা হুয়া থা। হঙ্গামা হোনে সে কোই লাভ নাই হোতা হ্যায় অর লোক পসন্দ নাই করতা হ্যায়। লোক চাহতে হ্যায় কি পার্লামেন্ট সুচারু রূপ সে চলে। ইসলিয়ে মে ফির সে সব পার্টি কে নেতাও কো মে অনুরোধ করতা হুঁ কি পার্লামেন্ট আচ্ছি তরহ সে চলে, ইসমে সব লোক যোগদান করে অর হাম ভি বিপক্ষ কে বাত শুনেঙ্গে অর বিপক্ষ ভি হামারে বাত শুনে।
0: উল্লেখ্য, বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে এবং আগামী মাসে 13 তারিখ পর্যন্ত চলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই 3 দেশ সফরে রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই 3 দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণেই রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসেডোনিয়া সরকারি সফরে জানান। ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তানজানিয়ার রাষ্ট্রপতি এবং জাঞ্জিবার সংযুক্ত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হোসেন আলী মইয়ান ইয়ারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, বৈঠকে তারা উচ্চশিক্ষা সক্ষমতা বৃদ্ধি, জল সরবরাহ, স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে ভারত ও তানজানিয়ার মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেন যে আইআইটি মাদ্রাজের জাঞ্জিবার ক্যাম্পাসটি আফ্রিকার শিক্ষা ও উন্নয়নের অগ্রাধিকারের ক্ষেত্রে ভারতের ঘনিষ্ঠ অংশীদারিত্ব এবং দীর্ঘস্থায়ী অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাঞ্জিবার হল তানজানিয়ার একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। এর নিজস্ব সংবিধান, রাষ্ট্রপতি, প্রতিনিধি পরিষদ এবং পতাকা রয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সাত্তারভু জংশনের কাছে আজ ভোরে 16 নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে 4 জন নিহত ও 1 জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে হতাহতরা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পালনাডু জেলার ভিনুকুন্ডা থেকে শ্রী কাকুলাম জেলার টিক্কালের দিকে যাচ্ছিলেন। চালক সহ গাড়ির 4 জন আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিশাখাপত্তনমের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মহান বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, মাতৃভূমির গৌরব ও সম্মান রক্ষার্থে মঙ্গল পাণ্ডে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআর নিউজ কলকাতাতে। জম্মু ও কাশ্মীরে রাতভর অবিরাম বৃষ্টির ফলে রাজৌরি শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার জল নিচু এলাকাগুলো প্লাবিত করায় শত শত বাসিন্দাকে জানিয়েছেন, নদীর জল উপচে পড়ে তীর ভেঙে যাওয়ায় বহু যানবাহন ভেসে গেছে বা তলিয়ে গেছে, যার ফলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও সীমান্তবর্তী জেলা রাজৌরিতে গতকাল সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টিপাত হয়েছে। দারহালি, খান্ডলি, সুক্তহ এবং জামুলা সহ রাজৌরির সব নদীতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ নদীর জল বিপদসীমার কাছাকাছি বা তা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কাটরা মহকুমা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি কন্ট্রোল রুম চালু করেছে। বর্ষাকালের বর্তমান পরিস্থিতি এবং ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ভূমিধস ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো জরুরি পরিস্থিতির ঝুঁকির কথা বিবেচনা করে এই কন্ট্রোল রুমটি তৈরি করা হয়েছে। বৃষ্টিজনিত কোনো জরুরি পরিস্থিতি কিংবা তাৎক্ষণিক দৃষ্টি প্রয়োজন এমন কোনো ঘটনার খবর জানাতে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা কাটরা কন্ট্রোল রুমে 01999129558 নম্বরে যোগাযোগ করতে পারেন। লাদাখের কার্গিল জেলার সাংকু মহকুমার সংগ্রহ গ্রাম আজ আকস্মিক বন্যায় কার্গিল জনস্কা জাতীয় মহাসড়ক বন্ধ হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ব্যক্তিগত সম্পত্তি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির

খবর পাওয়া গেছে, হিমাচল প্রদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমিভাবে সক্রিয় থাকায় গতরাত থেকে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সিমলার আবহাওয়া দপ্তর 21 জুলাই পর্যন্ত বিলাসপুর, হামিরপুর, চাম্বা, কুল্লু, সোলান, কাংড়া, মান্ডি এবং সিরমুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ ও রেড অ্যালার্ট জারি করেছে। 3 দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। সৌজন্য অতিথিনিবেশে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দিয়েছেন। এরপর জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। এরপর তিনি সন্ধ্যায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টার ভার্চুয়াল শিলান্যাস করবেন। দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। সিন্ধু প্রথম ভারতীয় সাটলার যিনি এই খেতাব জয় করলেন। তিনি আজ ফাইনালে 21-17 ব্যবধানে স্থানীয় তারকা ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচিকে পরাজিত করেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে চলতি বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করেছে ইংল্যান্ড। লর্ডসে আজ একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ কলকাতায় বৈঠক করছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। তিন দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। আলিপুরে সৌজন্য প্রেক্ষাগৃহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করছেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দিয়েছেন। এরপর জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। এরপর সন্ধ্যায় শ্রী শাহ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমূলের কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। উপস্থিত থাকবেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় সহ রাজ্যমন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। সংসদের বাদল অধিবেশনের আগে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা জগৎ প্রকাশ নাড্ডাও উপস্থিত রয়েছেন। বৈঠক শুরুর ঠিক পরেই বিরোধী দলগুলি প্রথমে সভা থেকে ওয়াকআউট করে। সংবাদ মাধ্যমকে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র জানান, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল প্রতিবাদের অংশ হিসেবে বৈঠক থেকে বেরিয়ে গেছে। তিনি অভিযোগ করেন যে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণকারী ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই কোনো স্বীকৃত সংসদীয় দল নয়। তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, সিপিআইএম নেতা জন ব্রিটাস, জেএমএম এর মহুয়া মাঝি এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সহ বিরোধী দলের সদস্যরা বৈঠকে যোগ দিয়েছেন। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আলোচনা ও অনুমোদনের জন্য পেশ করার কথা। এই বৈঠকের মাধ্যমে সরকার আসন্ন বর্ষাকালীন অধিবেশনে সংসদের উভয়কক্ষের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে। বর্ষাকালীন অধিবেশন আগামীকাল শুরু হবে এবং আগামী মাসের ১৩ তারিখ পর্যন্ত চলবে। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে আজ আদালতে তোলা হবে। গতকাল কামারহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ শামীমই দক্ষিণ নারায়ণপুর

0: পুরের ওই বাড়িটি ভাড়া নিয়েছিল বলে জানা গেছে। ব্যাগে করে বোমা রেখে দিয়ে আসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ঘটনাস্থল থেকে গতকাল নমুনা সংগ্রহ করেছে। সিআইডি এবং রাজ্য পুলিশের এসটিএফ গতকাল দুপুরে সেখানে তদন্তে যায়। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশের ডিসি জ্যোতির্ময় রায় জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে সিআইডির অভিযানে আন্তঃরাজ্য অস্ত্রপাচার চক্রের হদিশ মিলেছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে সিআইডি ও অশোকনগর থানার যৌথ অভিযানে 8 নম্বর মোড় এলাকায় নৈহাটি অশোকনগর রোডে একটি ম্যাজিক গাড়ি আটক করা হয়। ওই ঘটনায় গাড়িটির আরোহী পূজা বিশ্বাস নামে এক মহিলার ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ। উদ্ধার হয়েছে 4টি 7 mm পিস্তল, 2টি 9 mm পিস্তল, একাধিক ম্যাগাজিন ও প্রায় 200 রাউন্ড কার্তুজ। এছাড়া উদ্ধার হয়েছে 12,000 টাকা নগদ এবং 2টি মোবাইল ফোন। মহিলাকে আটক করা হয়েছে। সিআইডি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুরুলিয়া শহরে এক শিক্ষিকার আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঈশিতা দাস মহাপাত্র নামে ওই মহিলা পুরুলিয়া 2 নম্বর ব্লকের গোলামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। সুপ্রিম কোর্টের রায়ে সম্প্রতি তার চাকরি চলে যায়। পাশাপাশি শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও তিনি পাশ করতে পারেননি। বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে। গত 16 তারিখ রাতে ওই শিক্ষিকা অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খান, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিক্ষিকার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় স্বীকৃতি পেল বাংলার চিত্তরঞ্জন সেবা সদন। কেন্দ্রীয় সরকার শংসাপত্র দিয়ে জানিয়েছে বাংলার চিত্তরঞ্জন সেবা সদনের মেটার্নিটি, অপারেশন থিয়েটার এবং লেবার রুম অত্যন্ত উন্নত মানের। প্রসূতি হাসপাতালের মান খতিয়ে দেখতে একটি বিশেষ প্রকল্প লক্ষ্য, যেখানে গত 23 এবং 24 জুন চিত্তরঞ্জন সেবা সদন পরিদর্শন করে মূল্যায়ন করা হয়। NHSRC বা ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার পশ্চিমবঙ্গের ন্যাশনাল হেলথ মিশনের মিশন ডিরেক্টরকে চিঠিতে এই স্বীকৃতির কথা জানিয়েছেন। চলচ্চিত্র শিল্প তাৎক্ষণিক অর্থ উপার্জনের জায়গা নয় বলেছেন 72তম জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা বাংলা ছবি চালচিত্রের পরিচালক অঞ্জন দত্ত। সম্মান প্রাপ্তির পর আকাশবাণীকে দেওয়া এক প্রতিক্রিয়ায় পরিচালক বলেন, নিজেদের চেষ্টায় বহু পরিচালক এখন ভালো বাংলা ছবি তৈরি করছেন, দর্শকও রয়েছেন, তবে ভিন্ন ধারার ভালো ছবি তৈরি করতে প্রযোজকদের দায়িত্ব নেওয়া প্রয়োজন।
1: সত্যিই যেটা বলেছিলেন যে নিশ্চয়ই আমরা দর্শকের কথা ভেবে ছবি করব, কেন টাকা তুলে দেব না, শুধু একটা দুর্বোধ্য ছবি করার উদ্দেশ্য তো আমাদের নয়। আমার ছবি কোনোদিনই দুর্বোধ্য ছিল না, কিন্তু একটা বেসিক রুচি, একটা বেসিক ইন্টেলিজেন্স, নতুন নতুন ধরনের কাজ, নতুন অভিনেতা, নতুন সিনেমাটোগ্রাফি, এদের যদি আমরা না দেখতে পাই তাহলে এগোয় না। সেই রিস্ক বলুন, সেই বিশ্বাসটা কিন্তু একদম হারিয়ে গেছে। কিন্তু যারা করছে, ধরুন যে যার নিজের মতন করে চেষ্টা করছে বিভিন্ন ভাবে, সেই চেষ্টাটা আমার কাছে খুব বড় একটা ঘটনা। অল্প টাকায় ভালো ছবি করতে হবে, এটাই আমার কাছে মনে হয়। প্রডিউসারকেও বুঝতে হবে।
0: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কবি, নাট্যকার, সুরকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের 164তম জন্মদিন উদযাপিত হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় যথাযথ মর্যাদায় আজ দিনটি পালিত হচ্ছে। রাজ্যের উপর দিয়ে বিস্তৃত ঘূর্ণাবর্ত এবং দীঘায় বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে রাজ্যের বহু জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ আশপাশের এলাকায় সকাল থেকে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন বিকেল 5:10।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 kHz প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপন বিরতি।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন লোকগীতি, শিল্পে দেবার নেতা দেবনাথ।

এতক্ষণ শুনলেন লোকগীতির শিল্পী দীপান নেতা দেবনাথ। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দির সংবাদ যথাক্রমে।

0: यह प्रसारण हो आकाशवाणी को समय
1: आकाशवाणी शिलीगुड़ी অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন বিজ্ঞাপন বিরতি, তারপর শুরু হবে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশন। আজ মনপুরা জংশনে আমরা শ্রোতা বন্ধুদের সাথে কথা বলব স্রোতস্বিনী নদীর ভয়াবহ রূপ এ বিষয় নিয়ে। এই অনুষ্ঠানে আমরা বাংলা এবং হিন্দি ছায়াছবির গানের ফাঁকে ফাঁকে শ্রোতা বন্ধুদের সাথে আলাপচারিতায় অংশগ্রহণ করি। শ্রোতা বন্ধুরা ফোন করুন এই নম্বরে 9434076705। হ্যাঁ, আমাদের আজকের বিষয় স্রোতস্বিনী নদীর ভয়াবহ রূপ। সত্যি বর্ষায় যদি পাহাড়ি নদীগুলোর দিকে তাকানো যায়, হয়তোবা সৌন্দর্যের থেকে ভয়টা আগে গ্রাস করে। গ্রামের পর গ্রাম কিভাবে তলিয়ে যাচ্ছে নদীর অতুল গহ্বরে, তাই তো এক এক সময় মনে হয় প্রকৃতি সবচেয়ে বেশি স্বাধীন। আমরা মানুষ অনেক সময় সভ্যতাকে গড়ে তুলবার জন্য বাঁধ দেওয়ার চেষ্টা করি, বেঁধে ফেলতে চেষ্টা করি নদীর গতিকে, কিন্তু তার ভয়াবহ রূপ কিন্তু আমরা বারে বারে প্রত্যক্ষ করছি। বীভৎস বন্যার সম্মুখীন হচ্ছে মানব সভ্যতা, হারিয়ে যাচ্ছে কত মানুষ, কত প্রাণ, কত জীবজন্তু, কত গাছপালা। আজ আমরা এই বিষয়ে কথা বলব। শুরুতেই শুনে নিই একটি গান কুমার শানুর কণ্ঠে পরদেশ ছায়াছবি থেকে।

0: মনপুরা জংশনে আজ আমাদের বিষয় বর্ষায় স্রোতস্বিনী নদীর ভয়াবহ রূপ। শ্রোতাবন্ধুরা ফোন করুন এই নম্বরে 9434076705। সত্যি তো নদীর রূপ কিন্তু বিভিন্ন ঋতুতে বিভিন্ন। বসন্তে যে নদী আমাদের আনন্দ দেয়, বর্ষায় কিন্তু সে নদী আমাদের কপালে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমাদের সাথে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, ভালো গান দেন।
0: হ্যাঁ, আপনি শুনতে থাকুন আমাদের পরিতোষবাবুর, কিন্তু প্রতিদিনের ফোনে এই একটি আবদার থাকে, ভালো ভালো গান চালান। আসল কথা, উনি হয়তো গান শুনতে সত্যি খুব ভালোবাসেন। শুনে নিই আমাদের পরবর্তী গানটি, উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে, তাল ছায়া ছবি থেকে।

আজ মনপুরা জংশনে আমাদের বিষয়বস্তু কিন্তু স্রোতস্বিনী নদীর ভয়াবহ রূপ। আষাঢ় শ্রাবণ এই দুমাস বর্ষাকাল, এই প্রবাদ বাক্য তো আমরা ছোটো থেকে শুনে আসছি। আজ কিন্তু প্রকৃতি অনেকভাবেই পরিবর্তন করছে তার নিজের রূপ। দেখা যায় শরৎকালে গিয়েও এমন হড়পাবান হচ্ছে যেখানে ভেসে যাচ্ছে অনেক মানুষ। পাহাড়ি নদীগুলো কিন্তু আর কথা শুনতে চাইছে না, যার জন্য প্রায় প্রতিদিনই খবরের কাগজের পাতা উল্টালে নজরে আসে এখানে ধস, ওখানে ধস, ওখানে রাস্তা বন্ধ। কিন্তু এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এত বিধ্বস্ত কেন পৃথিবী, এত বিধ্বস্ত কেন প্রকৃতি? পাহাড়ের বুকে গড়ে উঠছে বিশাল বিশাল অট্টালিকা। সে অট্টালিকাগুলোর হয়তো বেশিরভাগই বেআইনিভাবে গড়ে তুলছি আমরা নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য, আর তারই ফলশ্রুতি কিন্তু আজকের এই ভয়ঙ্কর ভূমিদস এবং পাহাড়ি নদীরগুলো এই ভয়াল রূপ। শুনে নিই পরবর্তী গানটি, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছায়াছবি আরাধনা।

0: The person you are
1: একজন
0: speaking with has put your question.
1: একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে, নমস্কার।
0: The person you are speaking with has put your call on hold. Please stay on the line. আপনি যে ব্যক্তির সাথে
1: কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, শ্রোতা বন্ধুরা ফোন করুন এই নম্বরে 9434076705। দেখছি আবার হয়তো সংযোগ করার চেষ্টা করছেন।

0: নমস্কার।
1: নমস্কার দিদি, আমি জলপাইগুড়ি থেকে বলছি,
0: হ্যাঁ
1: সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনাকে ভালো
0: হ্যাঁ
1: আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি। আজকের বিষয় কি?
0: আজকের বিষয় আমাদের বর্ষায় স্রোতস্বিনী নদীর ভয়াবহ রূপ।
1: ও হ্যাঁ, প্রচণ্ড বর্ষার ফলে, বৃষ্টির ফলে অনেক অনেক বাড়িঘর ভেঙে যায়। বর্ষা যাদের বান্ধের নিচে ভুট্টার চরের দিকে বাড়ি, ছোট ছোট বাড়ি ঘর গুলো জল ঢুকে যায়, তাদের খুব সমস্যা হয়ে যায় থাকা খাওয়া। তাই আবার তাদেরকে প্রশাসন সবকিছু ব্যবস্থা করে দেয়। আবার পাহাড়ি যারা থাকে, প্রচন্ড বৃষ্টির ফলে পাহাড়ে ধস নেমে যায়, তখন তাদের খুব কষ্ট হয়ে যায়, বাড়িঘর ভেঙে যায়। তাই বেশি বৃষ্টিও ভালো না, আবার কম বৃষ্টি হলেও আবার ক্ষতি, দেশে মানে
0: আসলে
1: ধান সব শুকিয়ে যায়।
0: নদীও
1: হ্যাঁ
0: এখন ভয়াবহ রূপ ধারণ করছে, তার কারণ
1: হ্যাঁ
0: আমরাও তো পাহাড়ে নানা রকম অবৈধ নির্মাণগুলো করছি, মানুষই
1: হ্যাঁ
0: করছে, তার ফলে
1: হ্যাঁ
0: কিন্তু
1: তা
0: আমরা
1: কিন্তু
0: বেঁধে দেওয়ার
1: স্বাভাবিক।
0: চেষ্টা করছি নদীর গতিপথকে, তার ফল
1: হ্যাঁ
0: ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, হড়পা বানে ভেসে যাচ্ছে গ্রামের পর গ্রাম।
1: হ্যাঁ
0: এই বিষয়ে কিন্তু
1: হ্যাঁ
0: আমাদেরও
1: গ্রামের পর
0: সচেতন হতে হবে।
1: সচেতন থাকতে হবে,
0: হ্যাঁ হ্যাঁ
1: সেটাই বললাম।
0: হ্যাঁ
1: হ্যাঁ প্রত্যেককে সচেতন থাকতে হবে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: এই এই দিক দিয়ে।
0: হ্যাঁ ভালো থাকবেন, শুনতে
1: হ্যাঁ
0: থাকুন
1: ভালো
0: আমাদের
1: থাকবেন।
0: অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: আমরা
1: নমস্কার
0: পরবর্তী
1: দিদি।
0: গানটি শুনে নেব, আগুন ছায়া ছবি থেকে শিল্পীরা আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিং।

আজ এখানে ইতি টানতে হবে লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশনের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

0: নমস্কার যুব বন্ধুরা, আমি অন্বেষা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। দেশপ্রেম কোনো সাধারণ অনুভূতি নয়, এটি একটি জাতির আত্মিক জাগরণের মন্ত্র। কোনো কোনো যুগে এই মন্ত্রকে সার্থক করতে অবতীর্ণ হন এমন কিছু যুগপুরুষ, যারা নিজেদের কর্মের মাধ্যমে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেন। আজ অর্থাৎ 19 জুলাই ভারতবর্ষের ইতিহাসে তেমনই এক ঐতিহাসিক মিলন বিন্দু। 1827 সালের এই দিনে উত্তরপ্রদেশের নাগোয়া গ্রামে জন্ম নেন সিপাহী বিদ্রোহের অগ্রদূত মঙ্গল পাণ্ডে। আর ঠিক 36 বছর পর 1863 সালের একই দিনে বাংলার কৃষ্ণনগরে জন্ম নেন কালজয়ী সুরস্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়। একজনের হাতে শাণিত ছিল তরবারি, আর অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা বন্দুক, আর অন্যজনের হাতে ছিল শব্দের অগ্নিস্ফুলিঙ্গ আর সুরের মূর্ছনা। একজন সিপাহী ছাউনিতে ব্রিটিশের ভীত কাঁপিয়ে দিয়েছিলেন, অন্যজন থিয়েটারের মঞ্চ থেকে আপামর জনসাধারণকে বীরত্বের মন্ত্রে দীক্ষিত করেছিলেন। আজ তাদের যৌথ জন্মলগ্নে সুর ও শৌর্যের এই অপূর্ব মেলবন্ধনকে কুর্নিশ জানানোর দিন। তাই আজ যুব অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছে তোমাদের আরও এক প্রিয় যুব বন্ধু শ্রীজ্যোতি।
1: নমস্কার যুব বন্ধুরা, আজ এমন একটি দিন যে দিনে আমরা স্মরণ করব দুই ভিন্ন ক্ষেত্রের দুই অসামান্য ব্যক্তিত্বকে, ভারতের স্বাধীনতার ইতিহাসে এক অগ্নিপুরুষ মঙ্গল পাণ্ডে এবং বাংলা সাহিত্য ও সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র দ্বিজেন্দ্রলাল রায়। দুজনের কর্মক্ষেত্র ছিল সম্পূর্ণ আলাদা, কিন্তু দুজনের জীবনই আমাদের দেশপ্রেম, আত্মমর্যাদা এবং জাতীয় চেতনাকে সমানভাবে সমৃদ্ধ করেছে।
0: আমরা প্রথমে স্বাধীনতার প্রথম স্ফুলিঙ্গ মঙ্গল পাণ্ডের জীবন সংগ্রামের দিকে একবার ফিরে দেখব।
1: মঙ্গল পাণ্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল রেজিমেন্টের একজন সাধারণ সৈনিক ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। সিপাহী বিদ্রোহের সূচনা এক অর্থে তাঁর হাত ধরেই হয়েছিল বলা যেতে পারে। 1827 সালের 19 জুলাই অর্থাৎ আজকের দিনে তৎকালীন ইউনাইটেড প্রভিন্স অর্থাৎ অধুনা উত্তরপ্রদেশের বালিয়া জেলার নাওয়া গ্রামে এক উচ্চবর্ণের অত্যন্ত রক্ষণশীল

হিন্দু পরিবারে মঙ্গল পাণ্ডের জন্ম হয়। কেউ কেউ মনে করেন তাঁর জন্ম হয়েছিল ফেজাবাদ জেলার সুরহুর গ্রামে। তাঁর বাবার নাম ছিল দিবাকর পাণ্ডে। প্রাথমিক ও মাধ্যমিক পড়াশুনো শেষ করে 1889 সালে 22 বছর বয়সে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে মঙ্গল পাণ্ডে সিপাহী হিসেবে যোগ দেন। মঙ্গল পাণ্ডে উচ্চাভিলাষী ছিলেন এবং সিপাহীর চাকরি ছিল তাঁর কাছে উন্নতির একটি সোপান। 1857 সালে মহাবিদ্রোহের সময় তিনি 34তম বেঙ্গল নেটিভ রেজিমেন্টের সৈনিক হন। মঙ্গল পাণ্ডের জীবনের উচ্চাকাঙ্ক্ষার সাথে ক্রমেই তাঁর ধর্মবিশ্বাসের সংঘাত তৈরি হয়। সৈনিক পদে যোগদান করে সেনাবাহিনীর ভেতর মঙ্গল পাণ্ডে নানা রকম বৈষম্যমূলক আচরণ ও অন্যায় দেখতে পান। দেশীয় সৈনিক ও ইংরেজ সৈনিকদের মধ্যে ছিল বিস্তর ফারাক। দেশীয় সৈনিকরা সবসময় ইংরেজ অফিসারদের সামনে মাথা নত করে রাখতে বাধ্য হতো, কিন্তু ইংরেজ অধস্তনদের ক্ষেত্রে এ জাতীয় কোনো বাধ্যবাধকতা ছিল না। বেতনের হিসেবও ছিল বৈষম্য। একজন দেশীয় সৈনিকের বেতন ছিল মাত্র 7 টাকা, অন্যদিকে ইংরেজ সিপাহীদের বেতন ছিল আকাশ ছোঁয়া। যেসব সুযোগ সুবিধে একজন ইংরেজ সৈন্য পেত তার কোনোটাই দেশীয় সৈনিকেরা পেতেন না। পদোন্নতির সুযোগও তাঁদের নাগালের বাইরেই থাকত। 1853 সালে ব্রিটিশ সরকার এনফিল্ড রাইফেল নামে একটি নতুন ধরনের আগ্নেয়াস্ত্রের প্রচলন করে। এই বন্দুকের কার্তুজ ভরার সময় আগে দাঁত দিয়ে কার্তুজের খোলসটি ছিঁড়ে ফেলতে হতো। এই অস্ত্রটি ভারতে প্রচলিত হওয়ার সঙ্গে সঙ্গেই গুজব রটে যায় এর কার্তুজের খোলসে মাখানো আছে গরু ও শুয়োরের চর্বি। ফলে তা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান উভয় সৈনিকদের জাত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ গরু হিন্দুদের ক্ষেত্রে ও শুয়োর মুসলমানদের ক্ষেত্রে ধর্মীয়ভাবে খাদ্য হিসেবে নিষিদ্ধ। ধর্মনাশের আশঙ্কায় এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে বেশিরভাগ ভারতীয় সৈনিকই। ইংরেজরা বারবার বোঝানো সত্ত্বেও তারা মানতে রাজি হননি। ভারতীয় সৈনিকদের মধ্যে তাদের প্রতি হওয়া বৈষম্যমূলক আচরণের জন্য ক্ষোভের আগুন দানা বাঁধছিল। এনফিল্ড রাইফেল সেই আগুনে ঘৃতাহুতি দিল। ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু হয় ব্যারাকপুরের সেনা ছাউনিতে। 1857 সালের 29 মার্চ বিকেলে 34তম বেঙ্গল নেটিভ রেজিমেন্টের সহকারী সেনাপতি লেফটেন্যান্ট বাউ খবর পান ব্যারাকপুরের সেনা ছাউনিতে কিছু সৈন্য উত্তেজিতভাবে ঘোরাঘুরি করছে। তাঁদের মধ্যে মঙ্গল পাণ্ডে নামে একজনের কাছে গাদা বন্দুকও আছে এবং সে অন্য সৈনিকদের বিদ্রোহে উৎসাহিত করছে। সাথে একজন ইউরোপীয় অফিসারকে গুলি করার হুমকি দিয়েছে। এই খবর পেয়ে লেফটেন্যান্ট বাউ তড়িঘড়ি সেখানে এসে উপস্থিত হন। তিনি এসে পড়ার পরেও পাণ্ডে 34তম কোয়ার্টার গার্ডের সামনে থাকা স্টেশন বন্দুকের পেছনে লুকিয়ে থেকে বাউকে লক্ষ্য করে গুলি চালান। গুলি বাউয়ের গায়ে না লেগে তাঁর ঘোড়ার গায়ে লাগে। মাটিতে পড়ে যান বাউ। তিনি একটি পিস্তল নিয়ে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যেতে থাকেন, তবে সবগুলি লক্ষ্যভ্রষ্ট হয়। হঠাৎই মঙ্গল পাণ্ডে তলোয়ার বের করে ঝাঁপিয়ে পড়েন বাউয়ের ওপর। এমতো অবস্থায় উইসন নামে একজন সার্জেন্ট মেজর ঘটনাস্থলে পৌঁছে জমাদার ঈশ্বরী প্রসাদকে হুকুম করে মঙ্গল পাণ্ডেকে গ্রেফতার করার জন্য। কিন্তু ঈশ্বরী ওই আদেশ অমান্য করে। বাধ্য হয়ে উইসন নিজেই বাউকে সাহায্য করতে যান। মঙ্গল পাণ্ডের সঙ্গে বাউ ও উইসনের সংঘর্ষ বাধে। তরোয়ালের আঘাতে আহত হন বাউ এবং উইসন গুলিবদ্ধ হন। এই ঘটনার খবর উচ্চ পদস্থ অফিসারদের কাছে পৌঁছলে কয়েকজন অফিসার সেখানে আসেন ও মঙ্গল পাণ্ডেকে আটক করার নির্দেশ দেন। কয়েকজন সৈনিক মিলে ধরে ফেলে পাণ্ডেকে, কিন্তু ধরা দিতে তীব্র অনিচ্ছুক পাণ্ডে নিজের বন্দুক দিয়ে নিজেকেই গুলি করেন। আঘাত গুরুতর না হওয়ায় ধীরে ধীরে সেরে উঠতে থাকেন তিনি। ইংরেজদের ওপর আক্রমণের দুঃসাহস করার জন্য তাঁকে বিচার সভায় আনা হয়। বিচারে তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা জিজ্ঞাসা করা হলে পাণ্ডে উত্তর দেন তিনি সম্পূর্ণ সজ্ঞানে বিনা প্ররোচনায় এই কাজ করেছেন এবং এর জন্য তিনি বিন্দুমাত্র অনুশোচিত নন। বিচারে পাণ্ডে ও ঈশ্বরী প্রসাদের ফাঁসির হুকুম হয়।

1857 সালের 8ই এপ্রিল মাত্র 29 বছর বয়সে ফাঁসি হয়ে যায় মঙ্গল পাণ্ডের। তার কয়েকদিন পরে 21শে এপ্রিল ফাঁসির দড়িতে মৃত্যুবরণ করলেন ঈশ্বরী প্রসাদও। এই ঘটনা তীব্র অসন্তোষ সৃষ্টি করে দেশীয় সৈনিকদের মধ্যে। এখান থেকেই শুরু হয়ে যায় স্বাধীনতা লাভের জন্য ভারতের প্রথম মহা উত্থান, ইতিহাসে যা খ্যাত হয়ে আছে সিপাহী বিদ্রোহ নামে। মঙ্গল পাণ্ডের আত্মত্যাগ বৃথা যায়নি। তিনি যে অগ্নিস্ফুলিঙ্গ প্রজ্বলিত করেছিলেন তা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পুরো উত্তর ও মধ্য ভারতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। 10ই মে 1857 সালে মিরাটের সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে দিল্লির দিকে রওনা হয় এবং বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট ঘোষণা করে। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাঁতিয়া তোপি, কুঁয়ার সিং প্রমুখের নেতৃত্বে এই আন্দোলন রূপ নেয় ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধে। ব্রিটিশরা ভারতের বিপ্লবীদের প্রতি এতটাই আতঙ্কিত ছিল যে তারা দীর্ঘদিন ধরে সমস্ত ভারতীয় সিপাহীদের ঢালাওভাবে পাণ্ডে বলে ডাকত। মঙ্গল পাণ্ডে কেবল একজন ব্যক্তি হিসেবেই থেকে যাননি, তিনি ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী চেতনার এক জীবন্ত প্রতীক। আজকের স্বাধীন ভারতের মুক্ত বাতাস শহীদ মঙ্গল পাণ্ডের মতো হাজারো বিপ্লবীর রক্তের বিনিময়ে অর্জিত। মঙ্গল পাণ্ডে আমাদের শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে হয়, কিভাবে নিজের দেশ ও সংস্কৃতির মর্যাদার জন্য জীবনের সর্বোচ্চ বলিদান দিতে হয়। মঙ্গল পাণ্ডের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে স্বাধীন ভারতের সরকার 1984 সালের 5ই অক্টোবর তার নাম ও ছবি দিয়ে একটি ডাক টিকিটের প্রচলন করেন। দিল্লির শিল্পী সি আর পাকরাশি এই ডাক টিকিটের প্রচ্ছদ ও আসল ছবির নকশা করেছিলেন। ব্যারাকপুরের সেনা ছাউনির যে স্থানে মঙ্গল পাণ্ডে বিদ্রোহী রূপে আত্মপ্রকাশ করেছিলেন ও যে স্থানে তার ফাঁসি হয়েছিল সেই স্থানে পরবর্তীকালে নির্মিত হয়েছে শহীদ মঙ্গল পাণ্ডে মহা উদ্যান। ব্যারাকপুর সেনা ক্যাম্পে তার একটি আবক্ষ মূর্তিও স্থাপিত হয়েছে। সেখানকার সুরেন্দ্রনাথ ব্যানার্জি সরণিতে বানানো হয়েছে মঙ্গল পাণ্ডের স্মৃতিস্তম্ভ। মঙ্গল পাণ্ডের জীবন রেখায়িত হয়েছে অনেক নাটক, চলচ্চিত্র ও উপন্যাসের মাধ্যমেও। 2005 সালের জুন মাসে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ শহরে অন্ধ্র সারস্বত পরিষদের

দ্য মুভিং থিয়েটারে স্পর্শ নামক নাট্যদলের প্রযোজনায় ও সুপ্রিয়া করুণাকরণের পরিচালনায় পরিবেশিত হয় মঙ্গল পাণ্ডের জীবনীভিত্তিক নাটক দ্য রোটি রিভেলিয়ন। 2005 সালের 12ই অগস্ট মুক্তি পায় তার জীবন নিয়ে তৈরি একটি হিন্দি চলচ্চিত্র, যার শিরোনাম মঙ্গল পাণ্ডে দ্য রাইজিং। ভারতমাতার এই বীর সন্তান মঙ্গল পাণ্ডের জন্মজয়ন্তীতে এই বীরের চরণে আমাদের শতকোটি প্রণাম। তাঁর বীরত্ব গাথা প্রতিটি ভারতীয়ের হৃদয়ে চিরকাল দেশপ্রেমের অনুপ্রেরণা হয়ে জাগ্রত থাকবে।

0: বাঙালির মননে ও চেতনায় যে কজন কালজয়ী পুরুষ জাতীয়তাবাদের বীজ বুনেছিলেন, তাদের মধ্যে কবি, নাট্যকার ও সুরস্রষ্টা দ্বিজেন্দ্র চোরাল রায় এক অনন্য ভাস্বর জ্যোতিষ্ক। উনিশ শতকের শেষ ভাগে যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ভারতবর্ষ স্বাধীনতার চেষ্টায় মগ্ন, ঠিক তখনই তাঁর ক্ষুরধারে লেখনি এবং সুরের মূর্ছনা বাঙালিকে এক নতুন পথের দিশা দেখিয়েছিল। তিনি পরাধীন আপামর জনতাকে দিয়েছিলেন প্রতিবাদের ভাষা। একদিকে তার সুগম্ভীর ঐতিহাসিক নাটক ও কালজয়ী দেশাত্মবোধক গান যেমন ভারতবাসীকে বীরত্বের মন্ত্রে দীক্ষিত করেছে, অন্যদিকে তাঁর চাবুকের মতো ধারালো ব্যঙ্গ কৌতুক ও হাসির গান সমাজের ভণ্ডামির মুখোশ খুলে দিয়েছে। রবীন্দ্রযুগের সমসাময়িক হয়েও তিনি নিজস্ব স্বকীয়তায় সুর ও নাট্য জগতে এক নতুন ঘরানার জন্ম দিয়েছিলেন। আজ তাঁর শুভ জন্মতিথিতে সেই মহামানবকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।
1: 1863 সালের 19 জুলাই পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম। পিতা সুকণ্ঠ গায়ক কার্তিকেয় চন্দ্র রায় ছিলেন কৃষ্ণনগরের দেওয়ান এবং মাতা প্রসন্নময় দেবী ছিলেন অদ্বৈত প্রভুর বংশধর। তাঁর দুই অগ্রজ রাজেন্দ্রলাল ও হরেন্দ্রলাল এবং এক ভাতৃজায়াও সাহিত্যিক হিসেবে সুপরিচিত ছিলেন। দ্বিজেন্দ্রলাল রায় হুগলি কলেজ থেকে বিএ এবং প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন। পরে কিছুদিন চাকরি করে তিনি সরকারি বৃত্তি নিয়ে কৃষিবিদ্যা শেখার জন্য লন্ডন যান এবং সেখানে 1886 সাল পর্যন্ত অবস্থান করেন। লন্ডনের সিসিটার কলেজ থেকে তিনি কৃষিবিদ্যায় FRAS ডিগ্রি এবং রয়্যাল এগ্রিকালচারাল কলেজ ও এগ্রিকালচারাল সোসাইটির MRSC ও MRSA উপাধি লাভ করেন। বিলেত থেকে ফিরে তিনি মধ্যপ্রদেশে জরিপ ও রাজস্ব নিরূপণ ট্রেনিং নেন এবং সরকারি ডেপুটির চাকরি পান। পরে তিনি দিনাজপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হন। দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন স্বাধীন চেতনার মানুষ, সেই জন্য কর্মক্ষেত্রেও তিনি অনেক সুযোগ সুবিধে থেকে বঞ্চিত হন। 1890 সালে বর্ধমান এস্টেটের সুজামুটা পরগনায় সেটেলমেন্ট অফিসারের দায়িত্ব পালনকালে তিনি প্রজাদের স্বার্থে ছোট লাটের বিরোধিতা করতে কুণ্ঠিত হননি। বিলেত থেকে ফেরার পর প্রায়শ্চিত্ত করার প্রশ্ন উঠলে তিনি তা অস্বীকার করেন এবং এজন্য

0: তাঁকে অনেক বিড়ম্বনা সহ্য করতে হয়। সেই অভিজ্ঞতার বর্ণনা আছে তাঁর এক ঘরে পুস্তকে। দ্বিজেন্দ্রলাল রায় ১৯০৫ সালে কলকাতায় পূর্ণিমা মিলন নামে একটি সাহিত্যিক সংগঠন প্রতিষ্ঠা করেন। এটি তখনকার শিক্ষিত ও সংস্কৃতিসেবী বাঙালিদের তীর্থস্থানে পরিণত হয়। এ সময় তিনি ইভিনিং ক্লাব নামে আরেকটি সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন এবং এর মাধ্যমে তিনি প্রথম অভিনয়ে অংশগ্রহণ করেন। বিলেতে থাকা অবস্থায় তিনি সেখানকার অভিনেতা অভিনেত্রীদের অভিনয় কৌশল ও রঙ্গালয় ব্যবস্থা কাছ থেকে পর্যবেক্ষণ করেন, যা পরবর্তীকালে নাটক রচনা ও অভিনয়ে তাঁকে গভীরভাবে সাহায্য করে। তিনি কিশোর বয়সেই কাব্যচর্চা শুরু করেন। ছাত্রজীবনে তাঁর আর্যগাথা এবং বিলেত থাকাকালে লিরিক্স অফ এন্ড কাব্য প্রকাশিত হয়। ১৯০৩ সাল পর্যন্ত তিনি মূলত কাব্যই রচনা করেন এবং এ সময় পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ মোট ১২টি। এর মধ্যে প্রহসন, কাব্যনাট্য, ব্যঙ্গ ও হাস্যরসাত্মক কবিতাও রয়েছে। জীবনের শেষ ১০ বছর তিনি প্রধানত নাটক রচনা করেন। পৌরাণিক, সামাজিক, ঐতিহাসিক সব ধরনের নাটক রচনায় তিনি অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। স্বদেশী আন্দোলনের ফলে তাঁর মধ্যে যে দেশাত্মবোধ জাগ্রত হয়েছিল, ঐতিহাসিক নাটকগুলিতে তার প্রতিফলন ঘটেছে। তিনি ১৬টি নাটক রচনা করেন। তাঁর প্রবন্ধমূলক রচনাগুলিও অসাধারণ প্রতিভার স্বাক্ষর বহন করেছে। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের নাম কাব্য আর্যগাথা, মন্দ্র, আলেখ্য, ত্রিবেণী, নকশা, প্রহসন একঘরে, সমাজ বিভ্রাট ও কল্কি অবতার, প্রায়শ্চিত্ত, পুনর্জন্ম, পৌরাণিক নাটক পাশানী, সীতা, ভীষ্ম, সামাজিক নাটক পরপারে, বঙ্গনারী, ঐতিহাসিক নাটক তারাবাই, রানা প্রতাপ সিংহ, মেবার পতন, নূরজাহান, শাহজাহান, চন্দ্রগুপ্ত, প্রবন্ধ গ্রন্থ কালিদাস ও ভবভূতি প্রভৃতি। ঐতিহাসিক নাটক রচনার জন্য তিনি যশস্বী হয়ে আছেন। তাঁর অধিকাংশ নাটক কলকাতা ও তার বাইরে সফলভাবে মঞ্চস্থ হয়েছে। সাহিত্যকর্ম হিসেবে তাঁর অনেক নাটক উচ্চশিক্ষার পাঠ্যতালিকাভুক্ত হয়েছে। দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গীত চর্চার হাতেখড়ি পিতার কাছে। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রাথমিক শিক্ষা লাভ করেন তার পিতার কাছ থেকেই। তারপর বিলেতে থাকা অবস্থায় তিনি পাশ্চাত্য সঙ্গীত শিক্ষার মাধ্যমে তাঁর সঙ্গীত প্রতিভাকে শাণিত করেন, যা পরবর্তীকালে বাংলা গানের ক্ষেত্রে নতুন নতুন ধারা উদ্ভাবনে সহায়ক হয়। ১৯ শতকের শেষ দিকে এবং ২০ শতকের প্রথম দিকে বাংলা গানের আধুনিকীকরণে যে পঞ্চগীতিকবি বলিষ্ঠ ভূমিকা রাখেন, দ্বিজেন্দ্রলাল রায় তাঁদের মধ্যে অন্যতম। রবীন্দ্রযুগে বাংলা কাব্যসঙ্গীতে বিভিন্ন ধারা প্রয়োগ ও আধুনিক গান রচনায় তিনি ছিলেন একজন সার্থক রূপকার। নাটক রচনা ও পরিচালনায় তাঁর অসামান্য অবদান থাকলেও তিনি সঙ্গীতকার হিসেবেও সুপরিচিত ছিলেন। বিভিন্ন বিষয়ে তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। প্রথম দিকে তাঁর গান দ্বিজবাবুর গান নামে পরিচিত ছিল, পরবর্তীকালে তা দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত হয়।
1: মঙ্গল পাণ্ডে যখন নিজের জীবন দিয়ে দেশপ্রেমের বেদি মূল প্রস্তুত করছিলেন, তার ঠিক কয়েক দশক পরেই বাংলার সাহিত্যাকাশে উদিত হন দ্বিজেন্দ্রলাল রায়। তিনি বুঝেছিলেন কেবল তরবারি দিয়ে নয়, একটি জাতিকে জাগাতে গেলে তার মননকে জাগাতে হবে। দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলো ছিল পরাধীন ভারতের জন্য এক অদৃশ্য অস্ত্র। মেবার পতন, শাহজাহান, চন্দ্রগুপ্ত কিংবা প্রতাপ সিংহ, এই নাটকগুলিতে তিনি ইতিহাসের পাতা থেকে রাজপুত ও মুঘলদের বীরত্বের কাহিনী তুলে এনেছিলেন। থিয়েটারের মঞ্চে যখন চাণক্যের কূটনীতি বা রানা প্রতাপের স্বদেশ প্রেম জীবন্ত হয়ে উঠত, তখন দর্শকাকারের পরাধীন বাঙালি নিজের দাসত্ব ভুলে স্বাধীনতার স্বপ্নে শিউরে উঠত। দেশাত্মবোধক গানে দ্বিজেন্দ্রলালের অবদান

ভারতের জাতীয় আন্দোলনের এক অমূল্য সম্পদ। তার লেখা তৎকালীন স্বদেশী আন্দোলনের সময় বিপ্লবীদের মনে নতুন শক্তির সঞ্চার করে। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গান কে না জানে। গানটি শুধুমাত্র বাংলার নয়, বরং সমগ্র ভারতবর্ষের রূপ ও মহিমাকে বিশ্বমঞ্চে তুলে ধরে। তার গানগুলোতে পাশ্চাত্য ও ভারতীয় মার্গ সঙ্গীতের এমন এক মেলবন্ধন ছিল যা মানুষকে মুহূর্তের মধ্যে উদ্বুদ্ধ করতে পারত। আজ 2026 সালে দাঁড়িয়ে ভারত যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপনের দিকে এগিয়ে চলেছে, তখন এই দুই মহানায়কের জন্মদিন আমাদের আত্মদর্শনের সুযোগ করে দেয়। আজকের দেশপ্রেম মানে কেবল সীমান্তে যুদ্ধ করা বা দেশাত্মবোধক গান শোনা নয়। আজকের দেশপ্রেম হল মঙ্গল পাণ্ডের মতো অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকা এবং দ্বিজেন্দ্রলাল রায়ের মতো দেশের সংস্কৃতি, ভাষা ও মাটিকে গভীরভাবে ভালোবাসা।

0: আমরা আমাদের আজকের পর্বের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা যদি আরও একবার লক্ষ্য করি, তবে আমরা দেখতে পাব যে মঙ্গল পাণ্ডে অস্ত্র হাতে দেশের স্বাধীনতার সংগ্রামে আত্মবলিদান দিয়েছেন, আর দ্বিজেন্দ্রলাল রায় কলম ও সুরের মাধ্যমে মানুষের মনে দেশপ্রেমের আলো জ্বালিয়েছেন। মূল ইচ্ছে দেশপ্রেম, দেশকে ভালোবাসা। একজন সংগ্রামের প্রতীক, অন্যজন সাংস্কৃতিক জাগরণের প্রতীক। জন্মজয়ন্তী কেবল স্মরণ করার দিন নয়, তাঁদের আদর্শকে নিজের জীবনে ধারণ করারও দিন। মঙ্গল পাণ্ডের নির্ভীকতা এবং দ্বিজেন্দ্রলাল রায়ের সৃষ্টিশীল দেশপ্রেম আমাদের আগামী দিনের পথ চলার নতুন শক্তি ও প্রেরণা যোগাক। এই শুভকামনাই আমরা আজ মনে রাখব।
1: আর এই শুভকামনার মধ্য দিয়েই আমরা শেষ করব আজকের যুব অনুষ্ঠান। আশা করি আজকের অনুষ্ঠান তোমাদের সকলের ভালো লেগেছে। আমি অন্বেষা এবং আমার সাথে এতক্ষণ জুড়ে ছিল সৃজ্যোতি। আমরা আবারও চলে আসব অন্য কোনো দিন যুব অনুষ্ঠানের নতুন কোনো পর্ব নিয়ে। ততদিন তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ি। ধন্যবাদ।

শেষ হলো যুব অনুষ্ঠান, উপস্থাপনায় অন্বেষা বসু রায়চৌধুরী, আকাশবাণী শেলিকুড়ি। শুরু হচ্ছে গ্রামে গঞ্জে।

গ্রামেগঞ্জে সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আমাদের উত্তরবঙ্গে নানা রকম ফলের মধ্যে আনারস একটা খুব গুরুত্বপূর্ণ ফল, যে ফলের স্বাদ কিন্তু খুব ভালো এবং তার খাদ্যগুণ বা ঔষধি গুণ সেটাও কিন্তু অনেকটাই। তো এই আনারস যেভাবে চাষ

0: আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই আনারস এমন একটা ফল যে ফলের কিন্তু নানা রকম গুণ রয়েছে, তো এই আনারস সম্বন্ধে যদি একটু বলেন আমাদের শ্রোতাদের।
1: আনারস মূলত আমাদের উত্তরবঙ্গের একটি খুবই গুরুত্বপূর্ণ ফসল, যেটি আমাদের রপ্তানি এবং প্রক্রিয়াকরণ শিল্পের সাথে সরাসরি যুক্ত। তো আনারস একটি স্বল্প মধুর, সুস্বাদু এবং সুগন্ধিত একটি ফসল, তো যার মধ্যে প্রচুর পরিমাণে আমরা কিন্তু ঔষধি গুণাগুণ পাই। যেমন তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন সি, তার সাথে খনিজ পদার্থ যেমন পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন এগুলো থাকে। এছাড়াও আনারসের মধ্যে একটি বিশেষ গুণ আছে, যেটি আমাদের শরীরে হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং হজম করতে সাহায্য করে। যেমন আনারসের মধ্যে একটি উৎসেচক পাওয়া যায় ব্রোমেলিন বলে থাকে, যেটি আমাদের আনারস ফলের মধ্যে থাকে এবং সেটা আমাদের পাচন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে এবং আমাদের হজম শক্তিকে বাড়িয়ে তোলে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে আমাদের মূল যেটা সমস্যা সেটা হচ্ছে আনারসের সেরকম প্রক্রিয়াকরণজাত শিল্প আমাদের নেই। যেটা হচ্ছে আনারস একটি প্রক্রিয়াগত শিল্পর একটি খুব ভালো ফসল, কারণ আনারসের থেকে আমরা যেমন ক্যান্ডি, বিভিন্ন রকমের জুস, বিভিন্ন রকমের RTS টিনজাত প্রোডাক্ট, এছাড়াও জ্যাম জেলি আমরা আনারস থেকে তৈরি করতে পারি। আর এখন ইদানিংকালে যেটি নতুন একটি শিল্প উঠে এসছে, যেমন আনারসের পাতার যে ক্লোরোফিল এবং তন্তু থাকে, সেটি পাটের তন্তুর সাথে মিশিয়ে ব্যাগ তৈরি করার শিল্পতে প্রচুর কাজে আসছে। তো আনারসের পাতার থেকে আমরা ব্যাগ এবং ইদানিংকালে আমরা আনারসের পাতার থেকে শাড়ি পর্যন্ত তৈরি করেছি। তো উত্তরবঙ্গে যদি আমাদের এই শিল্প বা আমাদের যদি কৃষি নির্ভর দেশ, তো কৃষিকে যদি আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, তো আনারসের রপ্তানির সাথে সাথে এই প্রক্রিয়াকরণজাত শিল্প কিন্তু একটি সুদীর্ঘ দিক আমাদের দেখায়। আমাদের উত্তরবঙ্গের মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই লাভবান হতে পারি যদি আনারসের চাষটা আমরা বাড়াতে পারি। ইদানিংকালে আমরা দেখছি 2002 সাল থেকে মূলত আমাদের আনারস চাষ আমাদের ভারতবর্ষে এসেছিল প্রায় 1560 থেকে 65 সনের সময় কলম্বাস নিয়ে এসেছিল এবং সেখান থেকে আনারস চাষ শুরু হয় আমাদের দেশে। তো দেখা গেছে প্রায় এখন 2002 থেকে যদি আমি বলি, 2 থেকে 24-এ প্রায় 70% আনারসের চাষের এরিয়া এবং চাষের প্রোডাকশান বেড়েছে আমাদের ভারতবর্ষে। তো মূলত আমাদের ভারতবর্ষে আমাদের জলবায়ু অঞ্চল যদি আমি ভাগ করি, তো সেখানে আমাদের এই উত্তরবঙ্গের তরাই রিজিয়ন আমাদের আনারস চাষের জন্য খুবই উল্লেখযোগ্য দিক দেখায়। তো সেই এরিয়ার মধ্যে আমাদের জলপাইগুড়ি, শিলিগুড়ি মহকুমার অঞ্চল, ইসলামপুর, কুচবিহার এই অঞ্চলগুলো হচ্ছে আমাদের আনারস চাষের জন্য খুবই উল্লেখযোগ্য এবং এখানে খুব ভালো পরিমাণ আনারস চাষ হয়ে থাকে। তো এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলগুলোকে ভারত সরকার কৃষি রপ্তানি জোন বা এগ্রি এক্সপোর্ট জোন হিসেবে চিহ্নিতকরণ করেছে ফলের জন্য। তো এটা কিন্তু আমাদের একদিকে একটি বিরাট দিক, তাহলে আমরা কিন্তু আনারসটা যদি চাষ করতে পারি, আমরা খুব ভালোভাবে এটাকে রপ্তানি করে চাষি ভাইরা লাভ অর্জন করতে পারে।
0: ঠিক, আনারস চাষ করে এবং সেখান থেকে প্রক্রিয়াকরণজাত দ্রব্য, সেটাও কিন্তু আমাদের রপ্তানির একটা বেশ নতুন দিক তুলে দিয়েছে। আমাদের এই আনারস আর কোথায় কোথায় চাষ করা হয়ে থাকে?
1: মূলত ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া আসাম, ত্রিপুরা, কর্ণাটক, কেরল, মণিপুর, মেঘালয় এই অঞ্চলে চাষ হয়ে থাকে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সবার প্রথম স্থান অর্জন করছে আনারস চাষে। প্রায় আমাদের 11.6 হেক্টর আমাদের আনারস চাষ হয়ে থাকে, সেখান থেকে আমরা প্রায় 28 মেট্রিক টন উৎপাদনশীলতা আমাদের পশ্চিমবঙ্গে আছে। যেখানে আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসম, সেখানে আমাদের থেকে একটু বেশি, প্রায় 15.6 হেক্টর জমি আনারস চাষ হয়ে থাকে বা আনারস বাগান আছে, কিন্তু সেখান থেকে কিন্তু উৎপাদনশীলতা আমাদের থেকে কম, প্রায় 16.16 মেট্রিক টন পার হেক্টর যদি আমি বলি তার উৎপাদনশীলতা। তো দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে এই আবহাওয়াটা কিন্তু আমাদের আনারস চাষের জন্য খুবই ভালো। তো এখানে খুব ভালো পোটেন্সিয়াল আছে, আমাদের পোটেন্সিয়াল জোনও আছে, এগ্রি এক্সপোর্ট জোনও আছে, তো সেই জন্য আনারস চাষ কিন্তু আমাদের দিকে খুব ভালো হয়। এছাড়াও আর কিছু রাজ্য যেমন হচ্ছে উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত রাজ্য অল্প বিস্তর আনারস চাষ হয়ে থাকে।
0: আনারসের প্রক্রিয়াকরণজাত দ্রব্যের বাজারজাত চাহিদা কতটা?
1: দেখুন, বাজারজাত চাহিদা আনারসের ক্ষেত্রে প্রচুর। মূলত আনারস উৎপাদনের সিংহভাগই আমাদের রপ্তানি হয়। তো রপ্তানির মধ্যে মূলত হচ্ছে আমাদের এয়ারপোর্ট কেন্দ্রিক যে শিল্প, তো সেইখানে প্রচুর

0: পরিমাণে রপ্তানি হয়। এছাড়াও আমাদের হোটেল এবং রেস্তোরাঁতে আনারস কিন্তু প্রক্রিয়াকরণ বাদ দিয়ে একটা বিরাট চাহিদা আছে। প্রক্রিয়াকরণ যদি আমরা বাদ দিই, কারণ আমাদের পশ্চিমবঙ্গে বলুন বা আমাদের দেশে বলুন, প্রক্রিয়াকরণ অতটভাবে হয় না যেটা আমাদের বিদেশে হয়। কারণ আনারস কথাটা এসছে হচ্ছে অ্যানানাস বা নানাস শব্দ থেকে, যেটা উৎপত্তি স্থল ট্রপিক্যাল আমেরিকা বা সাউথ আমেরিকার ব্রাজিল। তো সেইখানে সেই দেশগুলো এত কথা কেন বলছি, সে ব্রাজিল বলুন বা মালয়েশিয়া বলুন বা আপনি ফিলিপাইন্স বলুন, যেখানে আনারস খুব বেশি চাষ হয়, সেখানে চাষের প্রায় 90% প্রক্রিয়াকরণ করা হয় এবং 10% তাদের দেশে এমনি কাঁটা ফল হিসাবে চলে বা খাওয়ার হিসাবে ওরা ব্যবহার করে। কিন্তু আমাদের দেশে ঠিকই তার ঠিক পুরো উল্টোটাই হয়। আমাদের দেশে প্রায় 80-90% আমরা হচ্ছে খাদ্যজাত দ্রব্য হিসাবে আনারস চাষ করা হয়ে থাকে এবং 10% আমরা প্রক্রিয়াকরণ করি। তো এইটা কিন্তু একটা বিরাট আমাদের বড় লুপ হোল, যেটাকে যদি আমরা একটু ঠিক করে যদি আমরা চাষটা করতে পারি এবং আমরা যদি প্রক্রিয়াকরণ শিল্পটাকে একটু আরও ত্বরান্বিত করতে পারি, তাহলে আমাদের সুদিক আমাদের দেখাতে পারে।
1: ঠিক, এর থেকে কিন্তু একটা অর্থনৈতিক উন্নতিও হতে পারে।
0: অবশ্যই অর্থনৈতিক বিশাল হারে একটা উন্নতি হওয়ার চান্স আছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের চাষি ভাইদের একটু আমি বলবো, তো সেই অর্থনৈতিক যদি উন্নতি করতে হয় তাহলে আমাদের প্রক্রিয়াকরণ কিছু জাত আছে, সেই জাত এবং সেই দূরত্বে আমাদের আনারস চারা লাগানো উচিত। তবে দুঃখের বিষয়, আমাদের পশ্চিমবঙ্গে আনারসের শিল্প সেই অর্থে নেই, সেই জন্য আমাদের চাষি ভাইরাও যদি আমরা সেই প্রক্রিয়াকরণ যদি জাত এবং সেই দূরত্বে লাগায়ও সেটা বিক্রি করার একটা জায়গা বা অভাব তৈরি হতে পারে। সেই জন্য আমাদের উত্তরবঙ্গে বা আমাদের দেশে আনারসের চাষটা সেই অর্থে অতটা প্রাধান্য পায়নি যে অর্থে চা আমাদের প্রাধান্য পেয়েছে। কারণ আনারস মূলত আমাদের আগে কিন্তু চায়ের এতটা এরিয়া আমাদের ছিল না, যেটা হচ্ছে ছোটো স্মল টি গ্রোয়ার্স হয়ে গেছে, মানে ছোটো ছোটো বাগিচা বা চা বাগান হয়েছে, যেটা আমাদের আনারসকে ওভারল্যাপ করে চা বাগানে শিফট হয়েছে চাষিরা। আর এই মার্কেটের জন্যই মূলত এই শিফট এবং একটা অভাব প্রক্রিয়াকরণের জন্য এই শিফট। তো ভারত সরকারও এবং আমাদের পশ্চিমবঙ্গের উদ্যান পালন বিভাগ এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরও এই বিষয়ে খুবই সচেতন এবং আশা করি ভবিষ্যতে এই জিনিসগুলো হয়তো আমাদের চার থেকে কিছু আনারস চাষে শিফট হওয়ার প্রবণতাটা বাড়বে, এটুকু আমি আশা রাখি।
1: আচ্ছা, এই আনারস চাষের ক্ষেত্রে কিরকম আবহাওয়া আদর্শ এবং মাটি কিরকম দরকার?
0: আনারস মূলত একটি উষ্ণ বা গ্রীষ্মমণ্ডলীয় ফসল। আবহাওয়া মূলত আমাদের যদি টেম্পারেচার বলি তাহলে 20-32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আনারস চাষের জন্য খুবই উপযোগী এবং বর্ষা বা বৃষ্টিপাত মোটামুটি 100-150 সেন্টিমিটার বছরে তার জন্য ভালো। তো অবশ্যই আনারস কিন্তু উঁচু জায়গায় একটু পছন্দ করে, যেখানে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকবে সেই জায়গায় কিন্তু আনারস চাষ করা দরকার, কারণ আনারস জল পছন্দ করে না। মাটি যদি আমি বলি, একটু আম্লিক মাটি বা ঈষৎ আম্লিক মাটি যার পিএইচ 5-6 এবং বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটি আনারস চাষের জন্য খুবই উপযোগী।
1: আচ্ছা, আনারস চাষের ক্ষেত্রে জমি তৈরি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আমাদের কৃষক ভাইরা জমি তৈরি করবেন?
0: আনারস প্রথমে বললাম একটি উঁচু জায়গা পছন্দ করে, তো সেরকম উঁচু জায়গা নির্বাচন করতে হবে। আমাদের উত্তরবঙ্গে একটা সমস্যা আছে, উঁচু জায়গা সব জায়গায় হয়তো নেই, তো সেক্ষেত্রে আনারস চাষের এরিয়াটা কমতে পারে। তো সেটার জন্য চিন্তার কারণ নেই, যদি উঁচু জায়গা না পাওয়া যায় তাহলে যেই জায়গাটি আছে সেই জায়গাটির বর্ডারে বা আলে বা ধারে যে জায়গাগুলো আউটার সারফেস, সেখানে হচ্ছে একটু বেশি ডিপ করে ড্রেন কাটতে হবে এবং জমির মাঝখানে একটু কম ডিপ বা কম গভীরতার ড্রেন কেটে জল নিকাশির ব্যবস্থাটা প্রথমত ভালো রাখতে হবে। তো জল নিকাশির ব্যবস্থা ভালো রেখে সেইখানে সেই জমিকে ভালো করে 2-3 চাষ দিয়ে মই দিয়ে এবং সেই জায়গায় আনারস চাষ করা যায়। জমি তৈরি করার সময় মাথায় রাখতে হবে জমিতে প্রচুর পরিমাণে গোবর সার বা নিম খোলের প্রয়োগ করা উচিত। তো জমি তৈরির সময় আমরা বলে থাকি বিঘা প্রতি 150 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি এবং 150 কেজি অ্যাজোফস বা সিউডোমোনাস 200 কেজি গোবরের সাথে মিশিয়ে সেই গোবরটা আমার মূল জমিতে প্রয়োগ করা উচিত। অবশ্যই মাথায় রাখতে হবে বায়ো এজেন্ট, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাসের কথা বলছি বা অ্যাজোফসের কথা বলছি, সেটি গোবর সারের সাথে 7-10 মিনিমাম হলেও 7 আগে মিশিয়ে সেই মিশ্রিত গোবর সার সেটা আমার মূল জমিতে প্রয়োগ করলে চাষ এবং আনারসের ক্ষেত্রে খুবই ভালো।
1: আচ্ছা, জাত নির্বাচন কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: আমাদের ভারতবর্ষে অনেক কটি জাত

0: হচ্ছে চাষ হয়ে থাকে। তার মধ্যে পশ্চিমবঙ্গে মেনলি দু থেকে তিনটি জাত মূলত চাষ হয়, যেমন জায়ান্ট কিউ বা কিউ, কুইন বা রানী জাত, আর মরিশিয়াস। তো জায়ান্ট কিউর চাষ হওয়ার কারণটা বেশি, কারণ কিউ জাত বা জায়ান্ট কিউ জাতের ফল আকারে বড় হয় এবং ওজনটা ভালো হয়। এছাড়া এই ফসলের পাতায় কাঁটা সেরকম হারে থাকে না, যেটি কুইন জাত বা রানী জাতের মধ্যে ফলের আকারটা একটু ছোট হয়, কিন্তু ফল কুইন কিউ থেকে কুইনের ফলের মিষ্টতা বা সুস্বাদু বেশি। আর কুইনের ক্ষেত্রে যেটা সমস্যা মেনলি, সুস্বাদু হওয়ার সাথে সাথে এর কিন্তু কাঁটারটাও প্রচুর পরিমাণে থাকে, ওই জন্য কুইন জাতটা আমাদের এই অর্থে সেরকমভাবে চাষ হয় না। আর মরিশিয়াস বলে এখন একটি জাত এসছে, সেটা কিন্তু খুব ভালোভাবে চাষ হয়। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে আরও কিছু জাত আছে, যেরকম বারুইপুর লোকাল, অসমের একটি জাত যেমন জলঢুপ, এছাড়া ত্রিপুরা সুন্দরী, অসম সুন্দরী, এই জাতগুলো, হরিচরণ ভিটা, এবং একটি হাইব্রিড এসছে নতুন, সেটা বলা হচ্ছে অমৃতা। তো এই জাতগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চাষ করা যেতেই পারে এবং লাভবান হতে পারে চাষিরা।
1: আচ্ছা, চারার বংশবিস্তার কিভাবে হয় এবং কোন পার্শ্ব চারাটা আগামী ফসলের জন্য লাগানো যেতে পারে, সেটা আমাদের কৃষক ভাইরা কী করে বুঝবেন?
0: দেখুন, আনারসের ক্ষেত্রে আমরা মূলত তিন ধরন থেকে চার ধরনের আমরা চারা পাই বা তেউর পাই। আনারস মূলত চারা বা তেউর দ্বারাই বংশবিস্তার করে। তো যেটা হচ্ছে আমাদের গাছের ফলের উপরে বা মুকুট থেকে হয় সেটাকে বলে মুকুট চারা, যেটা হচ্ছে ফলের সাইড থেকে বেরোয় সেটাকে বলে সাইড চারা বা পার্শ্ব চারা, যেটা হচ্ছে একদম দেখবেন বোটার থেকে, বোটা মানে ফলের বোটার নিচ থেকে হয় সেটাকে বলে বোটার চারা, এবং মাটির থেকে যেটা চারা বলে সেটাকে বলে হচ্ছে গুড়ির চারা। তো এই সমস্ত চারার মধ্যে আমাদের কমার্শিয়ালি যদি আমাকে বাগান করতে হয় তাহলে আমার সাইড চারাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পায়, কারণ সাইড চারার থেকে আমাদের ফল আসতে সময়টা কম নেয় তুলনামূলক অন্য চারার থেকে। কারণ সাইড চারায় আমরা দেখেছি লাগানোর পরে মোটামুটি 18 থেকে 20 মাসে ফল চলে আসে, সেই ক্ষেত্রে ফলের সাইজটাও ঠিকঠাক আসে এবং চাষের জন্য এই চারাটাই আমরা লাগানোর জন্য বলে থাকি। ক্রাউন চারা বা মুকুট চারা যদি লাগানো হয় সেক্ষেত্রে ফল আসতে সময় নেয় প্রায় 22 থেকে 24 মাস, কিন্তু সেক্ষেত্রে ফলের সাইজটা কিন্তু একটু বেশি হবে। তো চাষি ভাইরা যদি একটু আগে ফল পেতে চায় তাহলে পার্শ্ব চারা লাগাতে পারে, আর না হলে মুকুট চারা বা গোড়ার চারা লাগাতে পারে। আরেকটা জিনিস বলার বিষয়, সেটা হচ্ছে পার্শ্ব চারার ক্ষেত্রে চারা সাইজ মোটামুটি 35 থেকে 45 সেন্টিমিটার এবং 350 থেকে 500 গ্রাম ওজনের চারা আমাদের লাগানোর জন্য খুবই উপযোগী। বা আপনার 20 থেকে 30 পাতা হয়েছে যেরকম পার্শ্ব চারা, সেরকম চারা আমার কিন্তু লাগানোর জন্য খুবই উপযোগী।
1: চারা শোধন কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
0: মূলত চারা রোপণের আগে শোধন করাটা খুবই দরকার আনারসের ক্ষেত্রে, কারণ আনারস একটি 1 বছরের উপরের বর্ষীয় গাছ। তো সেক্ষেত্রে চারা তুলে নেওয়ার পরে চারাগুলোকে 1 লিটার জলের মধ্যে একটি দ্রবণ তৈরি করতে হবে, সেই 1 লিটার জলের মধ্যে আপনার 2 গ্রাম থেকে 2.5 গ্রাম কার্বেন্ডাজিম, 4 গ্রাম কপার অক্সিক্লোরাইড বা ব্লাইটক্স, অথবা কার্বেন্ডাজিমের সাথে 1 থেকে 2 গ্রামের মতন আপনার ইমিডাক্লোরপিড 70% এসছি, এটা দিয়ে ওই 1 লিটার জলের মধ্যে চারাগুলোকে 30 মিনিটের মতন ডুবিয়ে রেখে তারপরে সেগুলোকে আবার ছায়াযুক্ত জায়গায় মোটামুটি 12 থেকে 20 ঘন্টার মতন শুকিয়ে নিয়ে তারপরে রোপণ করা হয়। এইভাবে চারাগুলোকে শোধন করা রোপণ করা যেতে পারে, বা আমরা ট্রাইকোডার্মা ভিডিডি দ্রবণেও ডুবিয়ে সে চারাগুলোকে শোধন করতে পারি।
1: চারা রোপণ করার কোন সময়টা আদর্শ সময়?
0: মূলত আনারসের ক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গে এই আষাঢ় মাস চারা লাগানো হয়ে থাকে, যেখানে আমাদের বৃষ্টিপাতটা একটু বেশি। যদি আমি মেঘালয়ের কথা চিন্তা করি বা ত্রিপুরার কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা শীতকাল মানে পৌষ মাস বা অগ্রহায়ণ মাসেও চারা লাগানো হয়ে থাকে।
1: আচ্ছা, আনারস চাষে সারের তো প্রয়োজন রয়েছে, সেটা কৃষক ভাইরা কী সার কত পরিমাণে ব্যবহার করবে?
0: আনারসের ক্ষেত্রে সুপারিশ অনুযায়ী আমরা দেখেছি সারের ক্ষেত্রে একর প্রতি 240 কেজি নাইট্রোজেন, 160 কেজি ফসফরাস এবং 240 কেজি পটাশ দরকার। তো এই সারটা আমরা বছরে 2 বারে ভেঙে দিতে পারি। তো আমি চাষি ভাইদের জন্য আরেকটু বিশ্লেষণ করে আরেকটু ভেঙে বলছি। তো যদি আমরা প্রতি চারা হিসেবে বা প্রতি গর্ত হিসেবে চিন্তা করি, তাহলে আমরা প্রতি গর্ত বা প্রতি চারা হিসেবে আমরা মূলত 12 গ্রাম নাইট্রোজেন, 6 গ্রাম ফসফরাস এবং 12 গ্রাম পটাশ দিয়ে থাকি।

0: যেটা যদি আমি ইউরিয়া, ফসফেট, এসএসপি আর এমওপিতে তুলনা করি, তাহলে হবে প্রতি গর্ত প্রতি বা প্রতি চারা প্রতি 20 গ্রামের মতন আপনার ইউরিয়া, 35 গ্রামের মতন আপনার এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট এবং 15 গ্রামের মতন এমওপি। তো এই সারটা আমরা যখন চারা রোপণ করব, তো মূলত চারা রোপণ করার জন্য আমরা জোড়া সারি পদ্ধতি অবলম্বন করি। তো জোড়া সারি পদ্ধতির মধ্যে মোটামুটি আমরা যে দূরত্বটা মেনটেন করি সেটা আনারসের ক্ষেত্রে 30 সেন্টিমিটার × 40 সেন্টিমিটার × 120 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার হচ্ছে গাছ থেকে গাছ বা সারির থেকে সারি, 40 সেন্টিমিটার হচ্ছে আপনার একটি গাছের লাইন বা সারির থেকে একটি গাছের লাইন, এবং 120 সেন্টিমিটার হচ্ছে দুটি জোড়া কলমের মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে 120 সেন্টিমিটার। তো এইভাবে যদি আমরা চারা লাগাই তো চারা ফলের আকার এবং ওজন খুব ভালো আসে। কিন্তু এইভাবে লাগানোর থেকেও আর টু হাই ডেন্সিটি প্ল্যান্টিংয়ে কিন্তু আমরা চারা লাগাতে পারি। সেক্ষেত্রে আমাদের দূরত্ব বা স্পেসিংটা হওয়া উচিত 25 সেন্টিমিটার × 35 সেন্টিমিটার × 90 সেন্টিমিটার। তো এইভাবে যদি 25 সেন্টিমিটার গাছ থেকে গাছ, 35 সেন্টিমিটার একটি সারির থেকে একটি সারির দূরত্ব এবং 90 সেন্টিমিটার দুটি জোড়া সারির থেকে দুটো জোড়া সারির দূরত্ব, তো এই দূরত্ব যদি আমরা গাছ লাগাই সেক্ষেত্রে আমরা পুরাতন বা পুরনো আগের স্পেসিং থেকে 12,000 বেশি গাছ আমরা বিঘা প্রতি বসাতে পারি বা একর প্রতি বসাতে পারি।
1: তো এটাই কি আধুনিক পদ্ধতি হিসেবে বলা যেতে পারে?
0: বলা যেতে পারে, কারণ আমাদের উত্তরবঙ্গে মূলত চাষি ভাইরা যতটা স্পেসিংয়ে লাগানো উচিত সেই অনুযায়ী লাগায় না, একটু ফাঁকা বা একটু মাঝে অন্তর্বর্তী পরিচর্যার জন্য গ্যাপ রেখে লাগায়। তো সেই গ্যাপটা যেহেতু এখন দিন যাচ্ছে, আমাদের মানুষের সংখ্যা বাড়ছে, জমির সংখ্যা কমে আসছে, তো আমাদের একক এরিয়ার থেকে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে জমিটাকে ঠিকঠাক ইউটিলাইজ করতে হবে। তো সেই ঠিকঠাক ইউটিলাইজ করার জন্য আমরা যদি একটু ক্লোজ স্পেসিং বা হাই ডেন্সিটি প্ল্যান্টিং আমরা যদি ফলো করি, মানে যদি আমি 25, 35, 90 সেন্টিমিটার দূরত্ব যদি আমি ফলো করি, সেক্ষেত্রে আমাদের একর প্রতি প্রায় 25,600 গাছ আমরা বসাতে পারি। আর যদি আমরা 30, 40 আর 120 যেটা গতানুগতিকভাবে লাগানো হয় চাষি ভাইরা সেন্টিমিটার পদ্ধতি ফলো করি, সেক্ষেত্রে আমরা একর প্রতি আমরা চারা পাই মোটামুটি প্রায় 12 থেকে 13 হাজার, মোটামুটি আরও দ্বিগুণ আমরা চারা বসাতে পারি একক এরিয়াতে যদি আমরা একটু স্পেসিংটা কমিয়ে দিই।
1: বাহ, তাহলে কিন্তু আমাদের চাহিদাটাও কিন্তু মিটবে,
0: চাহিদাটাও মিটবে। আর যে সারটা বললাম গাছ প্রতি বা গর্ত প্রতি 20 থেকে 25 গ্রাম ইউরিয়া, 35 গ্রামের মতন এসএসপি এবং 15 গ্রামের মতন পটাশ, তো এর সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মাটির পরীক্ষা করে মাটির অম্লতা বুঝে এবং অনুখাদ্যর অভাব যদি থাকে সেক্ষেত্রে মাটিতে বিঘা প্রতি আমরা 500 গ্রামের মতন ম্যাগনেসিয়াম সালফেট, 250 গ্রামের মতন কপার সালফেট, এবং সাথে অনুখাদ্যর অভাব থাকলে জিঙ্ক এবং বোরন, যেটি খুবই দরকার, জিঙ্ক প্রায় বিঘা প্রতি আপনার 2 থেকে 2.5 কেজি, বোরন 2 কেজি বিঘা প্রতি এটা প্রয়োগ করতে হবে। কারণ অনুখাদ্যর অভাব হলে ফল ফেটে যাওয়া, ফলের চোখের নিচে কালো কালো দাগ, তারপরে হচ্ছে ফল অনেকগুলো মুকুট আসা ফল এবং ক্যাট ফলের পরিমাণ বাড়বে, তাছাড়া ফল হচ্ছে পাকবে না ঠিক করে এবং ফলের গঠন হবে না ঠিক করে। তো অনুখাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের উত্তরবঙ্গের মাটি এমনিই অনুখাদ্যের অভাবে আমরা ভুগি, তো মাটি অবশ্যই পরীক্ষা করে সেক্ষেত্রে আমাদের অনুখাদ্যটা প্রয়োগ করতে হবে। এবং মাটিতে যদি অম্লত্ব ভাব যদি কম থাকে সেক্ষেত্রে আপনার বিঘা প্রতি 4 থেকে 5 কিলো ক্যালসিয়াম প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা, জলসেচ এবং জল নিকাশি ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ এই চাষের ক্ষেত্রে?
0: জল নিকাশি ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আনারস জল পছন্দ করে না, আর আনারস একটি ক্যাকটাস গোত্রীয় গাছ, তো সেরকম জলের অতটা প্রয়োজন হয় না। গ্রীষ্মকালে মোটামুটি 20-25 দিন অন্তরে জলসেচ দিলেই আনারসের ক্ষেত্রে ঠিক।
1: আগাছা তো একটা বড় সমস্যা চাষের ক্ষেত্রে, তো এক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণ কিভাবে করবে আমাদের কৃষক ভাইরা?
0: আনারসের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যেহেতু কাটা থাকে তো আগাছা হাত বাছাই করা খুবই একটু কষ্টকর, তো সেক্ষেত্রে কেমিক্যাল হার্বিসাইড বা কেমিক্যাল উইডিং আমরা যেতে পারি। তো সেক্ষেত্রে আমরা ডাইউরিন 1 কেজি 200 লিটার জলের মধ্যে গুলে সেইটাকে আমরা স্প্রে করতে পারি, এবং সেটা হচ্ছে গাছ লাগানোর প্রায় 2 থেকে 3 মাস পর, এবং পরে আরেকটা দুবার আমরা স্প্রে করতে পারি 1 মাস পরে।
1: গাছের ফুল আসার যে নিয়ন্ত্রণ সেটা কিভাবে

0: কিভাবে করা যেতে পারে? মানে ফুলটা যদি সঠিক সময়ে না আসে এবং সঠিক পরিমাণে না আসে, তাহলে তো ফসলটা ঠিক মতন আসবে না। তো সেক্ষেত্রে কৃষক ভাইরা কী করবেন?
1: আনারসের ফুল ধারণ এবং মূলত যেটা সমস্যা, অনিয়মিত ফুল আসে এবং আনারসের যেহেতু আমরা আগেই বললাম প্রায় 18-20 মাসের একটি ফসল, তো ফুল অনিয়মিত আসার কারণে চাষিভাইরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়। সঠিক পরিচর্যা করার পরেও দেখা গেছে 14-15 মাস পরে অনলি 30-40% ফুল এসছে। তো এই সমস্যাটা যেটা মূল চাষির ক্ষেত্রে দূর করার জন্য যেটা আমরা করতে বলি, সেটা হচ্ছে চারা লাগানোর 11 মাস পরে 0.25 ml ইথারেল, 20 গ্রাম ইউরিয়া এবং 0.4 গ্রাম সোডিয়াম কার্বনেট, এটাই 1 লিটার জলের একটি তরল তৈরি করতে হবে। তো সেই তরলটা তৈরি করে সেইখান থেকে 50 মিলি তরল নিয়ে প্রত্যেকটি গাছের মাঝ বরাবর বা মাথার দিকে আমাকে দিতে হবে বা স্প্রে করতে হবে, এবং সেই তরলটির সঠিক পরিচর্যা বা সঠিক কাজ পেতে গেলে সেটা দিতে হবে আমার ঠিক সন্ধেবেলা, আর না হলে ঠিক ভোরবেলা। এটা চাষিবার একটু মাথায় রাখবেন, সন্ধেবেলা এই 50 ml যে তরলটা তৈরি করতে বললাম সেটার 50 ভাগ 50 ml সন্ধেবেলা বা ভোরবেলা স্প্রে করবেন। তাহলে দেখবেন সেই তরলটা প্রয়োগ করার মোটামুটি 4-5 মাস পরে ফুল চলে আসবে এবং এক সময় এককভাবে ফুল আসবে।
0: আচ্ছা, এটা একবার দিলেই হবে?
1: একবার দিলেই হবে।
0: আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ফলের আকার ঠিক মতন আসছে না বা বড় হচ্ছে না পরিমাণ যতটা হওয়া দরকার, তো সেক্ষেত্রে ক্ষতি হয়ে যায় কৃষক ভাইদের। তো এই ফলের আকার কিভাবে বৃদ্ধি করা যেতে পারে?
1: মূলত ফলের আকার বৃদ্ধি করার জন্য সঠিক পরিচর্যাভাবে চাষ করার খুবই দরকার, সঠিকভাবে সার প্রয়োগ করা খুবই দরকার। তো এইগুলো করার পরে যদি ফলের সাইজ যদি বৃদ্ধি না হয়, তাহলে গাছ লাগানোর মোটামুটি 11-12 মাস পর যখন হচ্ছে গাছে প্রায় 40-45টি পাতা আছে, সেই সমস্ত গাছে NaA সেটা 100 ppm 1 ml 4 লিটার জল এরকম দ্রবণ করে সেটা হচ্ছে আমার গাছের মাথার মধ্যে স্প্রে করে দিতে পারি, সেটাও সন্ধ্যাবেলা, তাহলে ফলের সাইজটা বৃদ্ধি পাবে।
0: আচ্ছা, আনারস চাষের ক্ষেত্রে রোগ পোকা নিয়ন্ত্রণ কিভাবে করবেন আমাদের কৃষক ভাইরা?
1: আনারসের গাছের ক্ষেত্রে সেই অর্থে রোগ পোকা সেরকম লাগে না, যদিও পোকা বলতে মিলিবাগের অ্যাটাকটা প্রচুর হয়। তো মিলিবাগ মূলত একটা ভাইরাস বহনকারী পোকা যেটা আনারসের ক্ষেত্রে ঢলে পড়া রোগ সৃষ্টি করে। তো মিলিবাগকে কন্ট্রোল করার জন্য আমার কাছে ইমিডাক্লোরপিড 70% 16 লিটার ট্যাঙ্কিতে আপনার 7-8 ml প্রয়োগ করতে হবে, বা অ্যাসিডামিপ্রিড সেই সম পরিমাণ, ডোজ হচ্ছে 1 ml প্রতি 3 লিটার জল, এটা প্রয়োগ করলে আমার চলে যাবে। এছাড়াও ঢলে পড়া রোগ যদি লাগে বা কাণ্ড পচা বা পাতায় দাগ যদি লাগে, সেক্ষেত্রে আমরা কার্বেন্ডাজিন ম্যাঙ্কোজেবের মিশ্রিত ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক আমার 2-2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে, বা ব্লাইটক্স 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। তার সাথে কাসুগামাইসিন বা ভ্যালিডামাইসিন বা প্ল্যান্টোমাইসিন আপনার 1-2 ml প্রতি লিটার জলে স্প্রে করলে এই গোড়া পচা বা পাতায় দাগ এগুলো চলে যাবে।
0: আচ্ছা, আনারস ফল সেটা কিন্তু গাছের থেকে পাকা অবস্থাতেই কিন্তু তোলা উচিত, এই ফল তোলাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা কি নজর দেবেন এই বিষয়ে?
1: মূলত আনারস ফল গাছেই পাকে, গাছ থেকে তোলার পরে গাছের ফল পাকবে না বা আপনার ফলের মান উন্নয়ন হবে না। তো গাছে যখন ফল মোটামুটি আকার এবং আপনার ফলের ওজন আপনি যখন দেখছেন যে ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার ফলের নিচের দিকে 1-2 ইঞ্চির ফলের নিচের যে চোখগুলি আছে সেগুলো দেখবেন একটু খুলে যাবে বা একটু রঙের পরিবর্তন, আভার পরিবর্তন ঘটবে, আপনার একটু হলদে হলদে ভাব যখন দেখতে পাবেন তখন সেই ফলগুলোকে তুলে নিতে হবে। একটু রঙের পরিবর্তন যখন ঘটেছে ফলের নিচের 1-2 ইঞ্চির যে চোখগুলো আছে সেগুলো দেখবেন রঙের পরিবর্তন ঘটলে ফলের নিচের থেকে বোটার থেকে 1-2 ইঞ্চি রেখে সে মাটির সমান্তরে কেটে নিয়ে ফল তুলে নিতে হবে।
0: আচ্ছা, তাহলে আনারস চাষ নিয়ে তো আমরা অনেক তথ্যই জানলাম, তো আমাদের কৃষক ভাইদের জন্য আপনার কি বার্তা রয়েছে?
1: দেখুন, কৃষক ভাইদের জন্য আনারস চাষ আমাদের প্রথমেই বলেছিলাম আমাদের উত্তরবঙ্গ একটি এগ্রি এক্সপোর্ট জোন আছে, তো আনারস যদি আমরা চাষ করতে পারি সঠিকভাবে আনারস কিন্তু প্রচুর

0: লাভ আছে, কারণ আমরা দেখেছি একর প্রতি আনারস ক্ষেতে খরচা হয় মোটামুটি প্রায় 2 লাখ থেকে 2,20,000 টাকার মতন, এবং সেই ক্ষেত্রে একর প্রতি আপনার আনারসের ফলন প্রায় আমরা পাই 24 থেকে 25 টন। তো যদি আমরা 15 টাকা থেকে 18 টাকা রেটেও যদি আমরা বিক্রি করতে পারি, সেক্ষেত্রে আমরা 4.5 লাখ টাকার উপরে আমরা প্রফিট পাই, মোটামুটি প্রায় যা ইনভেস্ট করব তার দ্বিগুণ আমরা প্রফিট পেতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, চাষি ভাইরা যদি সঠিক পরিচর্যা মেনে চাষ করে তাহলে আনারস থেকে তারা লাভবান হতেই পারে।
1: ঠিক, তাহলে আমাদের কৃষক ভাইরা এই আনারস চাষ নিয়ে কিন্তু অনেক তথ্য জানতে পারলেন, এবং যারা এখনও এই চাষে আগ্রহী হননি তারা কিন্তু অনায়াসেই চাষ করতে পারেন এবং অনেকটাই কিন্তু লাভবান হবেন। তো আসরে আসার জন্য ডক্টর দাস আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা, আধুনিক পদ্ধতিতে উন্নত মানের আনারস চাষ। আলোচনায় অংশ নিয়েছিলেন জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান পালন বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর কৌশিক দাস। গ্রামীগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

গ্রামেগঞ্জে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আধুনিক পদ্ধতিতে উন্নত মানের আনারস চাষ, এ বিষয়ে আলোচনা অংশ নিয়েছেন ডক্টর কৌশিক দাস, অনুষ্ঠান উপস্থাপনায় আইভি দে। এখন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে বলা হয়েছে, পরবর্তী দুদিনে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে, পরবর্তী দুদিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলা এবং সিকিমের বিচ্ছিন্ন কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী 7-20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর শুনলেন, এরই সাথে শেষ হল আজকের গ্রামেগঞ্জে। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: 10 লাখের লটারি জিতেছি আমি।
1: জাল অফার থেকে সাবধান।
2: RBI এ কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আকাশবাণী শিলিগুড়ি। এখন উত্তরণ অনুষ্ঠানে শুনবেন বর্ণালী রাজের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঢ্য। আজ শুনবেন প্রথম পর্ব।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা আঢ্য আবারও একবার হাজির হয়েছি। একজন মানুষকে নিয়ে, যে মানুষটি প্রতিবন্ধী শুধু মানসিক নয়, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে যারা কাজ করছে, অনাথ বাচ্চারা যারা বেড়ে উঠছে তাদেরকে নিয়ে কাজ করছে, তাদেরকে

0: সেবা করছে। আজ আমরা সঙ্গে পেয়েছি রামপুরহাট হাই স্কুলের সহশিক্ষিকা বর্ণালী রুজ মহাশয়কে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই আপনি যে এই ধরনের কাজকর্ম করেন সেই জন্য।
1: নমস্কার।
0: আচ্ছা, আপনি যে এই যে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী যে মানুষদেরকে নিয়ে কাজকর্ম করছেন বা বাচ্চাদেরকে সেবা দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের কাজটাই বেছে নিলেন কেন?
1: হ্যাঁ, দেখুন, শৈশব থেকেই চলাফেরার পথে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী বিশেষত শিশুদের দেখে মনের মধ্যে একটা মমত্ববোধ এবং সহানুভূতি জেগে উঠত। আমার প্রতিবেশী বা যে কোনো প্রতিবন্ধীদের বাড়ির গৃহে আমি দেখেছি যে যে সমস্ত পরিবারে এরকম ধরনের বাচ্চা থাকে তাদের কত যন্ত্রণা, কত অসুবিধা, তো তাদের কষ্ট, এইটা আমার মনকে খুব নাড়া দিত। এবং আমি সব সময় ভাবতাম যে এদের জন্য যদি কিছু করা যায় কিনা, কারণ এত পরিবারগুলোর মা বাবাদের দেখে আমার মধ্যে একটা মানে মন আমাকে মনটা খুব উদ্বেলিত হতো। তো সবসময় একটা
0: আচ্ছা,
1: চিন্তা ভাবনা করতাম যে কি করব আর কি করব না।
0: খুব ছোটবেলা থেকে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকেই আমার
0: আচ্ছা,
1: এটা হতো।
0: ছোটবেলা বলছেন যে চারিপাশে দেখেছেন, মানে আপনার পারিবারিক দিক দিয়ে কিছু
1: না, আমার পরিবারে সেরকম কারোর কিছু অসুবিধা ছিল না, কিন্তু আমি আশেপাশে
0: মানে
1: পরিবারের সব
0: আপনার বড়
1: দেখে।
0: হয়ে ওঠাটা স্বাভাবিকই ছিল আর
1: হ্যাঁ
0: পাঁচটা
1: হ্যাঁ হ্যাঁ,
0: বাচ্চাদের মতন। আচ্ছা, আপনি তো
1: একদমই।
0: রামপুরহাট হাই স্কুলে গার্লস হাই স্কুলের সহশিক্ষিকা, কোন বিষয়ে বিষয় পড়ান আপনি?
1: আমি ইতিহাস বিষয় পড়াই।
0: আচ্ছা, ইতিহাস পড়ান, তো সেই ক্ষেত্রে আপনার কি স্কুলেও কিছু বাচ্চা আছে এরকম
1: হ্যাঁ,
0: ধরনের,
1: আমাদের
0: পেয়েছেন কিছু?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার
0: আচ্ছা,
1: স্কুলেও এরকম ধরনের বাচ্চা আছে, প্রত্যেক স্কুলেই থাকে
0: হ্যাঁ
1: মোর
0: হ্যাঁ,
1: অর লেস। তো আমি আমার এই বাচ্চাদেরকে আমি খুঁজে খুঁজে বার করেছি,
0: আচ্ছা
1: কারণ
0: আচ্ছা,
1: এই সমস্ত বাচ্চারা তো নর্মালি স্কুলটা খুব কম আসে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তাদের খাতায় কলমে নাম থাকে
0: হুম
1: কিন্তু
0: হুম,
1: তারা স্কুলে সাধারণত আসতে খুব কমই পারে। মানে
0: হুম
1: সেটা
0: হুম,
1: ভ্যারিয়েশন করে, কারণ বাচ্চাগুলো কি কি রকম ধরনের তাদের সমস্যা তার ভিত্তি করে।
0: তা আপনি কোথায় কোথায় এই ধরনের কাজকর্ম করেন, আর সেই ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ আপনাকে কতটা সহযোগিতা করে, মানে এদেরকে সেবা দেওয়ার জন্য বা এদেরকে গড়ে তোলার জন্য?
1: আমি এই বিষয়টা নিয়ে স্কুলের বাচ্চাদের নিয়েই প্রথমে
0: হুম
1: আমার
0: হুম,
1: স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে
0: হ্যাঁ
1: আলোচনা করেছিলাম কি করা যায় এদেরকে নিয়ে, যে
0: আচ্ছা
1: আমি এই সমস্ত বাচ্চাদের কিভাবে ট্যাকেল করব, কারণ এরা তো স্বাভাবিক বাচ্চা নয়। তো
0: আচ্ছা,
1: কিন্তু আমি দেখলাম এটা নিয়ে ওনারা অত বেশি ভাবতে চান না, ওরা চাইছেন বেশি করে সবল বাচ্চাদের নিয়ে। কিন্তু আমার মনের মধ্যে একটা জোর ছিল যে আমাকে এদের কথা ভাবতেই হবে, আমি কিছুতেই এদের হাল ছাড়বো না, কারণ এরাও মানুষ, এদেরও বেঁচে থাকার অধিকার আছে, এবং যতটা সম্ভব সুস্থ স্বাভাবিকতার ভাবে এগিয়ে দেওয়া যায় সেটা নিয়েই আমি চেষ্টা করব।
0: কোথায় কোথায় আপনি এইসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরেছেন বা আপনার যে সেবা সেই সেবা আপনি তাদেরকে প্রদান করতে পেরেছেন, সাহায্য করতে
1: আমার
0: পেরেছেন বলুন?
1: হ্যাঁ, আমার স্কুল থেকে 1 কিলোমিটার দূরে
0: হুম,
1: আমি প্যাস্টিক হ্যান্ডিক্যাপ সোসাইটির সন্ধান পাই।
0: কিরম করে সন্ধানটা পেলেন?
1: আমি সন্ধান পেলাম, মানে আমার স্কুলের বাচ্চাদের জন্য তো কিভাবে কি করা যায় সেটা নিয়েও তো খুব সিভ এডুকেশনে যোগাযোগ করেছিলাম।
0: হুম হুম,
1: তো যোগাযোগ করার পথে ওরা তো আমাকে বললেন যে ট্রেনিং করো, এইগুলো শেখো, এই বাচ্চাদের বিভিন্ন ধরনের বাচ্চার সমস্যা, সে বাচ্চাগুলোর কথা তো বলবোই আপনাকে, তো তাদের সম্পর্কে তুমি করো। তখন আমার মনে হলো, আচ্ছা আর কি এরকম কোনো আছে প্রতিষ্ঠান বা কোনো সোসাইটি যেখানে আরো অনেক বাচ্চা একসাথে থাকতে পারে? তখন ওনারাই আমাকে সন্ধান দিলেন যে আপনি রামপুরহাট থেকে মানে শহরের মধ্যে 1 কিলোমিটার দূরে একটি হ্যান্ডিক্যাপ প্যাস্টিক সোসাইটি আছে। তো আমি একদিন চলে গেলাম ওখানে, নিয়ে ওখানকার যে যিনি সেক্রেটারি আছেন ওনার সঙ্গে কথা বললাম যে স্যার আমি এখানে বাচ্চাদের সঙ্গে একটু কথা বলবো, দেখবো। উনি বললেন আসুন। তারপরে আমি ওখানে গেলাম, তো সেখানে গিয়ে আমি যে বাচ্চাদের দেখলাম, আমি তো তার আগেই তো কিছু ট্রেনিং করছিলাম ইনক্লুসিভ এডুকেশনের আন্ডারে, এদের বাচ্চাগুলোকে আমি দেখলাম মানে এরা এত আনন্দ, উচ্ছ্বাস, আবেগ এবং বহিঃপ্রকাশটা স্বাভাবিক মানুষের মতো তো এদের নয়, এদের মানে মানে বাঁধন ছাড়া আবেগ, এবং সেই আবেগের তাকে বুঝতে হবে আমাদেরকে যে ওরা ওদের কিভাবে ওরা প্রকাশ করছে। তো সেই থেকে আমার মধ্যে খুব মানে মনে দারুণ আনন্দ হলো। আমি তখন ওই স্যারকে বললাম স্যার আমি এদের সঙ্গে থাকতে চাই, তখন উনি
0: আচ্ছা, তা
1: শান্তিতে
0: কি
1: বললেন
0: ধরনের
1: আসুন।
0: বাচ্চা ওখানে আছে?
1: দেখুন, বিশেষ চাহিদা সম্পন্ন যাদেরকে আমরা সাধারণত নর্মালি প্রতিবন্ধী বলি না, কারণ
0: না
1: এটা
0: না,
1: শুনতে খুব খারাপ লাগে। কারণ
0: হ্যাঁ,
1: দেখুন, আমি এদেরকে যেটা বলি আমাদের
0: মানে
1: সকলেরই
0: মানসিক
1: বলা
0: এবং
1: উচিত,
0: শারীরিক দিক দিয়ে

0: স্বাভাবিক সক্ষম নয় তারা আর কি।
1: নয়,
0: হুম
1: যেটাকে
0: হুম
1: আমরা বলবো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু।
0: হুম হুম হুম হুম
1: তো এই শিশুদেরকে অনেকগুলো ভাগ আছে এদের মধ্যে, যেমন ধরুন অটিস্টিক বাচ্চা, তারপরে
0: এই বিষয়গুলো একটু আপনি যদি ভেঙে ভেঙে বলেন, কারণ আমাদের শ্রোতা বন্ধু যারা, তারা তো বেশিরভাগ ক্ষেত্রেই খুবই সাধারণ এবং গ্রাম বাংলার মানুষই বেশি, তাদের ক্ষেত্রে এই যে অটিস্টিক বাচ্চা বলছেন, তাদের বাড়িতেও হয়তো একটি বাচ্চা অটিস্টিক আছে, কিন্তু তারা জানে না যে এই অসুখটা কি, মানে তাদের লক্ষণগুলো তারা জানে কিন্তু
1: হুম
0: তাদেরকে
1: হুম
0: কিরম করে যত্ন করতে হয় বা ওইটা যে ওই রোগ, সেই রোগটা তারা জানে না। একটু ভেঙে ভেঙে যদি আমাদের বলেন তাহলে তাদের সকলের একটু সুবিধে হয় আর কি।
1: এই যে অটিস্টিক বাচ্চা যেটা আমি বলছি, এটা হচ্ছে স্নায়ু বিজ্ঞানের একটা ভ্যারিয়েশন, এটা কোনো
0: হুম
1: রোগ
0: হুম
1: নয়।
0: আচ্ছা
1: হ্যাঁ,
0: আচ্ছা
1: এটা কোনো রোগ নয়, কিন্তু যে যার জন্য কোনো এর নিরাময়েরও কোনো প্রয়োজন নেই।
0: আচ্ছা
1: কিছুটা প্রথমে যদি আমরা একটু প্রাথমিক কিছু সহায়তা দিই বা থেরাপি দিই, তাহলে কিন্তু এরা
0: আচ্ছা কি
1: অনেকটাই
0: থেকে
1: ভালো
0: হয়
1: হয়ে যাবে।
0: এটা? নার্ভের সমস্যা
1: হ্যাঁ,
0: এটা তো?
1: নার্ভ থেকে এটা হয়,
0: হ্যাঁ, তো এটা কি জন্মগত হয় নাকি ওটা
1: এটা
0: ওই?
1: জন্মগতই হয় বেশিরভাগই, তবে
0: আচ্ছা
1: কখনো কখনো পরেও হতে পারে, তবে সাধারণত জন্মগতই বেশি হয়। তো এরা খুব সংবেদনশীল হয়, নির্দিষ্ট শব্দ বা স্পর্শে এরা সংবেদনশীল হতে পারে। তো এরা একটা কোনো নির্দিষ্ট কাজ বা রুটিন, প্রত্যেকটা মানুষের জীবনে একটা ডিসিপ্লিন বা আমরা রুটিনের মধ্যে থাকি, এই অটিস্টিক বাচ্চারা বিশেষত এই চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে এই যে এই ধরনটা, এরা কিন্তু একটা রুটিনের মধ্যে থাকে। কিন্তু যখন এদিকে রুটিনের বাইরে গিয়ে এদেরকে কাজ করতে বলবেন, তারা প্রচন্ড রেগে যায় এবং প্রচন্ড তাদের মধ্যে একটা কষ্ট বিরক্তি প্রকাশ করে। এবং যখন ধরুন একই ধরনের আচরণ যদি এদিকে বারবার করতে বলা হয়, যেমন ধরুন একটা হাততালি দিতে, ওকে যদি আপনি বলছেন এই তুমি হাততালি দাও, হাততালি দাও বা হ্যান্ডশেক করো, খুব রেগে যাবে এরা।
0: ও
1: তো
0: তাহলে ওরা
1: এদের
0: কি করতে পছন্দ করে?
1: ওরা ওদের নিজেদের রুটিন, মানে ওর যেটা ইচ্ছে হবে, ওর যেটা ভালো লাগবে ও সেটাই করবে, তার
0: আচ্ছা
1: বাইরেও যাবে না।
0: আচ্ছা তো
1: এদের এদের
0: এদের কেমন করে যত্ন করতে হয়?
1: এদেরকে অ্যাকচুয়ালি যত্ন হচ্ছে কি, যে পরিবার যদি একটু যত্ন করে, দেখাশোনা করে, এদেরকে একটু মনোযোগটা যদি দেওয়া হয়, তারপরে এদের সঙ্গে একটু পরিচিতি হতে হবে, যেমন স্পর্শ দিয়ে, গন্ধ দিয়ে, স্বাদ, মানে ওই সংবেদনশীলের কথাটা আমি বললাম না,
0: হ্যাঁ হ্যাঁ
1: ওইটাতে কিন্তু ওদিকে বোঝাতে হবে এবং ওরাও ওইটাতেই বুঝবে।
0: আচ্ছা আর কি ধরনের বাচ্চা আছে?
1: আরো বাচ্চা আছে, দেখুন সেরিব্রাল পলসি একটা বাচ্চা,
0: আচ্ছা
1: এটা হচ্ছে একটা মুভমেন্ট ডিসঅর্ডার। এদের
0: আচ্ছা
1: মেন হচ্ছে এদের মুভমেন্টটা ঠিক মতো হয় না। যেমন ধরুন এদের একটা দু ধরনের ব্যাপার থাকে বাচ্চা,
0: হুম
1: একটা
0: হুম
1: হচ্ছে আইকিউ খুব বেশি কিন্তু
0: হুম হুম
1: ওর মুভমেন্ট হবে না, মানে ধরুন একটা গ্লাস ধরতে গেল কি একটা প্লেট ধরতে গেল, পড়ে যাবে হাত থেকে,
0: হুম হুম
1: তাড়াতাড়ি যেতে পারবে না। কিন্তু আপনি একটা ধরুন আসছেন, ও কিন্তু একদম ব্রেন ওকে একদম বলে দিল যে কেউ একজন আসছে, এটা কিন্তু
0: হুম
1: ওর
0: হুম
1: মধ্যে থাকবে। আর যাদের ধরুন আইকিউ একদম নিচে,
0: হুম হুম
1: মানে ওর বুদ্ধি, মানে ও দেখতে খুব স্বাভাবিক লাগছে, ও সব কাজই করতে পারবে কিন্তু বুদ্ধি নেই একদম, মানে ও বুঝতেও পারবে না ও কোনটা ভালো কোনটা মন্দ, ঠিক
0: হুম
1: এই
0: হুম
1: ক্লারিফিকেশন ওদের মধ্যে এই ডিভিশনটা থাকবে না অত
0: হুম
1: বেশি,
0: হুম হুম হুম হুম আর
1: এইটা
0: তারপরে
1: থাকবে না। আর এদের একটা কি জানো তো, এদের টাইপ অনেকগুলোই হয়,
0: না?
1: স্প্যাস্টিক
0: আচ্ছা
1: টয়,
0: এদের যত্নগুলো একটু বলে বলে দিন যাদের
1: হ্যাঁ
0: কারিক। হ্যাঁ
1: এদের যত্ন হচ্ছে একটা, যেটা হচ্ছে যে এই এই সমস্ত রোগের তো কোনো ভালো হয় না বা নিরাময় ঠিক হয় না।
0: হুম
1: এদেরকে একটা কি, যেটা হচ্ছে যে সহায়ক যে ব্যবস্থা আছে, যেগুলো আমরা বলি ফিজিওথেরাপি যদি করা যায়, বা যদি পেশিগুলো যে শক্ত হয়ে যেত এদের, তো এগুলো শিথিল করার জন্য ওষুধ অস্ত্রোপচার করেও এগুলো কিন্তু সমস্যাটা কমানো যেতে পারে।
0: হুম
1: আর মেন হচ্ছে ফিজিওথেরাপি, আর পরিবারের যদি সবাই ওকে একটু ভালোবাসে, যত্ন করে, তাহলে ওদের জীবনযাত্রার মানটা কিন্তু অনেকটা উন্নত হতে পারবে।
0: হুম হুম আর
1: আর এদের সমস্যা হচ্ছে, এরা হাঁটতে এদের সময় লাগে অনেকে, ওই যে যে সমস্যাটা আমি একটু আগেই বললাম, যাদের আইকিউ এর ব্যাপারটা থাকে, এরা দেখতে শুনতে বা কথা বলতেও সমস্যা থাকে, ভারসাম্য যেটা, ব্যালেন্সটা এরা সবসময় রাখতে পারে না।
0: হুম
1: ওই
0: হুম
1: যে বললাম যে মেয়ে একটা গ্লাস ধরিয়ে দিলেন বা এই যে জল নিয়ে এসো একটু, ও পারবে না, পড়ে যাবে,
0: হুম হুম হুম
1: এইটা একটা সমস্যা এদের। আর একটা এদের একটা মধ্যে হচ্ছে মেন্টাল রিটার্ডেড
0: আচ্ছা
1: বাচ্চা।
0: আচ্ছা
1: মেন্টাল রিটার্ডেড বাচ্চা হচ্ছে কি, এখানে মানে এদের আইকিউটা অত্যাধিক কম,
0: আচ্ছা
1: এদের আইকিউ যদি 70-এর অন্তত নিচে নিয়ে যায়, নেমে যায়, তাহলে এরা কোনো কিছু শিখতে, দৈনন্দিন কাজ করতে, যোগাযোগ করতে এরা কিন্তু পারে না। তো
0: আচ্ছা
1: আমাদের একটি বাচ্চা আছে স্প্যাস্টিক, যার সিভিয়ার মেন্টাল রিটার্ডেড, তাকে খাইয়ে দেওয়া হয়,

0: তাকে পটি করিয়ে দেওয়া হয়, ইউরিনাল করে দেওয়া হয়, কিন্তু সে জানেই না তার কি করা হচ্ছে শরীরের মধ্যে,
1: আচ্ছা
0: তাদের তার কোনো বোধই নেই।
1: আচ্ছা
0: এরকম বাচ্চাও আছে, এদেরকে কি করতে হয়, এদেরকে যত্ন করতে, কিন্তু এ তো বোঝে না যে আমার যত্ন হচ্ছে না অযত্ন হচ্ছে, ও তো কিচ্ছু বোঝে না, সে বোধটাই এদের নেই। কিন্তু তারা কি বেঁচে থাকবে না বলুন, তাদেরকে আমাদের মতন মানুষরাই যত্ন করবে, আরো সহায়ক লোক আছে তারাই যত্ন করে তাদেরকে বাঁচিয়ে রাখবে।
1: আচ্ছা মানে এই বাচ্চাগুলো কি প্রত্যেকটাই অনাথ?
0: কিছু অনাথ তো আছেই, আর কিছু তো ধরুন যাদের বাবা মা দিয়ে গেছে আর খোঁজ নেয় না, বা হয়তো বছরে কি 2 বছরে একবার হয়তো দেখা করতে গেলো, এরকম বাচ্চা আছে।
1: ও মানে মোটামুটি পরিবার থেকে একদমই
0: ডিটাচ
1: ডিটাচ। হ্যাঁ ডিটাচ মানে
0: ডিটাচ আর
1: হ্যাঁ
0: আর এক ধরনের বাচ্চা আছে, সেটা হচ্ছে যে আপনার হিয়ারিং ইম্পেয়ার্ড।
1: হ্যাঁ হ্যাঁ
0: এখানে যে বাচ্চাটা এই রোগে আক্রান্ত, তাদের হচ্ছে কি শোনার ক্ষমতাটা কমে যায়। তো এখানে কোন মানে যেহেতু শোনার ক্ষমতাটা কমে যাচ্ছে, তো একে ইয়ারিং এইডস দিয়েও সাহায্য করা যাবে, আর কিছু সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায় যাতে ওরা বুঝতে পারে যে আমি কি করছি। এদেরকে খুব একটা প্রতিবন্ধকতা মানে প্রতিবন্ধী বা ওই যে যেটা বললাম বিশেষ চাহিদা সম্পন্ন বলা যায় না, কারণ কানে অ্যাকচুয়ালি এখন বর্তমানে আমাদের যেভাবে দূষণ বাড়ছে, শব্দ দূষণ, তাতে কিন্তু আমরা অনেকেই এমনি সুস্থ মানুষই অনেক কম শুনি, সেক্ষেত্রে ওদের যে সমস্যাটা শারীরিক, তাতে কিন্তু ওই এডস গুলো দিলে ওরা কিন্তু স্বাভাবিকভাবে কাজকর্ম গুলো করতে পারবে নিজেদের।
1: আচ্ছা তো আপনি বললেন যে আপনি প্রশিক্ষণ নিয়েছেন, দিয়ে ওদের
0: হুম
1: সাহায্য করছেন, সেবা দিচ্ছেন, তো
0: হুম
1: সেই ক্ষেত্রে আপনি কি ধরনের প্রশিক্ষণ নিয়েছেন, কোথায় নিয়েছেন বলুন।
0: হ্যাঁ, আমি ওই যে যেটা বেশি শিখেছি ইনক্লুসিভ এডুকেশনে,
1: হুম হুম
0: ওখানে গিয়ে ওখানে বাচ্চাদের ট্রেনার আসেন, এবং ওখানে গিয়ে আমি প্রথম কথা শিখেছি সেরিব্রাল পলসির জন্য, যে পেশিটা আমি বললাম না খুব শক্ত হয়ে যায়, ওটার জন্য আমি কিছু ফিজিওথেরাপি শিখেছি, ওই ফিজিওথেরাপি দিয়ে এটা করা যায়। আর হচ্ছে আরেকটা বাচ্চার কথা আপনাকে বলা হয়নি, সেটা স্ট্যামারিং, স্ট্যামারিং মানে
1: আচ্ছা
0: তোতলানো, সে
1: আচ্ছা আচ্ছা
0: শব্দগুলো বেরোয় না, ওখানেও কিন্তু আমি ওটা শিখেছি যে কিভাবে একটা বাচ্চা অ আ হ্রস্ব ই দীর্ঘ আমরা যেমন বলি, তেমনি ওদের শব্দটা কি হয় আটকে যায়, অর্ধেকটা বেরোয়। যেমন ধরুন ওদেরকে যদি বলা হয় তুমি প বলো, বলতে পারো ফ ফ, এরকম করে বলবে, ওরা
1: হুম
0: ঠিক করে বলতে পারে না। তো এইগুলো একটা ট্রেনিং ধরুন। আর তারপরে আপনার কানের তো একটা আওয়াজকে নির্দিষ্ট আওয়াজ করে দিয়ে ওদেরকে বলা হয় যে শোনা যাচ্ছে কিনা, তারপরে মেশিনটা লাগিয়ে ওদেরকে বলা হয় ওরা শুনতে পাচ্ছে, এরকম ভাবে আমরা করেছি।
1: আচ্ছা আচ্ছা মানে আপনি কোথায় এটা নিয়েছেন?
0: আমাদের রামপুরাতে ইনক্লুসিভ এডুকেশন আছে, ওখানেই ট্রেনিং দেওয়া হয়।
1: আচ্ছা এই ট্রেনিংটা কি বিনামূল্যেই দেওয়া হয়?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিনামূল্যে।
1: আচ্ছা আচ্ছা আর কত দিনের ট্রেনিং এটা?
0: কতদিন বলতে, এই স্যার প্রত্যেক দিনই আসেন করাতে, এবার তখন আমরা গিয়ে ওগুলো শিখে নিই, এবার স্যারের ওটাই চাকরি যে এখানেই এসে ওগুলো শেখাবে। ট্রেনিং কতদিনের এরকম ব্যাপার হয় না,
1: ও
0: কারণ
1: আচ্ছা
0: এদের তো
1: মোটামুটি কতদিন লাগে মানে নিজেকে?
0: ছমাস হলে মোটামুটি একটা বাচ্চাকে কভার করা যাবে, মানে
1: আচ্ছা তো
0: মোটামুটি একটু সাবলীল ভাবে চলতে
1: আচ্ছা
0: পারবে তারা।
1: শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, আপনাদের বাড়িতে বা আপনাদের চারপাশে যদি এরকম বাচ্চারা থাকে, তো সেই ক্ষেত্রে এরকম কিছু সোসাইটি আছে যেখান থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে তাদেরকে যত্ন নিতে পারবেন, তো সেই ক্ষেত্রে কোথায় কোথায় এরকম প্রশিক্ষণ কেন্দ্র আছে একটু যদি বলেন আর কি।
0: প্রত্যেকটা জেলাতেই থাকবে একটা করে ইনক্লুসিভ
1: আচ্ছা
0: এডুকেশন, শুধু জেলাতেই নয় এটা সাব ডিভিশনেও থাকবে, কারণ আমাদের রামপুরার তো একটা
1: আচ্ছা
0: সাব
1: আচ্ছা
0: ডিভিশন।
1: তো সেক্ষেত্রে ব্লক অফিস বা স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত এইসব জায়গায় যোগাযোগ করলে তারাই পথটা দেখিয়ে দেবে।
0: রাস্তা দেখিয়ে দেবে, যোগাযোগ করিয়ে দেবে, কারণ
1: হ্যাঁ হ্যাঁ
0: এগুলো দেখুন এগুলো হচ্ছে সরকারি প্রকল্প, তো এখানে
1: হ্যাঁ
0: কোনো
1: হ্যাঁ
0: পয়সা কড়ি লাগে না। যারা মনে করবেন যে আমাদের বাচ্চা আছে, তারা যদি এগুলো শিখে যান, শিখে গিয়ে বাড়িতে গিয়ে তাদের বাচ্চাদেরকে পরিষেবা দিতে পারবেন।
1: হ্যাঁ আপনি যে এই ধরনের কর্মকাণ্ড করছেন, তো নিশ্চয় প্রতিকূলতা এসেছে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় কি ঘরে কে বোনের মোচ তাড়াচ্ছিস, তো এরকম তো প্রতিবন্ধকতা এসেছে নিশ্চয়ই। এছাড়াও আপনার পাশে তো এই কর্মকাণ্ডের অনেকে আপনার পাশে দাঁড়িয়েছে, এই দুটোই শুনবো যে কারা পাশে দাঁড়িয়েছে, আগে শুনে নি কিরকম প্রতিবন্ধকতা এসেছে, তারপরে জানবো
0: দেখুন
1: যে কে কে আপনার পাশে দাঁড়িয়েছে।
0: প্রতিবন্ধকতা, প্রথম কথা স্কুল কোনো সাপোর্ট করেনি, এটাও একটা প্রতিবন্ধকতা,
1: হ্যাঁ
0: কারণ
1: হ্যাঁ
0: এমন আমি যেটুকু কাজ করি সবই তো স্কুলের সময় সীমার বাইরে।
1: হ্যাঁ হ্যাঁ
0: এবার যদি কোনো বাচ্চা দেখা যাচ্ছে আমাকে দরকার পড়তে, হতেই পারে, কারণ

0: আমরা যেমন কি হয় নিজেদের সন্তান মানে বাচ্চা তার মাকে ভালো করে চেনে বা
1: হ্যাঁ হ্যাঁ
0: যে তাকে পরিচর্যা করে তাকে চেনে, কিন্তু কোনো বাচ্চা যদি আমাকে দরকার পড়ে তখন কিন্তু আমি ওই ডাকলে আমি যেতে পারি না। কোনো সময় যদি আমি কোনো সময় যেতে
1: তো
0: চাই,
1: বাড়ির দিক দিয়ে আপনি কোনো সমস্যায় পড়েননি, তাই তো?
0: না বাড়ি আমার বাড়ি সবসময় চাই যেন আমি মানুষের সেবা করি, মানুষের পাশে থাকি, মানুষের জন্য কাজ করি, কারণ
1: আচ্ছা,
0: আমাদের স্বাভাবিক সুস্থ মানুষদের কাজই হচ্ছে অন্যদের দেখা, যারা অসুস্থ আছে তাদের দেখা, তারা যাতে সুস্থ সাবলীল জীবনে ফিরে আসতে পারে সেটাও আমাদের সবার, আমার একার নয়, এটা সকলের দায়িত্ব হওয়া উচিত। কারণ সমাজের মধ্যে থাকতে গেলে আমরা সামাজিক জীব হিসাবে এই দায়িত্বটা পালন করবো না, এড়িয়ে যাব, এটা আমার মনে হয় সুবিবেচক মানুষ হিসাবে এটা কারোরই করা উচিত
1: আর
0: না।
1: কাকে কাকে পাশে পেলেন এই কর্মকাণ্ডে?
0: কাছে কাছে পাশে বলতে আমার পরিবার তো আছে, আমার মা নিজেই অসুস্থ কিন্তু আমার মা মানসিক ভাবে আমাকে খুব সাহায্য দেন এবং বলেন, আমার একজন আঙ্কেল আছে উনিও করেন, আমার দিদি আছে, এছাড়াও আমি যে জায়গায় কাজ করি সেখানে যে একটি হোম আছে, হোমের যারা কর্মকর্তা তারা আমাকে খুব সাপোর্ট করে, তারা সাপোর্ট না করলে তো আমি করতে পারতাম না। তারপরে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রজেক্ট অফিস থেকেও আমাকে খুব সাহায্য করে ওরা, আজকে ওরা পারমিশন না দিলে কিন্তু আমি ওই সমস্ত জায়গায় পৌঁছতে পারবো না, কারণ ওখানে তো একটা সরকারের দায়িত্ব আছে, সেখানে সরকারি জায়গায় তো আমাদের প্রবেশাধিকার সবসময় থাকে না, তো সেটা তারা কিন্তু প্রচুর ভাবে আমাকে সাহায্য করছেন।
1: বেশ বেশ, তাহলে আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আজকে ঘড়িবাবু মোটামুটি টিকটিক করছে যে আর হাতে সময় নেই। আপনি তো অনেক কাজ করেছেন, তাদের উদ্দেশ্যে একটা যদি কিছু বার্তা দেন।
0: আমি একটা গানই করি, ছোট মতন একটা গান করি
1: ও, আপনি
0: গানের
1: কি গানও
0: মাধ্যমে।
1: শেখান?
0: হ্যাঁ, একটু গান, একটু কবিতা বা
1: আচ্ছা, কি
0: একটু
1: ধরনের গান শেখান বা কবিতা করেন, মানে কারণ কি?
0: গান বলতে কি, ওরা কি আর গান এমনি পারে? ওই যে গানগুলো আমাদের প্রচলিত আছে সেই গানগুলো একটু একটু করে, মানে যেটা খুব আনন্দ সহকারে গানটা করা যাবে, যেখানে ওরা মনে করবে বেশ আমি
1: একটু মজা
0: বেশ
1: পেলাম,
0: মানে
1: একটু মজা
0: একটু
1: পেলাম।
0: মজা পেলাম, একটু উৎসাহ হলো, একটু আনন্দ পেলাম, এইরকম ধরনের গান। তো
1: আচ্ছা
0: এরকম একটা গান লাস্টে আমি করেই এটা বলছি।
1: আচ্ছা, বেশ।

0: চল।
1: বেশ শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, নিশ্চয়ই আমরা জয় করব। যতই প্রতিকূলতা থাক, সেই প্রতিকূলতাকে আমরা জয় করব। আজ উত্তরণ অনুষ্ঠানে আমরা সাথে পেয়েছিলাম রামপুরহাট গার্লস হাই স্কুলের সহশিক্ষিকা বর্ণালী রুশ মহাশয়াকে। তিনি একজন সমাজ সেবিকাও বটে। ধন্যবাদ আপনাকে উত্তরণ অনুষ্ঠানে এতটা সহযোগিতা করবার জন্য।
0: ধন্যবাদ আপনাদেরকেও।
1: আজ আর হাতে সময় নেই বন্ধুরা, আজকের মতন উত্তরণ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও কোনো দিন আবারও কোনো উত্তরণের কথা নিয়ে আমি সৌমিতা আঢ্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান প্রতি রবিবার ঠিক বিকেল 4:30। নমস্কার।
2: উত্তরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বর্ণালী রুশদের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঢ্য। আজ শুনলেন প্রথম পর্ব আকাশবাণী শিলিগুড়ি। এখন স্যাক্সোফোনে লঘু সঙ্গীতের সুর শুনবেন শিল্পী সমুদ্র নীল চট্টোপাধ্যায়।

बरा रहा, आई प्रॉमिस। ये फिल्म का गीत अब पेश है टोशी की आवाज़ में।

আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। আমি অপর্ণা রয়েছি আপনাদের সাথে, থাকব গানে গানে এবং আপনাদের সাথে গল্প কথায়। 16 জুলাই বৃহস্পতিবার ছিল রথযাত্রা এবং 24 জুলাই শুক্রবার উল্টো রথ। রথযাত্রা উপলক্ষে তো বিভিন্ন জায়গাতেই 7-10 দিন ব্যাপী রথের মেলা হচ্ছে, এবং মেলা মানে এমনিতেই উৎসব এবং মিলন উৎসব, অনেক মানুষের একসাথে সমাগম। তার মাঝে রথের মেলার একটা আলাদাই আকর্ষণ আমাদের ছেলেবেলায় ছিল। ছেলেবেলায় আমরা অত কিছু পৌরাণিক ব্যাখ্যা বা ধর্মীয় কাহিনী ইত্যাদি এত কিছু জানতাম না, শুধুমাত্র রথযাত্রা উৎসব এবং স্নানযাত্রায় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার স্নান, তারপর তাদের 15 দিন ভক্তদের দেখা দিতেন না, তারপর রথযাত্রার দিন তারা রথে করে রাস্তায় নেমে অগণিত দর্শকের সামনে আসতেন এবং মাসির বাড়ি যেতেন, আবার 8 দিন পর স্বভূমে ফিরে আসতেন। এই গল্পটুকু জানতাম আর বুঝতাম মেলাটাকে। রথের মেলার বিশেষ আকর্ষণ ছিল কিছু, সারি সারি দোকান, নাগরদোলা ইত্যাদি তো আছেই, কিন্তু

0: তার সাথে ছিল জিলিপি আর পাঁপড় ভাজা। আর একটা ফলের কথা খুব মনে পড়ে, যেটা সারা বছর বিশেষভাবে পাওয়া যায় না, কিন্তু লটকা। এই রথের সময় এই ফলটি ঠিক বাজারে এসে উপস্থিত, এবং ওই রথের দড়ি টানা এবং জগন্নাথদেবকে কলা, চিনি এবং তার সাথে লটকা, এইটি তাকে উৎসর্গ করতেই হবে ছেলেবেলায়। কিন্তু আমাদের এইগুলোই ছিল খুব খুব গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। তো আমরা এখন এই রথযাত্রা উৎসব এবং রথের মেলার এই আমেজের মধ্যে রয়েছি, তাই আজকে আনন্দধারার বিষয় নির্বাচনে রেখেছি ছেলেবেলার রথের মেলার স্মৃতি। আপনারা ফোন করুন, আপনাদের সাথে কথা বলব। বলতে বলতেই একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, নিশ্চয়ই আপনি প্রতিদিন ফোন করেন এবং এই অনুরোধ করেন, আমরা চেষ্টা করি, আমরা চেষ্টা করি ভালো ভালো গান চালাবার, আশা করি আপনার ভালো লাগে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য।
1: ধন্যবাদ।
0: তো রথের মেলার স্মৃতি শুনে নিব আপনাদের কাছ থেকে, সাথে সাথেই আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো,
2: হ্যাঁ, গুড আফটারনুন দিদি।
0: গুড আফটারনুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বীরভূম জেলা দুবরাজপুর থেকে, অমিতাভ
0: ঘোষ। অমিতাভ ঘোষ, হ্যাঁ অমিতাভ বাবু বলুন।
2: তো দিদি, রথের মেলা কতবার দেখাবেন?
0: এখন তো রথের মেলার আবহে রয়েছি আমরা, তাই মাথায় ঘুরছে রথের মেলাই।
2: হ্যাঁ, তো উল্টো রথ আসছে।
0: উল্টো রথ আসছে, রথযাত্রা চলে গেল বৃহস্পতিবার, আবার শুক্রবার উল্টো রথের মেলা রয়েছে।
2: হ্যাঁ, তো দিদি, আমার এই বীরভূমে রথের মেলা নিয়ে ছোট্ট একটা তথ্য আপনাকে দিই। হ্যাঁ, দেখুন, বীরভূমের রাজবাড়ি, যে হেতমপুর রাজবাড়ি, হেতমপুর রাজবাড়ি, এই রাজবাড়ির রাজা ছিলেন দক্ষিণারঞ্জন রায়। এবার তিনি মানে 1510 বঙ্গাব্দে রথ, মানে আপনার ওই ব্রিস্টল, ইংল্যান্ডের একটা মানে কোম্পানি ব্রিস্টল, তাকে দিয়ে একটা পিতলের রথ তৈরি করেছিলেন তখনকার দিনে। হ্যাঁ, তারপর ধরুন ক্রমান্বয়ে মানে রাজবংশ ক্রমশ লুপ্ত হতে হতে পরবর্তীতে মানে শেষ যে রাজা মহিমারঞ্জন রায়, তার হাতে যখন পড়েছিল ওই রথের দায়িত্ব, তখন কিন্তু সম্পত্তি আস্তে আস্তে কমে এসেছে এবং আর্থিক সংকট কিছুটা দেখা দিয়েছে। তো সেই আর্থিক সংকট থেকে, মানে সেই রথকে বাঁচাবার জন্য তিনি একটাই ওই হেতমপুরে দিয়ে একটি গৌড়ীয় মঠকে সেই রথের ভাগটা দিয়েছিলেন, এবং সেই রথ এখনো চলছে। এবং হেতমপুর থেকে বেরিয়ে আপনার ওই হেতমপুরেই মানে রাধা বল্লভ মন্দির আছে, মানে মোটামুটি ধরুন 1 থেকে 1.5 কিলোমিটার সেই পর্যন্ত পরিক্রমা করে সেই রথটা আবার ফিরে আসে গৌড়ীয় মঠে। তো সেখানে যে ভিড়টা হয় দিদি, মানে আকর্ষণ যেটা, সেটা মানে কল্পনাতীত ভিড়।
0: আচ্ছা আচ্ছা।
2: আশেপাশের যত গ্রাম আছে, প্রত্যেকটা গ্রাম, মানে ধরুন 10 থেকে 15 গ্রাম, মানে লক্ষ লক্ষ লোকের সেখানে সমাগম হয়।
0: আসলে
2: ভক্তি আর বিশ্বাস, এই দুটো জিনিস, এটাই হচ্ছে রথের মূল কথা। আর আমরা তো জানি, আমরা করেছি ভাব সম্ভাষণ, রথযাত্রা লোকারণ্য মহাধুম ধাম, ভক্তের লুটায় পথে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, আর হাসেন অন্তর্যামী,
0: মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। ঠিক ঠিক,
2: সেটাই হচ্ছে রথের মেলা। দিদি ভালো থাকবেন, নমস্কার নেবেন,
0: অনেক ধন্যবাদ,
2: আবারও কথা হবে
0: নিশ্চয়ই। আসলে আনন্দ উৎসবের কথা আমাদের বারবার আপনাদের সাথে ভাগ করে নিতে ইচ্ছে হয়, আর এখন যেহেতু চলছে রথের মেলা, তাই মনে হচ্ছে এই নিয়েই কেন না আপনাদের সাথে দুটো কথা বলে নি। আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: শিলিগুড়ি থেকেই বলছি, নিবেদিতা দত্ত।
0: হ্যাঁ নিবেদিতা দি বলুন।
3: কেমন আছো তোমরা?
0: আমরা ভালো আছি দিদি, আপনি ভালো আছেন তো?
3: চলছে গো মোটামুটি। দিদি নাম তো দিদাই হবো তোমাদের,
0: একই কথা তাই না, দিদি বা দিদা একই কথা।
3: হ্যাঁ, বললে আমরা ছোটবেলা কত আনন্দ করেছি।

0: সেই রথের মেলা, রথে দড়ি টান দেওয়া,
1: হুম
0: পিঠে খাওয়া, পাঁপড় ভাজা, তখন আমরা জ্যাঠামশায় হাত ধরে যেতাম।
1: হুম হুম
0: সেই 4 যুগ পেরিয়ে এখন নাতিরা এসছে,
1: হুম হুম
0: এখন নাতিদেরকে নিয়ে আর মেলায় যেতে পারি না,
1: আচ্ছা,
0: শুধু বলে জিলিপি এনে দিলাম খা আর পাঁপড় ভাজলাম ঘরে।
1: হ্যাঁ সেই আর কি। তবে ঘরে বসে কিন্তু আপনার সেই ছেলেবেলার দিনগুলোতে আপনি ফিরে যান আজও, তাই কি না?
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ,
0: হ্যাঁ
1: আজও রথের মেলা এবং এই উৎসব যখন আসে, আপনার মনে কিন্তু
0: হ্যাঁ
1: সেই ছোট্টবেলাকার সেই স্মৃতি ফিরে আসে বার।
0: ওদের কাছে গল্প করি আমরা কিরকম যেতাম, দড়িতে টান দিতাম, আর ওই
1: হুম
0: যে লটকা বললেন না, লটকা লটকা ছাড়া তো হবেই না।
1: না, রথের মেলা আর এই সময়টাতেই ওই ফলটা কিন্তু বাজারে ঠিক
0: হ্যাঁ
1: চলে আসে।
0: লটকা ছাড়া রথের মেলা হবেই না।
1: হুম
0: আর সেই চিনি কলা দেওয়া ঠাকুরকে,
1: ঠাকুরকে চিনি কলা দেওয়া, এটাই এই
0: আর
1: স্মৃতিগুলোই আমাদের বারবার, আমাদের আসলে আমাদের
0: হ্যাঁ
1: এই স্মৃতিগুলোই আমাদের কাছে খুব মূল্যবান।
0: হ্যাঁ সেই হুড়ো হুড়ো করে দড়ি ধরে টানা,
1: হুম
0: আর জ্যাঠামশাই বলতেন পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি।
1: ঠিক আছে দিদি, আপনি আপনার স্মৃতি ভাগ করে নিলেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ ফোন
0: হ্যাঁ
1: করার জন্য, ভালো থাকবেন।
0: তোমরাও খুব, তোমরা ভালো থাকো, আর আমার প্রাণ ভরা স্নেহ থাকলো তোমাদের জন্য।
1: ধন্যবাদ ধন্যবাদ। এবারে একটা গান শুনে নি, লতা মঙ্গেশকরের কণ্ঠে তুফান ছবির গান। কিন্তু গানে যাওয়ার আগে আরেকজন বন্ধু রয়েছেন, কথা বলে নি একটুখানি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্বপনবাবু বলুন। এই যে গান নিয়েই বসে আছি, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, আমরা ভালো ভালো গান চালাবার চেষ্টা করছি। লতা মঙ্গেশকরের কণ্ঠে তুফান ছবির গান।

0: শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
1: হ্যাঁ দিদি, আমি আন্তরিক ভাবে দুঃখিত আমার সমস্ত শ্রোতা বন্ধুর কাছে এবং আপনার কাছে। আমি একটি ভুল তথ্য পরিবেশন করেছি দিদি। আমি ২০১৫ সালে,
0: আপনি কে বলছেন?
1: হ্যাঁ দিদি, আমি একবার এসেছিলাম, অমিতাভ ঘোষ বলছি।
0: হ্যাঁ
1: আমি
0: হ্যাঁ,
1: ভুল
0: অমিতাভ
1: বলেছি,
0: বাবু, আমার মনে হলো কণ্ঠস্বরটা
1: একটা
0: শুনে।
1: তথ্য,
0: আচ্ছা আচ্ছা,
1: একটা তথ্য আমি ভুল দিয়েছি দিদি। ওই যে আমি 1510 বঙ্গাব্দ বলেছিলাম,
0: হুম হুম
1: ওটা হবে 1310 বঙ্গাব্দ। হ্যাঁ, তো এই
0: আচ্ছা
1: ভুলের
0: আচ্ছা,
1: জন্য, মানে আমার জন্য ভুলের জন্য আমি আপনার কাছে এবং সমস্ত শ্রোতা বন্ধুর কাছে ক্ষমা পাচ্ছি।
0: না না, ঠিক আছে ঠিক আছে, আপনি আবার এসে সেই ভুল তো
1: আচ্ছা
0: শুধরে দিলেন।
1: না দিদি, হ্যাঁ কিন্তু দেখুন, এই জিনিসটা খুব খারাপ, মানে কারো কাছে ভুল তথ্য যাক এবং আমার সম্বন্ধে, হ্যাঁ,
0: ঠিক
1: বা
0: ঠিক,
1: আর অন্য কিছু, মানে ভুল ধারণাও জন্মাক, এটা আমি চাই না বলে আমি আর একবার ঢুকলাম। যদি মনে হয় যে আপনার আমার অন্যায়, তাহলে আমি
0: না
1: আপনার কাছে
0: না,
1: আবারও
0: এভাবে
1: ক্ষমা পাচ্ছি।
0: এভাবে ভাবার কিছু নেই, আপনি অনেকটা তথ্য
1: ধন্যবাদ দিদি,
0: দিয়েছেন।
1: ধন্যবাদ,
0: হ্যাঁ, অনেকটা তথ্য
1: ধন্যবাদ,
0: দিয়েছেন আমাদেরকে। ঠিক আছে, অসংখ্য
1: ধন্যবাদ দিদি,
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ। হ্যাঁ,
0: রথের মেলায় ছেলেবেলার যে স্মৃতি, সেই নিয়ে আজকে কথা বলছি। আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে
2: হ্যাঁ,
0: বলছেন?
2: আমি বীরভূমের শান্তিনিকেতন বলছিলাম।
0: বিশ্বজিৎ বাবু? হুম হুম, হ্যালো,
2: হ্যাঁ শুনতে পাচ্ছি দিদিভাই, ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি, আপনি ভালো আছেন?
2: হ্যাঁ দিদিভাই, আমি তো আজকে ভালো।
0: বিশ্বজিৎ বাবু, আপনার কথাগুলো না একটু কেটে কেটে আসছে, লাইনের কোনো ডিস্টার্ব রয়েছে কি?
2: হ্যাঁ লাইনে ডিস্টার্ব রয়েছে, তাহলে স্থানটা পরিবর্তন করি। এবার শুনতে পাচ্ছেন দিদিভাই?
0: হ্যাঁ হ্যাঁ, এবার বলুন।
2: হ্যাঁ দিদিভাই, আপনাদের আজকে টপিক কি রেখেছে?
0: আজকের বিষয়বস্তু রেখেছি ছেলেবেলায় আমাদের রথের মেলার স্মৃতি।
2: ছেলেবেলায় আমাদের জাতীয়
0: রথের মেলার স্মৃতি, এখন তো রথের মেলা চলছে বেশিরভাগ জায়গাতেই, 7 থেকে 10 দিন ব্যাপী একটা রথের মেলা চলে উল্টো রথ পর্যন্ত। তো ছেলেবেলার আমাদের অনেকের অনেক স্মৃতি রয়েছে রথের মেলাকে ঘিরে, সেই নিয়েই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি কিছু কথা।
2: ভাই, যখন আমাদের আর কি, সেই আমি এই রথের মেলাতে মেলা তা মেলা ঘুরতে ঘুরতে, মানে কোন একটা, মানে যাই দেখছি আর কি, সেটাই মনে হচ্ছে এটাই কিনে এটাই নিয়ে, এরকম মনে মনে হচ্ছে।
0: হুম হুম,
2: মামা বললেন যে তুই কি নিবি, সেটা একটা সত্যি মা সরস্বতীর একটা আপনার কাঠের সাইড গুলো বাঁধা
0: হুম হুম,
2: একটা উনি কিনে দিয়েছিলেন।

0: সেই শিথিল তাইতে রয়েছে আর কি। মানে আমার কিন্তু আজকে নাই নাই করে সাতের দোরগোড়া বয়স, তা এই মুহূর্তে এখনো সেই ছবিটা কিন্তু সংরক্ষণ রয়েছে।
1: এগুলো আমাদের কাছে অমূল্য সম্পদ, ছোটবেলাকার কিছু কিছু টুকরো টুকরো কথা।
0: আর ধরুন দিদিভাই, সত্যি কথাই বলতে যেটা জনসমাগম পাই আসছে, আর তারপরে একই থাকবে প্রত্যেক মানুষের মনে আনন্দদায়ক জিনিস।
1: ঠিক ঠিক, এটা একটা বিরাট উৎসব আমাদের।
0: নমস্কার দেবেন দিদিভাই, ভালো থাকবেন।
1: নমস্কার, আপনি খুব ভালো থাকবেন। রথের মেলা নিয়ে আজও আমাদের মধ্যে এমনটা নয় যে ছোট থেকে বড় হয়ে গেছি বলে উৎসাহ কমে গেছে, আজও প্রচুর উৎসাহ। একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
2: হ্যালো, নমস্কার, শুভ বিকেল।
1: শুভ বিকেল।
2: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: হ্যাঁ অম্বিকাদি, বলুন।
2: হ্যাঁ, দেখুন, রথের মেলায় ছোটবেলায় অনেক স্মৃতি আছে। হ্যাঁ, আমার ছোট পিসিমনির বাড়ি একদম প্রত্যন্ত গ্রাম, তো সেখানে আমাদের গ্রামে রথের মেলা হতো না, তো আমার পিসিমনির বাড়িতে রথের রথ উপলক্ষে মেলা হতো। তো আমি যখন আমার 4-5 বছর বয়স, তখন থেকেই আমি বাবার সঙ্গে প্রত্যেক বছর যেতাম ছোট পিসিমনির বাড়িতে রথের মেলাতে বা রথ উপলক্ষে। হ্যাঁ, তো গ্রামের রাস্তা তখন ধরুন এত কংক্রিটের ঢালাই রাস্তা বা পাকা রাস্তা ছিল না, মাটির একদম প্রত্যন্ত গ্রাম। হ্যাঁ, একদম মানে সেখানে বসতি কম, এবং মেলাটাও হতো। এবং আমার মনে আছে ছোটবেলায় যখন আমি যেতাম অনেক ছোট, তখন ওই আর বর্ষাকাল রথ মানে আষাঢ় মাস,
1: রথ মানে
2: বর্ষাকাল
1: বৃষ্টির দিন।
2: প্রচুর কাদা হতো গ্রাম বাংলা তো। হ্যাঁ, সেই 1 হাঁটুর উপর কাদা। তো আমার মনে আছে আমি মানে পেরিয়ে যেতে পারতাম না, এত কাদা, মানে ছোট বাচ্চা ছেলে একদম হাঁটুর মধ্যে ঢুকে যেতাম। তো তখন আমার মনে আছে আমার বাবা কিংবা আমার পিসেমশাই বা পিসেমশাইয়ের আরো ভাইয়েরা ছিলেন, আমাকে কোলে করে নিয়ে যেতেন রথের মেলা দেখাতে, এবং মেলাকে কেন্দ্র করে দেখতাম যাত্রা হতো, পুতুল নাচ হতো, অনেক কিছু হতো গ্রাম বাংলায়। তখনকার কিন্তু এইগুলো কিন্তু খুব চল ছিল।
1: হ্যাঁ, এগুলোই বাঁচার রসদ ছিল গ্রাম বাংলায়।
2: বাঁচার রসদ। আর ধরুন এখনকার মতন তো তখন এত সিনেমা হল বা সিনেমা, এই এইটা তো গ্রাম বাংলার লোকেরা সিনেমা কি জিনিস জানতোই না। হ্যাঁ, টেলিভিশন যদি বা থাকতো, সে খুব কম, কয়েকজন গুটি কয়েক বাড়িতে হয়তো থাকতো। তো এইগুলো, এই বিনোদন গুলো মানুষকে কিন্তু খুব আকর্ষণ করতো। হ্যাঁ, এই পুতুল নাচ বা তারপরে আর একটা জিনিস হতো, পঞ্চরস বলে একটা হতো। হ্যাঁ, এইগুলো কিন্তু হতো তখনকার দিনে গ্রাম বাংলায়। হ্যাঁ, তো এইগুলো দেখতাম, খুব ভালো লাগতো। আর মেলা বিশাল মেলা বসতো। হ্যাঁ, এবং মেলাটা আপনার ওই উল্টো রথ পর্যন্ত কিন্তু 10 দিন 12 দিন থাকতো মেলাটা। হ্যাঁ, এবং মেলাতে যাওয়া, মেলাতে গিয়ে জিলিপি পাঁপড় এগুলো তো খেতামই, কিনে দিত। এছাড়াও মেলাতে খেলনাপাতি কেনা, পুতুল কেনা, এগুলো খুব মানে করেছি, আমার মনে আছে পরিষ্কার।
1: আপনি আপনি এতটাই আনন্দ করেছেন ছোটবেলায় রথের মেলায় গিয়ে যে আজও সেই স্মৃতি এতটা তরতাজা এবং উজ্জ্বল।
2: হ্যাঁ,
1: মনে, আপনার হয়তো মনে হয় এই তো সেদিনের কথা, তাই কি না? ঠিক ঠিক,
2: বছর 30 আগেকার কথা মনে আছে।
1: ঠিক ঠিক,
2: এত মানে ভালো লাগতো। এখন আমি যেখানে থাকি এখানে তো হ্যাঁ রথের বোলপুরে আমাদের খুব সুন্দর রথ হয় অনেক বিভিন্ন জায়গায়। আর বাচ্চাদের রথ, এত রথ বেরোয় মানে বলার নয়।
1: হুম হুম ঠিক ঠিক,
2: ছেলেরা কি সুন্দর নাম সংকীর্তন, হ্যাঁ, তার সঙ্গে কি সুন্দর বাজনা বাজিয়ে বাচ্চারা এত সুন্দর রথ বার করে। হ্যাঁ, সেগুলো দেখতেও ভালো লাগে বারান্দায় বাচ্চা
1: মোটের উপর
2: নিয়ে।
1: এই রথযাত্রা উৎসব কিন্তু আপনাকে বেশ আনন্দে রেখেছে, তাই না?

0: হ্যাঁ হ্যাঁ
1: একদম
0: ঠিক
1: একদম
0: ঠিক ঠিক,
1: হ্যাঁ।
0: অনেক
1: আর কি
0: ধন্যবাদ
1: হয়,
0: ফোন করার
1: আপনি
0: জন্য।
1: যে ফলটার কথা বললেন ওটা
0: হুম
1: আপনাদের উত্তরবঙ্গে কিন্তু পাওয়া যায়, আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ওই ফলটা পাওয়া যায়
0: ও
1: না।
0: আচ্ছা আচ্ছা,
1: হ্যাঁ হ্যাঁ, আমাদের দক্ষিণবঙ্গে পাওয়া যায় না এই ফলটা।
0: হুম হুম
1: হ্যাঁ,
0: হুম
1: যেটা আপনি
0: না এই
1: বললেন
0: লটকা,
1: যে
0: লটকা
1: আমাদের,
0: এই ফলটি
1: হ্যাঁ
0: খেতে বেশ
1: লটকা,
0: সুস্বাদু এবং
1: হ্যাঁ
0: বছরের এই সময়টাতেই পাওয়া যায়।
1: আমি দেখেছি,
0: হ্যাঁ হ্যাঁ
1: আমি
0: হ্যাঁ
1: দেখেছি ফলটা বা নামটাও শুনেছি, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। আমি
0: আচ্ছা,
1: একবার খেয়েওছি,
0: হুম হুম
1: আমার একজন কাকু থাকতেন শিলিগুড়িতে,
0: হুম
1: উনি
0: হুম
1: ওখান থেকে নিয়ে এসেছিলেন।
0: হুম হুম
1: হ্যাঁ, তো আমি খেয়েছি ফলটা, কিন্তু আমাদের এখানে পাওয়া যায়
0: ও
1: না
0: আচ্ছা,
1: এই ফলটা।
0: অনেক
1: হ্যাঁ
0: ধন্যবাদ দিদি ফোন করার জন্য,
1: হ্যাঁ
0: আবারও
1: হ্যাঁ,
0: কথা
1: ভালো
0: হবে।
1: থাকবেন,
0: হুম আপনিও
1: নমস্কার,
0: ভালো
1: ভালো
0: থাকুন,
1: থাকবেন। হ্যাঁ,
0: নমস্কার। এবারে বাঘিনী ছবির গান মান্না দের কণ্ঠে।

0: একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি শিলিগুড়ির পড়াশোনাগর থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ শুভ্রাদি, বলুন। আপনি আমাদের নিয়মিত শ্রোতা, আপনার সাথে মাঝে
1: হ্যাঁ
0: মাঝেই কথা হয়।
1: হ্যাঁ, ছেলেবেলায় রথের মেলা দেখলে দেখতে যেতাম, তো তখন দেখতাম যে সবাই বেশ জিনিসপত্র বিক্রি করে,
0: হুম হুম
1: সেই দেখে আমারও খুব মনে কৌতূহল হলো। তখন আমি প্রাইমারিতে পড়ি,
0: হুম
1: তা আমি মাকে বললাম আমাকে কিছু ঘুগনি এনে দাও, আমি রথের মেলায় গিয়ে বিক্রি করব।
0: আচ্ছা
1: মা ঘুগনি এনে দিল, আমি আমার দাদা মিলে রথ খোলা রথের মধ্যে রথের মেলায় গেলাম,
0: হুম
1: গিয়ে ওখানে বিক্রি করলাম,
0: আচ্ছা
1: বেশ অনেক পয়সা হলো, দেখে খুব আনন্দ হয়েছিল।
0: আচ্ছা আচ্ছা বাহ, এটা খুব
1: এই
0: ভালো
1: আপনার
0: স্মৃতি।
1: এটা খুব স্মৃতি, সেই জন্যই ফোন করলাম।
0: বাহ, খুব ভালো, খুব ভালো লাগলো আপনার আপনার এই, সত্যি এটা একদম অন্যরকম একটা অনুভূতি আর কি, যে নিজেরা রান্না করে নিয়ে মেলা উপলক্ষে, খুব ভালো লাগলো কথা বলে অনেক।

0: ধন্যবাদ দিদি, ভালো থাকবেন।
1: আচ্ছা, নমস্কার।
0: নমস্কার। কত মানুষের কত রকম স্মৃতি জুড়ে থাকে এক একটা উৎসবকে কেন্দ্র করে, তাই না? আর এই স্মৃতির ভাণ্ডারগুলো আমাদেরকে কিন্তু সতেজ রাখে, সজীব রাখে এবং এগিয়ে চলার প্রেরণা দেয়। সময় তো প্রায় দোরগোড়ায়, যেতে হবে। তবে যাওয়ার আগে একটা গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সাথীহারা ছবির গান।
2: ময়না কথা কও কেন, চুপটি করিল তবু।

সময়ের ঘন্টা বেজেই চলেছে, তাই আনন্দধারা অনুষ্ঠান থেকে আজকের মতো আমি অপর্ণা বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং এই রথের মেলার উৎসব এবং আমি যে অনেক অনেক আনন্দ করুন, অনেক অনেক ভালো সময় কাটান। শুধু স্মৃতি নয়, আজকের উৎসবটিকেও উপভোগ করুন সর্বতোভাবে। খুব ভালো থাকবেন সবাই, আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার। শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেরিত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার বিচ্ছিন্ন কিছু অঞ্চলে ভারী বর্ষণ হয়েছে। উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ মূর্তি 17 সেন্টিমিটার, NH-31 ব্রিজ 14 সেন্টিমিটার, দলগাঁও টি এস্টেট 13 সেন্টিমিটার, নাগরাকাটা রায়ঢাক টি এস্টেট 12 সেন্টিমিটার, ময়নাগুড়ি কলেজ, নিউল্যান্ড টি গার্ডেন, বিচ টি গার্ডেন, মোড়াঘাট টি এস্টেট 10 সেন্টিমিটার করে, আইভিল টি এস্টেট, শঙ্কোশ টি এস্টেট, কুর্তি টি এস্টেট 9 সেন্টিমিটার করে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 25 জুলাই শনিবার পর্যন্ত সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে আগামীকাল এবং পরশু হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার ভারী থেকে অতিভারী বর্ষণের

जलपाइगुड़ी डिस्ट्रिक्ट अफ सबरीमाला वेस्ट बेंगल चिप अमाउंट अफ रेनफॉल इन सेंटीमीटर मूर्ति 17 एनईच 31 ब्रिज 14 दलगाँव टी एस्टेट नागराकाटा 13 रायढाक टी एस्टेट अलिपुरद्वार 12 बक्साद्वार मैनागुड़ी कलेज 11 न्यूलैंड टी एस्टेट घीस सुवासिनी टी एस्टेट মাঝেরবাড়ি টি এস্টেট মঙ্গলকাটা টি এস্টেট কুর্তি টি এস্টেট 9H ওয়েদার ফোরকাস্ট টিল 25th জুলাই স্যাটারডে লাইট টু মডারেট রেইন অর থান্ডার শোয়ার ভেরি লাইকলি টু অকার এট মোস্ট প্লেসেস ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল ওয়েদার ওয়ার্নিং ফর নেক্সট টু ডেজ হেভি টু ভেরি হেভি রেইনফল 7 to 20 centimeter, very likely to occur at one or two places over the Darjeeling, Kalimpong, Jalpaiguri, Kuchbihar and Alipurduar district of Sub Himalayan West Bengal. Heavy rainfall 7 to 11 centimeter at one or two places over Sikkim and North Dinajpur district of Sub Himalayan West Bengal. That concludes the weather bulletin. Please stay with us for our next announcement in Bengali. আকাশবাণী শিলিগুড়ি এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সন্ধ্যে 6:05 লোক পরম্পরা অনুষ্ঠানে শুনবেন কীর্তন নূপুর চক্রবর্তী এবং শান্তা দাসের কণ্ঠে অঞ্জলি ডাকুয়ার কণ্ঠে ভাওয়াইয়া গান 6:40 7:05 ডুয়ার্স দর্পণ রাত 8:00 সুস্বাস্থ্য আজকের বিষয় হেপাটাইটিস উপস্থিত থাকবেন ডক্টর মুনমুন মুখার্জি লোপামুদ্রা মিত্রের কণ্ঠে আধুনিক গান 8:30 গোলাম আলীর কণ্ঠে গজল 9:15 9:30 সংসদে বর্ষাকালীন অধিবেশনের প্রাক মুহূর্তে ইস্যুস বিফোর পার্লামেন্ট প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে 9:30 10:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে রবিবার সরিয়ে অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান আজ শুনবেন কর্ণাটকী কণ্ঠসঙ্গীত শিল্পী বিদুষী বালামণি ঈশ্বর আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হলো এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি 6:05 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা 7:00 বিশেষ জয়মেলা 7:45 সাজ অর আওয়াজ 8:00 হাওয়ামহল 8:15 চিত্রলোক 9:00 আপ কে লিয়ে 9:30 আজ কে ফানকার 10:00 ছায়াগীত 10:30 ঢলতি যায় রাত শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান সূচি এখন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন দার্জিলিং মোড় ক্রসিং NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় NH10 শালুগড়া সংযোগস্থলে এবং সড়কের উপর নির্মাণ কাজ চলছে গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালান শাওডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু তিস্তা ক্যানেল মোড় সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে বেলাগোপা শিলিগুড়ি আমবাড়ি শাওডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নওয়াপড়া মোড় বিকল্প পথ হিসেবে ব্যবহার করার জন্য বলা হচ্ছে টিকিয়াপাড়া হাট রাত 8:00 পর্যন্ত যান চলাচল ধীর গতির হতে পারে এক্তিয়ারশাল হাট সন্ধে 7:00 পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে বাগডোগরা হাট রাত 8:00 পর্যন্ত যানবাহন চলাচল ধীর গতিতে হতে পারে বাগডোগরা বিমানবন্দর এবং NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং মিরিগামী যানবাহন কাওয়াখালী খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুটটি ব্যবহার করার জন্য বলা হচ্ছে NGP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ শুনলেন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন এরপরেই শুনবেন লোক পরম্পরা ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন লোক পরম্পরা। প্রথমে নূপুর চক্রবর্তীর কণ্ঠে কীর্তন।

সুরধ্বনি তীর উজ্জ্বল করে, শচীমাতার কোল আলো করে, মানুষের বেশে ভগবান এসেছিলেন আদিজ চণ্ডালকে করতে উদ্ধার। অঙ্গে ছিল তাঁর শ্রী রাধিকার ভাবদ্যুতি, আর অন্তরঙ্গে কৃষ্ণ চৈতন্য রূপ। জাগতিক জীবের আরতিমোচনের জন্য, পাপের অমানিসার আধার খণ্ডনের জন্য সাথে নিয়ে এসেছিলেন হরিনামের বীজ মন্ত্র। মায়ের স্নেহ, প্রিয়ার বাহুডোর, কিছুই তাকে বেঁধে রাখতে পারেনি মায়ার বাঁধনে। নদিয়ার চাঁদ আমাদের প্রাণের নিমাই, ভক্তিরসে অভিসিঞ্চিত করে জগৎবাসীকে উজ্জীবিত করে গেছেন। আজও সেই ভক্তিরস ফল্গুধারার মতো আমাদের জীবনকে সঞ্জীবনী সুধায় ভরে দিচ্ছে।

ভক্ত প্রাণ ঈশ্বর সান্নিধ্য ছাড়া থাকতে পারে না। কাতর হয়ে বলতে থাকে, তোমার আশার পথ চেয়ে বিরহী বিশ্বভুবন ব্যাকুল প্রতীক্ষায়। হৃদয় নিকুঞ্জে তুমি না এলে প্রেম মধু পিয়াসী ভক্তজন অভিমানে হয় ধুলি লুণ্ঠিত। তাদের মনে জাগে শ্রীকৃষ্ণের বাল্যলীলার সেই ননী চুরির লীলা মাধুরী, যমুনা তীরে বংশীবাদন ও পাগল করা সুরের আহ্বান। ভক্তকুল কেঁদে কেঁদে বলে, আর কি বাঁশরি বাজবে না, যমুনায় কি আর ঢেউ উঠবে না, মধুর নূপুর সিঞ্জন

কি আর শোনা যাবে না। তারা আকুল হয়ে ডাকতে থাকে, এসো ওগো প্রেমময়, ব্যর্থ করো না ভক্তজনের নয়ন জল ভরা আকুতি। আর কতকাল তারা বাঁচিয়ে রাখবে তাদের মানসকুঞ্জের মাধবী কুসুমকে?

শ্রী রাধিকা আপাত দৃষ্টিতে কৃষ্ণ প্রেমে মাতোয়ালা মনে হলেও তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠা আরাধিকা। তাঁর চোখে যমুনার জল কাজল কালো, কৃষ্ণের কালো বরণ যে তাঁর চোখের কাজল, সে কালো যে আলোর অধিক, কারণ তাতে কৃষ্ণ প্রেম মাখানো আছে, আর সেই আলো ঘিরে আছে শ্রীরাধার অন্তর বাহির। কৃষ্ণ বিরহে তিনি কাঁদেন, তাঁর জনম মরণ সেই কান্নার জলে ভরা। তাঁর রাতের ঘুমে কৃষ্ণ আসেন, চুম্বনে করেন বিবশ, তাই দিনের অদর্শন তাকে করে শেলবিদ্ধ। মরণের মধ্যেও শ্যামের অমৃত স্পর্শ তাকে সঞ্জীবিত করে। আহা, জীবনে তিনি চিরবিরহিণী, কিন্তু মরণে তিনি শ্যাম সোহাগিনী।

লোকপরম্পরা অনুষ্ঠানে। এতক্ষণ কীর্তন শুনলেন নূপুর চক্রবর্তীর কণ্ঠে, গ্রন্থনা এবং ভাষ্য পাঠিয়েছিলেন জয়দেব চক্রবর্তী। এবারে লোকপরম্পরা অনুষ্ঠানে শুনবেন কীর্তন শিল্পী শান্তা দাশ।

লোকপরম্পরা অনুষ্ঠানে প্রথমে নূপুর চক্রবর্তী এবং তারপর শান্তা দাসের কণ্ঠে কীর্তন শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি এখন শুনবেন ভাওয়াইয়া গান অঞ্জলি ডাকুয়ার কণ্ঠে।

ভাওয়াইয়া গান শুনলেন অঞ্জলি ডাকুয়ার কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

0: জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটির অন্যতম উল্লেখযোগ্য আকর্ষণ ছিল শিলিগুড়ির সূর্যনগরের 97 বছর বয়সী মাখনলাল সরকারের অংশগ্রহণ, যিনি 1953 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির জম্মু ও কাশ্মীরে ঐতিহাসিক যাত্রার সঙ্গী হয়েছিলেন, যেখান থেকে জনসংযোগের প্রতিষ্ঠাতা আর কখনো ফিরে আসেনি। রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের উদ্যোগে শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় শ্যামাপ্রসাদ বিদ্যামন্দিরে আরও কয়েকটি উল্লেখযোগ্য কর্মসূচির আয়োজন করা হয়েছিল এই দিন। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলা জুড়ে স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শিলিগুড়িতে রাজ্য সরকারের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক দপ্তর দীনবন্ধু মঞ্চ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে বিষয় ভিত্তিক সঙ্গীত পরিবেশনা, নাট্য প্রদর্শনী এবং চিত্র নাট্যভিত্তিক প্রযোজনার উপস্থাপনা করা হয়েছিল। এই দিন দার্জিলিং জেলার জেলাশাসক, শিলিগুড়ির DSP সহ আরও অনেক অতিথিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। IAS অফিসার আর বিমলা মহাশয়া তার বক্তব্যে জানান,
1: আজকে উই আর হিয়ার টু পে আওয়ার হার্টফেল্ট ট্রিবিউট টু শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি, ভিশনারি লিডার, স্টেটসম্যান, এমিনেন্ট এডুকেশনিস্ট অ্যান্ড প্যাট্রিয়ট। ওনার যে ভিশন, সেটা এত বছরের পরে আরেকবার আমাদের সামনে গভর্নমেন্ট একটা প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরছে, এটা একটা বড় অপরচুনিটি। হাউ এ পার্সন শুড বি এ ভিশনারি অ্যান্ড এ গাইড টু দ্য ফিউচার জেনারেশন, that should be learned from such an ideal personality.
0: শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের DCP রানা মুখার্জি তার বক্তব্যে জানান,
2: ওনাকে নিয়ে যদি বলা শুরু করা যায়, ম্যাজিস্ট্রেসে ওনার যে পারফরমেন্স, যা অ্যাচিভমেন্ট, সেটা বলতে সেটার জন্য আলাদা সভা করতে হবে। অ্যাজ এ ব্যারিস্টার উনি কতটা তার দখল ছিল তার সাবজেক্টের উপরে, একজন ইলাস্ট্রিয়াস ফাদারের ছেলে হিসেবে কলকাতা ইউনিভার্সিটির একমাত্র বাবা এবং ছেলে VC কোন ইউনিভার্সিটি, এটা আজকে আজ অব্দি হয়নি ওনার ক্ষেত্রে। খুব ছোট বয়সে 33 ইয়ার্স ওল্ড, যখন আমরা ভাবি যে আজকালকার দিনেও ভাবি চাকরি শুরু করবো, এমন অবস্থা হয় অনেকের, সেখানে উনি VC হয়েছিলেন একটা ইউনিভার্সিটি, রিসেন্ট ইউনিভার্সিটিকে বলা হতো যে বাংলার অক্সফোর্ড সেই সময়। তারও আগে ওনার যে কাজ ছিল ইয়াং বয়সে, ওনার যে কাজ ছিল সেটাকে আমরা আমরা আমরা এটা জানি, আমরা এটা খুব এটা বারবার বলা হয় যে কোথাও যে হিন্দুত্ব, হিন্দু ন্যাশনালিজম নিয়ে ওনার কাজ, ওনার বক্তব্য আমরা পড়ি অনেক জায়গাতে, এখন পড়াশোনা আরও বেশি করে শুরু হয়েছে। কিন্তু উনি যেটা বারবার বলতে চেয়েছেন, কালচারাল হেরিটেজ বলতে চেয়েছেন। আমরা অবাক হব যখন আমরা হরপ্পা মহেঞ্জোদারো দেখি যা শিব মূর্তি পাওয়া যাচ্ছে, ওটা কি হিন্দু সভ্যতা ছিল তা বলি, তা তো নয়। উনি এটাকেই ধরতে চেয়েছিলেন, আমাদের ভারতবর্ষের বহু পুরনো কালচারাল হেরিটেজ এবং তাকে সংরক্ষণ এবং সেটাকেই জাতীয়তার কথায় নিয়ে আসা, তাকে নিয়ে গর্ববোধ করা, টু টেক প্রাইড ইন আওয়ার কালচারাল হেরিটেজ। আমাকে এখানেই জানানো হয়েছে একটু আগে, আমাদের DM স্যার নিজে বলেছেন যে উনি এখানকার ভারতের প্রথম ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাই মিনিস্টার ছিলেন। তারও আগে উনি অবিভক্ত বাংলায় স্বাধীনতার পূর্বেও মিনিস্টার ছিলেন, পদত্যাগ করেছিলেন। মহাত্মা গান্ধীর কুইট ইন্ডিয়া মুভমেন্টকে দমন করার ইংরেজদের যে নীতি ছিল, সেই নীতির বিরুদ্ধে উনি পদত্যাগও করেছিলেন সেইখান থেকে। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমরা বারবার মনে করি মহাত্মা গান্ধী আর ওনার মধ্যে কোনো বিরোধ ছিল, দুটো আলাদা মেরুর লোক বলেই মনে করানো হয়, সেটাই পড়ানো হয়, সেটাই দেখানো হয়। কিন্তু একটা মানুষ, শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে মহাত্মা গান্ধীর প্রতি অবিচারের জন্য মন্ত্রী ত্যাগ করে চলে যাচ্ছেন, এটা আজকালকার দুনিয়া তো দেখা যাবে না। বিরোধ থাকলেও সেটা সম্মানের সঙ্গে ছিল, অসম্মানের বিরোধ ছিল না। একই রকমভাবে যখন লিয়াকত আলীর সঙ্গে প্যাক্ট করলেন নেহরু, কারণটা কি, ইস্ট বেঙ্গল, যার নাম আমরা জানি এখন বাংলাদেশ, হিন্দুদের প্রতি অত্যাচার, সে অত্যাচারের ক্ষেত্রে নেহরুর যে নরম নীতি, সেকুলারিজম বলতে পারি আমরা, বা বলতে পারি ফ্লোরিজমের কথা বলতে পারি, সেই নরম নীতির বিরুদ্ধে 1950 বিইং দ্য ফার্স্ট মিনিস্টার অফ ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই পদত্যাগ করেছিলেন। একই রকমভাবে কাশ্মীরে যখন প্রবেশ করেন, ওনার প্রতিবাদ জানাতে যে

0: दो निशान दो प्रधान एक देश में नहीं चलेगा, কাশ্মীর আমাদেরই অঙ্গ। আমরা অবাক হই যে নীতিতে হায়দ্রাবাদকে আমরা দখল করে আমাদের মধ্যে এনেছি অঙ্গরাজ্যকে, সেই একই নীতি আমরা কাশ্মীরে কিন্তু মানে প্রয়োগ করি। এটার বিরুদ্ধে ওনার বক্তব্য ছিল একটাই, যে আমরা কেন একই নীতিতে সবগুলোকে দেখতে পারবো না অঙ্গরাজ্যগুলিকে। আমার পরবর্তী বক্তার অবশ্যই এই নিয়ে অনেক কিছু বলবেন, আমার জ্ঞান অত্যন্ত সীমিত, আমি এটা নিয়ে অবশ্যই চেষ্টা করবো আগামী দিনে এই নিয়ে আমার আরো বেশি পরিমাণে জ্ঞান আহরণ করা। তবু এটুকু বলবো যে বাংলার পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গ দিবস, তার কারণেই আমরা আজ উদযাপন করতে পারছি। পশ্চিমবঙ্গের মানুষ আজকে এখানে একই সঙ্গে শান্তিতে থাকছি, তারও একটা বড় কারণ ওনার মধ্যে আছে। উনি তার ইউনিভার্সিটিতে তার আইন কক্ষে কখনো এমএলএ হিসেবে কখনো এমপি হিসেবে যে ছাপ রেখে গেছেন তা নিয়ে পড়াশোনা রিসার্চ করার খুব দরকার, এবং সেটাকে আমি সাদরে অভিবাদন জানাচ্ছি।
1: দার্জিলিং জেলার বর্তমান জেলা শাসক শ্রী হরিশঙ্কর পানিক্কর তার বক্তব্যে জানান,
2: উনি 33 বছরে ভাইস চ্যান্সেলর হয়েছেন কলকাতা মহাবিদ্যালয়ে, তার সঙ্গে উনি ভালো একটা স্টুডেন্ট ছিলেন, সব সময় ছাত্রদের জন্য কিছু উনি করতে চাইছিলেন, আর বিদ্যা আর শিক্ষা এমন একটা জিনিস ওনার প্রায়োরিটিতে ছিল, তো সব ছাত্রদেরকে এই বিজ্ঞান আর বিদ্যা পৌঁছানোর জন্য উনি চেষ্টা করেছিলেন। আইন খুব ভালো উনি পড়াশোনা করেছেন, তারপরে আমরা জানি আমাদের স্বাধীনতার পরে আমাদের দেশের ফার্স্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সাপ্লাইজ মিনিস্টার, তখন ইন্ডাস্ট্রি সাপ্লাইজ ডিপার্টমেন্ট ছিল, মিনিস্ট্রি ছিল, তখন উনি প্রথম যে মন্ত্রী ছিলেন, কিন্তু এত ইম্পর্টেন্ট এত গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি থাকার পরেও উনি কোনোদিন ওনার আদর্শ থেকে ডাইভার্ট হয়নি, সবসময় ভারতের সংস্কার আর অখণ্ডতা ওনার মনে ছিলেন, ওটার জন্য উনি অনেক প্রয়াসও করেছেন। সবসময় ওনার যে লড়াই আছে, ওনার যে প্রয়াস আছে, আমাদের মনে থাকতে হবে এমন একটু মহান একটু ব্যক্তির ব্যাপারে আমরা অনেক কম পড়াশোনা করেছি, আর আমি তো মানে খুবই গর্বিত দ্যাট আজকে এই মঞ্চ থেকে আমরা ওনাকে ওনার যে কন্ট্রিবিউশনগুলো আমরা সেলিব্রেট করছি, আমরা মানে পুরোটা ওই ওনার যে কন্ট্রিবিউশনগুলো আমরা রেকগনাইজও করছি। আর আজকে যে 125th ওনার যে বার্থ অ্যানিভার্সারি, আমরা এই যে মঞ্চ থেকে মানে বিশেষ রূপে কালচারাল ইভেন্টস এবং স্পিচেস আছেন আজকে, আর ওনার কন্ট্রিবিউশন অনেক আছে, তো আমরা তো মানে একটা ছোট একটা 1-2 ঘন্টা প্রোগ্রাম মধ্যে কভার করতে পারবে না, সবসময় ওনার আদর্শ আর কন্ট্রিবিউশন আমাদেরকে মনে থাকতে হবে, ওটার জন্য আমরা ভারতের অখণ্ডতার জন্য আর ভারতের সংস্কৃতির জন্য আমাদেরকে প্রয়াস করতে হবে রক্ষা করার জন্য।
1: শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত মজুমদার শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে তার স্মৃতিচারণায় বলেন,
3: শ্যামাপ্রসাদ মুখার্জি নামটা আমরা অনেকবার শুনেছি ছেঁড়া ছেঁড়া, তবে আমার একটা ব্যক্তিগত স্মৃতি আছে, আমি সেটা আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমাদের পরিবারে ওকালতিতে আমি চতুর্থ পুরুষ, আমার মাতামহ অবনীনাথ ভট্টাচার্য, স্বর্গীয় অবনীনাথ ভট্টাচার্য ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহপাঠী। ডক্টর মুখার্জি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইংলিশে স্নাতক পর্যায়ে পড়াশুনো করছিলেন, তখন ওনারা একই সঙ্গে পড়াশোনা করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইংলিশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন, আমার মাতামহ অবনীনাথ ভট্টাচার্য ফার্স্ট ক্লাস সেকেন্ড হন। এবং শিলিগুড়ি বাসীদের জন্য আরেকটা আমি ইনফরমেশন দিয়ে যাই, আমার মাতামহর বাড়ি যেটা এখনো কিছু অংশ রয়েছে হেলকাট রোডে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বহুবার উত্তরবঙ্গ সফরে যখন এসেছিলেন সেই সময় তদানীন্তন উত্তরবঙ্গে ওখানে বহুবার উঠেছিলেন। ওনার এই শাল ও প্রাংশ বিশাল দেহ নিয়ে উনি সারা ভারতবর্ষ যখন ঘুরে বেড়াতেন, যখন উত্তরবঙ্গের এই অংশে আসতেন, আমি অত্যন্ত গর্বের সঙ্গে আগে বলি আমার মামার বাড়িতে উঠতেন। আশা করব ওনার পায়ের ধুলো যদি ওই বাড়ির কোথাও পড়ে থাকে যেন সেটা আমার আশীর্বাদ হিসেবে আমার মাথায় আসে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটাই বিশাল, ওনার সম্বন্ধে বলতে যাওয়া মানে মহাসমুদ্রের এক পারে দাঁড়িয়ে অন্ধপারকে দেখার চেষ্টা করা। আমরা জানি না, কারণ স্বাধীনতা উত্তর ভারতবর্ষে আমি বলতে বাধ্য হচ্ছি বামপন্থী চিন্তাধারার শিক্ষানীতিতে অনেক কিছুকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তার মধ্যে অন্যতম বলিদান হচ্ছে।

আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি না, সেই সময় যারা মনীষী ছিলেন, শ্রী অরবিন্দ ঘোষ থেকে আরম্ভ করে চেষ্টা করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসকেও কালির মধ্যে লিপ্ত করার, কিন্তু সব থেকে বেশি কালি ছিটানো হয়েছিল, মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ইদানিংকালে কিছু কিছু তথ্য, কিছু কিছু বই আমরা পাচ্ছি, কিন্তু আমরা যখন ছাত্র ছিলাম তখন শ্যামাপ্রসাদ মুখার্জির নামটা ব্রাত্য ছিল, জনসংঘ একটা ছোঁয়াচে রোগ ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, আমাদের এখানে দাঁড়িয়ে মিটিং করার অবস্থায় থাকতাম না আমরা। এই শিলিগুড়ি বাংলাদেশের অন্তর্গত হতো, উনি যে শিক্ষাটা আমাদের দিয়ে গেছিলেন সে শিক্ষাটা কিন্তু আমরা ভুলে গেছি। উনি একটা কথা তো আমরা জানি, উনি সেই সময় বলে গেছিলেন এক এক নিশান এক বিধান, আমাদের ইউনিটির দিকে করতে হবে, আমাদের সংঘবদ্ধ হতে হবে, নাহলে কিন্তু আবার দো বিধান দো নিশান ফিরে আসবে। আজকে মনে হয় 125তম জন্ম জয়ন্তীতে আমাদের এই প্রতিজ্ঞা নিয়ে যেতে হবে যে আমরা ভবিষ্যতে দেশকে খণ্ডিত হতে দেব না, আরেকজন শ্যামাপ্রসাদ যদি জন্মান আমাদের মধ্যে তিনি যেন কাশ্মীরের নিহত না। আজকে কিছু কিছু আমরা জানতে পারছি ডক্টর মুখার্জি লাল বাহাদুর শাস্ত্রী কি কি পরিস্থিতিতে মারা গিয়েছিল, সেটা যেন না হয় সেটা আমাদেরকে দেখতে হবে, আমাদের চেয়ে বেশি দেখতে হবে যারা আমাদের মধ্যে, আমি দেখতে পাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছো তাদের কাছে আমি বলছি, এটা তোমাদের সুনিশ্চিত করতে হবে যে আমাদের দেশ অখণ্ড থাকবে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন বেঁচে থাকবে, ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে।

0: প্রশাসনিক বিষয় পর্যালোচনা এবং উচ্চশিক্ষা ব্যবস্থার পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যের 20টি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করলেন রাজ্যপাল RN রবি। রাজ্যের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সফলতা ও বিফলতার দিকগুলি তুলে ধরেন আচার্য তথা রাজ্যপাল RN রবির সামনে। ঝাড়গ্রাম, কুচবিহার, মুর্শিদাবাদ সহ আরও বহু বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিভিন্ন সমস্যার কথা আচার্যকে জানান। দীর্ঘদিন ধরে প্রধানবিহীন থাকা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এই দিন গভর্নরকে আপ্যায়ন করল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী সংবদ্ধবিধি কর্মকর্তাদের দীর্ঘদিনের অনুপস্থিতি প্রতিষ্ঠানটিকে একটি প্রশাসনিক সংকটে ফেলেছে, যার ফলে স্নাতকোত্তর পরীক্ষা বিলম্বিত হচ্ছে, গবেষকরা দুর্ভোগে পড়েছেন এবং নিয়মিত একাডেমিক কাজকর্ম ধীর হয়ে গেছে। বৃহস্পতিবার রাজ্যপাল RN রবির সামনে এই সমস্যাগুলোই তুলে ধরলেন কুচবিহার জেলাসহ আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
1: প্রফেসর সঞ্চারী রয় মুখার্জি, আমি কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। এখন
0: আপনাদের সঙ্গে যে গভর্নরের যে এতগুলো ইউনিভার্সিটি সবাই একসাথে পেয়ে গেছেন ওনাকে, আলোচনার বিষয়বস্তু কী ছিল?
1: আলোচনার বিষয়বস্তু হচ্ছে উনি আমাদের স্টেটাস রিপোর্ট নিলেন প্রত্যেকটি ইউনিভার্সিটির। আমাদের 20টি বিশ্ববিদ্যালয় আমরা এখানে এসেছি এবং এখানে আমাদের কী চ্যালেঞ্জেস আছে, কী প্রায়োরিটিজ আমরা করছি, কী বিষয়ে প্রায়োরিটাইজ করবো আগামীকাল, এবং আমাদের অ্যাচিভমেন্টস কী হয়েছে, এবং আমাদের কী কী প্রবলেমস বা ইস্যুস আছে সেগুলো আমাদের তুলে ধরতে হয়েছে। এবং আমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটির এক এক ধরনের প্রবলেম আছে। কিছু কিছু নতুন ইউনিভার্সিটি আছে যাদের কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই, আবার কিছু যেমন আমার ইউনিভার্সিটি যেমন জাস্ট 14 বছর হয়েছে, আমাদের একটা বিল্ডিং রয়েছে কিন্তু আবার অনেক পোস্ট ভেকেন্ট রয়েছে, এবং এই ধরনের নানান সমস্যা উনি অবগত হলেন এবং শুনে সমস্তই নোট ডাউন আমাদের প্রত্যেকটি প্রেজেন্টেশন ওনাকে দিয়ে নিয়েছেন উনি, এবং উনি সেগুলো আরও ভালোভাবে দেখবেন। এবং তারপরে উনি আমাদের বললেন যে ইনফ্যাক্ট অনেক ইউনিভার্সিটিজ আমাদের এখন কনভোকেশন হয়নি, সুতরাং PhD স্কলার্সরা সার্টিফিকেট পায়নি, সুতরাং উনি বললেন যে চেষ্টা করার জন্য যাতে উনি খুব তাড়াতাড়ি সব কটা ইউনিভার্সিটির কনভোকেশন যাদের করতে হবে তারা সেটা করে নেবে। উনিও একটা তাগিদা দিচ্ছেন এবং তারপরে

0: এবং প্রত্যেক বছর যাতে করে আমরা কনভোকেশন করতে পারি সেটা আমাদের ভাবতে হবে কিভাবে করা যেতে পারে। এবং তারপরে যেটা বললেন যে আমাদের নিজস্ব অনেক কোর্সেস তৈরি করতে হবে যেগুলো স্কিল বেসড কোর্সেস, যাতে করে স্টুডেন্টদের এমপ্লয়েবিলিটিটা আমরা দেখতে পাই। এবং তাছাড়া নিজস্ব রিসোর্সেসও জেনারেট করতে হবে, স্টেট গভর্নমেন্টের রিসোর্সেসও আছেই, তাছাড়া সেটাকে সাপ্লিমেন্ট করার জন্য অনেক নতুন রিসোর্সেস জেনারেট করতে হবে নিজেদের। এবং তারপরে স্কিল বেস প্রোগ্রামস করতে হবে এবং তার সাথে সাথে এন্টারপ্রেনারশিপের ওপরে একটু জোর দেওয়া। এবং বিভিন্ন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্কিমস আছে সেগুলো ওয়েবসাইটে আমাদের পোর্টালে দিয়ে দেওয়া, যাতে করে ওরা জানতে পারে কী ধরনের স্কিমস তারা অ্যাভেল করতে পারে এক একটা কোর্স করার পরে, যাতে করে তারা স্মল স্কেল বা মিডিয়াম MSME থেকেও ওনারা লোন নিতে পারেন, মুদ্রা লোন নিতে পারেন, অনেক কিছু উনি বললেন, যাতে করে আমাদের স্টুডেন্টদের ভবিষ্যতে, কারণ আমাদের বেশিরভাগই রুরাল ইউনিভার্সিটি, এবং রুরাল ইউনিভার্সিটি বুঝতেই পারছেন অ্যাগ্রিকালচার বেসড হয়, এই হয়। উনি অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজের কথা বললেন, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজের কথা বললেন, এবং এই ধরনের এমন ধরনের কোর্সেস করানো যাতে করে ওরা এই কোর্সের মাধ্যমে ওরা এই ধরনের স্কিমস অ্যাভেল করতে পারে আর কি।
1: আজকের ডুয়ার্স দর্পণ এই পর্যন্তই। এই অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণে সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, শিলিগুড়ি।

শুনলেন সাপ্তাহিক বেতার প্রতিবেদন ডুয়ার্স দর্পণ, আকাশবাণী শিলিগুড়ি। এখন হিন্দি ছবির গান শুনবেন। প্রথমে আজনবী ছবির গান, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে আজনবী ছবির গান শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং তারপর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: ও পাশের জন্য উত্থাপন করা হবে। এর আগে আজ সরকার সংসদ ভবনের অ্যানেক্সে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভায় বিজেপির দলীয় নেতা জগৎপ্রকাশ নাড্ডা এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ও ডক্টর এল মুরুগান উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, টিডিপি নেতা লাভু শ্রীকৃষ্ণ দেবরায়ালু, কংগ্রেস নেতা জয়রাম রমেশ, সমাজবাদী পার্টির নেতা ধর্মেন্দ্র যাদব, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভা সাংসদ মহুয়া মাঝি সহ 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি নেতা অংশ নেন। বৈঠক শুরুর পরই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI এর অংশগ্রহণের প্রতিবাদে বিরোধী দলগুলি প্রতীকী ওয়াক আউট করে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অংশ নেওয়া এই দলে সম্প্রতি বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদ যোগ দিয়েছেন। তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর বিরোধী দলের সদস্যরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে কিরেন রিজিজু সমস্ত রাজনৈতিক দলের কাছে সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার এবং গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিশৃঙ্খলা বা হট্টগোলের পরিবর্তে অর্থবহ বিতর্ক অত্যন্ত জরুরি।
1: कोई पार्टी या कोई मेंबर अपना जो भी बात रखना चाहता है पार्लियामेंट में पूरा रख सकते हैं। मैं विपक्ष

0: के साथियों को कहना चाहता हूं कि पहले में भी पार्लियामेंट को काफी चलाने में दिक्कत आई थी क्योंकि हंगामा बहुत ज्यादा हुआ था। हंगामा होने से कोई लाभ नहीं होता है और लोग पसंद नहीं करता है। लोग चाहते हैं कि पार्लियामेंट सुचारू रूप से चले, इसलिए मैं फिर से सब पार्टी के नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से चले, इसमें सब लोग योगदान करें और हम भी विपक्ष के बात सुनेंगे और विपक्ष भी हमारे बात सुने।
1: तृणमूल कांग्रेस सांसद महुआ मैत्र जानान, কংগ্রেস সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল বৈঠক থেকে ওয়াক আউট করেছে। এনসিপিআই কোনো স্বীকৃত সংসদীয় দল নয় বলেও তিনি অভিযোগ করেন।
2: অল পার্টি মিটিং এর সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াক আউট করেছি মিটিং থেকে, আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা এমপি আনরেকগনাইজড এনসিপিআই তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই, মার্জার অ্যাপ্রুভ হয়নি এবং তাদের যে ডিসকোয়ালিফিকেশন পিটিশন সেটা এখনো পেন্ডিং।
1: রাজ্যসভায় কংগ্রেসের নেতা প্রমোদ তিওয়ারি এই ওয়াকআউটকে বৈঠকে এনসিপিআই কে আমন্ত্রণ জানানোর বিরুদ্ধে একটি প্রতীকী বয়কট হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলির প্রতিবাদের তীব্র সমালোচনা করেছেন এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের লক্ষ্যেই তাদের লড়াই চলবে বলে জানিয়েছেন শ্রী বন্দ্যোপাধ্যায়।
3: হম লোক তো পার্লামেন্ট চেয়ারপার্সন মিনিস্টার কো চিঠি মিলনে কা বাদ হম লোক আয়ে উই আর দি ফার্ম বিলিভার্স অফ দি প্রিন্সিপলস অফ সেকুলারিজম কমুনাল হারমনি এন্ড ইউনিটি অফ দি কান্ট্রি বাট আলটিমেটলি ইফ ইট ইজ দ্য সিচুয়েশন দিস ইম্পর্টেন্ট ম্যাটার্স আর টু বি টেকেন আই হ্যাভ সেড হাউস বিলংস টু দ্য অপোজিশন দে আর টু বি টেকেন ইন টু কনফিডেন্স অ্যান্ড ইফ নেসেসারি গভর্নমেন্ট শুড বি ব্রড মাইন্ডেড অ্যান্ড হাউস শুড রান প্রপারলি।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গে হাওড়ার সাঁকরাইলে দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেন। নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অমিত শাহ বলেন, বিশ্বের শ্রেষ্ঠ এই সমবায় দেশে দুগ্ধশিল্প ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে বিপ্লব এনেছে। 700 কোটি টাকা বিনিয়োগে বাংলায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র স্থাপিত হতে চলেছে। এছাড়া সমবায় দপ্তরের ইআরসিএস পোর্টালেরও উদ্বোধন করেন তিনি। এর আগে শ্রী শাহ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর যথাযথ ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে সমৃদ্ধ ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। দেশের ভবিষ্যৎ গঠনে গ্রন্থাগারের ভূমিকার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ ভাষা শিক্ষা না হলে সে দেশের প্রকৃত সংস্কৃতি আত্মস্থ করা কোনোভাবেই সম্ভব নয়।
4: জব তক হামারি আনি ওয়ালি পিঢ়িয়া মেরে সামনে বেঠে হুয়ে বিদ্যার্থী বচ্চে ভাষা শব্দ সে বনতি হে শব্দ ভাব সে উৎপন্ন হতা হে আর ভাষা সে সংস্কৃতি বনতি হে সংস্কৃতি কি অভিব্যক্তি হতী হে এই যাত্রা কো নহি জানেঙ্গে তব তক ইস দেশ কা সাংস্কৃতিক পুনরুদ্ধার হোহি নেই সকতা।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইউরোপের 3 দেশ সফরে রওনা হয়েছেন। মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া ও রোমানিয়া ইউরোপের এই 3টি দেশে সফরের ফলে এই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় আজ ভোরে প্রবল বর্ষণের ফলে ভূমিধ্বস ও হরপাবানে অন্তত 11 জন নিহত, নিখোঁজ 7। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। অবিরাম বৃষ্টি ও ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লি সফরের মাঝপথেই আজ বিকেলে জম্মুতে ফিরে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার ও ত্রাণ দলগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। আবহাওয়া দফতর আগামী 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা থেকেই রাজৌরি ও পুঞ্চ জেলায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। রাতের বেলা ভারী বর্ষণের ফলে নদী ও খালবিল উপচে পড়ায় নিচু এলাকার বেশ কয়েকটি স্থানে উদ্বেগ দেখা দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। জর্ডনে মার্কিন সেনা হত্যার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র আজ ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করার কেন্দ্রগুলিতে আঘাত করেছে। 8 দিন ধরে চলা এই মার্কিন অভিযানের ফলে কী পরিমাণ সামরিক সরঞ্জাম বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইরান এখনও পর্যন্ত কোনো সামগ্রিক তথ্য প্রকাশ করেনি। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত। অন্যদিকে আইআরজিসি দাবি করেছে, তারা ইরানের আহভাজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।

0: কেন্দ্রীয় খাতাম আল আম্বিয়া সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত চলতি বছরের 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড আইবিওতে ভারত একটি সোনা ও তিনটি রূপ জয় করেছে। হরিয়ানার ভাববা গুণওয়াল স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সৌমিল মাইতি, রাজস্থান থেকে নিশীত কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রৌপ্য পদক জয় করেছেন। গায়নায় পোমেরুন নদীর কাছে 116 জন যাত্রী ও ক্রুসহ একটি ফেরি উল্টে গেছে। গায়নার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানিয়েছেন, এখনও অবধি 53 জনকে উদ্ধার করা হয়েছে। জাপান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন পিভি সিন্ধু। ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন খেতাব জিতে ইতিহাস গড়লেন তিনি। ফাইনালে আজ সিন্ধু 21-17 ব্যবধানে জাপানের একানে ইয়ামাগুচিকে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এজন্য পিভি সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934-38 ও ব্রাজিল 1958-62 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের ব্রোঞ্জ পদক জিতে নিল ইংল্যান্ড। গতরাতে তারা ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হলো এই ম্যাচে। এছাড়া নিজের জোড়া গোলের ফলে এই ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথম স্থানে উঠে এলেন তিনি। চলতি প্রতিযোগিতায় এই নিয়ে 10টি গোল রয়েছে তাঁর। দ্বিতীয় স্থানে 8টি গোল করে রয়েছেন লিওনেল মেসি। আজ ফাইনালে এমবাপেকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাঁর। লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজ নির্ণায়ক তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 388 সামনের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 50 ওভারে ইংল্যান্ড 3 উইকেটে 387 রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গের হাওড়ায় আমুলের দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন সুস্বাস্থ্য, আজকের বিষয় হেপাটাইটিস। উপস্থিত থাকবেন ডক্টর মুনমুন মুখার্জি এবং উপস্থাপনায় মিষ্টু ঘোষ। লোপামুদ্রা মিত্রের কণ্ঠে আধুনিক গান 8:30। রাত 9:15 গজল, শিল্পী গুলাম আলী। 9:30 সংসদের বাদল অধিবেশনের প্রাককালে আজ শুনবেন ইস্যুস বিফোর পার্লামেন্ট, দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 10টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন কর্ণাটকী কণ্ঠসঙ্গীত, শিল্পী বিদুষী বালামণি ঈশ্বর। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হলো। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9টায় আপ কে লিয়ে।

9:30 আজকে ফানকার, 10:00 ছায়া গীত, 10:30 ঢালতে যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকে পরবর্তী অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পূর্বতন সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য ক্ষুণ্ণ হলেও বর্তমান সরকার তা পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। রাজ্য সফরের শেষ দিনে আজ ভার্চুয়ালি হাওড়ার সাঁকড়াইলে আমুলের 700 কোটি টাকার দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। দেশের প্রথম শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে শ্রী শাহ বলেন, এআই এর মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1000 বছরের জন্য সুরক্ষিত করা সম্ভব হবে। সৌজন্য সভাগৃহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আগামীকাল বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হবে। করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায়। ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ রাতে আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি ফুটবল ম্যাচ দেখানোর উদ্যোগ নিয়েছে ক্রীড়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বাধীনতা আন্দোলন, সাহিত্যসহ সর্বক্ষেত্রে বাংলার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেছেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য কার্যত ধ্বংস হয়ে গেছে। রাজ্য সফরের শেষ দিনে আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ার সাঁকড়াইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। শ্রী শাহ বলেন, বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পের ফলে 2.5 লক্ষ পশুপালক উপকৃত হবেন, দেশের ঘরে ঘরে মিষ্টি দই পৌঁছে যাবে।
1: কোঅপারেটিভ আন্দোলন মে ইস দেশ কে অসংগঠিত কৃষি ক্ষেত্র কো সংগঠিত করনে কি ক্ষমতা হ্যায়। মে অমুল কা হি উদাহরণ দেনা চাহতা হুঁ। আজ জিনোনে ইয়াহাঁ পর ইতনা বড়া কাম কিয়া হ্যায়, আজ ও বিশ্ব কি নম্বর এক কোঅপারেটিভ সোসাইটি বনি হ্যায়। রোজ 3 করোড় লিটার দুধ কা প্রসেসিং হামারা অমুল আন্দোলন করতা হ্যায়।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্যাক্সি চালকদের ক্ষমতায়নে

0: মোবাইল ভারত ট্যাক্স প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ সমবায় দপ্তরের পোর্টাল WBERCS এরও সূচনা করেন। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় 9টি জেলায় 1400 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 14টি গুদামঘরের শিলান্যাস করেন তিনি। 11টি নবগঠিত বহুমুখী গ্রামীণ সমবায় সমিতির প্রতিনিধির হাতে শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই নতুন প্লান্ট চালু হলে রাজ্যে শ্বেত বিপ্লবের পাশাপাশি বাংলার মিষ্টি দইয়ের বাণিজ্যিক প্রসারে মিষ্টি বিপ্লব শুরু হবে।
1: আজকের এই প্ল্যান্ট আমাদের হাওড়া জেলার ধুলাগড়ে সাকলাইলে তার ভূমি পূজনের মধ্য দিয়ে শুরু হবে এবং শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লব শুরু হয়ে যাবে। অর্থাৎ মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, গোটা ভারতেও ছড়িয়ে পড়বে।
0: বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পশ্চিমবঙ্গে শিল্পায়নের জোয়ার আসতে চলেছে।
2: আমাদের রাজ্যটাকে একটা পরিযায়ী শ্রমিক প্রোডিউস করার রাজ্য তৈরি করে দেওয়া হয়েছিল, তার থেকে আমরা বেরিয়ে এসেছি। পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে। বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল, এগুলো কোনো স্লোগান থাকবে না। আগামী 8-10 মাস পরে, 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ নতুন পশ্চিমবঙ্গকে চিনবে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা হল সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। কলকাতার জাতীয় গ্রন্থাগারে আজ দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে তিনি বলেন, ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1 বছরের জন্য সমৃদ্ধ ও সুরক্ষিত করা সম্ভব হবে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে এই মিউজিয়াম বড় ভূমিকা নেবে বলে শ্রী শাহ আশা প্রকাশ করেন। ওঙ্কার ধ্বনি থেকে শুরু করে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত ভাষার বিবর্তনের সমগ্র যাত্রাপথকে এখানে তুলে ধরা হয়েছে। বাংলার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় বাংলা সমগ্র দেশের চেতনাকে পথ দেখাত। সংকীর্ণ মতাদর্শের কারণে বাংলার এই অবদান কিছুটা ম্লান হলেও আগামী দিনে তা স্বমহিমায় ফিরবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
3: বঙ্গাল ভারতীয় চেতনা কা, সমগ্র ভারতীয় চেতনা কা এক বৈশ্বিক প্রকাশ স্তম্ভ রাহা হ্যায়। এক লম্বা কালখণ্ড আয়া জব হামারি ভারতীয় সাংস্কৃতিক চেতনা কো বঙ্গাল সে বিমুখ করনে কা প্রয়াস কিয়া গয়া। ये बंगाली है जहाँ महर्षि अरविंद जन्मे थे, जहाँ विवेकानंद और रामकृष्ण जन्मे थे, जहाँ चैतन्य महाप्रभु। ये बंगाल ने ही सबसे अच्छे वैज्ञानिक, सबसे अच्छे साहित्यकार, सबसे बड़े क्रांतिकारी वीर सुभाष बाबू को देने का काम किया था।
0: উল্লেখ্য, ভারতের 22টি সাংবিধানিক ভাষার দীর্ঘ ইতিহাস বিবর্তনকে তুলে ধরা হবে এই শব্দ জাদুঘরে। এর আগে শ্রী শাহ আজ কলকাতায় সৌজন্য সভাগৃহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ গুরুত্বপূর্ণ আধিকারিক ও পুলিশ কর্তা উপস্থিত ছিলেন। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অধিবেশন শুরুর প্রাক্কালে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বাদল অধিবেশনে সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান। এদিকে বৈঠক শুরুর ঠিক পরেই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া NCPI এর সাংসদদের সেখানে ডেকে পাঠানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সভা থেকে প্রতীকী ওয়াকআউট করেন, যদিও পরে তারা ফের বৈঠকে যোগ দেন। সংসদের বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। প্রস্তাবিত সীমা পুনর্নির্ধারণ বিল এবং বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিলকে কঠোর ও গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে এই দুই বিষয়ে আলোচনার জন্য অবিলম্বে সর্বদল বৈঠক ডাকার আবেদন করেছেন তিনি। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আগামীকাল বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। উল্লেখ্য, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন গত শুক্রবার প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায়। তিনি আজ জানিয়েছেন, এখনও করোনা সংক্রমণ থাকলেও সংক্রমণের তীব্রতা কম। রাজ্য সরকার যে কোনো পরিস্থিতির জন্য সবরকমভাবে

0: প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কার্যালয় ভাঙার ওপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ আজ জরুরি ভিত্তিতে এই মামলা শুনানিতে জানিয়েছে, চলতি মাসের শেষ অথবা এই মামলার শুনানি যতদিন না শেষ হচ্ছে ততদিন এই স্থগিতাদেশ বজায় থাকবে। এর মধ্যে ওই সম্পত্তি সংক্রান্ত সমস্ত নথি রাজ্যকে আদালতে পেশ করতে হবে। আগামীকাল নির্দিষ্ট বেঞ্চে মামলার শুনানি শুরু হবে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, হুগলির সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন। চুচুড়ার বড়বাজারে সাংবাদিক বৈঠকে প্রবীণ এই নেতা অভিযোগ করেন, বর্তমানে দল আর পুরনো ও নিষ্ঠাবান কর্মীদের মর্যাদা দিচ্ছে না। দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং আইপ্যাকের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শাহেনশাহ নামে আরও এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল দুই। এর আগে গতকাল মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে কামারহাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শামীমকে ভুয়ো পরিচয়ে সুপারিবাগান এলাকায় ওই ঘর ভাড়া পাইয়ে দিতে শাহেনশাহ সহায়তা করেছিল বলে অভিযোগ। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আগামীকাল হুগলি তারকেশ্বরে বিপুল ভক্ত সমাগমের সম্ভাবনার প্রেক্ষিতে প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তায় প্রতি পাঁচ কিলোমিটার অন্তর সরকারের তরফে সেবা কেন্দ্র তৈরি করা হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারকেশ্বর মন্দির চত্বরে আজ বিকেলে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। সাধারণ মানুষ যাতে একসঙ্গে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারে সেই উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি দেখানোর ব্যবস্থা করা হবে। একটি প্রতিবেদন।
1: সারা বিশ্বের সঙ্গে ফুটবলের মক্কা কলকাতাতেও ফাইনালকে ঘিরে সাজো সাজো রব। পাড়ায় পাড়ায় ক্লাবগুলিতে জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ সম্পূর্ণ। বৃষ্টির কারণে সতর্কতায় কোথাও কোথাও লাগানো হয়েছে ত্রিপলের আস্তরণ। বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়ামের আদলে ক্লাবগুলি সংলগ্ন মাঠে গোলপোস্ট ও ফুটবল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাখা হয়েছে মেসি ইয়ামালের কাট আউট। ভারতীয় সময় রাত 12:30 ম্যাচ শুরু হলেও ইতিমধ্যেই অত্যুৎসাহী দর্শকদের ভিড় চোখে পড়ছে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পূর্বতন সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য ক্ষুণ্ণ হলেও বর্তমান সরকার তা পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। রাজ্য সফরের শেষ দিনে আজ ভার্চুয়ালি হাওড়ার সাঁকড়াইলে আমলের 700 কোটি টাকার দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন সুস্বাস্থ্য। আজকের সুস্বাস্থ্যের বিষয় হেপাটাইটিস। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর মুনমুন মুখার্জি।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই জানি স্বাস্থ্যই সম্পদ, সেই স্বাস্থ্যকে ভালো রাখার দায়িত্ব আমাদেরই। তবুও মাঝে মধ্যেই নানা রকমের অসুস্থতা আমাদের স্বাভাবিক জীবনের ছন্দ পতন ঘটায়। সেই রকমই একটি রোগ হল হেপাটাইটিস। তবে প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। প্রতিবছর 28 জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়, যা বিশ্বব্যাপী ভাইরাল হেপাটাইটিসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ, একজন মার্কিন চিকিৎসক যিনি হেপাটাইটিস বি ভাইরাস শনাক্ত করেন এবং পরবর্তীতে এর রোগ নির্ণয়, পরীক্ষা উদ্ভাবন এবং টিকা তৈরি করেন। ডক্টর ব্লুমবার্গের এই গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর জন্মদিন 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালন করা হয়। আজ আমরা হেপাটাইটিস নিয়ে প্রয়োজনীয় আলোচনা করব স্টুডিওয় উপস্থিত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঔষধবিদ এবং অধ্যাপিকা মুনমুন মুখার্জির সাথে। স্বাগত ম্যাডাম আপনাকে আকাশবাণী স্টুডিওয়।
4: নমস্কার,

0: এই রিয়াকশনকে ইনফ্লামেশন বলে। তেমনই হেপাটাইটিসে ভাইরাল ইনফেকশনের জন্য অথবা কোনো ঔষধের জন্য লিভারে ইনফ্লামেশন হয়, যার ফলে লিভারের নর্মাল টিস্যু নষ্ট হয়ে যেতে পারে।
1: আচ্ছা ম্যাডাম, তাহলে কি কি কারণে হেপাটাইটিস হয়?
0: সবথেকে কমন যে কারণ হলো সেটা ভাইরাল ইনফেকশন। এছাড়া অ্যালকোহলিক হেপাটাইটিস হয়, যারা অত্যধিক অ্যালকোহল পান করে। এছাড়া আছে ড্রাগ ইনডিউস হেপাটাইটিস। কিছু কিছু ওষুধ আছে যা লিভারের টিস্যুকে নষ্ট করে। এছাড়া আছে অটো ইমিউন হেপাটাইটিস। আমাদের শরীরের ইমিউন সিস্টেম ভুল করে লিভার সেলকে অ্যাটাক করে। ভাইরাল হেপাটাইটিস অনেক ধরনের হয়। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এছাড়া কিছু লেস কমন ভাইরাস দিয়ে হয়, যেমন সাইটোমেগালো ভাইরাস, এফস্টিনবার ভাইরাস এবং রেয়ার কেসে হারপেস সিমপ্লেক্স ভাইরাস এবং ইয়েলো ফিভার ভাইরাস।
1: আচ্ছা, আমরা এই হেপাটাইটিস নিয়ে চিন্তিত কেন?
0: অ্যাকর্ডিং টু WHO 2022 সালে 1.3 মিলিয়ন মানুষ ক্রনিক হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সিতে মারা গেছে এবং গোটা পৃথিবীতে 254 মিলিয়ন মানুষের হেপাটাইটিস বি এবং 50 মিলিয়ন মানুষের হেপাটাইটিস সি আছে। প্রতিদিন প্রায় 6,000 মানুষ নতুন করে ভাইরাল হেপাটাইটিস দ্বারা ইনফেক্টেড হচ্ছে। অনেক দেশে অনেক মানুষের ডায়াগনোসিস হচ্ছে না এবং অনেক সংখ্যক মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না বা ট্রিটমেন্ট নিচ্ছে না।
1: আচ্ছা, ভাইরাল হেপাটাইটিস যেটা বলছেন আপনি, সেটা কিভাবে সংক্রমিত হয়?
0: প্রথমেই আসি হেপাটাইটিস এ এর কথা। হেপাটাইটিস এ সাধারণত ফিকাল ওরাল রুট দিয়ে সংক্রমিত হয়। জলের মধ্যে হেপাটাইটিস এ থাকতে পারে বা খাবারের মধ্যেও হেপাটাইটিস এর জীবাণু থাকতে পারে। যারা ঠিকমতো হাইজিন মেনটেন করতে পারছে না বা যাদের স্যানিটারি কন্ডিশন ভালো না, খাবার খাওয়ার আগে ভালো করে হাত ধোয় না বা টয়লেট থেকে বেরোনোর পরে সাবান দিয়ে হাত ধোয়া প্র্যাকটিস করে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই হেপাটাইটিস এ খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।
1: আচ্ছা,
0: উন্নয়নশীল দেশে খুব ছোট জায়গার মধ্যে অনেক মানুষ একসাথে বাস করে, সেখানে কিন্তু হেপাটাইটিস এ হবার চান্স অনেক বেশি থাকে। এছাড়া কিছু রেয়ার কেসে ব্লাড ট্রান্সফিউশনের দ্বারা বা ব্লাডের প্রোডাক্ট ট্রান্সফিউশনের দ্বারা বা নিডেল ইঞ্জুরির দ্বারাও সংক্রমণ ছড়াতে পারে। কখনো কখনো সেক্সুয়াল ট্রান্সমিশন দ্বারাও সংক্রমিত হয়, মেনলি হোমোসেক্সুয়াল মানুষের মধ্যে। এবার আসি হেপাটাইটিস বি কিভাবে ট্রান্সমিশন হয়। হেপাটাইটিস বি সাধারণত প্যারেন্টেরাল রুটে সংক্রমিত হয়। যারা ব্লাড ট্রান্সফিউশন পাচ্ছে বা ব্লাড প্রোডাক্ট ট্রান্সফিউশন পাচ্ছে বা যাদের ডায়ালিসিস হচ্ছে বা কোনো কন্টামিনেটেড সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দেওয়া হলো বা নিডল প্রিক হয়ে গেল বা অ্যাক্সিডেন্টালি কোনো সার্জিক্যাল প্রসিডিওরের সময় অথবা ডেন্টাল প্রসিডিওরের সময় বা ট্যাটু করার সময়, নাকে কানে ফুটো করার সময় এই হেপাটাইটিস বি স্প্রেড করতে পারে। অথবা হেপাটাইটিস বি পেশেন্ট তাদের রেজার বা টুথব্রাশ শেয়ার করলেও কিন্তু হেপাটাইটিস বি স্প্রেড করতে পারে। এছাড়া পেরিনেটাল ট্রান্সমিশন হয়, মানে মায়ের থেকে হেপাটাইটিস বি পজিটিভ মায়ের থেকে বাচ্চার শরীরে হেপাটাইটিস বি প্রবেশ করতে পারে। এছাড়াও সেক্সুয়াল কন্ট্যাক্টের দ্বারা হেপাটাইটিস বি স্প্রেড করতে পারে এবং চাইল্ড টু চাইল্ড স্প্রেড করতে পারে ফিজিক্যাল কন্ট্যাক্টের দ্বারা। এবার আসি হেপাটাইটিস সি এর কথা। হেপাটাইটিস সিও কিন্তু হেপাটাইটিস বি এর মতোই সংক্রমিত হয়। এগুলো এই ব্লাড ট্রান্সফিউশন বা ইঞ্জেকশন সিরিঞ্জের দ্বারা, নিডল স্টিক ইঞ্জুরির দ্বারা এবং অর্গান ট্রান্সপ্লান্টেশনের দ্বারা এবং মায়ের থেকে বাচ্চা শরীরে হেপাটাইটিস সি আসতে পারে।
1: আচ্ছা,
0: হেপাটাইটিস ডি সংক্রমিত হয় হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর মতোই। এবং হেপাটাইটিস ডি সাধারণত হেপাটাইটিস বি এর সাথে

0: কোইনফেকশন হিসেবে একসাথে হয়। এবং হেপাটাইটিস ই, হেপাটাইটিস ই কিন্তু হেপাটাইটিস এর মতো ফিকাল ওরাল রুটে সংক্রমিত হয় এবং জল এবং খাবারের মধ্যে দিয়েও সংক্রমিত হতে পারে।
1: আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম ম্যাডাম, হেপাটাইটিস অনেক রকমভাবে হয় এবং অনেক রকমের ভাগ রয়েছে, কিন্তু কি কি লক্ষণ দেখলে বোঝা যায় যে একজন মানুষের হেপাটাইটিস হয়েছে?
0: সাধারণত হেপাটাইটিস পেশেন্ট প্রেজেন্ট করে মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, খিদে চলে যাওয়া, বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া, ডায়েরিয়া হওয়া, জন্ডিস ডেভেলপ করে এবং ইউরিনের কালারটা ডার্ক হয়ে যায়, পায়খানার কালারটাও ফ্যাকাশে হয়ে যায়। অনেক সময় দেখা যায় কোনো লক্ষণই থাকলো না, কোনো কারণে রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখা গেল লিভারের এনজাইমগুলো নর্মালের থেকে বেশি এসেছে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো লক্ষণ নেই, অনেক দিন পরে হেপাটাইটিসের কমপ্লিকেশন নিয়ে চলে আসে, বিশেষ করে ক্রনিক হেপাটাইটিস বি এবং ক্রনিক হেপাটাইটিস সি এর ক্ষেত্রে এরকম দেখা যায়। ক্রনিক হেপাটাইটিস অনেক সময় লিভারের ক্যান্সার পর্যন্ত করতে পারে।
1: আচ্ছা, কোন বয়সে হেপাটাইটিস বেশি দেখা যায়?
0: হেপাটাইটিস এ বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের দেখা যায় এবং ইয়াং অ্যাডাল্টদের। হেপাটাইটিস বি প্রাপ্তবয়স্কদের মধ্যে জেনারেলি 15 থেকে 29 বছর বয়সে বেশি দেখা যায়। হেপাটাইটিস সি প্রাপ্তবয়স্কদের বেশি দেখা যায়। হেপাটাইটিস ই বাচ্চাদের এবং ইয়াং অ্যাডাল্ট এবং 15 থেকে 40 বছর বয়সে বেশি দেখা যায়। হেপাটাইটিস ই প্রেগনেন্ট মহিলা বা অন্তঃসত্ত্বা মহিলাদের যদি হয় তাহলে কিন্তু এটা অনেক সময় খুব ভয়ঙ্কর রূপ নিতে পারে। এটা বাচ্চা এবং মায়ের দুজনের পক্ষেই খুব ক্ষতিকর। বাচ্চা যেমন অ্যাবর্শন হয়ে যেতে পারে, ইন্টারইউটেরাইন ডেথ মানে পেটের মধ্যেই বাচ্চার মৃত্যু হতে পারে বা জন্মের পরে পরেই মৃত্যু হয়ে যেতে পারে, এবং মাও অনেক সময় মারা যেতে পারে।
1: আচ্ছা, তাহলে এটা সব বয়সের মানুষের মধ্যেই দেখা দিতেই পারে। কোন সময়ে বেশি হেপাটাইটিস হয় বা কোনো বিশেষ কোনো ঋতু আছে যখন এই হেপাটাইটিস রোগটার প্রভাব বেশি দেখা যায়?
0: বছরের যে কোনো সময়েই হেপাটাইটিস হতে পারে, তবে হেপাটাইটিস এ বর্ষাকালের পরে পিকটা একটু বেশি থাকে।
1: আচ্ছা, হাই রিস্ক পেশেন্ট এই ক্ষেত্রে কারা?
0: যারা ধরুন ঘিঞ্জি এরিয়াতে থাকছে, ছোট জায়গায় অনেকজন মানুষ গাদাগাদি করে বাস করছে, যাদের স্যানিটারি কন্ডিশন ভালো নেই, ঠিকমতো হাইজিন মেনটেন করছে না, নোংরা আবর্জনা ঠিকমতো ডিসপোজ করছে না, তাদের হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই হওয়ার চান্স বেশি থাকে। এবং যারা কোনো কারণে রক্ত পেয়েছে বা ব্লাডের কোনো প্রোডাক্ট পেয়েছে বা যারা ইনজেক্টেবল ড্রাগ নিচ্ছে, যারা ট্যাটু করাচ্ছে, তাদের ক্ষেত্রে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি হবার চান্স অনেক বেশি থাকে। হেলথ কেয়ার ওয়ার্কারদের অ্যাক্সিডেন্টাল নিডল প্রিক ইঞ্জুরি হলেও হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি হবার চান্স বেশি থাকে। এবং মায়ের যদি হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি পজিটিভ থাকে তাহলে কিন্তু মায়ের থেকে বাচ্চার শরীরে হেপাটাইটিস বি এবং সি সংক্রমিত হতে পারে।
1: আচ্ছা, কোনো মানুষ এই হেপাটাইটিস রোগটাতে সংক্রমিত, তা আমরা কি করে নির্ণয় করব?
0: প্রথমে আমরা রক্তের লিভার ফাংশন টেস্ট করব। সাধারণত লিভার এনজাইমগুলো বেড়ে যায় এবং বিলিরুবিন লেভেল বেড়ে যায়। হেপাটাইটিসের ক্ষেত্রে আনকনজুগেটেড বিলিরুবিন বেশি বাড়ে। এবারে দেখব কোন ধরনের হেপাটাইটিস আমরা সাসপেক্ট করছি এবং তার স্পেসিফিক টেস্ট আমরা করব।
1: আচ্ছা,
0: যেমন ধরুন হেপাটাইটিস এ, হেপাটাইটিস এ পেশেন্টদের ক্ষেত্রে হেপাটাইটিস এ অ্যান্টিজেন স্টুলে পিত্ততে রক্তে পাওয়া যায় এবং এটা জন্ডিস হবার 2 সপ্তাহ আগে থেকে 2 সপ্তাহ পর পর্যন্ত পাওয়া যায়। এছাড়া হেপাটাইটিস এ অ্যান্টিবডি পাওয়া যায় IgM, যেটা লিভার এনজাইম বাড়ার 2 সপ্তাহ পরে পিক লেভেলে পৌঁছায় এবং এটা 3 থেকে 6 মাস পর্যন্ত রক্তে থাকে এবং আস্তে আস্তে পরে কমে যায়। হেপাটাইটিস

0: বি এর। এবার হেপাটাইটিস বি এর তিন ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়, একটা সারফেস অ্যান্টিজেন বা অস্ট্রেলিয়া অ্যান্টিজেন HBsAg, কোর অ্যান্টিজেন HBcAg এবং ই অ্যান্টিজেন HBeAg। হেপাটাইটিস বি HBsAg প্রথমেই চলে আসে রক্তে 30 থেকে 60 দিনের মধ্যে। যদি HBsAg পজিটিভ থাকে তাহলে বোঝা যায় হেপাটাইটিস বি দ্বারা সংক্রমিত এবং সে অন্যজনকে ইনফেক্ট করতে পারে। তারপরে আমরা হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ টেস্ট করে দেখি। অ্যান্টি হেপাটাইটিস বি HBs যদি রক্তে পাওয়া যায় তার মানে এটা পেশেন্ট হয় ইমিউন অথবা ভ্যাকসিনেশনের পরে এটা বেড়েছে অ্যান্টি HBs, অথবা HB হেপাটাইটিস বি ইনফেকশন হওয়ার পরে রিকভারি হয়ে গেছে।
1: আচ্ছা,
0: এবার আসি হেপাটাইটিস সি এর কথা। হেপাটাইটিস সি এ অনেক সময় অ্যাকিউট কেস মিস করে যায়, কারণ হেপাটাইটিস সি এর ক্ষেত্রে কোনো অ্যাকিউট লক্ষণ পাওয়া যায় না। সেক্ষেত্রে হেপাটাইটিস সি যদি অ্যান্টিবডি রক্তে পাওয়া যায় ধরে নিতে হবে যে রোগীর ক্রনিক হেপাটাইটিস সি ইনফেকশন আছে। আর হেপাটাইটিস ই এর ক্ষেত্রে অ্যান্টি হেপাটাইটিস ই IgM অ্যান্টিবডি রক্তে পাওয়া যায়। যদি অ্যান্টি হেপাটাইটিস ই IgM অ্যান্টিবডি রক্তে পাওয়া যায় তাহলে বুঝতে হবে পেশেন্টের হেপাটাইটিস ই হয়েছে।
1: হেপাটাইটিসের জন্য আমরা প্রতিরোধমূলক সুরক্ষা কি নিতে পারি?
0: প্রথমেই আসি হেপাটাইটিস এ এর কথা। খাবার আগে বা টয়লেট থেকে বেরোনোর পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধোয়া খুব জরুরি।
1: আচ্ছা,
0: নোংরা আবর্জনা ঠিক জায়গায় ফেলতে হবে যাতে সেখান থেকে কোনো রোগ ছড়াতে না পারে। খাবার জল পিউরিফাই করতে হবে, অনেক সময় আমরা ক্লোরিন দিয়ে খাবার জল পিউরিফাই করি। এন্ডেমিক এরিয়াতে আমরা বলি জল ফুটিয়ে সেটা ঠান্ডা করে খাবেন, এতেও হেপাটাইটিস এর জীবাণু অনেকটাই কমে যায়। এছাড়া হেপাটাইটিস এর ভ্যাকসিন পাওয়া যায়।
1: আচ্ছা,
0: দু ধরনের হেপাটাইটিস এ ভ্যাকসিন আছে, একটা ফর্মালডিহাইড ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, আদার লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন 1 বছর বয়সের পর থেকে দেওয়া যায় এবং মোট 2 ডোজ দেওয়া হয়। এটা হাতের ডেল্টয়েড রিজিয়নে দেওয়া হয় এবং 2 ডোজ 6 থেকে 12 মাসের গ্যাপে দেওয়া হয়।
1: আচ্ছা,
0: 2 ডোজ পাওয়ার পরে পেশেন্টের মোটামুটি 94% প্রোটেকশন হয়। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন পাওয়া যায়, সেটা সিঙ্গেল সাবকিউটেনিয়াস ডোজ দিলেই হয়, মানে চামড়ার নিচে দেওয়া হয়। দুটো ভ্যাকসিনই লাইফ লং ইমিউনিটি দিতে পারে।
1: আচ্ছা, ন্যাশনাল ইমিউনাইজেশনের শিডিউলে এই হেপাটাইটিস এ ভ্যাকসিন ইনক্লুড করা হয়েছে কি?
0: না, এখনো পর্যন্ত ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে হেপাটাইটিস এ ভ্যাকসিন ইনক্লুড করা হয়নি, তবে ইনঅ্যাক্টিভেটেড হেপাটাইটিস এ ভ্যাকসিন ইনক্লুড করা যেতে পারে। এছাড়া ট্র্যাভেলারদের জন্য হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি কম্বিনেশন ভ্যাকসিন পাওয়া যায় এবং হেপাটাইটিস এ এবং টাইফয়েড কম্বিনেশন ভ্যাকসিনও পাওয়া যায়।
1: আচ্ছা, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে প্রতিরোধমূলক সুরক্ষা আমাদের কি নেওয়া যেতে পারে?
0: হেপাটাইটিস বি যেহেতু ব্লাড ট্রান্সফিউশনের দ্বারা বা সেক্সুয়াল কন্ট্যাক্টের দ্বারা সংক্রমিত হয়, যারা ব্লাড ডোনার তাদেরকে অবশ্যই স্ক্রিন করতে হবে হেপাটাইটিস বি আছে কি না। হেলথ কেয়ার ওয়ার্কারদের অ্যালার্ট থাকতে হবে যাতে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রপার স্টেরিলাইজেশন হয় বা নিডল প্রিক যাতে না হয়। হেপাটাইটিস বি ক্যারিয়ারদের বলতে হবে যাতে তাদের রেজার বা টুথব্রাশ তারা শেয়ার না করে, এবং হেপাটাইটিস বি এর সেক্সুয়াল পার্টনারদের বেরিয়ার মেথড অফ কন্ট্রাসেপটিভ ইউজ করতে হতে পারে। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আছে এবং হেপাটাইটিস বি এর ভ্যাকসিন খুবই হাই ডিগ্রি প্রোটেকশন দেয়। হাই রিস্ক রোগীদের 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিলে ভালো হয়, যদি না হয় তাহলে এক্সপোজারের 1 সপ্তাহের মধ্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে হবে। এর সাথে হেপাটাইটিস

0: বি ইমিউনোগ্লোবিউলিন, যারা হেপাটাইটিস বি এর হাই রিস্ক পেশেন্ট তাদের দিতে হবে। হাই রিস্ক পেশেন্ট হচ্ছে যারা হেপাটাইটিস বি কেরিয়ার মায়ের থেকে যেসব শিশুরা জন্ম নিয়েছে, সার্জেন, নার্স, ল্যাবরেটরি ওয়ার্কার বা অ্যাকিউট হেপাটাইটিস বি পেশেন্টের সেক্সুয়াল কন্ট্যাক্টে এসেছে বা যাদের অর্গান ট্রান্সপ্লান্টেশন হয়েছে, এই পেশেন্টগুলোকে অবশ্যই হেপাটাইটিস বি ভ্যাকসিনের সাথে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন দিতে হবে।
1: হেপাটাইটিস বি ভ্যাকসিন কি জাতীয় টিকাদান কর্মসূচির মধ্যে আছে?
0: হ্যাঁ, হেপাটাইটিস বি ভ্যাকসিন ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে আছে। এটা জন্মের সময় হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়, এরপরে সেকেন্ড এবং থার্ড ডোজ দেওয়া হয় ফার্স্ট এবং থার্ড ডোজ অফ ডিপিটি ভ্যাকসিনের সাথে।
1: আচ্ছা,
0: এছাড়া আরেকটা শিডিউল আছে, সেটা ফোর ডোজ শিডিউল। সেটা জন্মের সময় ফার্স্ট ডোজ দেওয়া হয়, এরপরে তিনটে ডোজ দেওয়া হয়, একটা 6 উইকস, দেন 10 উইকস এবং তারপরে 14 উইকসে দেওয়া হয় ডিপিটি ভ্যাকসিনের সাথে। বাচ্চা এবং ইয়াং অ্যাডাল্টদের এই ভ্যাকসিন 95% প্রোটেকশন দেয়।
1: আচ্ছা,
0: 40 বছর বয়সের বেশি বয়স্কদের 90% প্রোটেকশন দেয় এবং 60 বছরের বেশি বয়স্কদের 65-75% প্রোটেকশন দেয়।
1: ফার্স্ট ডোজ ভ্যাকসিন নেবার পর কেউ যদি মিস করেন দ্বিতীয় ডোজ নিতে, তাহলে কি করা যেতে পারে?
0: দ্বিতীয় ডোজ যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিতে হবে এবং দ্বিতীয় এবং তৃতীয় ডোজের মধ্যে মিনিমাম 4 সপ্তাহ গ্যাপ রাখতে হবে। আর যদি শুধুমাত্র থার্ড ডোজটা নিতে দেরি হয়, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব থার্ড ডোজ নিয়ে নিতে হবে। এবার আসি হেপাটাইটিস সি এর কথা। হেপাটাইটিস সি ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। হেপাটাইটিস সি যেহেতু ব্লাড বা ব্লাড প্রোডাক্ট দ্বারা বা নিডল স্টিক ইঞ্জুরি দ্বারা বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেই জন্য আমরা আননেসেসারি ইঞ্জেকশনগুলো অ্যাভয়েড করতে পারি। বা যারা ব্লাড ডোনার আছে তাদের অবশ্যই স্ক্রিন করে নিতে হবে, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো প্রপার স্টেরিলাইজেশন করতে হবে এবং শার্প ইনস্ট্রুমেন্টগুলো প্রপার ডিসপোজ করতে হবে। এরপর আসি হেপাটাইটিস ডি। হেপাটাইটিস ডি এর ক্ষেত্রেও একই রকম প্রিভেন্টিভ মেজার নিতে হবে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর মতো। হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস বি একসাথে কো ইনফেকশন হিসেবে হয়। হেপাটাইটিস ডি এর প্রিভেন্টিভ মেজার হিসেবে আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে পারি।
1: আচ্ছা,
0: এবার আসি হেপাটাইটিস ই এর ক্ষেত্রে কি করা হয়। হেপাটাইটিস ইও কিন্তু হেপাটাইটিস এ এর মতোই ফিকো ওরাল রুটে ট্রান্সমিটেড হয়, জলের দ্বারা, খাবারের দ্বারা ট্রান্সমিটেড হয়। সুতরাং এক্ষেত্রেও খাবার আগে এবং টয়লেট থেকে আসার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে এবং নোংরা আবর্জনা ঠিক জায়গায় ফেলতে হবে যাতে রোগ জীবাণু না ছড়ায়। খাবার জলকে পিউরিফাই করে খেতে হবে। তবে হেপাটাইটিস সি এর কোনো ভ্যাকসিন বা ইমিউনোগ্লোবিউলিন নেই।
1: আচ্ছা, হেপাটাইটিস রোগী যারা, তাদেরকে ডাক্তাররা কীভাবে বা হাসপাতালে গেলে তাদেরকে কী বোঝানো হয়, কেমন করে তাদের পাশে থাকা হয়?
0: বেশিরভাগ হেপাটাইটিস পেশেন্টকে হসপিটালে ভর্তি করার দরকার হয় না। যেসব ওষুধ লিভারের দ্বারা মেটাবলিজম হয় সেই ওষুধগুলোর ব্যবহার এই সময় বন্ধ রাখতে হবে। অ্যালকোহল অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হলে ইলেকটিভ সার্জারি এগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ পোস্ট অপারেটিভ পিরিয়ডে লিভার ফেলিওর হওয়ার চান্স থাকে।
1: আচ্ছা,
0: ক্রনিক হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ইনফেকশনের কমপ্লিকেশন হিসাবে সিরোসিস ডেভেলপ করতে পারে এবং সে সময় অনেক সময় লিভার ট্রান্সপ্লান্টেশনের দরকার হয়ে পড়ে।
1: আচ্ছা,
0: ক্রনিক হেপাটাইটিস বি এবং ক্রনিক হেপাটাইটিস সি ইন্টারফেরন আলফা বা অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা হয়।
1: আচ্ছা ম্যাডাম, একটা বিষয় জানতে চাইছি, হেপাটাইটিস রোগটা যদি কারোর হয়ে থাকে তাহলে সে কি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারে বা এর পরবর্তী সময় তার কি হতে পারে?
0: হেপাটাইটিস এ এর ক্ষেত্রে 98% পেশেন্ট পুরোপুরি সুস্থ।

0: তো হয়ে যায়।
1: আচ্ছা,
0: এবং অ্যাকিউট লিভার ফেলিওর হতে পারে খুব কম সংখ্যক পেশেন্ট, 0.1% রোগীদের হয়। এবং হেপাটাইটিস এর ক্রনিক ইনফেকশান হয় না। ক্রনিক লিভার ডিজিজ পেশেন্টের যদি হেপাটাইটিস হয়, সেক্ষেত্রে কিন্তু রোগটা খুব লাইফ থ্রেটেনিং ইনফেকশান হয়, জীবনদায়ী হতে পারে।
1: আচ্ছা,
0: অ্যাকিউট হেপাটাইটিস বি ইনফেকশানে 90-95% রোগী পুরোপুরি সুস্থ হয়ে যায়।
1: আচ্ছা,
0: 5-10% ক্রনিক ইনফেকশান ডেভেলপ করে। ক্রনিক ইনফেকশান সারা জীবন চলতে পারে, কখনো কখনো রিকভার করেন। মায়ের থেকে বাচ্চার শরীরে হেপাটাইটিস বি সংক্রমণ হলে 90% কেসে ক্রনিক ইনফেকশান ডেভেলপ করে।
1: আচ্ছা,
0: রেয়ার কেসে রিকভারি হয়। বেশিরভাগ ক্রনিক বি রোগীদের কোনো লক্ষণ থাকে না, কখনো কখনো কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, যেমন সিরোসিস এবং হেপাটোসেলুলার কার্সিনোমা। হেপাটাইটিস সি এর কথা আসি, 20% ক্ষেত্রে ক্রনিক হেপাটাইটিস রোগীদের সিরোসিস অফ লিভার হতে পারে।
1: আচ্ছা,
0: সিরোসিস অফ লিভার থেকে তাদের অ্যাসাইটিস হতে পারে। এবং 2-5% ক্ষেত্রে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে।
1: আচ্ছা,
0: এবার আসি হেপাটাইটিস ই এর কথা। হেপাটাইটিস ই সেলফ লিমিটিং, মানে নিজে নিজেই ভালো হয়ে যায়। ক্রনিক লিভার ডিজিজ হয় না, কিন্তু যদি পেশেন্ট অন্তঃসত্ত্বাকালীন হেপাটাইটিস ই হয়, সেক্ষেত্রে রোগীর অ্যাকিউট লিভার ফেলিওর হতে পারে এবং রোগীর মৃত্যু হতে পারে। এবং বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এই হেপাটাইটিস ই প্রেগনেন্সির সময় ক্ষতিকারক, সেই সময় অ্যাবর্শন হতে পারে বা বাচ্চার পেটের মধ্যে মারা যেতে পারে বা বাচ্চা জন্মের পরেও মারা যেতে পারে।
1: আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে কি ধরনের হেপাটাইটিস হয়?
0: ইন্ডিয়াতে বাচ্চাদের হেপাটাইটিস এ সব থেকে বেশি, 40-60% কেসে হেপাটাইটিস এ হয়। এরপরে আসছে হেপাটাইটিস ই 10-20% কেসে, এবং তারপরে আসছে হেপাটাইটিস বি। অনেক সময় হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই কো ইনফেকশান হিসাবে হয়, একসাথে দুটো থাকতে পারে।
1: আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখে বোঝা যায় যে বাচ্চাটি হেপাটাইটিস হয়েছে?
0: বাচ্চার জ্বর থাকতে পারে, খিদে থাকবে না, বমি হবে, জন্ডিস ডেভেলপ করবে, কখনো কখনো পেটে জল জমে যায়, এবং লিভার এবং স্প্লিন নর্মালের থেকে সাইজে বড় হয়। অনেক সময় কোনো লক্ষণ নাও পাওয়া যায়।
1: আচ্ছা, এই বাচ্চাদেরকে যদি হেপাটাইটিস হয়ে থাকে, তাহলে তাদেরকে কিভাবে আমরা ম্যানেজ করব?
0: বমি হওয়ার কারণে বাচ্চাদের ডিহাইড্রেশন হতে পারে। আমরা বাচ্চাকে হসপিটালাইজ করব, ফ্লুইড দেবো, আইভি ইন্ট্রাভেনাস ফ্লুইড দেবো, বেড রেস্টে রাখব, এবং আমরা মনিটর করব কোনো কমপ্লিকেশন হচ্ছে কি না।
1: আচ্ছা, কি জটিলতা হতে পারে?
0: অ্যাকিউট লিভার ফেলিওর হয়ে যেতে পারে, এই সময় বাচ্চা খুব ইরিটেবল হয়ে যাবে, স্লিপ প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, খিদে থাকবে না, ব্লিডিং হতে পারে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হওয়ার চান্স থাকে, প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে। যদি বাচ্চার G6PD এনজাইম ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে হিমোলিসিস হয়, ব্লিডিং হয়, এবং রিনাল ফেলিওরও হতে পারে। অনেক সময় ক্রনিক লিভার ডিজিজ হয়, মেনলি ইনকেস অফ হেপাটাইটিস বি ইনফেকশনের ক্ষেত্রে।
1: আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি কি আমাদের সুরক্ষা নেওয়া প্রয়োজন?
0: এক্ষেত্রেও কিন্তু আগের মতোই হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বিতে যেরকম প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়েছে, সেরকমই প্রিভেন্টিভ মেজার নিতে হবে। এবং হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন পাওয়া যায়, সেই ভ্যাকসিন দেওয়া যেতে পারে। আর HBS এজি পজিটিভ মাদার, যাদের হেপাটাইটিস বি আছে, তার যদি বাচ্চা হয়, সেই নবজাতক শিশুকে 12 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন এবং হেপাটাইটিস

0: বি ইমিউনোগ্লোবিলিন দিতে হবে এবং দুটো আলাদা আলাদা সিরিঞ্জে নিতে হবে এবং দুটো আলাদা আলাদা জায়গায় দিতে হবে, কোনোটা হাতে দেয়া হলে আর একটা দিতে হবে থাইতে। যেসব শিশুরা এইচবিএসএজি পজিটিভ মায়ের থেকে জন্মায় তাদের এইচবিএসএজি এবং অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি টেস্ট করা হয় 9 থেকে 15 মাস বয়সের মধ্যে, দেখা হয় বাচ্চা হেপাটাইটিস বি দ্বারা ইনফেক্টেড নাকি প্রোটেক্টেড।
1: আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম আপনার এত মূল্যবান তথ্য আমাদেরকে দেবার জন্য।
0: ধন্যবাদ।
1: আশা করি শ্রোতা বন্ধুরা আজকের আলোচনা থেকে উপকৃত হয়েছেন। হেপাটাইটিস নিয়ে এতক্ষণ আলোচনা শুনলেন স্টুডিওয় উপস্থিত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ঔষধবিদ এবং অধ্যাপিকা মুনমুন মুখার্জির কাছ থেকে। সুস্বাস্থ্য অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
0: নমস্কার।
2: শুনলেন সুস্বাস্থ্য, বিষয় ছিল হেপাটাইটিস। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মুনমুন মুখার্জি। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন মিষ্টু ঘোষ। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আধুনিক গান লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন লোপামুদ্রা মিত্রর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংসদে বাদল অধিবেশনের প্রাক্কালে বিশেষ অনুষ্ঠান ইস্যুস বিফোর পার্লামেন্ট। দিল্লি কেন্দ্র থেকে অনুষ্ঠানটি রিলে করে শোনানো হবে।

পাঁচ মিনিটে অমৃতবাণী এবং তারপর বন্দনা, ছটা বেজে পঁচিশ মিনিটে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস, তারপর থাকবে চাষবাসের টুকিটাকি। বর্ষাকালে জমি তৈরি নিয়ে কিছু কথা বলবেন ডক্টর বিপ্লব দাস। ছটা বেজে তিরিশ মিনিটে আরোগ্য, কালকের বিষয় রক্তের উচ্চচাপ বলবেন ডক্টর কৃষ্ণাংশু রায়। ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ভাওয়াইয়া গান, অলোকা রায় অধিকারীর কণ্ঠে। ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পের কণ্ঠে, সাতটায় প্রত্যুষা। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে নজরুল গীতি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। আটটা বেজে তিরিশ মিনিটে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, নটায় আধুনিক গান মান্নাদের কণ্ঠে। নটা বেজে তিরিশ মিনিটে ভজন জগজিৎ সিংয়ের কণ্ঠে। নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে হিন্দি শিক্ষার আসর, দশটায় আমার গ্রাম আমার দেশের কথা। ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুর গ্রাম পঞ্চায়েত থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রজনীকান্তের গান দশটা বেজে কুড়ি মিনিটে, এগারোটায় কিছু কথায় কিছু গানই লাইভ ফোন ইন অনুষ্ঠান এগারোটা বেজে তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য, বারোটায় কথায় সুরে একটাই শুনবেন মহিলা মজলিস। প্রথমে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান নারী মন, তারপর থাকবে ঘরকন্যার টুকিটাকি বলবেন শাহানা বন্দ্যোপাধ্যায়। একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ভাওয়াইয়া গান অলোকা রায় অধিকারীর কণ্ঠে। গান পরম্পরা বিকেল তিনটে শুনবেন শরদ বাদন, শিল্পী ওস্তাদ আলাউদ্দিন খান। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কাল সকালের অনুষ্ঠান সূচি। ছটা বেজে পাঁচ মিনিটে বন্দনবার এবং চিন্তন, ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে রামচরিত মানুষ, ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সঙ্গীত সরিতা, সাতটায় ভুলে বিশ্রে গীত, সাতটা বেজে তিরিশ মিনিটে হাম হে রাহি পেয়ার কে, আটটা বেজে পনেরো মিনিটে ত্রিবেণী, আটটা বেজে তিরিশ মিনিটে চিত্রলোক, নটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান ইন্দ্রধনু, দশটায় উজালে উনকে ইয়াদো কে, এগারোটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান জয়নিকা, বারোটা বেজে পাঁচ মিনিটে ইয়াদো কি মেহফিল, একটায় সুরেলা সফর, তিনটায় সখী সাহেলি। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় রাত এগারোটা বেজে চোদ্দ মিনিট। অনুষ্ঠান প্রচারিত হলো মিডিয়াম ওয়েভ চারশো একুশ দশমিক নয় মিটারে অর্থাৎ সাতশো এগারো কিলো হার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।